আকাশবাণী কলকাতা, আজ সোমবার, 18ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 8ই জুন 2026 খ্রিস্টাব্দ, 24শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হচ্ছে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হচ্ছে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56। আজ সূর্যোদয় 4:54, সূর্যাস্ত 6:15।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে 8ই জুন 2026 পর্যন্ত মাঝে মাঝে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। 8ই জুন 2026 পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রযাত্রায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6টায় সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে। DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: ইন্দ্রিয়গ্রাম সংযত এবং মনকে সদ্বতভাবে বশীভূত করিয়া অনাসক্ত চিত্তে নিয়ত কার্যানুষ্ঠান করিতে শাস্ত্রের উপদেশ, ইহাতে প্রবৃত্তি এবং নিবৃত্তি উভয়েরই সামঞ্জস্য বিধান হওয়ায় দুঃখের হ্রাস, চিত্তের প্রাসর্য এবং বুদ্ধির প্রাখর্য জন্মে। ইহাই ঐহিক এবং পারমার্থিক উভয় শ্রেয়ের সাধন উপায়। ঐহিক সাধনের প্রকৃত পথ পারমার্থিক সাধনের প্রকৃত পথ হইতে ভিন্ন নহে, কিন্তু শাস্ত্রের মত এইরূপ পরিষ্কার, বিশুদ্ধ এবং প্রশস্ত হইলেও আমাদিগের দেশে কতকটা ভিন্নরূপ ব্যবহার প্রবর্তিত হইয়া গিয়াছে। প্রবৃত্তির পথ এবং নিবৃত্তির পথ এই দুইটিকে মিলাইয়া যে উভয় লোক হিতকরী ব্যবহার পদ্ধতি জন্মে তাহা এখন আর তেমন যত্নপূর্বক দেখিয়া লওয়া হয় না। প্রবৃত্তি এবং নিবৃত্তি বাহ্যজগতের আকর্ষণ এবং বিপ্রকর্ষণের ন্যায় পরস্পর বিপরীত হইলেও যে যুগপথ কার্যকারী তাহা একেবারে বিস্মৃত, এবং তাহার ফল এই হইয়াছে যে যাহারা প্রবৃত্তির পথে যাইতেছে তাহারা ক্রমে অধোগত হইয়া পাপপঙ্কে নিমগ্ন হইতেছে, আর যাহারা নিবৃত্তির পথে যাইতেছে মনে করে তাহারাও অনেকে ভ্রষ্টাচার এবং স্বার্থপর হইয়া পড়িতেছে। মানুষ পথ চলে কেমন করিয়া? একটি পা স্থির থাকে, অপরটি অগ্রসর হয়, আবার সেইটি স্থির হয়, পূর্বেরটি অগ্রবর্তী হয়। অতএব গমনরূপ একটি কার্যের মধ্যে স্থির ভাব এবং চলভাব দুইটি বিদ্যমান থাকে। জীবনবর্তের চলনেও ঐরূপ হওয়া বিধেয়। প্রবৃত্তি প্রভাবে অয়ন, নিবৃত্তি প্রভাবে বিশ্রাম। প্রাণীশরীর জীবৎ থাকে কিরূপে? হৃদকোষ সংকুচিত হয়, তাহা হইতে শোণিত ধারা নির্গত হইয়া সমুদায় দেহে সঞ্চারিত হইয়া পড়ে, আবার হৃদকোষ প্রসারিত হয়, তাহাতে প্রত্যাবর্তিত শোণিত ধারা আসিয়া প্রবেশ করে। অতএব রক্ত প্রবহন ব্যাপারে সংকোচন এবং প্রসারণরূপ বিপরীত উভয় কার্যের সম্মিলন হইয়া থাকে। আধ্যাত্মিক জীবনরক্ষা ওই প্রকারই হইয়া থাকে। জাগতিক যাবত পদার্থের বিভূতি জ্ঞানময় কোষে প্রবিষ্ট হয় এবং সেই জ্ঞানময় কোষ হইতে কর্মরূপে বহির্ভাগে আইসে। ফলত জগতে সকল বস্তুতেই পরস্পর বিপরীত শক্তির যুগপথ আবির্ভাব থাকে। আকর্ষণ না থাকিলে বিপ্রকর্ষণ বা তাপের প্রভাবে পরমাণু সকল পরস্পর বিচ্ছিন্ন হইয়া সমস্ত আকাশ পরিব্যাপ্ত হইত। আবার বিপ্রকর্ষণ বা তাপ যদি কিছুমাত্র না থাকে তাহা হইলে কোনো দ্রব্যের বিস্তৃতি সম্ভবে না। সংঘাতের অশেষ বলে সকলেই একেবারে রূপবিহীন হইয়া পড়ে। অতএব দুইটি বিভিন্ন এবং বিপরীত শক্তির যুগপথ অবস্থানে জগতে প্রতীয়মান হয়। একমাত্র শক্তির কার্য কোথাও স্থূল দৃষ্টিতে দৃশ্যমান হয় না। কিন্তু বেষ্টিভূত জগতের নিয়ম এইরূপ হইলেও শাস্ত্রকারেরা দেখিয়াছেন যে প্রবৃত্তি এবং নিবৃত্তি এই উভয় শক্তির মধ্যে সাধারণত প্রবৃত্তির বলই অধিক,

0: ভগবান ইন্দ্রিয়গণকে বহির্মুখ করিয়াই সৃষ্টি করিয়াছেন, সেই জন্য তাঁহাদিগের উপদেশে নিবৃত্তি শিক্ষাই অধিকতর হয়। প্রবৃত্তি প্রবলা, নিবৃত্তি দুর্বলা। শাস্ত্রকারীরা উহাদিগের সামঞ্জস্য বিধানের উদ্দেশ্যে যেটি দুর্বলা, উপদেশাদি দ্বারা সেইটি সহায়তা করিতে প্রবৃত্ত হয়েন।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম নিবেদনে প্রীতি বাঘ।

প্রথমে প্রীতিবাগ, পরে সমবেত কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা ছাগলের প্লেগ রোগ, বলবেন ডক্টর শান্তনু বেরা। 6:40 আপনার স্বাস্থ্য, গর্ভকালীন মানসিক স্বাস্থ্য বিষয়ে বলবেন ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় হৈমন্তী দে এবং চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা নন্দীর কণ্ঠে। 8:00 বিজ্ঞানের খবর, লিখেছেন মিঠু মাইতি। 8:05 নজরুল গীতি সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে। 8:20 কথিকা মৎস্যপুরাণ, বলেছেন তুষ্টি ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী প্রণব মণ্ডল। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। 11:00 যুববাণীর অনুষ্ঠান বিতর্ক, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় ও অস্মিতা রায়। 12:00 রজনীকান্তের গান, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 12:15 লোকগীতি, অদীপা সাহার কণ্ঠে। 12:33 অনুজমির দুন ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 বেতার নাটক ঐতিহ্যের কথকতা, রচনা ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 1:45 মহিলা মহল, বায়োস্কোপের গল্প, অতিথি অভিনেত্রী শতাক্ষী নন্দী, উপস্থাপনায় ব্রততী দাস। 2:30 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক 2026 পঞ্চম স্থানাধিকারী মেঘা মজুমদারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে কেয়া মুখোপাধ্যায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি মোহন চন্দ্র হেমব্রম ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কৃষি বিষয়ক অনুষ্ঠান, জমি চাষের পূর্ব প্রস্তুতি নিয়ে কথিকা, বলেছেন রামদাস মান্ডি। এরপর লোকগীতি শিল্পী গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ এবং ধর্মদাস সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, বিশ্ব সমুদ্র দিবস, আলোচনায় পবিত্র কুমার মণ্ডল, সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক ও রামরঞ্জন দাস রায়। এরপর পবিত্র কুমার মণ্ডলের বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান দাও ফিরে সে অরণ্য, সমীক্ষা 7:30, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, গ্রীষ্মকালের রক্ত সংকট বিষয়ে ডক্টর প্রশান্ত চৌধুরীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী প্রণব মণ্ডল। 9:30 দৃষ্টিপাত, বরিষ্ঠ আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও সুতপা চট্টোপাধ্যায়ের আলোচনা। 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা নন্দীর কণ্ঠে। 10:45 আধুনিক গান শিল্পী সোহিনী ভট্টাচার্য। 11:00 বাঁশি বাজিয়ে শোনাবেন গৌরব দত্ত। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি ও দাদরা শিল্পী শ্রুতি গুপ্ত। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা নন্দীর কণ্ঠে। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, শুনবেন 135তম পর্ব। 6:45 অতুল প্রসাদের গান বিশ্বজিৎ সরকারের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী। 8:30 নজরুল গীতি শিল্পী রুদ্র রায়। 8:45 রজনীকান্তের গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 9:00 লোকগীতি অদীপা সাহার কণ্ঠে। 9:10 রসধারা, উপস্থাপনায় পপি নাগ। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় আফতাব আলম। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সংযুক্তা নন্দীর উপস্থাপনায়। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী শ্রীকল্যাণ চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:15 রজনীকান্তের গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 5:20 উর্বশী। 6:10 হিন্দি অনুষ্ঠান জল সংরক্ষণ মাহাত্ম। 6:30 গুলগুলশন। 7:10 শিল্প সংলাপ দর্পণ। 7:30 রাত 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ সারাদিন কখন কি অনুষ্ঠান সেই সম্পর্কে জানিয়ে দিলাম। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, নতুন দিল্লিতে আয়োজিত অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে বিস্তৃত বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ ইন্ডিয়ান রিজিওনের তিন দিনের জোন দুই সম্মেলনের উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার 36তম রাজ্য হিসেবে পরিণত হতে চলেছে। নতুন দিল্লিতে আজ এই উপলক্ষে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। রোলাগারোতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিওনা যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই নেতা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র পরিসর পর্যালোচনা করেন। উভয় পক্ষ রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, বাণিজ্য বিনিয়োগ, ঔষধ ও স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি সংযোগ, মহাকাশ, শিক্ষা, কনস্যুলার বিষয়, সংস্কৃতি এবং জনগণের মধ্যে আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন এবং আঞ্চলিক ও বহুজাতিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর ইন্ডিয়ান রিজিওনের তিন দিনের জোন দুই এর সম্মেলনের উদ্বোধন করবেন। হরিয়ানা বিধানসভায় সম্মেলনের আয়োজন করছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, নবাব সিং সাইনি, হরিয়ানা বিধানসভা স্পিকার হরবিন্দর কল্যাণ, সারাদেশের 15টি বিধানসভার প্রিসাইডিং এবং ডেপুটি প্রিসাইডিং অফিসারেরা এবং পাশাপাশি বিধায়কেরাও উপস্থিত থাকবেন। উদ্বোধনী অধিবেশন চলাকালীন হরিয়ানা বিধানসভায় স্পিকার হরবিন্দর কল্যাণ স্বাগত ভাষণ দেবেন। অনুষ্ঠানে হরিয়ানার ইতিহাস এবং উন্নয়নের একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এরপর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনির ভাষণ দেওয়ার কথা। টেগো থিয়েটার এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবিধান এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 36তম রাজ্যে পরিণত হতে চলেছে। এটি বিশ্বের বৃহত্তম সরকারি অর্থে পরিচালিত স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। পশ্চিমবঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজ ন্যাশনাল হেলথ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হবে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে। দেশের সকল নাগরিকের জন্য ন্যায়সঙ্গত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যাত্রায় এই ঘটনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পে বাস্তবায়নের ফলে এই রাজ্যের নাগরিকেরা চিকিৎসা ব্যবস্থায় আর্থিক সুরক্ষা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগী পরিবারগুলি প্রতিবছর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পেয়ে থাকেন। উত্তরবঙ্গের 5টি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। উত্তরকন্যায় গতকাল প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, কালিম্পং এবং শিলিগুড়িকে এই প্রকল্পের আওতায় আনা হবে। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলালও এই উদ্যোগকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ মেডিকেলে ভর্তির জন্য নিট ইউজি পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইন্টিমেশন স্লিপ কোনোভাবেই অ্যাডমিট কার্ডের সমতুল নয়। পরীক্ষার্থীরা যাতে আগেভাগে পরীক্ষা কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে পারেন, সেই জন্যই এই স্লিপের ব্যবস্থা। আগামী 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত নিট পরীক্ষা নেওয়া হবে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গতকাল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহা প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন।
2: সিএর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি।
3: এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অবধি 4,800 কে উপার্কু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত 5 বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন।
4: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট और चतुष्कोणीय सुरक्षा ग्रिड का कंसेप्ट ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीएपीएफ का, चाहे आईटीबीपी हो, चाहे एसएसबी हो, चाहे असम राइफल हो, चाहे बीएसएफ हो, उसका कार्य संस्कृति बने, इसके लिए हमने शुरुआत की है।
1: खबर सुनছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিভিন্ন রাজ্যের 27টি রাজ্যসভা আসনের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্র পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারেরা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন, আগামী 18 জুন ভোট গ্রহণ হওয়ার কথা। উল্লেখ্য, গত 1 জুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন, ওই দিন থেকে শুরু হয় মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোটকেন্দ্রে ব্যালট গণনার কাজ চলছে। সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে 110টি ভোটকেন্দ্রে প্রাথমিক তথ্য অনুযায়ী 1,000-এর বেশি ভোটকেন্দ্রে 19,654 জন নাগরিক ভোটে অংশ নিয়েছেন। মোট ভোটারের সংখ্যা ছিল 24,80,000-এরও বেশি। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি প্রায় 57% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। প্রায় 21% ভোট নিয়ে রাশিয়াপন্থী স্ট্রং আর্মেনিয়া জোট দ্বিতীয় স্থানে রয়েছে এবং পরেই রয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট কোচারিয়ানের নেতৃত্বাধীন আর্মেনিয়া অ্যালায়েন্স, এরা পেয়েছে 8% ভোট। 2023 সালে আজারবাইজানের কাছে সামরিক পরাজয়ের পর আর্মেনিয়া এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল। সেদেশের বিদেশনীতিকে পশ্চিম বিশ্বের দিকে নতুন করে তুলে ধরতে প্রধানমন্ত্রী নিকোলো পাশিনিয়ানের প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবেই নির্বাচনকে দেখা হচ্ছে। তাঁর সিভিল কন্ট্রাক্ট পার্টি 2018 সাল থেকে ক্ষমতায় রয়েছে এবং নির্বাচনের আগের জনমত সমীক্ষায় তারা এগিয়েছিল। ইরান 8 এপ্রিল যুদ্ধবিরতির পর এই প্রথমবার ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের এই পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি পাল্টা কোনো হামলা না চালানোর পরামর্শ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। তিনি চান ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে পুনরায় আলোচনায় বসুক। এর আগে ইসরায়েল ইরানের উপর যে হামলাগুলি চালিয়েছে সে বিষয়ে ওয়াশিংটন অবগত ছিল না বলেও জানিয়েছেন ট্রাম্প। আমেরিকাকে আড়াল করে ইরানের উপর আক্রমণ করায় ইসরায়েলের উপর অসন্তোষও প্রকাশ করেন তিনি।
5: If we make a deal that now we're friendly, we'll all go together, it'll be our equipment, we'll take it out and destroy it, whether it's on site or whether we take it off site. Well, that will require we will have a deal, we'll be friendly. In other words, we will have made a deal and we will be at peace and we will go with them or without them, but we won't have people shooting at us, okay? Now, if we don't make a deal, then we're going to take them out militarily very harshly.
1: রোলা গারোতে ফরাসি ওপেন টেনিস ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ ইতালির ফ্লাভিও কোবলিকে 5 সেটের লড়াইয়ে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা জেরেভ 4 ঘন্টা 20 মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে 6-1, 4-6, 6-4, 6-7, 6-1 জয়লাভ করেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে আয়োজিত অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে বিস্তৃত বিষয় নিয়ে পর্যালোচনা হয়। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার 36তম রাজ্য হিসাবে পরিণত হতে চলেছে। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7:25।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ছাগলের প্লেগ। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহ অধ্যাপক ডক্টর শান্তনু বেড়া।
1: মানুষের যেমন প্লেগ মহামারী হয়েছিল একসময় আমরা শুনেছিলাম, তেমনি গবাদি পশুর ক্ষেত্রেও এমন কিছু কিছু রোগ রয়েছে যার কারণে প্রচুর প্রাণী একসঙ্গে মারা যায়। আর ছাগল ভেড়ার মতো ছোট ছোট প্রাণী আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু রাজ্যে যেটা দেখা যায় মহামারীর আকারে কিন্তু বর্তমানে মারা যাচ্ছে, এবং তার কারণ হল ছাগলের প্লেগ। এবং বিজ্ঞানের পরিভাষায় এই রোগটির নাম হচ্ছে পিপিআর বা পেস্টিডেস পেটিটস রুমিন্যান্ট। মূলত ছাগল এবং ভেড়া এই রোগে আক্রান্ত হয়, তবে গরু এবং শুকরের মধ্যে এই ভাইরাস থাকে কিন্তু রোগ লক্ষণ প্রকাশ পায় না। 1942 সালে এই রোগটি পশ্চিম আফ্রিকার কোটে ডি আইভরিতে প্রথম দেখা যায়, এবং বিংশ শতকের শেষ ভাগে এটা আমাদের দেশ ভারতবর্ষে প্রথম দেখা যায়, এবং পশ্চিমবঙ্গ সহ অন্যান্য কিছু কিছু রাজ্যে মহামারীর আকারে ছাগল ভেড়ার মধ্যে এই রোগটি বর্তমানে দেখা যাচ্ছে। এই রোগটির কারণ কি সেটা আমাদের জানা দরকার। মূলত মরবিলি ভাইরাস, যেটা গরুর ক্ষেত্রে একসময় রিন্ডারফেস্ট ছিল, মানুষে হাম, কুকুরের ডিস্টেম্পার বা জলজ প্রাণীর ক্ষেত্রেও এই মরবিলি ভাইরাস আছে, এই একই ভাইরাস ছাগল এবং ভেড়াকে আক্রান্ত করে। এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে কত মৃত্যু হয়, প্রায় 100% কিন্তু মারা যেতে পারে এই রোগে আক্রান্ত হয়ে। এবং এই যে মরবিলি ভাইরাস, পৌষ্টিকতন্ত্র, স্বাস্থ্যতন্ত্র এবং রেচন জননতন্ত্র তাতে সংক্রমণ ঘটায়, এবং যেটা দেখা যায় মুখ থেকে পায়ুদার পর্যন্ত এবং ফুসফুস জরায়ুতে এর ক্ষত কিন্তু ছড়িয়ে পড়ে। সাধারণত 4 মাস থেকে 6 মাস বয়সের ছাগল ভেড়ার ক্ষেত্রে এই রোগটি বেশি মাত্রায় হয়, এবং যেটা দেখা যায় জীবাণু শরীরে প্রবেশ করার 2 থেকে 6 দিনের মধ্যেই রোগ লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায়। ছাগলের প্রথমত দেখা যায় যে ছাগলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যায়, ছাগলটা ঝিমোতে থাকে এবং চোখ নাক মুখ দিয়ে স্বচ্ছ জলীয় পদার্থ নিঃসরণ হতে থাকে, এবং পরবর্তীতে সেটা গাঢ় এবং হলুদ বর্ণ ধারণ করে, এবং সেটা শুকিয়ে যাওয়ার ফলে চোখে এবং নাসারন্ধ্রের উপর কিন্তু শক্ত আবরণ তৈরি হয়ে যায়, যার ফলে কিন্তু অনেক সময় শ্বাসনালী বন্ধ হয়ে যায়, শ্বাসের বিঘ্ন ঘটে। এবং দেখা যায় যে দ্বিতীয় পর্যায়ে চোখের কনজাংটিভা অতিরিক্ত লাল হয়ে যায়, এবং কনজাংটিভাইটিস এবং পিছুটির জন্য চোখের পাতাগুলো কিন্তু একসঙ্গে আটকে যেতে দেখা যায়, এবং যেটা দেখা যায় মুখের ভেতরে জিভ সহ বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট ক্ষত হয়, এই ক্ষতগুলো পরবর্তীতে কিন্তু ঘায়ের আকার ধারণ করে এবং মুখ দিয়ে প্রচন্ড দুর্গন্ধ সেটা বেরোতে থাকে, প্রাণীর মুখমণ্ডল ফুলে যায়, এবং জ্বর হওয়ার কিছুদিন পরেই দেখা যাচ্ছে পাতলা পায়খানা শুরু হয়ে যায়, এবং পাতলা পায়খানা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু শ্বাস প্রশ্বাসের গতি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, অতিরিক্ত লালাক্ষরণ হয়, এবং সেক্ষেত্রে ডায়রিয়া ক্ষুধামান্দ হয়ে প্রাণীটা দুর্বল হয়ে যায় এবং প্রাণী মারা যায়। যে সমস্ত গর্ভবতী প্রাণী আছে, গর্ভবতী প্রাণীর ক্ষেত্রে কিন্তু গর্ভপাতও কিন্তু হতে পারে। এবার যেটা আমাদের জানা দরকার, এই রোগটা হয়ে গেলে প্রতিরোধক ব্যবস্থা আমাদের কি কি করা দরকার সেটা জানা দরকার। আমাদের চেষ্টা করতে হবে, প্রাণীর হাঁচি বা কাশির মাধ্যমে তো এই ভাইরাসটা বায়ুতে ছড়িয়ে পড়ে, সেটা যত কম ছড়িয়ে পড়ে তার জন্য রোগগ্রস্ত প্রাণীকে সুস্থ প্রাণীদের থেকে আলাদা রাখার ব্যবস্থা করতে হয়, এবং কমপক্ষে 21 দিন অন্য প্রাণীদের সাথে মিশতে দেওয়া উচিত নয়। আর যে সমস্ত সুস্থ প্রাণী রয়েছেন সেই সুস্থ প্রাণীগুলোকে কিন্তু টিকাকরণ করতে হবে। এই টিকাকরণের ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিকদের দীর্ঘ গবেষণার ফলে একটা টিকা আবিষ্কৃত হয়েছে, এবং সেই টিকা সাধারণত প্রাণী মিত্রা বা প্রাণীসেবী যারা গ্রামে আছে তাদের মাধ্যমে এই টিকাটি পাওয়া যায়। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের অধীন ইনস্টিটিউট অব অ্যানিমেল হেলথ অ্যান্ড ভেটেনারি বায়োলজিক্যালস, সেখানেও পিপিআর বা পেস্টিডেস পেটিটস রুমিন্যান্ট যে রোগটা, এই রোগের কিন্তু ভ্যাকসিনটা পাওয়া যায়। তবে একটা কথা বলবো, এই রোগটা যেহেতু ছড়িয়ে পড়ে প্রচুর, সেই জন্য রোগ নির্ণয় করাটা খুবই প্রয়োজন, এবং রোগ হয়ে গেলে সে জায়গাটায় থেকে অন্ততপক্ষে 3 থেকে 4টি প্রাণীর মুখ পায়ু এবং জননেন্দ্রিয় থেকে কোষ সহ জলীয় নিঃসরণ বা ভাইরাস বহনকারী সেটা মিডিয়ার মাধ্যমে ল্যাবরেটরিতে পাঠাতে হবে। এছাড়া রক্ত ও সিরাম এগুলো সংগ্রহ করা যায় এবং সাধারণত নমুনা সঠিক লেভেল লাগিয়ে বরফের ভেতর দিয়ে পাঠালে কিন্তু ওই জায়গাটায় পিপিআর হয়েছে কিনা সেটা বোঝা যাবে। এবং সব থেকে বড় কথা চাষিভাইদের বলবো যে রোগের হওয়ার থেকে যাতে রোগ যাতে না হয় তার জন্য টিকাকরণ অত্যন্ত জরুরি। এই রোগের বিষয়ে বিশদে জানতে গেলে প্রত্যেকটি ব্লকে প্রাণী সম্পদ বিকাশ বিভাগ রয়েছে আমাদের সরকারের অধীন, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীন খামার সম্প্রসারণ ও গবেষণা সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, কি করে এই রোগ থেকে আপনাদের প্রাণীকে বাঁচাতে পারবেন সেই বিষয়ে জানতে পারবেন।
0: এতক্ষণ শুনলেন ছাগলের প্লেগ, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহ অধ্যাপক ডক্টর শান্তনু বেড়া।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার দু এক জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর 12টা থেকে 3টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন, লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না, তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।

0: স্নান করাতে ভুলবেন না।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
0: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় গর্ভকালীন মানসিক স্বাস্থ্য। এ বিষয়ে একটি কথিকা বলছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়।
2: গর্ভকালীন মানসিক স্বাস্থ্য একটি জটিল বিষয়। গর্ভকালীন পরিস্থিতিতে হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন বিভিন্ন হরমোন আছে, এগুলো শরীরের মধ্যে নর্মাল ভ্যালুর থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এই হরমোনগুলোর অনেকগুলি এফেক্টের মধ্যে একটা এফেক্ট হচ্ছে মানসিক স্বাস্থ্য। ডিপ্রেশন অনেক সময় দেখা যায়, এবং যাদের আগে থেকে কোনো মানসিক প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এটি অনেক গুণে বেড়ে যাবার সম্ভাবনা আছে। তাহলে গর্ভকালীন মানসিক স্বাস্থ্য বুঝতে গেলে আমাকে দুটো জিনিস বুঝতে হবে। এক, নর্মাল পেশেন্ট যাদের পূর্ববর্তীকালে কোনো মানসিক প্রবলেম নেই। দু নম্বর, যাদের পূর্ববর্তীকালে মানসিক প্রবলেম আছে। আর একটা জটিল পেশেন্ট এখনকার দিনে আসছে, যাদের বন্ধাত্বের রোগ আছে, তাদের প্রেগনেন্সির জন্য আগে থেকেই একটা মানসিক স্বাস্থ্য ডিপ্রেশন একটা থাকে, এবং এখনকার দিনে মহিলারা অনেক বেশি বয়সে প্রেগনেন্সি নিচ্ছেন, সেটাও একটা মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ হতে পারে। এই মানসিক স্বাস্থ্যের প্রবলেমটা আমরা প্রথমে দেখি ফার্স্ট ট্রাইমেস্টারে, 13 সপ্তাহের মধ্যে, এবং শেষের দিকে দেখি, এবং কিছু ক্ষেত্রে দেখি ডেলিভারির পর পর। প্রাথমিক ক্ষেত্রে যেটা হয়, অত্যাধিক বমি এবং গা বমিকর ভাব, এগুলোর জন্য একটা প্রবলেম সৃষ্টি হয়, এবং সেখান থেকে একটা ডিপ্রেশন শুরু হয়। অনেক ক্ষেত্রেই কাউন্সেলিং ইজ দ্য বেস্ট। আমরা পেশেন্টদেরকে বোঝাই এবং সেই বোঝানোতেই অনেকটা কাজ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হয়। ডাক্তারবাবু বলতে আমি এখানে বোঝাতে চাইছি সাইকিয়াট্রিস্ট। অনেক কিছু ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট রেফারালের প্রয়োজন হয়। এবং শেষের দিকে গিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ডেলিভারির টেনশন, বাচ্চা ঠিক আছে কি না বোঝা, এইটার সাথে হরমোনাল এফেক্ট, এই দুটো তিনটে জিনিস নিয়ে আরও পরিস্থিতিটা জটিল হতে পারে। এগুলোর থেকে মুক্তি পাবার সবথেকে ভালো উপায় হচ্ছে বাড়িতে গুড এনভায়রনমেন্ট। হসপিটালের থেকে যে কোনো পেশেন্ট বাড়িতে বেটার থাকেন। বাড়িতে নিজের বাসস্থানে স্বামী স্ত্রী, বাবা মা, শ্বশুর শাশুড়ি, এদের মধ্যে যেই কেয়ারটা একটা পেশেন্টকে দেওয়া সম্ভব সেটা হসপিটালে দেওয়া সম্ভব নয়। এবং এইখানে আমরা অনেক সময় বলে থাকি যে বাবা মা শ্বশুর শাশুড়ি কী বলছে, তাদের কথা বেশি শুনতে। আমরা গাইড করি, এবং যদি তাদের কথাগুলো মেডিকেল সায়েন্সের বাইরে না যায় তাহলে আমরা বলি সেগুলো মেনে নিন। কাউন্সিলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যতক্ষণ না সিমটমটা খুব বেশি হচ্ছে ততক্ষণ আমরা শুধু কাউন্সিলিংয়ের ওপর জোর দিই, কারণ প্রেগনেন্সিতে সব ধরনের অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, এগুলো দেওয়া যায় না। এগুলো দিলে আরও বাচ্চার ওপরও তার এফেক্ট আছে, সেই জন্য কাউন্সিলিং করেই আমরা এগুলোকে ঠিক করার চেষ্টা করি। তবে আর একটা জটিল পরিস্থিতি তৈরি হয়, সেটা ডেলিভারির পর কিছু পেশেন্টের পোস্টপার্টাম সাইকোসিস ডেভেলপ করে। পোস্টপার্টাম সাইকোসিস কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। এই পরিস্থিতিতে মায়েরা তার বাচ্চাকে খুন করতে উদ্যত হয়, সুইসাইডাল টেন্ডেন্সি দেখা যায়, এবং পেশেন্ট নিজের ক্ষতি করার জন্য যে কোনো রকমের ক্ষতি করতে প্রস্তুত থাকে। এই সময় কিন্তু আমাদের কাউন্সিলিং খুব একটা কাজ করে না। পেশেন্টদেরকে কিন্তু প্রচুর পরিমাণে বা ঠিকঠাক ডোজে অ্যান্টিসাইকোটিক ড্রাগস দিতে হয়, সাইকিয়াট্রিস্ট রেফারাল লাগে, এবং ঠিকঠাক সাইকিয়াট্রিক মেডিসিন খেলে এক মাসের মধ্যে পেশেন্ট কিন্তু আবার পুনরায় সুস্থ হয়ে যায়। তবে যে পেশেন্টের একবার পোস্টপার্টাম সাইকোসিস হয়েছে তাদেরকে আমরা বলি পরবর্তী প্রেগনেন্সি অ্যাভয়েড করার কথা, কেন সেই প্রেগনেন্সিতে কিন্তু এটা আরও বেশি ইন্টেন্সিটিতে ফিরে আসে। সেই জন্য আপনার গাইনোকোলজিস্ট বা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন, দরকার পড়লে তিনি সাইকিয়াট্রি রেফারাল করবেন, আদারওয়াইজ তিনিই আপনাকে সুস্থভাবে সবলভাবে ডেলিভারি করার জন্য প্রস্তুত করবেন।
0: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় ছিল গর্ভকালীন মানসিক স্বাস্থ্য। এই নিয়ে একটি কথিকা বললেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। প্রাত্যহিকী।

0: আরও একটা নতুন সকাল, নতুন একটা দিনের শুরু। সকলকে সুপ্রভাত এবং স্বাগত জানিয়ে শুরু করি আজকের প্রাত্যহিকি। প্রতি সকালের মতোই আজও শুরুতে আজকের দিনের কথা।
1: আজ 8ই জুন, মনীন্দ্রলাল বসুর জন্মদিন। মনীন্দ্রলাল বসু একজন বিশিষ্ট ঔপন্যাসিক। তিনি প্রখ্যাত রোম্যান্টিক উপন্যাস রমলার লেখক। পেশায় ব্যারিস্টার ছিলেন। তাঁর সাহিত্য চর্চা শুরু ছোট গল্প রচনা দিয়ে। তিনি একাধিকবার প্রবাসী পত্রিকার গল্প প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন। প্রবাসী পত্রিকাতেই তাঁর রমলা উপন্যাস প্রকাশিত হয়। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ জীবনায়ন, সহযাত্রিনী, স্বপ্ন ইত্যাদি। তাঁর সোনার কাঠি গ্রন্থটি শিশু ও কিশোরদের জন্য রচিত গল্পগ্রন্থ। তিনি শিশুদের জন্য পাঠ্যপুস্তক রচনা করেছেন। এছাড়া পরিকল্পনা নামে একটি অর্থনীতি বিষয়ক পত্রিকাও সম্পাদনা করেন। 1897 খ্রিস্টাব্দে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন।
0: অসহযোগ আন্দোলনে জড়িয়ে পড়ে 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত হন তিনি। পরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএসসি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএসসিতে প্রথম স্থান অধিকার করে রসায়নবিদ্যার বিশ্বব্যাপী এক উল্লেখযোগ্য গবেষণার নজির গড়ে তোলেন ডক্টর বীরেশচন্দ্র গুহ। 1904 সালের আজকের দিন অর্থাৎ 8ই জুন ময়মনসিংহে তাঁর জন্ম। 1926 সালে উচ্চশিক্ষার জন্য বিলাত যান। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও ডিএসসি ডিগ্রি লাভ করেন বীরেশচন্দ্র গুহ। 1936 সালে দেশে ফিরে বীরেশচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগের প্রধান অধ্যাপকের পদ পান। 1944 সালে ভারত সরকার তাঁকে খাদ্য দপ্তরে প্রধান টেকনিক্যাল উপদেষ্টা পদে নিযুক্ত করেন। 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশনের সভ্য হিসাবে তিনি কাজ করেন। আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন 1953 সালে এবং অধ্যাপনা ও গবেষণায় যুক্ত থাকেন। ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে তিনি আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে নিবিষ্টভাবে পরিচিত হন এবং আমাদের দেশে সেই সব গবেষণার সমৃদ্ধি ঘটান। গমবীজ থেকে ভিটামিন নিষ্কাশন, অ্যাসকর্বিক অ্যাসিড তথা ভিটামিন সি বিষয়ে গবেষণা, উদ্ভিদ কোষ থেকে অ্যাসকর্বিজেন বিশ্লেষণ প্রভৃতিতে তিনি মৌলিক কৃতিত্ব দেখান। তাঁর মৃত্যুর 10 বছর পরে তাঁর স্ত্রী স্বামীর ইচ্ছানুসারে স্বোপার্জিত সমস্ত অর্থ এবং তাঁদের বালিগঞ্জের বিশাল বাড়ি কলকাতা বিশ্ববিদ্যালয়কে প্রাণ রসায়ন গবেষণার জন্য দান করেন। আজ জন্মদিনে ডক্টর বীরেশচন্দ্র গুহকে জানাই শ্রদ্ধা।
1: আজ ডক্টর বিমল কৃষ্ণ মতিলালের মৃত্যুদিন।

খ্যাতনামা দার্শনিক ও অধ্যাপক ডক্টর বিমল কৃষ্ণ মতিলালের জীবনের সঙ্গে আজকের দিনটি এইভাবেই জড়িত। 1935 সালে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুরে তার জন্ম হয়। কলকাতার সেন্ট্রাল ক্যালকাটা কলেজ থেকে বিএ পাশ করেন তিনি। একাধারে সংস্কৃত ও ভারতীয় দর্শনের পণ্ডিত ও আধুনিক পাশ্চাত্য দর্শনের একজন বিশারদ ছিলেন বিমলকৃষ্ণ। ন্যায়শাস্ত্রেও দখল ছিল তাঁর। 1965 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট উপাধি লাভ করে টরেন্টো, পেনসিলভেনিয়া, শিকাগো এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে 1976 সালে স্পল্ডিং অধ্যাপক হয়ে তিনি অক্সফোর্ডে আসেন। পদাধিকার বলে তিনি অক্সফোর্ডের অল সোলস কলেজের ফেলো ছিলেন। টরেন্টো থেকে 1970 সালে প্রথম প্রকাশিত জার্নাল জার্নাল অফ ইন্ডিয়ান ফিলোসফির তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে লজিক্যাল অ্যান্ড এথিক্যাল ইস্যুজ অফ রিলিজিয়াস রিলিফ, পারসেপশন অ্যান্ড এসে অন ক্লাসিক্যাল ইন্ডিয়ান থিওরিজ অফ নলেজ, নীতি যুক্তি ও ধর্ম, কাহিনী সাহিত্যে রাম ও কৃষ্ণ প্রভৃতি উল্লেখযোগ্য। 1990 সালে ভারত সরকারের পদ্মভূষণ উপাধিতে ভূষিত ডক্টর বিমল কৃষ্ণ মতিলাল প্রয়াত হন 1991 সালের 8ই জুন, অর্থাৎ এই আজকের দিনে।

ইতিহাসের আলোতে আজকের দিন স্মরণ কথার পর এবারে চলে আসব প্রাত্যহিক দেশবন্দনায়। আজ সমবেত কণ্ঠে

0: আবহাওয়ার একটি সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, পরবর্তী দু তিন ঘন্টা সময়ের মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং কালিম্পং জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রপাতও হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
1: হ্যাঁ, ঝড় বৃষ্টি আর আকাশের অবস্থা দিকে খেয়াল রেখে একটু সতর্কতা নিয়ে যদি বেরিয়ে পড়তে পারেন তাহলে জানাই। আজ ফেডারেশন অফ ইন্ডিয়া সোসাইটিজ অফ ইন্ডিয়া, ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া পূর্বাঞ্চল শাখার আয়োজনে 4 দিনের ফি প্রেসি ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা বিকেল 4:45 নন্দন প্রেক্ষাগৃহে। ইচ্ছে হলে যেতে পারেন।
0: জুন মাসের প্রথম পক্ষ, প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়ে আম সত্য কথা। বছরের এই সময়টাতে অনেকের কাছেই আমই পরম সত্য। বর্ণে, গন্ধে, স্বাদে কত বাহার তার, বহু বিচিত্র রূপে আয়োজনে তার উপস্থাপন আর আস্বাদন করি আমরা। কাঁচা, কাঁচা মিঠে বা পাকা, আম ভক্ত আমরা বিভোর হই সবেতেই। তবে এই আম জনতার ভিড়ে স্রোতের বিপরীতে হাঁটা মানুষও নিশ্চয়ই থাকেন, আম যাদের না পছন্দ। আম নিয়ে নানা সত্য কথা, মজার ঘটনা, স্মৃতি, অভিজ্ঞতা সবই উঠে আসছে আপনাদের চিঠিতে। আমাদের ইমেল আইডি chithijanpi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাস প্রথম পক্ষ, প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা।
1: আম সত্য কথা, চলে যাব চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি রিয়া ঘোষ পাঠিয়েছেন সুভাষগ্রাম কলকাতা থেকে। সই সাগর প্রাত্যহিকী, গত পরশু প্রাতঃভ্রমণে বেরিয়ে হঠাৎ ঝুপ শব্দে থমকে গেলাম। বুঝলাম পাকা আমের মাটির কোল গ্রহণ। ঝোপ থেকে আমটি তুলে ধুয়ে কামড় দিতেই মনের ভেতর স্মৃতির কালবৈশাখী ধেয়ে এল। শৈশবে ফাল্গুনি মুকুলের চেয়ে বৈশাখী ঝড়ের প্রতি আমার টান ছিল বেশি। এখন বাজারে অকার্বাইড স্পর্শী আম খুঁজি, মনে পড়ে ছোটবেলার সেই মোহময়ী আম বাগান। সে ঝড় মানেই ছিল মহোৎসব। বড়রা মেঘের ডাকে জানলা আটকাত আর আমরা নুন লঙ্কার পুরিয়া নিয়ে ছুটতাম বাগানে। ঝড় বৃষ্টির ঠান্ডা আমে যে কাঁচা মিঠে আমি কামড় দেওয়ার যে আনন্দ, তা আজ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে দামি আলফানসো খেয়ে মেলে না। যান্ত্রিক জীবনে আমাদের সেই অনাবিল আনন্দগুলো হারিয়ে গেছে। ঝড়ের দুপুরে বন্ধুদের সঙ্গে আম কুড়ানো আর নুন লঙ্কা দিয়ে একসঙ্গে খাওয়ার নিখাদ আন্তরিকতা আজ আর নেই। এই আম ভরা জ্যৈষ্ঠ আজও কানে ফিসফিস করে, চল আমাটির ভেঁপু বাজাবি চল। আমি বলি হ্যাঁ চলো, তবে এবার নতুন সামাজিক অঙ্গীকারে। খাওয়ার পর আটিগুলো না ফেলে পরম যত্নে জমিয়ে রাখব, পাহাড়ে বেড়াতে যাবার পথের নরম মাটিতে পুঁতে দেব। প্রকৃতিদত্ত উপহার পেয়ে এভাবেই কৃতজ্ঞতা জ্ঞাপন আমার। আজ থেকে বহু বছর পর কোনো তপ্ত দুপুরে ক্লান্ত পথশিশু বা পরিশ্রান্ত পথিক আমার পোঁতা গাছের শীতল ছায়ায় এসে জিরবে, ঠিক তখনই ঝোড়ো হাওয়া গাছের ডাল নাড়া দিয়ে যাবে আর তার কোলে ঝুপ করে ঝরে পড়বে রসালো পাকা আম। সে পরম তৃপ্তিতে ভাসবে, আর আমি ফিরে পাব আমার হারিয়ে যাওয়া শৈশব, মায়ের স্নেহমিশ্রিত বকুনি আর বন্ধুদের সঙ্গের মিশেলে সেই সময়। উত্তর প্রজন্মের চোখের আলোয় নিজের শৈশবকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় সত্য আর কি হতে পারে। শুভেচ্ছা সহ রিয়া ঘোষ, সুভাষগ্রাম, কলকাতা।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: এবারে আমার হাতে সত্যজিৎ ঘোষের লেখা। আপনি লিখেছেন পুঁড়া নিবেদিতা সরণী, বাদুড়িয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে। আম যে গ্রামীণ সংস্কৃতির এক উল্লেখযোগ্য উপাদান তা বুঝেছি শৈশবেই, বিশেষ করে উত্তরাধিকার সূত্রে আমাদের আম বাগান থাকার কারণে। গাছগুলি ঊর্ধ্বগগনে মাথা তুলে কেবল পারিবারিক ইতিহাসকে ধারণ করছে তাই নয়, প্রতিবেশীর সঙ্গে সখ্য গড়ে তুলেছে মাটি আর শেকড়ের মতো। বাবার কাছে শুনেছি আমবাগান গড়ে তোলার অভিপ্রায় ছিল জ্যাঠামশাইয়ের। চাষের জমিতে গাছ লাগালে ঠাকুরদা রুষ্ট হতে পারেন ভেবে জ্যাঠামশাই পাটগাছের আড়ালে বেশ কয়েকটি আমের কলম রোপণ করেছিলেন। পাটকাটার পর সেগুলো নজরে আসতেই ঠাকুরদা ভেবেছিলেন কোনো শত্রুর চাষের জমি নষ্ট করার দুরভিসন্ধি। কিন্তু বিস্তারিত জানার পর নিজেই গাছের পরিচর্যায় যত্নবান হয়েছিলেন। তারপর কত গাছের সংযোজন বিয়োজন হয়েছে, নতুন স্বাদের আমের সন্ধান মিললেই সংগ্রহ করে এনেছেন চারা। বাড়তে বাড়তে গাছের সংখ্যা একসময় একশো ছাড়িয়েছে। শৈশবে দেখেছি গ্রীষ্মের দুপুরে আমবাগানে মাদুর বালিশ নিয়ে শরীর জুড়োতেন প্রতিবেশীরা। গাছে গাছে দোল খেত আম, নিচে শুয়ে সে দৃশ্য অনির্বচনীয় মনে হতো যখন পাতার ফাঁকে আকাশ উঁকি দিত। কেউ মগ্ন হয়ে বই পড়তেন, কেউ শুনতেন রেডিও, তবু আম পড়ার শব্দ হলেই আম কুড়োনোর অলিখিত প্রতিযোগিতায় মেতে উঠতেন। কচিকাঁচারা থাকত কালবৈশাখীর অপেক্ষায়। ঝড় মাথায় আম কুড়োনো কিংবা ঝিনুক দিয়ে কাঁচা আমের খোসা ছাড়ানো ছিল গ্রীষ্মের বিনোদন। মা কাকিমারা কাগজি লেবুর পাতা, কাঁচা লঙ্কা, নুন, চিনি সহযোগে অপূর্ব স্বাদের আম মাখা তৈরি করতেন। পাড়া ময় কাঁচা আমের আচার, আমতেল, আমকাসুন্দি আর আমসত্ত্বের গন্ধ ভুরভুর করত। দিনের বেলা আম কুড়োনো সহজ হলেও রাতে পতনের শব্দ শুনে আন্দাজ করা ছিল দারুণ মুনশিয়ানার বিষয়। টর্চের আলো ছুটে বেড়াত বাগানের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এখন যেহেতু সারা বছর বাজারে আমের যোগান মেলে, তাই হয়তো কেউ আর কাঁচা আম নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে আমশি তৈরি করেন না। তবু আমের মরশুমে রাতের বেলা হঠাৎ ঝড় উঠলে

বাগানময় জোনাকির মতো অসংখ্য আলো আজও ঘুরে বেড়ায়। আলো আধারিতে আজও কোনো কিশোর, হয়তো কিশোরী বান্ধবীর সঙ্গে আমকুড়োনোর ছলে দেখা হলে কুড়িয়ে পাওয়া কাঁচা মিঠে তার হাতে তুলে দিয়ে ফিসফিসিয়ে বলে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কিংবা নিবিড় অমা তিমির হতে বাহির হল জোয়ার স্রোতে। আম তাই কেবল রসনা তৃপ্তির উপকরণ নয়, বরং অন্য রসায়নের ভিয়েন ঘর। একথা লিখলেন সত্যজিৎ ঘোষ, পুঁড়া, নিবেদিতা সরণী, বাদুড়িয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে।

সুন্দর প্রাত্যহিকী, এই সম্বোধনে চিঠি পাঠিয়েছেন করবি হাজরা, নিউ টাউন, কলকাতা থেকে। সেই সবুজ সরল ছেলেবেলায় ভাই বোন মিলে ছড়া কাটতাম, আম পাতা জোড়া জোড়া, মারব চাপড় চড়ব ঘোড়া। মা হাসি খুশি খুলে মুখস্থ করাত, অয়ে অজগর আসছে তেড়ে, আয়ে আমটি খাবো পেড়ে। তখন বুঝেনি আম শুধু আমার নয়, আম জনতারও ভীষণ প্রিয়। পরে আমাটির ভেঁপু পড়তে পড়তে অপু দুর্গার চুরি করে আম খাওয়া, তেল নুন দিয়ে কুশি জারানো, অপুর দাঁত টোকে যাওয়া, সে এক মজা। আমাদের আমের মস্ত বাগান ছিল যেন এক চঞ্চল ময়ূর পেখম তুলে। হলুদ লাল সবুজে মেতে থাকত হিমসাগর, অ্যালফানসো, তোতাপুরি, বোম্বাই, গোপালভোগ, কাঁচা মিঠে, ল্যাংড়া, ফজলির রংবাহারে আর ওদের ফিসফাস গল্পে। ছুটে যেতাম কখনো টুপটাপ দুপুরে, কখনো ঝড় শিশির সন্ধ্যায়, কখনো চনমনে সকালে আম কুড়োনোর লোভে। জ্যাঠাইমা আম পাড়িয়ে এনে রাখত খাটের তলায়, হাত দেবার জো ছিল না, লোভে চোখ চকচক করত। দুপুরে জ্যাঠাইমার পিঠে ঘামাচি মেরে পাউডার দিলেই ঘুম, সুযোগ বুঝেই খাটের তলায়, কোঁচড় ভরে শটান ছাদে ঠাকুর ঘরের আড়ালে, দাঁতের জোরে খোলা ছাড়িয়ে গোগ্রাসে গেলা। আজ থমকে দাঁড়াই সেই মিষ্টি মধুর জ্যোষ্ঠির জ্বলন্ত বেলা জুড়ে এক অনাবিল ভালো লাগায়। শ্বশুরবাড়ির দক্ষিণের বারান্দায় এক আঁচলা রোদ্দুর, সেই রোদ্দুর মেখে রোজ তাকিয়ে থাকতাম স্বামীর লাগানো হিমসাগর আম গাছটার দিকে। তার পাতায় পাতায়, মুকুলে মুকুলে মেজাজি উদ্ভাস। একদিন সে ফলে ফলে সাজতে থাকে রকমারি সোহাগে, তখনই মনের ডানায় ভর করে লুকোনো শৈশব, রোদ বৃষ্টি জারানো নির্জন কৈশোর যৌবনের বর্ণালী রামধনু। কিন্তু হায়, সম্পত্তি ভাগাভাগিতে সব স্বপ্ন মেঘের আড়ালে বিলীন। ফলন্ত হিমসাগর গাছ কাটা পড়ল প্রমোটারের কুড়ুলে, বিবর্ণ মনের ভাঙা দেউলে তখন ক্রমাগত রক্তক্ষরণ, হয়তো অজান্তে চোখ ভিজে উঠেছিল। করবি হাজরা, লিখলেন নিউ টাউন, কলকাতা থেকে।

প্রিয় আম্বিলাষী প্রাত্যহিকী, এই সম্বোধনে লেখা শুরু করেছেন গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে। সেই ছোট্টবেলা, এক বৃহৎ ঝাঁকড়া আমগাছের তলায় আমাদের খড়ের চালের ছোট্ট ঘর। গাছটা আমাদের নয়, পাড়ার ঘোষেদের। গাছের আমগুলো কাঁচা যদি কামড়েছো, উহু ওরে বাপ, টক যেন বাঘ। পাকায় আহা কি টকটকে লাল রূপসী, খেতেও অসাধারণ, মধুর মতন মিষ্টি, যেমন রসালো তেমন স্বাদ। তবুও নামে গাছটার অপবাদ, টক আম গাছ। সেই সূত্রে

0: পাড়ার বড়রা আমাকে ডাকত টক আমতলার বউ বলে। অত টক তবুও নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে আম ছেঁচা করতো ছোটদি। আমাকে দিয়ে বলতো, খেয়ে দেখ, আহ মুখ ছেড়ে যাবে। ওই আম গাছের শীতল ছায়ায় মাদুর পেতে বসতাম পড়তে। জ্যৈষ্ঠ মাসে পাকা আম পড়তো ঢুপ করে, কুড়িয়ে আম খেতে খেতে পড়া, সে কি অপার সুখ। পাকা আমে তাক করে ঢিল ছুঁড়তাম, নির্ভুল লক্ষ্য, আমও পড়তো অব্যর্থ। বাবা চিত্তকাকা মাঠে লাঙুল ছেড়ে ঘোর দুপুরে এসে বসত গাছটার ছায়ায়। কিরে খোকা, আম কুড়িয়েছিস? দুটো দে তো খাই। আম খেয়ে তাদের কি তৃপ্তি, আহ প্রাণটা জুড়ালো রে। কালবৈশাখী মানেই ঝড় ঝড় ঝড়, সব আম পড়, কুড়িয়ে জড়ো কর। ছর্দির সঙ্গে ঘরের চালে উঠে আকশে দিয়ে আম পাড়া। হি হি হি, ওই যে পাতার আড়ালে একটা। ঠাকুমা বলতো, চাল ফুটো হয়ে যাবে যে, নাম নাম বলছি। ঠাকুমাটা যে কি, এতগুলো আম পেকে সিঁদুর হয়ে আছে, ছাড়া যায়। ঘোষ ঠাকুমা এসে মাকে ডেকে বলতো, হেলা টক আমতলার বউ, তোর ছেলেটার জ্বালায় একটা আমও খেতে পাই না, আমাদের কি মুখ নেই? কেন থাকবে না জেঠিমা, এই নিন, এগুলো নিয়ে যান। এত কষ্ট করে পাড়া আমগুলো সব দিয়ে দিত মা, কান্না কুকিয়ে উঠত বুকে। কাঁচা আম দিয়ে মা বানাতো আম আচার আর আমগুড়, শুকিয়ে রাখত আমচুর, শোল মাছ দিয়ে মায়ের রান্না আম শোল মুখে যেন আজও লেগে আছে। সেই আম গাছ আজ নেই, কিন্তু কিশোরবেলার সেই টক আম গাছ, তার আম, সেই ছিল আমার প্রাণ, আমার সর্বসুখ। বড় বেদনার সোহাগে সে সুখ স্মৃতি আজও প্রাণে বাজে। লিখলেন গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: আমগন্ধি সেই সব স্মৃতিরই ছোঁয়া পরের চিঠিতে। কানন রণসিংহ লিখেছেন রাজাবাজার তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। প্রভাত বন্ধু প্রাত্যহিকী, শীত শেষে ভোরের প্রকৃতি তখন কুয়াশা চাদরে মোড়া। এই ক্ষণে প্রথম আমার নতুন আম্রপালি চারাগাছের শাখা বিদীর্ণ করে মুকুলের আবির্ভাব ঘটল। সেদিনই অনুভব করলাম দেহের খাঁচার ভিতর হৃদয় কেমন ময়ূরের মতো নাচে। নিজের মনে সৃজন রসে সিক্ত এসব গাছের বৃদ্ধি, ফলবতী হওয়ার আকাঙ্ক্ষা, ওতে আমাতে কোনো তফাত নেই। এবার বাচ্চা আলফানসোতেও মুকুল এলো এক বছরেই, চারা দোকানের গ্যারান্টি সত্য হল। বড় গাছ ছোট গাছ সবেতেই কুচি আমের কি ঝুলোঝুলি। কুশি আমের সবুজ মাখা মিষ্টি গন্ধে মাতাল হয়ে ওঠে মন, আমাকে টেনে নিয়ে যায় শৈশব কৈশোরের স্মৃতিবিজড়িত পুকুর ঘেঁষা আমাদের বাড়ির আম বাগানে। সকালের স্কুল থেকে ফিরেই আমের সঙ্গ, কাঁচা আম ছুলে সর্ষে বাটা নুন মিষ্টি সংযোগে চলত নিঝুম দুপুরের উপাদেয় কচি কলাপাতায় আচারের ভোজ। দ্বিপ্রাহরিক নিদ্রা সেরে আমার বাবাও হাত পেতে দিতেন ছোটদের আম মজলিশে। আর কালবৈশাখী ছিল আমাদের কাছে আনন্দের উচ্ছ্বাস, ওই যে আম কুড়োনোর ধুম। মায়েরা সেই সব আম দিয়ে আসর পেতে তৈরি করতে বসতেন সারা বছরের রসদ হিসেবে আমশি, আমতেল, জারে জারে আচার। কত নিয়ম নিষ্ঠার ভিয়ানে অন্তরের মায়া মমতার প্রীতিপূর্ণ রসায়নে বানাতেন আমের কাসন্দ, মোরব্বা, ঝাল আচার, কত কি। আর অতিরিক্ত পাকা আমের আমসত্ত্ব, গাছে ওঠায় ছিলাম ওস্তাদ। শাখায় বসে আমের গা টিপে টিপে পাকা আমের সন্ধান করার অনুভূতি আজ গোধূলিবেলার স্মৃতি। আম পাকলেই তবেই তার গুণ বিচারি, টক মিষ্টি, আনারসি না মধুর। স্বাদে গন্ধে আমের জবাব নেই, তাই আম জনতা আমকেই দিলেন জাতীয় ফলের আখ্যা। ভোজন প্রিয় বাঙালির শেষ পাতে আম না হলে চলে না। আম্র মধুর শুভেচ্ছা সহ কানন রণসিংহ, রাজাবাজার, তমলুক, পূর্ব মেদিনীপুর।

0: অরুণাভ বন্দ্যোপাধ্যায় আপনি লিখেছেন নগেন্দ্রনগর পঞ্চম লেন কৃষ্ণনগর নদিয়া থেকে। পটু যাবি না? ডাক শুনে তাকাতেই পটু দেখল সতু টিয়া দাঁড়িয়ে আছে। পটু বলল, হ্যাঁ যাব তো, কিন্তু গুলতিটা এখনো বাঁধা হয়নি। টিয়া বলে, গুলতি আজ লাগবে না গো পটু দাদা, আকাশের দিকে তাকিয়েছ? কথা শুনে পটু আকাশের দিকে তাকাতে দেখে গোধূলির রাঙা আলো মুছে পশ্চিম আকাশে এসেছে উন্মাদ কালো মেঘ। পটু আর সময় নষ্ট করে না, মা আমি সতুদের সঙ্গে গেলাম। মা নিষেধ করবে, তাই উত্তরের অপেক্ষা না করে ছুট্টে বেরিয়ে পড়ে পটু। পুকুরধারের সরু রাস্তা দিয়ে পৌঁছে যায় শিমুলতলার মাঠে। সেখানে তখন আকাশকে ছুঁতে চাওয়া ঘুড়িকে বেজার মুখে নামিয়ে আনছে লাটাই। ব্যাট বল এসে খেলা শুরুর আগেই মুখ ভার করে বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু পটুরা এখন আনন্দে ফুটছে। কালবৈশাখীর দমকা হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে মাঠ পেরিয়ে পৌঁছে গেল পরিত্যক্ত হাউজিং এস্টেটে। প্রকাণ্ড বৃদ্ধ গাছ বুঝি একাকী এই খুদেদের অপেক্ষাতেই ছিল। যেতে যেতেই নিজের মুঠো আলগা করতে শুরু করল। ধূপ ধূপ শব্দের সঙ্গে শুরু হল আম কুড়াবার ধুম। মাঝে মধ্যে অবাধ্য হাওয়া ওদের আটকে দিচ্ছিল, ভয় দেখাচ্ছিল, কিন্তু ওদের উদ্দাম মনোভাবের কাছে সেসব টিকল না। হাওয়া থেমে যখন বৃষ্টি নামল, তখন ওরা নিরিবিলিতে আনন্দের সঙ্গে পাকা আমের স্বাদ নিচ্ছে। অজান্তেই সুমিষ্ট রস কনুই বেয়ে গড়িয়ে পড়ছে জামায়। আহ কি দারুণ, পরের বছর কাঁচার স্বাদ নিতে হবে। সতুর কথায় সম্মতি দেয় সবাই। বৃদ্ধ গাছও জানে তার আমের স্বাদ সত্য, তাকে ঘিরে এই উন্মাদনাও সত্য, শুধু মিথ্যা তার ভবিষ্যৎ। তাই কাটা পড়বে সে, বদলে উঠবে নতুন বিল্ডিং। চাইলেই তাকে রাখা যেত, কিন্তু কোন সত্যে রাখবে? স্বাদ গন্ধ বাজারে পাওয়া যায়, আর কুড়িয়ে খাওয়া একটা পাগলামি। এখানে যারা থাকবে তারা সুস্থ। অরুণাভ বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়লাম। আপনি লিখেছেন নগেন্দ্রনগর পঞ্চম লেন কৃষ্ণনগর নদিয়া থেকে।
1: পরের চিঠি, দোলন চাঁপা তেওয়ারি দে লিখছেন গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, আম শুধু একটি ফল নয়, সে যেন ঋতুর বুক থেকে উঠে আসা এক নীরব সত্য।

0: পৃথিবী এখনো সম্পূর্ণ নিরস হয়ে যায়নি। আমের ভেতরে লুকিয়ে থাকে মানুষের হারিয়ে যাওয়া দিনগুলোর গল্প। ছোটবেলার উঠোন, গাছের নিচে কুড়িয়ে পাওয়া কাঁচা আম, মায়ের হাতে কাঁচা পাকা আমের টুকরো, এসব শুধু স্মৃতি নয়, হৃদয়ের গভীরে জমে থাকা জীবনের সহজ পাঠ। আজ মানুষ সাফল্যের পেছনে দৌড়তে দৌড়তে আনন্দের সংজ্ঞাই বদলে ফেলেছে, অথচ একটি সাধারণ আম শেখায় সত্যিকারের সুখ খুব জটিল কিছু নয়, তা লুকিয়ে থাকে স্বাদের ভেতর, অপেক্ষার ভেতর, ভাগ করে নেওয়ার ভেতর। আমের রস যেমন আঙুল বেয়ে নেমে আসে, তেমনি কিছু সত্য কথাও মন ছুঁয়ে যায়। জীবনকে সুন্দর করতে সবসময় বড় আয়োজন লাগে না কখনো, একটি আমি যথেষ্ট। মানুষকে তার শিকড়, তার ভালোবাসা আর তার হারিয়ে ফেলা সরলতার কাছে ফিরিয়ে আনতে। লিখলেন দোলন চাঁপা তেওয়ারি দে, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: সব্যসাচী কর্মকার, গ্রাম পোস্ট, জগদল্লা, জেলা বাঁকুড়া থেকে লিখছেন। এবারের বিষয় আম, সত্য কথা শুনেই জিভে জল আর মনে আনন্দের জোয়ার, দুই একসঙ্গে নেমে এলো। আসলে আম নিয়ে মিথ্যা বা বানিয়ে বলার কিছু নেই, যা আছে সবই তো একদম নিখাদ সত্য কথা। সত্যি বলতে কি, এই গরমের দিনে আমরা বাঙালিরা যতই তত্ত্বকথা বা দর্শনের কথা বলি না কেন, দুপুরের ভাতের পাতে যদি এক ফালি পাকা আম না থাকে, তবে সব দর্শনই কেমন যেন তেতো মনে হয়। আম নিয়ে বাঙালির আদিক্ষেতা তো আর আজকের নয়, তবে আমের আসল সত্য লুকিয়ে আছে আমাদের খাওয়ার ধরনে। ডাইনিং টেবিলে কাঁটা চামচ দিয়ে সুশীল কায়দায় আম কাটা আর আমের আঁটি চুষে খাওয়ার মধ্যে যে একটা আকাশ পাতাল তফাত আছে, এটাই হলো চরম সত্য। আঁটি চুষে খাওয়ার সময় আমাদের যে স্বর্গীয় তৃপ্তি আর একাগ্রতা দেখা যায়, তা কোনো ধ্যানমগ্ন মুনির পক্ষেও বোধহয় সম্ভব নয়। ওই একটা সময়ে বাঙালির আর কোনো দিকে হুঁশ থাকে না, জামাকাপড়ে আমের রস মাখামাখি করে আমরা যেন শৈশবে ফিরে যাই। আর একটা বড় সত্য হল, আমের মরশুমে শ্বশুরবাড়িতে জামাইবাবুর খাতির যেমন বাড়ে, তেমনি আবার আমের ভাগ কম বেশি হলে ভাই বোনে চিরস্থায়ী যুদ্ধ লেগে যায়। হিমসাগর, ল্যাংড়া নাকি আম্রপালি, কোনটা সেরা, এই তর্কে চায়ের কাপে ঝড় ওঠে, অথচ শেষমেশ বাটি ভর্তি আমের রস পেলে সবাই চুপ। সুতরাং আম সত্য এটাই যে, আম শুধু ফলের রাজাই নয়, এটি বাঙালির পরম বন্ধু, যা সমস্ত দুঃখ ভুলিয়ে মুখে চওড়া হাসি এনে দেয়। অনুষ্ঠান আরও এগিয়ে চলুক, এই কামনায় আজ এখানেই শেষ করছি। এতে সব্যসাচী কর্মকার, গ্রাম পোস্ট, জগদল্লা, জেলা বাঁকুড়া।
0: এবার জানিয়ে দিই আজকের আবহাওয়ার খবর, চিঠির পালা শেষ করে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় আকাশ কখনো কখনো মেঘলা থাকতে পারে আর হালকা ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৯৭% এবং ৭০%। আর হ্যাঁ, নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় আজ কখনো কখনো ঝড়ের সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেজন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। বললাম আজকের আকাশ বাতাসের খবরের কথা। আরেকবার জানিয়ে দিই আম সত্য কথা, এ বিষয়ে চিঠি বা ইমেল পাঠান আমাদের ইমেল আইডি চিঠির জাফি CHI

0: thirjhanpi.air@gmail.com আর চিঠি পাঠালে পাঠাতে পারেন এই ঠিকানায় প্রাত্যহিকী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001।
1: তাহলে আজকে তো আর হাতে সময় নেই, আজকের প্রাত্যহিকী শেষ করতে হবে। আজ আপনাদের সঙ্গে ছিলাম
0: হৈমন্তী দে
1: আর চন্দ্রজিৎ প্রামাণিক। সবাই খুব ভালো থাকুন, আজ সারাদিন সকলের খুব ভালো কাটুক।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। নতুন দিল্লিতে আজ এই মর্মে এটি মৌ স্বাক্ষরিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা চণ্ডীগড়ে কমলের পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA-র ইন্ডিয়ান রিজিয়নের তিন দিনের জোন টু সম্মেলনের উদ্বোধন করবেন। বিভিন্ন রাজ্যে রাজ্যসভার 27টি আসনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। রোলাং গারোসে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেফ ইতালির ফ্লাভিও কোবোলিকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। এটি বিশ্বের বৃহত্তম সরকারি অর্থে পরিচালিত স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। পশ্চিমবঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজ ন্যাশনাল হেলথ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হবে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে। দেশের সকল নাগরিকের জন্য ন্যায়সঙ্গত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যাত্রায় এই ঘটনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নের ফলে এই রাজ্যের নাগরিকেরা চিকিৎসা ব্যবস্থায় আর্থিক সুরক্ষা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগী পরিবারগুলি প্রতি বছর চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পেয়ে থাকেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইন্টিমেশন স্লিপ কোনোভাবেই অ্যাডমিট কার্ডের সমতুল নয়। পরীক্ষার্থীরা যাতে আগেভাগে পরীক্ষা কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে পারেন, সেজন্যই এই স্লিপের ব্যবস্থা। আগামী 21 তারিখ দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত নিট UG পরীক্ষা নেওয়া হবে। গত 3রা মে দেশজুড়ে এই পরীক্ষা নেওয়া হলেও প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগের ভিত্তিতে তা বাতিল করতে হয়। CBI এই ঘটনার তদন্ত করছে। বিভিন্ন রাজ্যে 27টি রাজ্যসভা আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্র পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন, আগামী 18 জুন ভোট গ্রহণ করার কথা রয়েছে। উল্লেখ্য, গত 1 জুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন, ওই দিন থেকে শুরু হয় মনোনয়নপত্র। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA ইন্ডিয়া রিজিয়নের 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করবেন। হরিয়ানা বিধানসভায় এই সম্মেলনের আয়োজন করছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, হরিয়ানা বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ, সারা দেশের 15টি বিধানসভার প্রিসাইডিং এবং ডেপুটি প্রিসাইডিং অফিসারের পাশাপাশি বিভিন্ন বিধায়কেরাও উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে প্রায় 4,800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন।

0: ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার লক্ষ্যে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় 566 কিলোমিটারের মধ্যে প্রায় 100 কিলোমিটার জমি ইতিমধ্যেই বিএসএফকে হস্তান্তর করেছে তার সরকার। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে জনগণনার কাজ শুরু করেনি, বিজেপি সরকার এই প্রক্রিয়া শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত 5 বছরে জমি রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন।
1: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট আর চতুষ্কোণীয় সুরক্ষা গ্রিড কা কনসেপ্ট ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीएपीएफ का, चाहे आईटीबीपी हो, चाहे एसएसबी हो, चाहे असम राइफल हो, चाहे बीएसएफ हो, उसका कार्य संस्कृति बने, इसके लिए हमने शुरुआत की है।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু আগমনের কারণে বর্ষা শুরু হওয়ায় দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হবে, তবে বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের মতন পরিস্থিতি অব্যাহত থাকবে। কর্ণাটকের উপকূল অঞ্চলে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কেরালা, মাহি, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরির কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, পশ্চিম রাজস্থানের কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের পূবে তাকাও নীতির অন্যতম প্রধান স্তম্ভ হল ইন্দোনেশিয়া। নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার সময় এই বিষয়টি উঠে আসে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গভীর সভ্যতার বন্ধনের উপর ভিত্তি করে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব উভয় ক্ষেত্রেই ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। গতকাল দুই মন্ত্রী যৌথভাবে অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠকে সভাপতিত্ব করেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী দুই নেতা ভারত ইন্দোনেশিয়ার সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলো পর্যালোচনা করেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে 2025 জানুয়ারি মাসে ভারতের সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ারান্তো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে হওয়া আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি এনে দিয়েছে। ইরান 8ই এপ্রিল যুদ্ধবিরতির পর এই প্রথমবার ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানে এই পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাল্টা কোনো হামলা না চালানোর পরামর্শ দেবেন। তিনি চান ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে পুনরায় আলোচনায় বসুক। এর আগে ইসরায়েল ইরানের উপর যে হামলাগুলি চালিয়েছে সে বিষয়ে ওয়াশিংটন অবগত ছিল না বলেও ট্রাম্প জানিয়েছেন। আমেরিকাকে আড়াল করে ইরানের উপর আক্রমণ করায় ইসরায়েলের উপর অসন্তোষ প্রকাশ করেন তিনি।
2: If we make a deal that now we're friendly, we'll all go together, it'll be our equipment, we'll take it out and destroy it, whether it's on site or whether we take it off site. Well, that will require we will have a deal, we'll be friendly. In other words, we will have made a deal and we will be at peace and we will go with them or without them, but we won't have people shooting at us, okay? Now, if we don't make a deal, then we're going to take them out militarily very harshly.
0: উল্লেখ্য, বেইরুটের দাহিয়ে এলাকায় হিজবুল্লাহ সদর দপ্তরে গতকাল ইসরায়েল হামলা চালানোর পর নতুন করে উত্তেজনা ছড়ায়। জবাবে ইরানের রেভলিউশনারি গার্ডস নাজারেথের কাছে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাটি লক্ষ্য করে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান সেদেশের পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরাকের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 72 ঘন্টার জন্য সেদেশের আকাশসীমা বন্ধ থাকবে। অন্যদিকে সিরিয়া সাময়িকভাবে 12 ঘন্টার জন্য তাদের দক্ষিণাঞ্চলে আকাশসীমাও বন্ধ রেখেছে। আর্মেনিয়ায় সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এবং ভোটকেন্দ্রে ব্যালট গণনার কাজ চলছে। সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় 110টি ভোটকেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী 2000-এরও বেশি ভোটকেন্দ্রে 19,654 জন নাগরিক ভোটে অংশ নিয়েছেন। মোট ভোটারের সংখ্যা ছিল 24,80,000-এরও বেশি। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি প্রায় 57% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। 21% ভোট নিয়ে রাশিয়াপন্থী স্ট্রং আর্মেনিয়া জোটে দ্বিতীয় স্থানে রয়েছে এবং এরপরেই প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট কোচ ইয়ানের নেতৃত্বাধীন আর্মেনিয়া অ্যালায়েন্স, এরা পেয়েছে 8% ভোট। ভুটানে গত রাতে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের তীব্রতা ছিল 5.8। রোলাগারোতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ ইতালির ফ্লাভিও কোবোলিকে 5 সেটের লড়াইয়ে হারিয়ে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম জয় করেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা জেরেভ 4 ঘন্টা 20 মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে 6-1, 4-6, 6-4, 6-7, 6-1 সেটে জয়লাভ করেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। নতুন দিল্লিতে আজ এই মর্মে এটি মৌ স্বাক্ষরিত হবে। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। খবর শেষ হলো, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে ন্যাশনাল হেলথ অথরিটি NHS সঙ্গে মর্মে সমঝোতাপত্র মৌ স্বাক্ষরিত হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এরাজ্যে আগামী 15-17 জুন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। রাজ্য থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাস্তায় আবর্জনা ফেললে এবং নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে, ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। নদিয়ার কালীগঞ্জ থানার ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় গতকাল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত 2 জন। রাজ্য জুড়ে আগামী 4 দিন বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে রাজ্য। আজ দিল্লিতে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি এরাজ্যে চালু করতে দেয়নি। নির্বাচনী প্রচারে বিজেপি রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। পালাবদলের পর মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে যে 6 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত করা হবে। এছাড়াও নতুন করে প্রকল্পটির জন্য আবেদন করা যাবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গই এতদিন এই প্রকল্পের বাইরে ছিল। আগেই জানানো হয়েছে সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়ুষ্মান ভারত সংক্রান্ত কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। রাজ্যে বিকশিত ভারত জিরামজি প্রকল্পের কাজ শুরু করা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের মন্ত্রীদের দপ্তর বণ্টনীয় বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হবে বলে সূত্রের খবর। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এরাজ্যে আগামী 15-17 জুন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রতিটি ব্লকে আয়োজিত এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, বিকশিত ভারত, জিরামজি, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে, পাশাপাশি নথিভুক্ত করা হবে এই প্রকল্পগুলির জন্য নাম। রাজ্য থেকে এখনও পর্যন্ত 4,800 জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি একথা বলেন।
1: সিএর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অবধি 4,800কে উপার্কু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
0: রাজ্যে অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনৈতিক তোয়াচার মধ্যে শিলিগুড়ি জাংশন রেল স্টেশন থেকে 8 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। RPF এবং শিলিগুড়ি GRP যৌথ দল তাদের আটক করে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা বাংলাদেশের দিনাজপুর এবং নীলফামারী জেলার বাসিন্দা বলে জানা গেছে। আজ তাদের আদালতে তোলা হবে। রাজ্য জুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললেও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে জরিমানা হবে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। উত্তরকন্যায় গতকাল প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, জরিমানার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্ধারিত সময় থেকেই নিয়মটি চালু হবে।
2: 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। সেরকমই রাস্তায় পার্কিং, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন ফাইন হবে। শুধু লিগাল পার্কিং হবে উইথ স্লিপ। 1 মাস বাদে 1 জুলাই থেকে কোনো স্লিপ থাকবে না, অটোমেটেড মেশিনস করে দেবো যাতে কোনো রকম রেভিনিউ লিকেজ না হয়, সেটা এই সরকার প্রথম দিন থেকে দেখছে।
0: অন্নপূর্ণা যোজনা প্রকল্পে রাজ্য সরকার 50 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে ভোটার তালিকায় নাম নেই এরকম 27 লক্ষ মানুষ অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন। 3 লক্ষ পুরুষের অ্যাকাউন্টে অনৈতিকভাবে টাকা ঢোকার তথ্য প্রকাশ্যে এসেছে।

0: কাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলারা, শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্মের মধ্যেই ফিল আপ করবেন। চারটে আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই, এবং একই সঙ্গে ফর্ম যাতে কম না পড়ে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসেন। 20 জুন তিনি হুগলির তারকেশ্বরে প্রস্তাবিত অনুষ্ঠানে যোগ দেবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পরদিন 21 জুন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তাবিত বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন। যোগ দিবস উপলক্ষে 19 তারিখে রাজ্য সরকারের তরফে হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার যাদবপুর স্টেশন লাগোয়া এলাকায় গতরাতে বেআইনি হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। উচ্ছেদ অভিযান রুখতে বাম কংগ্রেস নেতাকর্মীরা সেখানে পৌঁছলে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। সৃজন ভট্টাচার্য সহ কয়েকজন বাম নেতাকে আটক করা হয়। জমায়েত হঠাতে ব্যাপক লাঠিচার্জের অভিযোগ উঠেছে বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। হকার উচ্ছেদের প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের বাইরে অবস্থান বিক্ষোভ করে বাম ছাত্র সংগঠনের সেফাই কর্মীরা। অন্যদিকে কংগ্রেসের তরফেও বিক্ষোভ দেখানো হয়েছে বলে খবর। নিজের দলকে ভরাডুবি থেকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির ইন্ডিয়া জোটকে প্রয়োজন হচ্ছে বলে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করেছেন। ইন্ডিয়া জোটকে দুর্বল করার জন্য একমাত্র মমতা ব্যানার্জি সচেষ্ট ছিলেন বলেও দাবি করেছেন তিনি।
2: দল বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির ইন্ডিয়া জোটকে প্রয়োজন হচ্ছে, এতেই মমতা ব্যানার্জি নিজের দলের দুর্বলতায় প্রকাশ পাচ্ছে। এটা ঘটনা যে ভারতবর্ষে ইন্ডিয়া জোটকে যদি দুর্বল করবার জন্য কোনো নেত্রী সচেষ্ট হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি, তাই তাকে এটা স্বীকার করতে হবে যে তার জন্যই ভারতবর্ষে ইন্ডিয়া জোট দুর্বল হয়েছে। কিন্তু এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে আজ তৃণমূল দলের অবস্থা সঙ্গীন এবং তৃণমূল দলের ভাঙন অব্যাহত। তৃণমূল দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, ক্ষোভের প্রকাশ, আক্রোশের প্রকাশ সব অব্যাহত।
1: উল্লেখ্য, আজ দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিজোটের শরিক দলগুলি। নদিয়ার কালীগঞ্জ স্থানের ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় গতকাল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত 2 জন। জানা গেছে অন্ধকার রাস্তায় 2টি মোটর বাইকের মধ্যে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও 1জনকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহত ওমর ফারুক, মনিরুল মল্লিক, সুমন মল্লিক এবং আরিফ মল্লিক স্থানীয় বাসিন্দা। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কিছু অংশ, সিকিমে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও শক্তি সঞ্চয় করে দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। রাজ্য জুড়ে আগামী 4-5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন,
3: পরবর্তী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের। আবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে 10-11 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য।
1: ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিটউজি পরীক্ষার শহর ভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই ইন্টিমেশন স্লিপ কোনোভাবেই অ্যাডমিট কার্ডের সমতুল নয়। পরীক্ষার্থীরা যাতে আগেভাগে পরীক্ষা কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে পারেন সেই জন্য এই স্লিপের ব্যবস্থা। আগামী 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত নিটউজি পরীক্ষা নেওয়া হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। রাজ্য থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য জুড়ে আগামী 4 দিন বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন অর্পিতা নন্দীর কণ্ঠে।

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catian.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞানের খবর, সংকলন মিঠু মাইতি। কিছুদিন আগে চীন ও ইউরোপীয় মহাকাশ সংস্থা মহাকাশে এক নতুন যান পাঠাল। এটি পৃথিবী থেকে 121,000 কিলোমিটার উচ্চতায় উড়বে এবং সৌরঝড় নিয়ে গবেষণা চালাবে। সৌরঝড় পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের ওপর কি কি প্রভাব ফেলে তার উপর গবেষণা চালাবে। এই অনুসন্ধানী যানের নাম স্মাইল, পুরো নাম সোলার উইন্ড ম্যাগনেটোস্ফিয়ার লিঙ্ক এক্সপ্লোরার। এটি যৌথভাবে তৈরি করেছে ইএসএ এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্স। ভেগা সি রকেট এই যানকে মহাকাশে পাঠায়। রকেট উৎক্ষেপণ হয় ফ্রেঞ্চ গোয়ানা কৌরু থেকে। প্রথমে স্মাইল পৃথিবীর 700 কিলোমিটার ওপর দিয়ে উড়বে, পরে এটি 5,000 কিলোমিটার উচ্চতা থেকে নজরদারি চালাবে, তারপর 121,000 কিলোমিটার ওপর থেকে অনুসন্ধান চালাবে। এই প্রথম পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারে নজরদারি চালানোর জন্য এই ধরনের অনুসন্ধানকারী যান পাঠানো হল। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ZSI এর বিজ্ঞানীরা সম্প্রতি নাগাল্যান্ডে পেক্রাস গণের দুটি নতুন প্রজাতির আরশোলার সন্ধান পেয়েছেন। ওই রাজ্যের এন্টু এবং ফেনশুনিও নামে দুটি গ্রামে এদের সন্ধান মেলে। গ্রামের নামানুসারে এদের বিজ্ঞানসম্মত নাম দেওয়া হয়। একটির নাম রাখা হয় পেক্রাস এন্টু, অপরটির নাম পেক্রাস ফেনশুনিও। আর্দ্র অরণ্য এলাকায় এদের বসবাস। এরা লম্বাটে চাপা আকৃতির, অনুভূমিকভাবে জাল বুনে বসবাস করে। এদের সন্ধান মেলায় ভারতে এখন পেক্রাসগণের মোট 9টি মাকড়সা প্রজাতির সন্ধান মিলল। এদিকে ZSI ভারতীয় উপমহাদেশে থাকা আরশোলাদের প্রতিটি প্রজাতির জন্য দেশের প্রথম এবং বৃহত্তম ডিএনএ বারকোড রেফারেন্স লাইব্রেরি তৈরি করেছে। এই লাইব্রেরির সৌজন্যে ভারতীয় উপমহাদেশের আরশোলাদের সম্পর্কে নির্ভরযোগ্য ও পুঙ্খানুপুঙ্খ তথ্য জানা যাবে। ভারতের মহিলারা যেসব ক্যান্সারে বেশি মারা যান তাদের মধ্যে অন্যতম হল জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার। এই রোগের নেপথ্যে রয়েছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানাচ্ছে ভারতীয় মহিলাদের ক্যান্সার রোগের দ্বিতীয় স্থানে রয়েছে জরায়ু মুখের ক্যান্সার। HPV হচ্ছে 200 বেশি ভাইরাসের একটি গোষ্ঠী। এর মধ্যে 40টির বেশি সরাসরি যৌন সংসর্গের মাধ্যমে সংক্রামিত হয়। প্রায় 14টি সম্ভাব্য ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল HPV-16 ও HPV-18, HPV-16 ও HPV-18। প্রতি বছর এদেশে 125,000 মহিলা এই রোগে আক্রান্ত হন। বছরে মারা যান 75,000 জন। এই ক্যান্সারে মৃত্যুর নিরিখে ভারতের স্থান বিশ্বে পঞ্চম। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। অল্প বয়সী মেয়েদের, বিশেষ করে যাদের বয়স 9 থেকে 14 বছর, তাদের এই রোগ ঠেকাতে বিনামূল্যে টিকা দেওয়া হবে। একটি করেই ডোজ দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য অনুযায়ী সঠিক বয়সের মধ্যেই টিকা দেওয়া হলে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এটি দীর্ঘমেয়াদী রক্ষা কবচ হতে পারে। বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত হয়েছে। এই টিকা দেওয়া হবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার, জেলা ও মহকুমা হাসপাতাল এবং সরকারি মেডিকেল কলেজে। তবে টিকা গ্রহণের আগে কেন্দ্রীয় ইউবিন পোর্টালে প্রাপকের নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে এই টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। 2020 সালে সুইডেনে এক গবেষণায় দেখা গেছে 17 বছর বয়স হওয়ার আগে কোনো মহিলা টিকা নিলে তার জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা শতকরা 88% কমিয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে এহেন টিকার মাধ্যমে শতকরা 90% সুরক্ষা দেওয়া এমন মেয়েদের যারা 15 বছরে পা রাখতে চলেছে বা 15 বছরের নিচে। ঠিক এই পরিস্থিতিতে আমাদের দেশ জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে যে সদর্থক পদক্ষেপ নিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এই প্রথম দেশ পেল হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন। সম্প্রতি রেল বোর্ড বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের জন্য এহেন ট্রেনকে অনুমোদন দিল। রেল বোর্ড জানাচ্ছে এটি 10 কোচের ট্রেন, এর মধ্যে যাত্রীবাহী কোচের সংখ্যা 8। এই ট্রেনে 2টি 1200 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ড্রাইভিং পাওয়ার কার বা DPC থাকছে।
সব মিলিয়ে এর এঞ্জিন 2400 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। এই ট্রেন চলবে ডিস্ট্রিবিউটেড পাওয়ার রোলিং স্টক বা ডিপিআরএস প্রযুক্তির সৌজন্যে। যেহেতু এই ট্রেনে জ্বালানি হিসেবে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করা হচ্ছে, সেহেতু এই ট্রেনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণের পরিমাণ শূন্য। অর্থাৎ এই ট্রেন পুরোপুরি দূষণমুক্ত। দূষণভারে জর্জরিত পরিবেশে এ যে এক বড় প্রাপ্তি তা বলাই বাহুল্য। বিশ্বে এ ধরনের ট্রেন আছে জার্মানি, সুইডেন, জাপান এবং চীনে। ভারতে

0: বাণিজ্যিক ভিত্তিতে এই ট্রেন চালু হলে ভারত হবে বিশ্বের পঞ্চম দেশ। এই ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় 75 কিলোমিটার। এই ট্রেন চলতে পারে হরিয়ানার ঝিন্দ সোনপথ রুটে। প্রসঙ্গত, রেল বোর্ড অনুমোদন দিলেও এর বাণিজ্যিক পরিষেবা এখনই শুরু হচ্ছে না, বেশ কিছু যাচাই পর্ব বাকি আছে। গোটা ব্যবস্থা, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা বিশদ করে খতিয়ে দেখার পরই যাত্রী পরিবহনের জন্য সবুজ সংকেত মিলবে। বিজ্ঞানের খবর আজ এ পর্যন্তই। সংকলন করেছিলেন মিঠু মাইতি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি শুনবেন সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে।

0: নজরুলগীতি শুনলেন সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা মৎস্য পুরাণ, বলছেন তুষ্টি ভট্টাচার্য।
1: মাছ ছাড়া বাঙালির খাদ্য তালিকা তৈরি হবে না, কথায় বলে মাছে ভাতে বাঙালি। কবি ঈশ্বরগুপ্ত আরেক ধাপ এগিয়ে বলেছেন, ভাত মাছ

খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। বাংলাদেশে মাছ খাওয়া কবে শুরু হয় তার কোনো সঠিক তথ্য আমাদের জানা নেই। চন্দ্রকেতু গড়ে পাওয়া পোড়ামাটির ফলকে মাছ খোদাই পাওয়া গেছে। ফলকটি চতুর্থ শতকের। অষ্টম শতাব্দী থেকে বাংলাদেশের পাহাড়পুর ও ময়নাবতীতে যেসব ফলক পাওয়া গেছে তার বেশ কয়েকটিতেই মাছ খোদাই রয়েছে। মঙ্গলকাব্যেও মাছের উল্লেখ পাই। অগ্গর ভত্তা রম্ভুয়া পত্তা গায়িক ঘিত্তা দুগ্ধ সযুক্তা মৈলি মচ্ছা নালিচ গচ্ছা দিচ্ছই কন্তা খা পুনবন্তা। হরপ্রসাদ শাস্ত্রীর বেনের মেয়ে উপন্যাসের শুরুতেই সাতগাঁয়ের পুকুরের মাছ ধরার বর্ণনা রয়েছে। রাজার গুরু লুইপাদ মাছের তেল খেতে পছন্দ করেন, তাই ঘটা করে জাল ফেলে শয়ে শয়ে মাছ রাঁধালেন। গুরু লুইপাদ খেয়ে দিয়ে শিষ্যকে আশীর্বাদ করলেন, তোমার ধর্মে মতি হোক। রবীন্দ্রনাথ তার প্রথম জীবনে লিখেছিলেন, মীনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। তিনি কবিতায় দামোদর শেটকির সঙ্গে ভেটকিকে মিলিয়ে দিয়েছেন। চিতল মাছকে বলেছেন মিঠাই গজার ছোট ভাই। নৌকাডুবিতে খেতে বসে মাছের মুড়ো দেখে রমেশ কালিদাস আউড়ে বলেন, স্বপ্ন নয় মায়া নয় মতিভ্রম নয়, এ যে রুই মাছের মুড়ো বলে রোহিত মেশ্বর উত্তমাঙ্গ। সম্রাট জাহাঙ্গীরও রুই মাছ বেজায় পছন্দ করতেন। তিনি তার আত্মজীবনী তুজুকে লিখে গেছেন যে মালব থেকে গুজরাটে যেতে সর্দার রায়সান তাকে একটা বড় রুই মাছ দেন, বদলে তখনই তিনি সর্দারকে একটি উৎকৃষ্ট ঘোড়া উপহার দিলেন। রুই মাছের কদর শরৎচন্দ্রের লেখাতেও পাওয়া যাবে। শরৎচন্দ্রের মেজদিদিতে হেমাঙ্গিনী যেই তার সৎ ভাই কেষ্টকে আস্ত একটা রুই মাছের মুড়ো খেতে দিলেন, অমনি শুরু হয়ে গেল অশান্তি। মানিক বন্দ্যোপাধ্যায়, অদ্বৈত মল্লবর্মণ, সমরেশ বসু, হরিশঙ্কর জলদাসের লেখারও প্রতিপাদ্য ছিল জেলেদের জীবন। আমরা যখন বলি অমুক ব্যক্তি সাক্ষাৎ রাঘব বোয়াল, তখন কি বলা হচ্ছে শ্রোতার বুঝতে অসুবিধে হয় না। ঠিক তেমনই গভীর জলের মাছ, মাছের মা, মাছের তেলে মাছ ভাজা অথবা শাক দিয়ে মাছ ঢাকা, কিংবা ভাজা মাছটি উল্টে খেতে জানে না মাছের মায়ের পুত্রশোক বললে তখন আর টিকা টিপ্পনির দরকার হয় না। অরাজক পরিবেশের কারণে সৃষ্ট মাৎসন্যায় শব্দটির উৎপত্তি এই সূত্রেই। বিদ্যাসাগরের জননী ভগবতী দেবী খুব জেদি ও অভিমানী ছিলেন, ফলে ঠাকুরদাসবাবু বেশ ভারী ওজনের একটি রুই কাতলা জাতীয় মাছ কিনে উঠোনে সশব্দে ফেলে সবাইকে শুনিয়ে শুনিয়ে উঁচু গলায় বলতেন, খবরদার আমার মাছ কেউ যেন না ছোঁয়ে। ভগবতী দেবী রাগ ভুলে তখনই ঘর থেকে বেরিয়ে উঠোনে বটি নিয়ে মাছ কুটতে বসে যেতেন। ছেলে মেয়ে বা নাতিপত্নির রাগ অভিমান মেটাতে গৃহকর্তারা যে নানা প্রতিশ্রুতি দিয়ে তাদের মন পেতে চেষ্টা করতেন তার চমৎকার ছবি আঁকা রয়েছে বর্ধমান জেলার মুসলিম পরিবারের দাদা নাতনির একটি ছড়ায়। ওরে আমার পারুল বিবি, ওরে আমার জুঁই, হিয়ার মাঝে ধরি তোরে বুকের মাঝে থুই, আম দিলাম কলা দিলাম দিলাম চিনি পাতা দই, তাতেও আমার পুতিন বিবির মন উঠল কই, নোনতা পানির ভেটি কিলিশ মিষ্টি পানের রুই, তাতেও দেখি খাবার সময় বায়না ধরিস তুই। মাছের দৃষ্টান্ত দিয়ে ছড়া শেখানোর কৌশল যে গ্রামীণ শিক্ষাবিদ বা ছড়াকারদের ভালো করেই জানা ছিল সে কথা উইলিয়াম কেরি তার ইতিহাস মানা একটি ছড়া বাঙালি পাঠককে উপহার দিয়ে কৃতার্থ করেছেন। এক কৃষক চাষ করতে গিয়ে কোনো খালে গোটা চব্বিশেক মাছ ধরে বাড়ি এসে তার স্ত্রীকে মাছ রাঁধতে দিলেন। কৃষক পত্নী যথাসময়ে রান্না শেষ করে মাছ রান্না কেমন হলো পরখ করতে একটি মাছ চেখে দেখল, এরপর আরেকটি মাছ। এইরূপে খাইতে খাইতে একটি মাত্র অবশিষ্ট রাখিল। বাড়ি ফিরে একটি মাছ পাতে দেখে কৃষক বিস্মিত হয়ে বাকি মাছের কি হলো জানতে চাইলে তার স্ত্রী মাছের হিসাব বুঝিয়ে দিল এভাবে, মাছ আনিলা ছয় গণ্ডা, চিলে নিলে দু গণ্ডা, বাকি রহিল ষোলো, ধুতে আটটা জলে পলাইল তবে থাকিল আট, দুইটায় কিনিলাম দুই আটি কাঠ তবে থাকিল ছয়, প্রতিবাসীকে চারিটা দিতে হয় তবে থাকিল দুই, আর একটা চাখিয়া দেখিলাম মুই তবে থাকিল এক, এখন হইস যদি ভালো মানুষের পো, কাটাখানা খাইয়া মাছ খান থো। যোগীন্দ্রনাথ সরকার তার সংকলিত খুকুমণির ছড়ায় এই মজার ছড়াটি হিসাব শেখানোর উদ্দেশ্যেই অন্তর্ভুক্ত করেছিলেন। বিজয়গুপ্তের মনসামঙ্গল খুলে একটু দেখা যাক, কারণ বিজয়গুপ্ত বরিশালের মানুষ, তার রান্নায় পূর্ববাংলার মধ্যযুগের রান্নার একটি ছবি পাওয়া যাবে যা আমাদের জন্য প্রাসঙ্গিক। মৎস্য কাটিয়া থইল ভাগ ভাগ, রোহিত মৎস্য দিয়া রান্ধে নলতা রাগ, মাগুর মৎস্য দিয়া রান্ধে গিমা গাছ গাছা,

0: মাছ কটু তৈলে রান্ধে খরসুন মাছ, ভিতরে মরিচ গুঁড়ো বাহিরে জুড়ায় সুতা, তৈলে পাক করিয়া রান্ধে চিংড়ির মাথা, ভাজিল রহি তার চিতলের কোল, কই মৎস্য দিয়া রান্ধে মরিচের ঝোল। আশ্চর্যের বিষয়, বিজয়গুপ্তর তালিকা ইলিশ মাছ নেই, অথচ অনেক কাল আগে বাংলার ইতিহাসের আদি যুগে ইলিশ মাছ আর ইলিশের তেলের নানাগুণ লিখে গেছেন। বাংলায় 1800 শতক থেকে মশলাহীন ইংরেজের খাবারে স্বাদের স্রোত বয়ে এনেছিল ওস্তাদ মুসলিম রন্ধন কুশলীরা। ইংরেজের স্বল্পস্বাদের মাছ মাংস এসব রন্ধন শিল্পীদের হাতে পড়ে আদা পেঁয়াজ রসুনের রসে জারিত হয়ে প্রায় সম্পূর্ণ রূপান্তর হয়ে গেল। এমন রন্ধন বিপ্লবের কারণে বাংলার মাছ ভেটকি, যাকে সাহেবরা আদর করে বলতো বেকটি, আর তোপসে মাছ সাহেব মেমদের আরাধ্য হয়ে উঠল। 1 কেজি ইলিশে নাকি প্রায় 900 কাঁটা থাকায় অপঘাতে মৃত্যু এড়াতে সাহেবরা প্রথমে ইলিশের দিকে হাত বাড়াতে সাহস করেনি। ষড়যন্ত্র করে পলাশে যুদ্ধ জয় করা আর ছুরি কাঁটা দিয়ে ইলিশকে জব্দ করা যে এক নয়, তা সাহেবরা মনিপ্রাণে মেনে চলেছেন। ঐতিহাসিক মুনতাসির মামুন এদের স্মৃতিকথা ঘেঁটে সব তথ্য আমাদের উপহার দিয়েছেন। কবি ঈশ্বরগুপ্ত এই সাহেব আরাধ্য তোপসে মাছের প্রশংসা করে বলেছেন, এমতো অমৃত ফল ফলিয়াছে জলে, সাহেবরা সুখে তাই ম্যাঙ্গো ফিস বলে। মাছটির দৈহিক রূপে গুপ্তকবি মোহিত লিখেছেন, কনক কান্তি কমনীয় কায়, গাল ভরা গোবদাড়ি তপস্বীর প্রায়। তপস্বীর মতো চেহারার কারণেই এর নাম তপস্বী তথা তোপসে। আর এই মহাসুস্বাদু মাছের জন্য সাহেবরা মোটেই ব্যয়কুণ্ঠ নন। তাই কবির ভাষায় সাহেবরা, ব্যয় হেতু না হয় কাতর, খানায় আনায় কত করি সমাদর, ডিশ ভরে কিস লয় মিশি বাবা যত, পিস করে মুখে দিয়ে কিস খায় কত। শুধু এই নয়, সাহেব মেমরা নাকি তোপসে মাছের মৌসুমে মাংস খাওয়া ছেড়ে দিয়ে শুধু এই অমৃত ফলটি খেয়ে দেহ রক্ষা করেন। তাদের পবিত্র পেটে তুমি করো বাস, এই কয় মাস আর নাহি খায় মাস। একজন সাহেবের মতে, যেহেতু আমের মৌসুমের আবির্ভাব সেহেতু এর নাম ম্যাঙ্গো ফিস। শেষ কথা বলেছেন গুপ্তকবি তোপসেকে অনুনয় করে, ভিটে বেচে পুজো দিব মিঠে জলে এনে। এবার একটি মুচমুচে ভাজা ইলিশ সুঘ্রাণ ছড়ানো কাহিনী বলে এ মৎস্য পুরাণের ইতি টানব। একবার কলকাতা থেকে সিরাজগঞ্জে এসেছেন কবি নজরুল সেখানকার সুধি সমাজের আমন্ত্রণে। কবির সম্মানে ইলিশের নানা পদ রেঁধে এক মহাভোজের আয়োজন করা হয়েছে। কবি 2-4 টুকরো ইলিশ মাছ খেয়ে হাত জোর করে আর পারবেন না জানিয়ে বললেন, আর খেলে তার সারা গা থেকে ইলিশ মাছের সুবাস বের হবে, ক্ষুধার্ত বিড়াল তেড়ে আসবে। এই বয়সে বিড়ালের কামড় খেতে তিনি ইচ্ছুক নন। মোটামুটি এই হলো গিয়ে মৎস্যপুরাণের সংক্ষিপ্ত ইতিহাস। এছাড়াও বিভিন্ন মাছের বিভিন্ন রকম পদ রান্না প্রচলিত আছে দেশে ও বিদেশে। মাছ শুকিয়ে শুটকি রান্নাও বহুল প্রচলিত। মাছে ভাতে বাঙালির গৌরব অক্ষুণ্ণ রয়েছে আজও সমানভাবে।
1: শুনলেন কথিকা মৎস্যপুরাণ, বললেন তুষ্টি ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আহির ললিত রাগে সেতার, বাজিয়েছেন প্রণব মণ্ডল, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আহির ললিত রাগে সেতার, বাজিয়েছেন প্রণব মণ্ডল, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই পর্বে প্রথমে শুনবেন লহ গৌরাঙ্গের নাম রে ছবির গান, অরিজিৎ সিং এর কণ্ঠ।

0: চোখে স্বপ্ন সব রঙিন, কি ছিল সে সব দিন।
1: শুনছেন খাঁচা ছায়াছবির গান, এবারের গান রাপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA ইন্ডিয়া রিজিয়নের 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করবেন। ইরান ইসরায়েলের উপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোলা গাঁড়ুতে ফরাসি ওপেন টেনিস ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেব প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেছেন। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

0: এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি রাজ্যে চালু করতে দেয়নি। নির্বাচনী প্রচারে বিজেপি রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। পালাবদলের পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের যে 6 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত করা হবে। এছাড়াও নতুন করে প্রকল্পটির জন্য আবেদন করা যাবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গে এতদিন এই প্রকল্পের বাইরে ছিল। আয়ুর্বেদিক চিকিৎসার প্রসার এবং এ সংক্রান্ত পরিকাঠামোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার একটি পৃথক দপ্তর খোলার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের অনুকরণে রাজ্যে আলাদা আয়ুষ দপ্তর তৈরি হবে। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যকে এজন্য 527 কোটি টাকা দিয়েছে। এই প্রকল্পে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র আয়ুষ্মান মন্দির নামে চিহ্নিত হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়ুষ্মান ভারত সংক্রান্ত কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। রাজ্যে বিকশিত ভারত জিরামজি প্রকল্পের কাজ শুরু করা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়েও বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হবে বলে সূত্রের খবর। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টিমেশন স্লিপ কোনোভাবেই অ্যাডমিট কার্ডের সমতুল নয়। পরীক্ষার্থীরা যাতে আগেভাগেই পরীক্ষা কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে পারেন সেই জন্য এই স্লিপের ব্যবস্থা। আগামী 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত নিট UG পরীক্ষা নেওয়া হবে। গত 3 মে দেশজুড়ে এই পরীক্ষা নেওয়া হলেও প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগের ভিত্তিতে তা বাতিল করতে হয়। CBI এই ঘটনা তদন্ত করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে প্রায় 4,800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন।
1: সিএর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অবধি 4,800 কে উপার্কু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
0: বিভিন্ন রাজ্যের 27টি রাজ্যসভার আসনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার আজ শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন, আগামী 18 জুন ভোটগ্রহণ হওয়ার কথা। উল্লেখ্য, গত 1 জুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন, ওই দিন থেকেই শুরু হয় মনোনয়নপত্র জমা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের পূবে তাকাও নীতির অন্যতম প্রধান স্তম্ভ হল ইন্দোনেশিয়া। নতুন দিল্লিতে সেদেশের বিদেশমন্ত্রী সুগিয়ানো ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এ জয়শঙ্কর সঙ্গে বৈঠক করার সময় এই বিষয়টি উঠে আসে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গভীর সভ্যতার বন্ধনের উপর ভিত্তি করে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব উভয় ক্ষেত্রেই ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। গতকাল 2 মন্ত্রী যৌথভাবে 8ম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠকে সভাপতিত্ব করেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, 2 নেতা ভারত ইন্দোনেশিয়া সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলো পর্যালোচনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA ইন্ডিয়া রিজনে 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করবেন। হরিয়ানা বিধানসভা এই সম্মেলনের আয়োজন করছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি, হরিয়ানা বিধানসভা স্পিকার হরবিন্দর কল্যাণ, সারাদেশের 15টি বিধানসভার প্রিসাইডিং এবং ডেপুটি প্রিসাইডিং অফিসারের পাশাপাশি বিধায়করা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অধিবেশন চলাকালীন হরিয়ানা বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ স্বাগত ভাষণ দেবেন। এই অনুষ্ঠানে হরিয়ানার ইতিহাস এবং উন্নয়নের একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হবে। এরপর লোকসভা স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনির ভাষণ রয়েছে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং 7 বছরে এই প্রথমবার আজ উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। নানারকম অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা প্রদানের বিনিময়ে উত্তর কোরিয়ার উপর চীনের বিশেষ প্রভাব আবার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই সফরগুলো অনুমান করছেন বিশেষজ্ঞরা। দুদিনের এই সফরে জিনপিং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন। পেচিংয়ে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য বিদেশি নেতাদের সঙ্গে সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার পর এটি হবে তাঁর প্রথম শীর্ষ বৈঠক। ইরান 8 এপ্রিলে যুদ্ধবিরতির পর এই প্রথমবার ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের হামলার প্রেক্ষিতে ইসরায়েল আজ ইরানের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান এবং দেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর ফলে ইসরায়েল ইরানের সংঘর্ষে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়াল। ইরানের এই হামলার পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাল্টা কোনো হামলা না চালানোর পরামর্শ দিয়েছিলেন। তিনি চান ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে পুনরায় আলোচনার টেবিলে বসুক। ওয়াশিংটন ইসরায়েলের এই হামলার বিষয়ে অবগত ছিল না বলেও ট্রাম্প জানিয়েছেন।
2: If we make a deal that now we're friendly, we'll all go together, it'll be our equipment, we'll take it out and destroy it, whether it's on site or whether we take it off site. Well, that will require we will have a deal, we'll be friendly. In other words, we will have made a deal and we will be at peace and we will go with them or without them, but we won't have people shooting at us, okay? Now, if we don't make a deal, then we're going to take them out militarily very harshly.
0: এদিকে ইরানের রেভলিউশনারি গার্ডস নাজারাতের কাছে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান সেদেশের পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরাকের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 72 ঘন্টার জন্য দেশের আকাশসীমা বন্ধ থাকবে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর আগমনের কারণে বর্ষা শুরু হয়, দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হবে, তবে বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের মতো পরিস্থিতি অব্যাহত থাকবে। কর্ণাটকের উপকূল অঞ্চলে কিছু জায়গায় ভারী থেকে অতিভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া কেরালা, মাহে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরির কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখন ভোট কেন্দ্রে ব্যালট গণনার কাজ চলেছে। সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় 110টি ভোট কেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী 2000-এর বেশি ভোট কেন্দ্রে 19,654 জন নাগরিক ভোট দিয়েছেন। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি প্রায় 57% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। রোলা গানুতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেব ইতালির ফ্লাভিও কোপোলিকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা জেরেব 4 ঘন্টা 20 মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে 6-1, 4-6, 6-4, 6-7, 6-1 সেটে জয়লাভ করেন। 1937 সালে হেনার হেঙ্কেলের ফরাসি ওপেন জয়ের 89 বছর পর আবার কোনো জার্মান এই গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। ইরান ইসরায়েলের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোলাঙ্গ গারোতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার ভেরেব ইতালির ফ্লাভিও কোপোলিকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেছেন। খবর এখনকার মতো শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম অস্তিত্ব রক্ষার আহ্বান, লিখেছেন সঞ্জিত কুমার সাহা। 1972-এ রাষ্ট্রসংঘে মানব পরিবেশ বিষয়ে যে ঐতিহাসিক আলোচনা হয় তারই প্রেক্ষিতে বিশ্ববাসীকে পরিবেশ সুরক্ষার বার্তা দিতে, পরিবেশগত সমস্যা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, নীতিগত পরিবর্তন এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে কয়েক দশক ধরে বিশ্বব্যাপী প্রতিবছর 5ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। পরিবেশ ছোটখাটো কোনো বিষয় নয়, এজন্য প্রতি বছর একটি বিশেষ বার্তা বিশ্ববাসীকে দেওয়া হয়। উদ্দেশ্য, একই দিনে পৃথিবীর সকল মানুষ যেন একই বিষয়ে সচেতন হয়ে প্রত্যেকে যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারেন। এদিকে লক্ষ্য রেখেই জলবায়ু পরিবর্তন, সমুদ্র ও বাস্তুতন্ত্রের ব্যবস্থাপনা, আমাদের পৃথিবী আমাদের ভবিষ্যৎ, জীবনের জন্য।

0: জল, ওজন স্তর, ভূমিক্ষয়, বিশ্ব উষ্ণায়ন, হিমবাহর গলন, প্লাস্টিক দূষণ, অরণ্য সৃজন, পরিবেশগত অবক্ষয়, জীব বৈচিত্র্যের সুরক্ষা ইত্যাদি বিষয়ে এক বা একাধিকবার বার্তা দেওয়া হয়েছে। এবছরের মুখ্য বার্তা জলবায়ুর জন্য দ্রুত পদক্ষেপ, কারণ পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে, হিমবাহ গলছে, দাবানলে পুড়ে যাচ্ছে অরণ্য, অনাবৃষ্টিতে শুকিয়ে যাচ্ছে নদী জলাশয়, আবার কোথাও আকস্মিক বন্যা ভূমিধস, এর সঙ্গে বাড়ছে সমুদ্রের জলস্তর। সেজন্য এবার আওয়াজ উঠেছে নাও ফর দ্য ক্লাইমেট, এক্ষুনি পদক্ষেপ নিতে হবে, এটা আমাদের অস্তিত্ব রক্ষার আহ্বান। আমরা যদি সচেতন না হই, তবে আমাদের জন্য অদূরে অপেক্ষা করছে ভয়াবহ বিপদ। অচিরেই শুকিয়ে যাবে নদী, উধাও হবে বন, চিরতরে হারিয়ে যাবে ঋতু বৈচিত্র্য, বাড়বে শুধু গরম, পৃথিবীর গড় তাপমাত্রাও বৃদ্ধি পাবে। এখন উষ্ণায়ন তো সকলেরই জানা, জলবায়ু পরিবর্তনেরও প্রধান কারণ উষ্ণায়ন। প্রকৃতির এই পরিবর্তন শুধু পরিবেশের ক্ষতি করছে না, মানুষের খাদ্য, স্বাস্থ্য ও জীবিকাতেও থাবা বসাচ্ছে। গত বছরের দীর্ঘস্থায়ী দাবদাহে বিপর্যস্ত হয়েছিলাম আমরা সবাই, কোথাও কোথাও তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে গিয়েছিল। শুধু তাপপ্রবাহ নয়, বৃষ্টি, বন্যা, ধুলিঝড়েও দুর্যোগ নেমে আসে ঘন ঘন। আমাদের এখানেও ঘূর্ণিঝড়, অস্বাভাবিক বর্ষণ, নদী ভাঙন, সুন্দরবন অঞ্চলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি ও লবণাক্ততার কারণে কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতিবৃষ্টির ফলে জলাবদ্ধতা ও ফসলহানির ঘটনা নিয়মিত ঘটেছে। আবার উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধস ও বন্যা জীবন বিপন্ন করে তুলছে। পরিবেশবিদদের মতে প্রকৃতিকে নির্মমভাবে শোষণের জন্যই এমন দুর্যোগ, এগুলি সবই জলবায়ু পরিবর্তনের বহিঃপ্রকাশ। এই পরিস্থিতিতে এবারের পরিবেশ দিবসের ভাবনার প্রতিফলন শুধু কিছু সভা, আলোচনা, গাছ লাগানোই সীমাবদ্ধ রাখলে ভুল হবে। দরকার প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে সচেতন পদক্ষেপ। বিদ্যুতের অপচয় বন্ধ, প্লাস্টিকের প্যাকেটের পরিবর্তে চট কিংবা কাপড়ের থলের ব্যবহার, জল সংরক্ষণ করা, প্রচুর পরিমাণে গাছ লাগানো, গাছ বাঁচানো দরকার। বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ বিষয়ে সচেতন হতে হবে। বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পরিবেশ শিক্ষার প্রসার ঘটানোর সঙ্গে প্রকৃতিকে ভালোবাসার মন্ত্র শেখাতে হবে, গাছকে বন্ধু মনে করতে হবে। গাছের যত্ন নিলে গাছও আমাদের যত্ন নেবে। পরিবেশ রক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সৌরশক্তি, বায়ুশক্তি, অন্যান্য নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো দরকার। মনে রাখা প্রয়োজন, পৃথিবী শুধু মানুষের নয়, পশু পাখি, গাছপালা, নদী, পাহাড় সব মিলিয়েই পৃথিবী, আর এই পৃথিবী সকলের জন্য। সকলের মনে রাখা দরকার, সময় চলে যাচ্ছে, প্রকৃতি এখন তীব্র হুমকির মুখে, আমাদের চারপাশে সংকট, এর হাত থেকে মুক্তি পেতে প্রথম দরকার আমাদের আচরণে বদল ঘটানো। সমীক্ষা শেষ হলো, এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বে প্রথমে পরবাসী ছবির গান। প্রথম গানটি শান ও ইক্ষিতা মুখার্জির দ্বৈত কণ্ঠে।

গানে গানে দ্বিতীয় পর্বে শুনছেন বাংলা ছায়াছবির গান। পরবাসী ছবির পর এবার ঠিক সন্ধে নামার আগে।

গানে গানে বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠানে শুনছেন ঠিক সন্ধে নামার আগে এই ছবির গান। পার্সিয়া সেনের পর এবার সম্মুরিত।

গানে গানে এই পর্বে শুনছেন ঠিক সন্ধে নামার আগে ছবির গান, আসরের শেষ গান সমবেত কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে সকাল 10:07। গানের ভেলায় আজ ভক্তি গীতি। উপনিষদের আলোয় আমাদের জীবনের আনন্দ। তৈত্তিরীয় উপনিষদে বলা হচ্ছে, আনন্দাধ্যেব কল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তে, আনন্দং প্রয়ন্ত ভীষাং বিশান্তি। আনন্দ থেকে এই জগতের সৃষ্টি, আনন্দ থেকে জীবন, আনন্দ থেকে উৎসারিত আমাদের প্রাণ। আবার এই প্রাণের সমাপ্তি শেষ, সেও আনন্দে। তাই শেষ বলে কিছু নেই, নিঃশেষ বলে কিছু নেই, আনন্দ অশেষ। সেই অশেষের সন্ধানে আজকের কানের ভেলায় অশেষ আনন্দ।

আমাদের জীবনে আনন্দে আমরা থাকতে চাই, সবসময় কি থাকতে পারি? আজকে কেমন আছেন? কষ্টে হয়তো কখনো কখনো আমরা থাকি, কিন্তু গানের ভেলা বলে জীবনে কষ্টকে অতিক্রম করতে হবে, আমরা তো রয়েছি। এবং এই যে কষ্টকে অতিক্রম করা, আমি আপনাকে সঙ্গ দিতে পারি, নিজের কষ্টকে অতিক্রম করতে হবে নিজেকেই। সে কি, আমি তো দুর্বল, অসহায়, কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা আমার মধ্যে, আমি কেমন করে আনন্দে থাকব? এই যে উপনিষদ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আসলে কষ্ট, বেদনা, দুঃখ এ সব আপাত, আসল হলো আনন্দ। জগৎ সৃষ্টি হয়েছে আনন্দ থেকে, এবং সেই আনন্দকে আমরা যদি চিনতে পারি, চিনতে তো সহজেই পারি, জগতের প্রতিটি কণায় কণায় আনন্দ, আমরা যখন সচেতন থাকি না তখন আনন্দ থেকে বিচ্ছুত হই, আমরা স্বভাবত সচেতন থাকতে পারি না, আমরা স্বভাবত আনন্দময়। যদি সচেতন থাকি তাহলে আনন্দে থাকি। খেয়াল করুন, আমাদের দুঃখের মূল কারণ হলো আমরা অসচেতন।

আমরা আবরণ নিয়ে থাকি। এই তো একটু কঠিন কথা হয়ে গেল না, আবরণ। হ্যাঁ, এই যদি আমরা একটু তত্ত্বকথার দিকে যাই তাহলে দেখব আমাদের এই দেহ জীবন এসবই হচ্ছে আবরণ, আর আমরা আবরণ চাপাতে ভালোবাসি। অনাবৃত থাকতে আমাদের ভালো লাগে না, যত অনাবৃত থাকা যায় তত সহজ থাকা যায়। আমরা ক্রমশ কঠিন হয়ে উঠি। আমরা যখন জন্মেছি, একটু শিশুর দিকে তাকান, আমিও তো শিশু ছিলাম, আপনিও ছিলেন, শৈশবে আমরা অনাবৃতই থেকেছি এবং সহজ থেকেছি। ধুলোমুঠিতেই আমাদের আনন্দ থেকেছে, তাই না? একটি পাখি দেখলে আনন্দ, একটু ঘাস দেখলে আনন্দ, সব কিছুতেই আনন্দ। মাটিও খেয়েছি, তাই না? কেন্য হেঁটে যাচ্ছে তাকেও ধরতে গেছি, কোনো কিছুতেই ভয় নেই, নির্ভীক শিশু। কেন না, আনন্দে থাকলে ভয় থাকে না, আর নির্ভীক হতে না পারলে আবার আনন্দও থাকে না। এই যে সর্বক্ষণ ভয়ে ভয়ে আছে, কিসের ভয়? কত রকমের ভয় বাবা। নিরাপদ থাকতে হবে, নিরাপত্তা নিয়ে প্রতি মুহূর্তে ভাবছি, দুশ্চিন্তা কপালে ভাঁজ পড়ে যাচ্ছে। যত দুশ্চিন্তা আমরা তত নিরানন্দে আছি। এই নিরানন্দ থেকে আনন্দে থাকবো কী করে? না, ওই আবরণটুকু সরিয়ে নাও। কত সহজ করে উপনিষদ বলছেন। এখন উপনিষদের সংস্কৃত শ্লোক তত্ত্বকথা সে তো ঠাকুর ঘরের বিষয় বলে আমরা ধরে নিই। উপনিষদকে সহজ করে আমাদের চিনিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ। তার যদি গীতাঞ্জলি আমরা দেখি, যে গীতাঞ্জলিকে সারা বিশ্বের মানুষ বরণ করেছেন, আমরা শুনি বটে কিন্তু অনুভব করি না, উপলব্ধি করি না। জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। রবীন্দ্রনাথকে একবারে আঁকড়ে ধরে বাঁচি আমরা, কিন্তু বিশ্বাস করি কি জগৎ আনন্দময়? জগতের আনন্দযজ্ঞে আমার সর্বক্ষণ আমন্ত্রণ, আমি সেই আমন্ত্রণ কি গ্রহণ করতে পারি? তাহলে মুশড়ে থাকি কেন? আমরা নাকি রবীন্দ্রেক, রবীন্দ্র ভক্ত, গদগদ হয়ে উঠি, আবার কপালে ভাঁজ ফেলে কষ্টে মুশড়েও থাকি। এই যে দ্বন্দ্ব, রবীন্দ্রনাথকে গ্রহণ করতে পারি না কেন? না, আমাদের ভণ্ডামির শেষ নেই, ভণ্ডামি নিজের সঙ্গে। যত ভণ্ড হই, যত আবরণ চাপাই, তত দুঃখে বেদনায় ক্লিষ্ট হই। বাইরে ভান করছি খুব আনন্দে আছি, কিন্তু ভেতরে থকথকে দুঃখ। এই দুঃখকে অতিক্রম করব কেমন করে? আজকে উপনিষদের হাত ধরে আমরা দুঃখকে অতিক্রম করার চেষ্টা করব। একটি সহজ ঘটনা বলি, ঘটনা সহজ বলেই মনে হয় আমাদের, কিন্তু আসলে জীবনে ত্যাগ করতে পারা এর চেয়ে তো বড় কঠিন কিছু হয় না। ওরে বাপ রে বাপ, ছাড়তে হবে, এ ছাড়তে হলেই তো মহাবিপদ। আমরা আঁকড়ে ধরি, দান করতে হলে আমরা অনুমাত্র দান করি, অনুদান। রবীন্দ্রনাথের কথা যখন আমরা বলি, তখন তার পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথের কথা বারবার আসে। দেবেন্দ্রনাথ তার সন্তানদের যেভাবে বড় করেছিলেন ত্যাগের মধ্য দিয়ে, অথচ ভোগ সর্বস্বই ঠাকুর বাড়ি, মহর্ষির পিতৃদেব ছিলেন দেখুন প্রিন্স। আমাকে তো বিস্ময় জাগায় যে প্রিন্সের পুত্র মহর্ষি, তিনি একদম যৌবনে, 17 বছর তার বয়স, তখন উপনিষদের সন্ধান পেয়েছিলেন এবং উপনিষদের প্রথম শ্লোক তাকে ভাবিয়ে তুলেছিল। উপনিষদের প্রথম শ্লোক আত্মানুসন্ধানী। জিজ্ঞাসা না থাকলে আনন্দ নেই, জিজ্ঞাসা না থাকলে এগোনোও যায় না। যে ছাত্র যত প্রশ্ন করে, পার্শ্বমাসের কাছ থেকে উত্তর পায়, তার মধ্যে তত জিজ্ঞাসা নতুন করে তৈরি হয় এবং সে এগিয়ে যেতে পারে। যার মনে জিজ্ঞাসা থাকে না, সে এগোতে পারে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ওই একটি শ্লোক প্রথম।

ঈশ উপনিষদের শ্লোক দেবেন্দ্রনাথকে জিজ্ঞাসু করে তোলে এবং পরবর্তী সময় আমরা দেখেছি ঔপনিষদিক জীবনে তিনি যাপন করেছেন এবং তারই ফসল হচ্ছেন রবীন্দ্রনাথ। ঈশাবাস্যমিদং সর্বাং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধা কশ্য সিদ্ধনম। উপনিষদের প্রথম শ্লোক কি বলছেন না, এই জগৎ, জগতের সর্বত্র ঈশ্বর রয়েছেন। ঈশ্বর অনুভব আমার নাই থাকতে পারে, আসলে জগতের সর্বত্র আনন্দ রয়েছে। জগতের কণায় কণায় কোনায় কোনায় আনন্দ। আমি সেই আনন্দকে যদি চিনতে পারি তাহলে বুঝতে পারব আমি আনন্দেরই অংশ। এ বিশ্ব গতিময়, বিশ্ব চলাচলের সব কিছুর মধ্যে ওই আনন্দ রয়েছেন যাকে ঈশ্বর বলছি, আপনি প্রকৃতি বলতে পারেন। আর এই আনন্দের মূল সূত্রটি কি না, ত্যাগের মধ্য দিয়ে ভোগ করো, অন্য কারো সম্পদে লোভ করো না। এই হচ্ছে আনন্দের প্রাথমিক সূত্র, ত্যাগের মধ্যে ভোগ। এ আবার কীরকম না, এ খুব সহজ করে বললে দিয়ে খাও, খাওয়ার আগে পাশে যে রয়েছে তাকেও একটু দাও। আম গাছ, এখন তো মজা সে আম খাচ্ছেন সবাই, আম গাছ সব আম আমার বলে আঁকড়ে ধরে রাখে না, সেই আমে পাখি সেও খায়, বাদুড়ও খায়, আপনিও খাচ্ছেন আমিও খাচ্ছি। প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকে বিলিয়ে দিচ্ছে শুধু আমি ছাড়া, দেব কেন। এখানেই হচ্ছে দুঃখের প্রথম ধাপ, দেব না তাহলে মরো। দিতে পারলে আনন্দ, দিতে পারলে সুখ, দিতে পারলে তখন ভরে থাকা, দিলে কমে না।

কুরবেন নেবেহ কর্মাণি জিজীবিষেৎ শতং শমঃ এবং তৈ নন্নথেত হস্তি না কর্মালিপ্যতে নরে। এই যে স্তোত্র আমরা শুনলাম, শিব স্তোত্র, আমরা কর্মের যখন কথা ভাবি তখন কেমন কুঁকড়ে যায়, আলস্য আমাদের পেয়ে বসে, কাজ করতে হবে, কাজে ফাঁকি আসে না, কখন ডিউটি আবার শেষ হবে, তল্পি তল্পা গুটিয়ে বাড়ি ছুটব, অর্থাৎ কাজ করছি যেন

অন্যের মুখের দিকে তাকিয়ে। উপনিষদ বলছেন, শেখাচ্ছেন আমাদের, মনে করিয়ে দিচ্ছেন, জগৎ কর্মময়। তুমি যদি কর্ম না করো তাহলে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা প্রত্যেকে একটু আরাম পেতে চাই, কি সহজ কথা, আরাম হারাম হ্যায়, তাই না? আমাদের অধিকাংশের জীবনে দুঃখের মূল কারণ হলো এই আরাম। একসময় আরাম করেছ, এখন শয্যাশায়ী, শরীরকে ফিট রাখনি, কেবল আরাম। এই যে জ্যৈষ্ঠ মাসের গরম বিনবিন করে এসে জ্বলছে, ও কি আরাম, ভুগতে তো হবে। পশু পাখি, তাদের তো শরীর খারাপ হয় না কেন? যে কাকটি আজকে বিকেলে মারা যাবে, বয়স হয়েছে, আজ সকালে সে কাকটি নিজের ডানায় ভর করে উড়েছে। আজকে সকালের খাবারটা তাকে নিজে ঠোঁটে খুঁটেই খেতে হয়েছে, তার কোনো নার্স নেই, আয়া নেই, কেয়ার গিভার নেই, তাই না? এবং সে কারণে সে যতক্ষণ বাঁচে আনন্দেই বাঁচে, কেননা তাদের অভিধানে দুঃখ ব্যাপারটাই নেই। জীবনের সংগ্রাম, সে সংগ্রামের মধ্যেও আনন্দ। মানুষের জীবন তো অন্যরকম, মানুষ যুতবদ্ধ জীব, তার পরিবার সামলাতে হয়, সংসার সামলাতে হয়, সেজন্য কত ভানভনিতা করতে হয়, অভিনয় করতে হয়, তাই না? সাপের গালে একবার চুমু খেতে হয়, আবার বেজির গালেও চুমু খেতে হয়, এসব নিয়মকানুন দেখুন আমরাই তৈরি করেছি, এবং সেই নিয়মে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছি, সব আছে। থক্কা কোনটি? আনন্দ। জীবনের আনন্দটি বাদ দিয়ে আমাদের এই সংসারে সব আছে, তার জন্য আনন্দ সাজাতে হয়। কখনো ক্যান্ডেল লাইট, কখনো ঝিক্কা ঝিক্কাস বাজনা বাজাতে হয়, কখনো আমন্ত্রণপত্র ছাপাতে হয়, কত রকমের আনন্দের আয়োজন করতে হয়, নিভৃতে, নীরবে, নিঃশব্দে, নীরবতার মধ্যে আনন্দ আছে, সেটি আমরা টেরই পাই না। তাই নগর জীবনে এত আনন্দ, দপদপ করে আলো জ্বালিয়ে রাখে, রাতকে দিন করে তুলি, আর আনন্দ থেকে বঞ্চিত হই। রাতের নীরবতার যে আনন্দ আছে, রাতের অন্ধকারের মধ্যে যে আনন্দ আছে, সে আনন্দকে উপভোগ করার জন্য আমাদের পাহাড়ে ছুটতে হয়। আপন গৃহে সে আনন্দ নেই, আপন সংসারে সে আনন্দ নেই। তাই উপনিষদ থাকে বইয়ের দোকানে, আর আমার স্টাডি রুমে, আলমারির ভেতরে উপনিষদ আমার জীবনে থাকে না। এ জীবনে কর্ম করতে হয়, সংসার জীবনে কর্তব্য কর্ম করেই কিন্তু মানুষ মাছে, তবু মানুষ জীবনে ফাঁকি দিতে চায়। উপনিষদ আমাদের মনে করিয়ে দেয়, কর্মই তোমার জীবন, কর্মই তোমার আনন্দ। প্রতি মুহূর্তে যে কর্ম করছো, সে কর্ম আনন্দ কর্ম হবে না কেন? কেন হয় না? আমরা তো কর্মের ফলের দিকে তাকিয়ে থাকি। গীতা আমাদের মনে করিয়ে দিচ্ছে, কর্ম করো কিন্তু কর্মের ফলের দিকে তাকিও না। মনে কি থাকে আমাদের? গানের ফেলা মাঝে মাঝে সুযোগ পেলে মনে করিয়ে দেয়।

এই শ্রাবণ মাস আসছে, শিবের মাথায় জল ঢালার একটা তোড়জোড় শুরু হয়ে যায়। কি না ভালো জীবন, ভালো সংসার, ভালো বর, এসব আসলে কেন শিবের আবাহন? শিব স্থির, শিবের পূজন আমাদের বলে আদতে স্থির হ। আমরা জীবনে কি দুঃখ ভোগ করতে চাই? চাই? কেউ চাই না। আমরা প্রত্যেকে আনন্দ চাই, কিন্তু কে আনন্দ পায়? না যে আসক্তি থেকে মুক্ত হতে পারে, কেননা আসক্তি, লোভ, বাসনা এগুলো হচ্ছে দুঃখের মূল কারণ। আসক্তি থেকে মুক্ত হওয়া কি খুব সহজ? কঠিনও নয়। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। সংসার জীবনে আমাদের পাবার নেশা এমন হয়ে ওঠে আসক্তি, দেখছেন না চারপাশে কত রকমের ছবি প্রতিদিন উঠে আসছে, সব আসক্তি থেকে, কুলোয় না, এত লোভ, সর্বস্ব গ্রাস করে বসে আছে। এখন আমারও হয়তো মনে হয় আমারও পেলে ভালো হতো ওই রকম, লোকের একটা গাড়িতেই কুলোয় না, পাঁচখানা গাড়ি করে বসে আছে, একটা বাড়িতে কুলোয় না, দশখানা বাড়ি করে বসে আছে, কি করবে? ওই যে নেশা, আসক্তি, এই আসক্তি থেকে দুঃখ। কখনো দুঃখ একদম বিজ্ঞাপনের মতো উঠে আসে, কখনো দুঃখ নীরবে উঠে আসে। একা শুয়ে আছি ঘরে, তাও দু চোখের পাতা এক করতে পারি না, ভেতরের দুঃখ কাউকে বুক চিরে দেখানো যায় না, যে যা

আপন দুঃখ যাপন করছে। এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার পথ কি? না, জীবনে যার জীবনে যত বেশি অসাম্য, তার জীবনে দুঃখ তত বেশি। অসাম্য আমাদের জীবনে কি করে? না, ঠিক পাশের মানুষটি। খেয়াল করুন, এখন যেখানে আছি, পাশের মানুষের সঙ্গে আমার সাম্য না অসাম্য? যেখানে অসাম্য সেখানেই কিন্তু স্রোত, অর্থাৎ উঁচু থেকে নিচুতে একটা প্রবাহ সবসময় জলের স্রোতের মতো যাবে। এখন আমার পাশে যিনি রয়েছেন, আমি তার থেকে উঁচুতে আছি না কাছাকাছি আছি? যত কাছাকাছি থাকতে পারবো, তত সাম্যের কাছাকাছি থাকতে পারবো, তত টানাপোড়েন কম হবে। যত তার সঙ্গে আমার দূরত্ব বাড়বে, চেয়ারের দূরত্ব, দাপটের দূরত্ব, ক্ষমতার দূরত্ব, ভোগের দূরত্ব, অর্থের দূরত্ব, অর্থাৎ বৈষম্য যত বাড়বে আমার পাশের মানুষটির সঙ্গে, তত বেশি আমার মধ্যে দুঃখ টলমল করে উঠবে। আর আমি যত সাম্যে থাকতে পারব, যখন যে অবস্থায় আছি, খেয়াল করুন, একদম অ্যাসিড টেস্টের মতো, আমার পাশের মানুষটির সঙ্গে আমি যতটা সম্ভব একই লেভেলে যদি থাকতে পারি, দেখবেন তখনই আনন্দ। কেউ মাটিতে বসে আছে আর কেউ সিংহাসনে বসে আছে, দুজনে আনন্দ পাচ্ছে, হতে পারে না? হতে পারে না? ওই যে তোমার এ পশ্চাতে টানেছে, দেখুন রবীন্দ্রনাথ এই উপনিষদের কথাগুলোকে কত সহজ করে আমাদের পৌঁছে দিয়েছেন। এ সব কথাই উপনিষদে আছে। তুমি সাম্যে থাকো, সাম্যে থাকলে কি হবে? তুমি স্থির থাকতে পারবে, আর তুমি যদি স্থির থাকতে পারো তাহলে তুমি আনন্দে থাকতে পারবে। মুণ্ডক উপনিষদ তাতে পরিষ্কার করে বলছে, ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি। যে সত্যকে জানে, যে ব্রহ্মকে জানে, সে নিজে সেই সত্য এবং সত্যের মধ্যে শান্তিতে প্রতিষ্ঠিত হতে পারে। ব্রহ্ম কি? ব্রহ্মস্থির, নিশ্চল। তুমি যখন ভেতরে ভেতরে স্থির হতে পারো, তোমার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব তো বাইরে থাকে না, অন্তর্দ্বন্দ্ব, টানাপোড়েন যখন নেই, যখন তুমি স্থির হয়ে আছো, তখনই তুমি আনন্দে আছো। যখন তোমার মধ্যে দ্বন্দ্ব আছে, তখন তুমি অস্থির, আর অস্থিরতাই হচ্ছে নিরানন্দে থাকার প্রথম ধাপ। দু চোখের পাতা এক করতে পাচ্ছি না। সাম্যে থাকবে, স্থির হবে, নাকি প্রতি মুহূর্তে প্রতিযোগিতায় থাকবে? দেখো উপনিষদ বলছে, দূরত্ব কমাও, দ্বন্দ্ব কমাও, স্থির হও, স্থির হও, ভেতরে স্থির।

জীবনের সার্থকতা। নির্লোভ হও, মুক্ত মানা হও, না হলে এগোতে পারবে না। সংসারের মা জানেন, নিজে খাওয়ার চেয়ে অন্যকে খাওয়ানোয় বেশি আনন্দ, বেশি সুখ। এই সুখকে কে চিনিয়ে দেন? না সেই অক্ষয় পুরুষ, তিনি চিনিয়ে দিচ্ছেন। সুখ কি? না আনন্দ। আনন্দ কোথায় থাকে? বাইরে নয়, ভেতরে। অন্তরের আনন্দ, সেই আনন্দই হচ্ছে যথার্থ আনন্দ। সে আনন্দের শুরু আছে, শেষ নেই। বাইরের আনন্দ আলো নিভে গেলে নিভে যায়, বাইরের আনন্দ এসি সুইচ অফ হয়ে গেলে সে আনন্দ নষ্ট হয়ে যায়, বাইরের দৃমি দৃমি বাজনা থেমে গেলে বাইরের আনন্দ থেমে যায়। কিন্তু অন্তরের আনন্দ, তার শুরু আছে, শেষ নেই। একবার যে এই সন্ধান পেয়েছে, সে অনায়াসে সমস্ত কিছু ছাড়তে পারে। আমরা ছাড়া মানে কতটুকু ছাড়তে পারি নিজের জীবনে তাকিয়ে দেখুন। ছাড়া মানে তো রবীন্দ্রনাথ বিস্মিত হয়ে তাকিয়ে বলছেন, ওই হলো ত্যাগ। 27 বছরের রাজপুত্র, তার রাজজীবন, রাজসিংহাসন, রাজপ্রাসাদ, 21 বছরের স্ত্রী, 7 দিনের সন্তান রাহুল, তাকে ত্যাগ করে, রাজবস্ত্র ত্যাগ করে, ভিক্ষুকের কাছ থেকে তার চির চেয়ে নিয়ে এক বস্ত্রে বেরিয়ে পড়তে পারছে রাজা, রাজপুত্র সিদ্ধার্থ, এবং অনন্ত পথ অতিক্রম করে তিনি পৌঁছতে পারছেন সেই মোক্ষ লাভে, সেই বোধি লাভে হয়ে উঠতে পারছেন বুদ্ধদেব। এই রক্ত মাংসের মানুষই তো সেই বোধি লাভ করেছেন। ত্যাগ মানে হলো ওই ত্যাগ। আমাদের কতটুকু আছে যে ত্যাগ করব, তবু সেই নিয়ে অহংয়ে টগমগ করে পড়ছে এবং আশঙ্কায় রয়েছে পাছে কেউ কেড়ে নেয়। তার জন্য 7 ফুট 8 ফুট 9 ফুটের বাউন্ডারি ওয়াল তৈরি করছে নিজের চারপাশে, আর বদ্ধ কূপে আবদ্ধ হচ্ছে। ভেতরের পুরুষ সে আবার কে? হাঁসফাঁস করছে তো। এই যে সবজান্ত ভাব, আমি সব জানি, বলে আমার তো আর জানার কিছু নেই। কেন উপনিষদ মনে করিয়ে দিচ্ছেন, জেষ্য মাতং তেষ্য মাতং, মাতং জেষ্য না বেদশা, অবিজ্ঞাতং বিজানাতং, বিজ্ঞাতম বিজানাতম। যে মনে করে আমি সব বুঝে ফেলেছি, সে আসলে কিছুই বোঝেনি। আর বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে যে উপলব্ধি করতে পারে সত্য অসীম, এই যে পুরুষের কথা বলছি, সত্য আনন্দময়, তিনিও কিন্তু বাইরে নেই, তিনি রয়েছেন আমারই মধ্যে, এবং সেই তিনি আমার ভেতর থেকে বলে উঠছেন, আহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। এই যে ব্রহ্ম উপলব্ধি, ব্রহ্মকে দর্শন করা যায় না, ব্রহ্মকে শ্রবণ করা যায় না, ব্রহ্মকে বাইরে থেকে চেনা যায় না, ব্রহ্মকে উপলব্ধি করতে হয়। এবং এই ব্রহ্ম যখন আমারই মধ্যে, আমারই মানে আমাদের প্রত্যেকের মধ্যে, দেখুন জীবনে কোনো না কোনো মুহূর্তে যখন আমরা চরম আনন্দময় মুহূর্তে থাকি, অন্তর্গত আনন্দে, তখন আমাদের বাইরের সব কিছু, কোনো কিছুর দিকে খেয়াল থাকে না। যা ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে হয়, যা দুচোখ দিয়ে দেখা যায়, যা স্পর্শ করা যায়, যে আস্বাদ করা যায়, কোনো কিছু সম্বন্ধেই আমাদের খেয়াল থাকে না, তখন আনন্দে টইটুম্বুর হয়ে আসি আমরা প্রত্যেকে। মুহূর্তের জন্য এই আনন্দ কখনো না কখনো পাই। ভোরের বাতাস সেই আনন্দ আমাদের দিয়ে যায়, পাখির ডাক সেই আনন্দ আমাদের দিয়ে যায়, ওই আকাশে রামধনু সেই আনন্দ আমাদের দিয়ে যায়, একটা বিদ্যুৎ ঝলক সেই আনন্দ দিয়ে যায়, একটি ফুল সেই আনন্দ আমাদের দিয়ে যায়, একটি শিশুর খিলখিল হাসি সেই আনন্দ আমাদের দিয়ে যায়। আনন্দের জন্য কোনো উপকরণ লাগে না, শুধু লাগে নিজের ভেতরের শুদ্ধতা, পবিত্রতা, আনন্দময় সত্তাকে উপলব্ধি করা, আর কিছু নয়, আর কোনো কিছু নয়। সেই আনন্দকে

প্রতি মুহূর্তে চিনিয়ে দিতে চাইছেন উপনিষদ। আমরা কি আমাদের জীবনে উপনিষদকে গ্রহণ করতে পারি? রবীন্দ্রনাথ গ্রহণ করেছিলেন, তাই তার জীবনে এত দুঃখ, এত কষ্ট, তার মতো তো দুঃখ মৃত্যু যন্ত্রণা কেউ পাননি, অথচ তিনি আমাদের আনন্দের পথ দেখিয়ে গিয়েছেন, তাকে উপনিষদ চিনিয়েছেন।

এই বিষয় সর্বস্ব সংসারে বিষয়ই হয়ে থেকে যায়, কিন্তু তিনি যে সমস্ত বিষয়ের ঊর্ধ্বে। তাই উপনিষদ আমাদের মনে করিয়ে দেয়, অসূর্যা নাম তে লোকা অন্ধেন তমসাবৃতা তাংস্তে প্রত্যাফি গচ্ছন্তি যেইকে চাপ্তহানো জানা। আমাদের এই জগৎ যেমন আলোময়, জীবন আনন্দময়, তেমনি খেয়াল রেখো, আলোহীন অন্ধকার ভুবনও কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে আছে। যে জীবন ব্যর্থ হল, যে জীবন ওই পরম পুরুষ আত্মাকে, আমার ভেতরে আমিকে চিনতেই পারল না, সে মানুষের এই জীবন আদতে অন্ধকারে কেটে গেল, সে আলোর সন্ধান পেল না। তুমি চাও বা না চাও, আমি চাই বা না চাই, মৃত্যু অবশ্যম্ভাবী। জন্ম যখন হয়েছে, এই দেহই যখন দেহ রূপ ধারণ করেছে, তখন মৃত্যু হবেই, মৃত্যু হবেই। এটা যদি আজ সকালে আমি মনে করি, তাহলে কোনো কাজ অবহেলা করতে পারবো না। যে কাজ নিশ্চিত করে ফেলতে হবে, সে আজই করতে হবে। আমি কাল সকালে আর নাও থাকতে পারি, এটা যদি আমার মনে থাকে, তাহলে আজকে আমি কাউকে কনুইয়ের গুঁতে মারতে পারবো না। কালকে আমি নাও থাকতে পারি, এটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমি অন্যের জিনিস কেড়ে নিতে পারবো না, আজকে অন্যকে ঠকাতে পারবো না, চিটিং করতে পারবো না, মিথ্যে বলতে পারবো না।

0: বসে দাপট দেখাতে পারবো না। আমার যদি মাথায় থাকে কালকে তো আমি নাও থাকতে পারি,
1: তাই না? এই যে জীবন ক্ষণস্থায়ী। ঈশ্বর উপনিষদ তার তৃতীয় শ্লোকেই এটা মনে করে দিচ্ছে আমাদের। তাহলে জীবনের এই অস্থায়ী ভাব, এটা যদি আমার প্রতি মুহূর্তে মাথায় থাকে, তাহলে আমার কতটুকু বিছানার দরকার হয়, কটা ঘরের দরকার হয়, তখন আমার প্রাসাদ বানানোর জন্য হাঁকপাঁক থাকে না। পাখি যখন ডিম পাড়ার সময় হয়, সে তার বাসা বানায়, তারপর ডিম ফুটলো, ছানা হলো, পাখির ছানা একটু দানা পালক গজালো, উড়তে শিখলো, পাখি আর বাসার দিকে তাকালো না। আর আমি সাতপুরুষের জন্য প্রাসাদ বানাচ্ছি, যেন অমর হয়ে আছি আমি, প্রাসাদ আমাকে অমর করে রাখবে। ওই পাথরের ফলক, খোদাই করা লেখা, এ আমাকে অমর করে রাখবে। হাজারদুয়ারি দেখেও আমার জ্ঞান হয় না, হাজারদুয়ারি আমি বেড়াতে যাই, অথচ এই হাজারদুয়ারি একদিন গমগম করত, মহলা ছিল, হাজার হাজার মানুষের আনাগোনা ছিল, আজ নীরব নিস্তব্ধতা, খেয়াল থাকে না আমার। এই তো আমাদের আত্মঘাতী জীবন। অথচ জীবনে যদি সার্থক সত্যকে, সত্য স্বরূপ আনন্দকে চেনার উদ্যোগ আমাদের থাকে, তখন দেখবেন আমরা ভেতরে ভেতরে নীরব হয়ে যাচ্ছি, নীরবতার মধ্যে থাকে পাচ্ছি। আমাদের সময় তো শেষ হয়ে এলো গো, 10:49 হয়ে 15 সেকেন্ড। আমাদের টেলিফোনে এই এতক্ষণের কথাবার্তায় যদি আপনার অনুভবের কথা একটু জানতে পারি, 0332231342। টেলিফোনে কে আছেন? আমি যাব সরাসরি আপনাকে নিলাম। হ্যালো,
2: হ্যালো দাদা, নমস্কার।
1: নমস্কার
2: সুপ্রভাত। আমি একটা কথা আপনাকে বলি, খুব সুন্দর আপনার অ্যাঙ্কারিং, জানেন
1: না? আপনি কে বলছেন?
2: আমি আবহাওয়াটি থেকে নির্মল কুমার চট্টোপাধ্যায়।
1: হ্যাঁ,
2: বর্ধমান।
1: বলুন।
2: পূর্ব বর্ধমান।
1: হ্যাঁ বলুন।
2: আমি ধরুন ব্রাহ্মণ সন্তান, তো কিন্তু আপনি আজকে যে এই ঠাকুরদের লাইনগুলো এত সুন্দরভাবে বিস্তারিত আলোচনাটা করছেন, মানে জীবনটা ধন্য হয়ে যাচ্ছে যে আকাশবাণী আছে বলে আমরা এখনো সত্যি করে ভালো ভালো জিনিস শুনতে পাই, মানে এত মধুর জিনিস, সত্যি করে বিশ্বাস কর। আপনি যে ব্যাখ্যাগুলো করছেন, এর আগের দিনও আপনাকে আমি দেখেছি, কিন্তু আমি পেলাম না সুযোগ আপনাকে বলতাম, মানে আপনি এত সুন্দর আমাদের আধ্যাত্মিক লাইনটাকে ধরে রেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য প্রণাম। আপনাকে প্রণাম জানাচ্ছেন? ব্রাহ্মণ সন্তানের প্রণাম দিলাম।
1: ঠিক আছে,
2: নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন। আসলে আমরা চেষ্টা করি, প্রত্যেকের মধ্যেই বারুদ আছে, জ্বলে ওঠার আকাঙ্ক্ষা আছে, এবং সেই সেই সম্পদটুকুও আছে, ওই কোথাও দেশলাইটুকু একটু জেলে দেওয়া। আমরা পারস্পরিক তো পারস্পরিক টানের মধ্যে থাকি, সেই টানটুকু অনুভব করে, ভালোবাসাটুকু অনুভব করে একটু চেষ্টা করে যাওয়া। কেমন কে রয়েছেন? আরেকটা ফোন কি নেব? হ্যাঁ, ফোনের আলো জ্বলছে। হ্যালো, হ্যালো, কে আছেন ফোনে?
3: হ্যাঁ হ্যালো, আমি নারায়ণ।
1: হ্যাঁ বলুন, বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
3: লোক পাঠটা হলো, আমি শুনলাম, এত ভালো লাগলো আমার। হ্যাঁ হ্যালো,
1: হ্যাঁ শুনছি, বলুন।
3: হ্যাঁ বলছি যে এত ভালো লাগলো যে আবেগ খত হয়ে গেছে আমি। হ্যাঁ বেশ, আমি প্রতিদিন স্নান করে আর আমার চলনে হাত দিয়ে আমি চোখে
1: বেশ, ঠিক আছে, সঙ্গে থাকুন। আর একটু সময় আমাদের রয়েছে, 10:51 হয়ে 44 সেকেন্ড। আমি কি আরেকজনের সঙ্গে একটু কথা বলে নিতে পারবো, খুব সংক্ষেপে যদি বলেন? 0332231342। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হরে কৃষ্ণ, কে বলছেন?
4: আমি নদিয়া জেলা বেতারগড়ি থেকে সত্য
1: শিখি গো। আপনার লাইন তো কেটে গেল গো।

0: ওহো, কথা হলো না। আপনি আরেকবার চেষ্টা করুন যদি পেয়ে যান লাইনে। আমি দেখি আপনি এলেন নাকি অন্য কেউ। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন। আপনি কে বলছেন?
1: মানে এই আমি হাওড়া কালীপুর থেকে সুকুমার রায় কথা বলছি।
0: হ্যাঁ সুকুমার বলুন।
1: হ্যাঁ বলুন। এবারে কি হয়েছে যে এই যে প্রোগ্রামটা যে করছেন, এইরকম যদি বেশিরভাগ হয় আমাদের মধ্যে বয়স্ক লোকেরা একটুখানি কিন্তু আনন্দ পাইব। আমরা এই সারাক্ষণ রেডিওর সামনে বসে আছি আমরা শুনব বলে। মানে আমি যে টিভি চ্যানেল আমি আর ব্যক্ত করতে লাগি না, অনেকেই বলেছে আমরা সম্বন্ধে।
0: আসলে উপনিষদ শুধু বয়স্ক মানুষের জন্য নয়, উপনিষদের সন্ধান দেবেন্দ্রনাথ পেয়েছিলেন যখন তার বয়স 17 বছর। সেই ঘটনাটা ছোট্ট করে বলি, তার দিদিমা অতুল সম্পদের অধিকারী। তো দিদিমা তার সমস্ত সম্পদ এই নাতিকে দেবেন, দেবেন্দ্রনাথকে। এইটা মোটামুটি ঠিক হয়ে আছে। এবং দেবেন্দ্রনাথও তো প্রিন্স দ্বারকানাথের পুত্র, ফলে তিনিও কিন্তু সেই বৈভবের মধ্যেই বড় হয়েছেন। তারপর যখন ওই দিদিমার, আপনারা জানবেন সেই সময়, এটা 1830 দশক, অর্থাৎ 35-36 এরকম সাল, 1835-36 সাল, সেই সময়। তাহলে তখন অন্তর্জলী যাত্রা ছিল, অর্থাৎ দিদিমার যখন শ্বাস উঠেছে, মৃত্যু আসন্ন, তখন এই দিদিমাকে গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে রাখা হয়েছে। আর ঢেউ যখন জোয়ার আসছে, তখন ছলাচ্ছল ঢেউ ওই দিদিমার পা ছুঁয়ে যাচ্ছে। আর দেবেন্দ্রনাথ এবং আরও দু একজন পরিচারক, তারা ওই একটু করে মুখে জল দিচ্ছে। সেদিন পূর্ণিমা, একটা মাচা তৈরি করা হয়েছে। দৃশ্যটা কল্পনা করুন, পূর্ণিমার রাত্রি, আর ওই গঙ্গায় জোয়ার আসছে, দিদিমার শেষ সময়, শ্বাস উঠেছে। তাহলে নাতির হাতে জল, দেবেন্দ্রনাথ দিদিমার মুখে গঙ্গার জল দিতে গিয়ে দেবেন্দ্রনাথের হাত কেঁপে উঠছে। দিদিমার হাত থেকে সমস্ত সোনার বালাটালা খুলে ফেলা হয়েছে, গয়নাগাঁঠি পরতে ভালোবাসতেন দিদিমা। দেবেন্দ্রনাথ ওই মধ্যরাতে জ্যোৎস্নায় গঙ্গার পাড়ে দিদিমার শেষ সময়, শ্বাস উঠেছে সেই সময়, তার মনে হচ্ছে এই তো মানুষের জীবন, এই জীবন, এর জন্য এত কিছু। এবং ওই দিদিমা চলে গেলেন, 17 বছর বয়স তখন দেবেন্দ্রনাথের। ওই সিন্ধুক খুলে, দিদিমার সিন্ধুক খুলে যা যা নিতে ইচ্ছে করে দেবেন্দ্রনাথ সকলকে বিলিয়ে দিলেন, নিজে কিচ্ছু নিলেন না। আর তারপরই কি দেখুন আশ্চর্য, তিনি সন্ধান পেলেন একটি ছেঁড়া কাগজের টুকরো, যে কাগজে লেখা রয়েছে একটি শ্লোক, ওই উপনিষদের একটি শ্লোক, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধা কস্য সিদ্ধনম্। এই জগতের সর্বত্র ঈশ্বর রয়েছেন, সেই ঈশ্বরকে অনুভব করতে হবে। এই 17 বছরের দেবেন্দ্রনাথ হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন ঈশ্বরকে, ব্রহ্মকে। তিনি যুক্ত হলেন ব্রাহ্ম সমাজের সঙ্গে, রামমোহনের সন্ধান পেলেন। এবং উপনিষদ নয়, উপনিষদ ধীরে ধীরে তার জীবনের পরিচালক হয়ে উঠল, সেসব ঘটনা আমরা জানি। এই উপনিষদ আমাদের জীবনের সম্পদ, অথচ আমরা তাকে গ্রহণ করতে পারিনি, দূরে সরিয়ে রেখেছি। গানের ফেলা আজকে শুধু সেই উপনিষদের সার অংশটুকু একটু আমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আমরা সকলে মিলে সেই আস্বাদ উপভোগ করার চেষ্টা করলাম। আপনারাও আমাদের সঙ্গে থাকলেন, আপনাদের সকলকে অভিবাদন জানাই। আমাদের এই উপনিষদ চর্চার সঙ্গে যারা শিল্পী হিসেবে ছিলেন, দেবব্রত বিশ্বাস, তাপস রায়, সুস্মিতা গোস্বামী, বিভাস চট্টোপাধ্যায়, দেবারতী চক্রবর্তী, এবং সবশেষে সুবিনয় রায়। এই গানটি শুনতে শুনতেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকুন। উপনিষদ আমাদের আনন্দের পথ দেখিয়ে দেয়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান বিতর্ক, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় এবং অস্মিতা রায়।

0: ঘোষণা ঘোষণা
1: বা বা বা বা বা বা আমি জানি আমি সঙ্গে থাকলে তোমার মন একটু বেশি ফুর্তিতে থাকে অস্মিতা, তবে সকাল সকাল এমন ঘোষণার ব্যাপারটা কি?
0: ঘোষণা আছে, কারণ আজকে যুববাণীর বিতর্কের আড্ডায় ঘটতে চলেছে একটা ঐতিহাসিক ঘটনা।
1: তাই বুঝি তর্ক বিতর্কে থাকে না আখি, শান্ত মানুষ সবাই জানে, কিন্তু পাশে বসলে অস্মিতা ছোট ছোট বিষয়ও কিন্তু হয়ে যেতে পারে বিতর্কের কারণ।
0: বাহ বাহ বাহ বাহ বাহ, শুরুতেই তুমি যেভাবে আমাকে আক্রমণ করছো সেটাতে তো বোঝাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে তুমি কি বলতে চাইছো।

0: বোঝা তো যেতেই হবে, কারণ আজকে আজকে আমরা যুববাণীর দুই বন্ধু আঁখি এবং অস্মিতা ঘড়ির কাটা যখন ঠিক 11:25 এই রে 26:27 চলে গেল, মানে বিতর্ক চলবেই গেছে, তখন কিন্তু চলে এসেছি আজকের গীতাঞ্জলি স্টুডিওতে। কি নিয়ে কি নিয়ে কি নিয়ে?
1: দেখো, তুমি আর আমি যেখানে বসেছি আজকে আড্ডা দিতে, এবং তুমি আমি তো একা আড্ডা দেব না, তবে বিতর্কের বিষয়টা কি সেটা আমাদের বন্ধুরা ইতিমধ্যেই জেনে গেছে। যারা
0: কিভাবে?
1: তুমি কি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে নেই বলে বন্ধুরাও নেই নাকি?
0: না না,
1: তুমি এতটা পিছিয়ে রয়েছো, মানে তারাও যে পিছিয়ে রয়েছে তা তো নয়, বন্ধুরা অনেক বেশি অ্যাডভান্স। তারা অনেকে কমেন্টও করতে শুরু করে দিয়েছে যে আমাদের পোস্টারটা যেটা রয়েছে আজকের অনুষ্ঠানের, সেখানে দেখে বোঝাই যাচ্ছে যে আজকের বিতর্কের বিষয়টা ঠিক কি, তাই তো?
0: আচ্ছা আচ্ছা,
1: সিনেমা ভার্সেস ওয়েব সিরিজ।
0: বাবা বাবা, আরে সিনেমার কি বিকল্প হয় নাকি? এটার তো মানে কোন একটা বিষয়
1: নয়,
0: মানে সিনেমা দেখেই ছোট থেকে আমাদের বড় হয়ে ওঠা, এবং এখনো যখন কোনো কিছুতে একটু আঘাত পাই তখন কি বলি, জীবনটাই তো পুরো সিনেমার মতো হয়ে গেছে।
1: জীবনটা সিনেমার মতো হয়ে গেলেও ওয়েব সিরিজের বিকল্প আর কিছু হতে পারে আমার মনে হয় না।
0: কি হতে পারে কি হতে পারে না, সেটা তো আজকের এই অনুষ্ঠান জুড়ে, মানে এই এক ঘন্টা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আমরা বলবই, এবং শেষ পর্যন্ত ভোট কার দিকে বেশি হয় সেটাও কিন্তু দেখব,
1: সেটাও তো নজর রাখতে হবে। তবে এই যে হাড্ডা হাড্ডি লড়াই আজকে আমার সঙ্গে আখির হবে, এই লড়াইতে তোমরা কাকে সাপোর্ট করছো সেটা কিন্তু তোমরা আমাদেরকে জানাতে পারো, কিন্তু কিভাবে জানাবে আখি?
0: কিভাবে জানাবে তার জন্য একটা উপায় তো অস্মিতা বলেই দিয়েছে, যে আমাদের ফেসবুক পেজে যুববাণী কলকাতার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আজকের অনুষ্ঠানের একটা সুন্দর পোস্টার রয়েছে, সেই পোস্টারের নিচে কমেন্ট করে তোমরা চটপট জানাতে পারো যে তুমি কার দলে এবং কেন। এছাড়াও আমাদের ফোন লাইন খোলা রয়েছে
1: 0332231342, এই নাম্বারে তোমরা কল করে কিন্তু সরাসরি আমাদেরকে জানাতে পারো তুমি কোন দলে, মানে তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো নাকি ওয়েব সিরিজ দেখতে পছন্দ করো, বা কাকে সাপোর্ট করছো, অস্মিতা নাকি আঁকিকে? আর হ্যাঁ, বিতর্ক শুরু হওয়ার আগে বলে দিই, আঁকি কিন্তু রয়েছে সিনেমার দলে, যেটা আঁকি অলরেডি বলে দিয়েছে, আর আমি অস্মিতা রয়েছি ওয়েব সিরিজের দলে।
0: হ্যাঁ হ্যাঁ, মানে ও আর কি সমস্ত জিনিসটাকে একটু ওই বলে না বয়ে নিয়ে যেতে ভালোবাসে, বহন করে নিয়ে যেতে ভালোবাসে।
1: হ্যাঁ হ্যাঁ, বহন করে নিয়ে তো যাবই, তবে এই যে তোমার সঙ্গে আজকে আমি আড্ডা দিতে বসেছি, এই যে আঁখির মনের চাবি এখন কোথায় রয়েছে সেটাও তো একটু জানা দরকার, কারণ অপোনেন্টের মনের কথা যদি আমি না জানতে পারি তাহলে আমি লড়বো কি করে, তাই না?
0: বিশাল প্রস্তুতি নিয়ে এসেছে, আমার মনের কথা সমস্ত কিছু আগে থেকে জেনে নিয়ে তারপর সেই হিসেবে আমাকে প্রত্যুত্তর দেবে। কিন্তু অস্মিতা, তুমি আমার মনের খবর নেবে কিভাবে? গানের মাধ্যমে নিশ্চয়ই?
1: একেবারেই তাই, আড্ডা তো কোনোভাবেই গান ছাড়া চলে না, আর যেহেতু এই মুহূর্তে একদম অনুষ্ঠানের শুরুতেই আড্ডা একদম উত্তপ্ত হয়ে গেছে, তাই একটা তো গান দরকার।
0: তবে আপাতত গানের উৎস কি বন্ধু?
1: গানের উৎস কি? গানের উৎস যিনি গান লিখেছেন, যিনি গান গেয়েছেন, যিনি গানে সুর দিয়েছেন। তবে আপাতত সুতীর্থ চক্রবর্তী এবং বনি বসুর কণ্ঠে মনের চাবিরে রইল ফুলপিশে এবং এডওয়ার্ড সিনেমা থেকে, শুধুমাত্র তোমাদের জন্য।

0: মোটামুটি গান শুনতে শুনতে আখির মনের চাবি কোথায় রয়েছে সেটা আমি খানিকটা জানতে পেরে গেছি।
1: বাহ বাহ বাহ, কোথায় রয়েছে বলো তো অস্মিতা?
0: সেটা তো আমি তোমাকে মুখে বলবো না আখি।
1: আচ্ছা,
0: আমি তোমাকে উত্তরে উত্তরে বুঝিয়ে দেব।
1: উত্তরে উত্তরে বিধবে আজকে আমাকে
0: একদম, এতটাও নই যে একদম উত্তরে উত্তরে বিধবো, কিন্তু হ্যাঁ বিতর্কের আড্ডায় তো একটু বিতর্ক তর্ক বিতর্ক হাঁটাহাঁটি লড়াই না হলে কি জমে বলো?
1: হ্যাঁ চলো তাহলে মাঠেই নেমে পড়ি লড়াই করতে।
0: চলো চলো নেমে পড়ি,
1: মানে গীতাঞ্জলি স্টুডিওই তো আজকে আমাদের কাছে ময়দান, তাই তো?
0: একেবারেই তাই। তবে শুধুমাত্র তো আমরা মাঠে নামলে হবে না, কারণ আমরা দুজন বড়ই দুর্বল, আমাদের সঙ্গে সৈন্যদের দরকার। সৈন্যরা কারা? আমাদের বন্ধুরা।
1: সেই তো, তাই তো। সৈন্যরা ছাড়া কি হতে পারে নাকি? আমরা তো ডাইরেকশন দেব অনেকটা রাজার মতো।
0: থাক ঠিক আছে আখি, ঠিক আছে। তবে আপাতত মনে হচ্ছে ফোন লাইনে বন্ধু রয়েছে, তাহলে শুনে নি বন্ধু কি বলছে। বন্ধু ঠিক কার দলে? হ্যালো হ্যালো ঠিক আছে, তোমরা যদি কোনো কারণে আমাদের সঙ্গে যোগাযোগ করতে না পারো একটুও ভয় পাবে না, একটু মানে মন খারাপও করবে না।
1: হ্যাঁ, শুধু তুমি কার দলে রয়েছো সেটা মনে রেখো, ততক্ষণ আমি লড়ছি সিনেমার হয়ে।
0: না না, মনে রাখলে হবে না, আমাদেরকে জানাতে হবে। জানানোর আরেকটা উপায়ও রয়েছে, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পোস্টার। ফেসবুকে যে আজকের অনুষ্ঠানে পোস্টার রয়েছে, যেখানে আমার আর আখির মাঝখানে একটা একটা দেওয়াল ভাগ হয়ে গেছে,
1: বজ্রপাতের মতো একটা রেখা চলে গেছে,
0: হ্যাঁ সেইখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা কাকে সাপোর্ট করছো। তবে দেখো, এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে সিনেমা নাকি ওয়েব সিরিজ, সেই বিষয়ে প্রথমেই বলে রাখি যে আঁখি যাই বলুক না কেন, সিনেমা খুব ভালো খুব ভালো, কিন্তু যদি আমরা মানুষের মনকে ছুঁয়ে যাওয়ার বিষয়ে দেখি, তাহলে যে কোনো চরিত্রকে যখন আমরা গড়ে তুলি বা যে কোনো পরিচালক যখন কোনো চরিত্র চিত্রায়ন করেন বা চরিত্রকে গড়ে তোলে, সেই চরিত্র আমার মনে হয় অনেকটা বেশি দীর্ঘস্থায়ী হয় মানুষের মনে ওয়েব সিরিজের ক্ষেত্রে, যেটা সিনেমার ওই 2-3 ঘন্টার একটা সিনেমা, সেই সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় একটা চরিত্র যতটা না মানুষের মনের বেশি কাছে থাকে, ওয়েব সিরিজের কাছে আমার মনে হয় সেই চরিত্রগুলো অনেকটা বেশি জীবন্ত।
1: না এটা কি আদৌ হতে পারে? বন্ধুরা তোমরা একটু ভাবো, থ্রি ইডিয়টস এর কথা যদি আমি প্রথমেই বলি, যা মানে আমরা তো ইউথ, আমরা তো যুব, আমাদের সিনেমা বলতে যেই সিনেমাগুলো দেখলে আমরা যেই সময়টায় দাঁড়িয়ে রয়েছি তার সাথে নিজেদের রিলেট করতে পারি, তো থ্রি ইডিয়টস এর কথা কি আমরা ভুলে গেছি? না একেবারেই নয়, সেটাও কিন্তু ওই 2-3 ঘন্টার একটা ছবি, যে ছবিটা দেখে আমরা হেসেছি কেঁদেছি, এবং নিজের ভাবনা মানে নিজের যে লক্ষ্য, পারিবারিক প্রেশার সবকিছুকে পেরিয়ে নিজের লক্ষ্যটা যদি স্থির থাকে, তার যদি আগ্রহ থাকে, সেটা কিভাবে অ্যাচিভ করা যায় 3 ঘন্টায় আমরা দেখে নিয়েছি।
0: তুমি যেটা বলছো, তুমি তো গল্পের প্লটের কথা বলছো, গল্পের প্লট নিয়ে তো আমি বলছি না।
1: আচ্ছা,
0: গল্পের প্লট যদি ভালো হয় তাহলে সিনেমা বলো বা ওয়েব সিরিজ বলো সবকিছুই ভালো হতে পারে, কিন্তু আমি বলছি যে কোনো চরিত্র তোমার মনে বসে যাওয়া যেটাকে বলে, সেইটা কোথাও গিয়ে তুমি দেখবে হয়তো কোনো একটা ওয়েব সিরিজ তুমি দেখছো, সেই ওয়েব সিরিজটা হয়তো তেমন পছন্দের নয়, তুমি যেটা বললে গল্পের প্লটের কথা, প্লট হয়তো অতটা ভালো নয়, কিন্তু সেই চরিত্রগুলো না তোমার লুপে চলছে, মানে তুমি খাচ্ছ ঘুমোচ্ছ সেই চরিত্রটা তোমার মধ্যে তৈরি হয়ে গেছে।
1: না এই একটা না একটা গল্প দেখতে থাকলে আমার মনে হয় সেই গল্পটার সঙ্গে আমরা ভীষণভাবে জড়িয়ে পড়ি।
0: এই তো তুমি নিজেই স্বীকার
1: না, এবং এই জড়িয়ে পড়াটা কিন্তু ভালো নয়, জড়িয়ে পড়াটা কিন্তু
0: জড়িয়ে পড়া ভালো নয়,
1: না একেবারেই নয়।
0: মানে কোনো গল্পের ভালো চরিত্র

0: সেটার সঙ্গে জড়িয়ে পড়ছি আমি, সেটা যদি খুব ভালো একটা চরিত্র হয় যেটা আমার ইন্সপিরেশন হয়, অনুপ্রেরণা হয়।
1: দেখো ইন্সপিরেশন তো 2-3 ঘন্টার ছবিতেও আমরা পেতে পারি, কোন কিছুকে লুপের মধ্যে নিয়ে নাচানোটা কি ঠিক হবে?
0: লুপের তুমি এটা কি করে বলতে পারো আকি লুপের মধ্যে চলছে? ধরো তুমি খুব, তোমার খুব মন খারাপ, ঠিক আছে, তুমি কোনো একটা চরিত্র দেখলে ওয়েব সিরিজে, সেই চরিত্রটা তোমাকে অনেক বেশি ইন্সপায়ার করলো এবং তুমি মনে করলে সেই চরিত্রটার মধ্যে দিয়ে নিজেকে, নিজের জীবনটাকে দেখবে। আমি কিন্তু বলছি না সেই চরিত্রর মতো করে নিজেকে গড়ে তোলা, সব কিছু বদলে ফেলা, তা বলছি না, কিন্তু ওই যে অনুপ্রেরণাটা বা ওই যে একটা জীবনে বাঁচার রসদ খুঁজে পাওয়া, সেইটা তো
1: কেন দীর্ঘ সময় ধরে আমাকে দেখতে হবে? আমি যদি 12th-এর কথা বলি, মানে আমরা যারা পড়াশোনা করছি এখনো নিজেদেরকে সেইভাবে সেটেল করতে পারিনি, আমরা তো ওই 3 ঘন্টা ওই সিনেমায় যেগুলো দেখেছি সেগুলো নিজেদের ক্ষেত্রে কাজে লাগাতে পারি এবং এতটাই কাজে লাগাতে পারি যে ওয়েব সিরিজের ওই লং টার্ম প্রসেসের মধ্যে গিয়ে নিজের অতিরিক্ত সময় খরচা না করে ওই একটা দিন ফিক্সড করে নিজের মাইন্ড সেট করে নিয়ে নিজের পরবর্তী কাজের জন্য নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি, সময় দিতে পারি।
0: মানে তুমি বলতে চাইছো কোনো চরিত্র যদি আমার ভালো লাগে, সেই চরিত্রটা আমার মধ্যে যদি লুপে চলে সেইটা ভালো নয়?
1: না, চরিত্র ভালো লাগুক সেটা তুমি রাখতেই পারো, কিন্তু ওই যে দীর্ঘ সময় ধরে রোজ একটা সময় ধরে আজকে এই এপিসোডটা আসবে দেখতে হবে আর কালকে ওটা মিস করা যাবে না, এই ব্যাপারটা কোথাও গিয়ে তোমার রেগুলার যে লাইফ রয়েছে, তোমার তো একটা শিডিউল রয়েছে, তাতে কিন্তু একটা ব্যাঘাত
0: ঘটে। না, আমার তো মনে হয় বরঞ্চ সিনেমার ক্ষেত্রে তাই, মানে তুমি হয়তো একটা সিনেমার টিকিট কাটলে, তোমার হুট করে একটা কাজ পড়ে গেল, তুমি সেই সিনেমার টিকিটটা ক্যান্সেল করতে পারছো না, কারণ তুমি যাই হোক যত টাকাই তুমি দাও না কেন, 100 টাকা দাও 200 টাকা দাও, তুমি সেটা ক্যান্সেল করতে পারছো না কোনো কারণের জন্য, সেখানে তো তোমার টাকাটাও গেল। কিন্তু ওয়েব সিরিজের ক্ষেত্রে তোমার হুট করে হয়তো কোনো কাজ পড়ে গেল, তোমার সেখানে কিছু যায় আসবে না।
1: হ্যাঁ, তুমি ডাউনলোড করে রেখে দিলে আর রাত বিরেত অবধি দেখবে, এই যে রাত বিরেত অবধি
0: দেখছো, তুমি নিজেই বলে দিলে ডাউনলোড করে রেখে দেওয়া, মানে সেই সুবিধাটাও রয়েছে যে আমার ইন্টারনেট সুবিধা কিন্তু কোনো জায়গায়
1: সুবিধা কিন্তু যে কোনো মুহূর্তে অসুবিধাতে কনভার্ট হতে পারে অস্মিতা, তুমি তার জন্য রাত বিরেত অবধি জেগে থাকবে, তোমার যে লাইফস্টাইল তাতে এখানে প্রেশার পড়বে, তোমার চোখের তলায় কালি পড়ে যাবে।
0: বাজে কথা বলো না, কি চোখের তলায় তোমারও কালি রয়েছে, সে তুমি এমনি রাত্রিবেলা জেগে জেগে রিলস দেখো, সেই খবরও আমার কাছে আছে। এই লজিকটা তুমি আমাকে দিও না। হ্যাঁ, তবে হ্যাঁ, মানে ঝগড়াটা বেশ ভালো মতোই চলছে, তবে আপাতত ফোন লাইনে তো মনে হচ্ছে বন্ধু রয়েছে, শুনেনি বন্ধু কি বলছে। হ্যালো হ্যালো হ্যালো যে কোনো কারণের জন্যই হোক আমাদের কলারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না, কিন্তু কিন্তু কিন্তু তোমরা আমাদেরকে তোমাদের উত্তর জানাতে পারো কিভাবে, না আমাদের ফেসবুকে যে পোস্টার রয়েছে সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা কাকে সাপোর্ট করছো।
1: অবশ্যই আমাকেই করছে, কারণ সিনেমা মানেই তো একটা বিশাল স্ক্রিন, চারিদিকে ঘিরে থাকা মানে ভীষণ শব্দ, একটা নতুন অনুভূতি, আবেগ, উফ, এই আবেগটার পিছনে না গিয়ে কি থাকা যায়?
0: মানে সেই আবেগটা তুমি বলতে চাইছো ওয়েব সিরিজের ক্ষেত্রে
1: না, একেবারেই নেই। ঘরের মধ্যে
0: ইন্দুবালা ভাতের হোটেল দেখেছো? হ্যাঁ, ঠিক আছে, ইন্দুবালা ভাতের হোটেল নিশ্চয়ই দেখেছো, সেখানে আবেগ কাজ করেনি? পুরনো যে আমাদের সংস্কৃতি, আমাদের যে যে রান্নার পদগুলো ওখানে দেখানো হয়েছে সেইটা থেকে শুরু করে সেকাল এবং একাল কিভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে সবটাই আমরা পেয়েছি ওয়েব সিরিজের মাধ্যমে। আর এই যে আঁখি একটু আগে কথাটা বললো যে চলেই যাচ্ছে, হ্যাঁ অনেক দীর্ঘমেয়াদী ওয়েব সিরিজ হয় কিন্তু অনেক মিনি সিরিজও এখন হচ্ছে।
1: আচ্ছা,
0: আমি তোমাকে এই প্রসঙ্গে আরেকটা কথাও বলতে পারি, এই ওয়েব সিরিজের ক্ষেত্রে বিভিন্ন মিনি সিরিজের কথা আমি যেটা তোমাকে বলছি, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমেও এখন মিনি সিরিজ, মানে এই মিনি সিরিজগুলোর মাধ্যমে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ড তারা কিন্তু প্রচার চালাচ্ছে এই সিরিজগুলোর মাধ্যমে, মানে এক ঢিলে দুই পাখি, মানে সিরিজও দেখা হলো প্লাস নিজের ব্র্যান্ডের প্রমোশনও হলো। এর থেকে ভালো আর মানে কি হতে পারে, যেখানে এখন তুমি সোশ্যাল মিডিয়া খুললেই অনেক ভুলভাল কন্টেন্ট পাবে, যে কন্টেন্টগুলো হয়তো অতটা আমাদের প্রয়োজনে নেই, প্রয়োজনীয়তার মধ্যে পড়ে না, সেই রকম কন্টেন্ট পাবে, তার জায়গায় যদি কেউ মিনি সিরিজের মাধ্যমে তার ব্র্যান্ডের প্রমোশন করে সেটা তো খুবই ভালো।
1: দেখো, তুমি যখন সংস্কৃতির কথা বললে তখন আমি বলতেই পারি যে সিনেমাও তো কয়েক দশক ধরে মানুষের যে স্মৃতিটা সেই স্মৃতিতে টিকে রয়েছে, যেমন ধরো শোলে, পথের পাঁচালী, এই সব সিনেমাগুলোর যে প্রভাব সেগুলো কি ওই এক সপ্তাহ দু সপ্তাহ ধরে চলতে থাকা ওয়েব সিরিজ এইগুলোকে ভাঙতে পারে? তুমি বলো তো।
0: না,
1: আজও যখন আমরা পথের পাঁচালী দেখি কিংবা যখন মানে বড়দের কাছে আমরা কোনো একটা হিন্দি ছবির গল্প শুনি, তারা যেভাবে শোলেকে রিপ্রেজেন্ট করে তার পরিবর্তে কি আমরা কোনো ওয়েব সিরিজকে মানে বসাতে পারি সেই জায়গায়? কি আমরা

0: কোনো ওয়েব সিরিজকে রাখতে পারি?
1: দেখো, সেটা যদি তুমি বলো, তুমি যে সিনেমাগুলোর কথা বললে, সেই সিনেমাগুলো এক একটা কালজয়ী সিনেমা, এবং সেই সিনেমার জায়গায় তো বর্তমান প্রজন্মের কোনো সিনেমাকেও আমরা বসাতে পারি না।
0: আচ্ছা, তা বর্তমান প্রজন্মের এমন অনেক সিনেমা রয়েছে যেগুলো কিন্তু বেশ দীর্ঘমেয়াদী, বেশ অনেক দিন ধরে সিনেমা হলে চলেছে, এবং সেগুলো বাংলা সিনেমাই আমরা টিকিট কেটে হলে দেখতে গিয়েছি। আচ্ছা, তুমি নিজেই বলো তো, এই যে সামনে মানে কিছুদিন পরেই দুর্গাপূজা আসবে, দুর্গাপূজায় তো আমরা একটা দিন রেখে দিই বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাব বলে, ওয়েব সিরিজ দেখবো ঘরে বসে বসে, এটা কি করি?
1: না, সেটা তুমি যেটা বলছো সেটা করি কিনা সেই বিষয়েও আমি একটা কথা বলবো, যে ধরো দুর্গাপূজার সময় মুষলধারে বৃষ্টি এখন তো লেগেই থাকে, তখন আমি যেতে পারবো না সিনেমা দেখতে, তখন আমি ওয়েব সিরিজ দেখবো বাড়িতে বসে যে কোনো। এবং এই যে তুমি নিজেই আমাকে একটা খুব সুন্দর পয়েন্ট বলে দিলে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা ওয়েব সিরিজ দেখতে পারি, সেটা মাঝরাতে হোক সেটা ভোরবেলা হোক। কিন্তু মানে ধরো তোমার প্রচন্ড মন খারাপ বা তোমার ভীষণ আনন্দ হচ্ছে, তোমার মনে হচ্ছে একটা কিছু দেখি, তার জন্য তো এই ওটিটি প্ল্যাটফর্ম গুলো রয়েছে।
0: কিন্তু তার তো শেষটা থাকে না বন্ধু, আমরা তো সবসময়
1: তোমার আসলে ধৈর্যটা বড়ই কম আঁকি, কোন জিনিস যদি তোমার মনে দীর্ঘদিন ধরে স্টে করার হয় তাহলে সেই জিনিসটা আমার মনে হয়
0: যতই সময় নেই
1: সেটা সময় দেওয়া উচিত, ধীরে ধীরে গাছে জল দেওয়া উচিত, আর গাছটা
0: মানে ও হচ্ছে ওই সময়কে সময় দেবে, সময় হলেই সময়ের ফসল ওর হাতে চলে আসবে, এরকম একটা
1: ব্যাপার। অবশ্যই সময়কে তো গুরুত্ব দিতেই হবে,
0: তা দিতেই থাকো তুমি। কিন্তু তা বলে তাহলে সিনেমা দেখতে গেলে আমাদের যে ক্রেজটা থাকে, ধরো শাহরুখ খানের সিনেমা বেরোবে, তার জন্য যে ক্রেজ, তার জন্য যে আমাদের প্রস্তুতি, আমাদের যে মাইন্ডসেট, তারপর সিনেমা হলের সামনে মানে বহু মানুষের যে জমায়েত, এইগুলো কোথায় গিয়ে তুমি তোমার ওয়েব সিরিজে পাও?
1: শাহরুখ খানের কথা বলছো, ওয়েব সিরিজে পাই না আমি, মাধুরী দীক্ষিতকে দেখছি না বিয়েতে ওটিটিতে, মাধুরী দীক্ষিতের মতো একজন মানে কাল্ট অ্যাক্ট্রেস, তিনি যখন ওয়েব সিরিজ করছেন সেটা কোন পর্যায়ে যাচ্ছে, কত লাখ লাখ ভিউজ হচ্ছে, কত মানে ওয়াচ টাইমটা কত থাকছে, তোমার কোনো আইডিয়া আছে?
0: না, এই ওয়াচ টাইম আর ভিউজ এর মধ্যে কিন্তু ওই আবেগকে হারানো যাবে না। ইতিমধ্যে ফোন লাইনে বন্ধু চলে এসেছে, দেখি বন্ধু কার দলে।
1: হ্যালো, হ্যালো, আসলে বন্ধু বোধ হয় আমারই দলে, তাই আঁখি যখন বলল যে বন্ধু কার দলে, বন্ধু আর কিছু বলল না, নীরবতাই তো সম্মতির লক্ষণ।
0: বাবা বাবা, এমন সম্মতি যদি তুমি খুঁজতেই থাকো, মানে আমরা খুঁজতে থাকি, তাহলে তো আমি বলতেই পারি যে যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের শুনছেন তারা তো অনেকেই যোগাযোগ করতে পারছেন না, তবে কি তারা সকলেই আমার দলে?
1: দেখো, তর্ক বিতর্ক তো চলতেই থাকবে, আঁখি যে নিজের কথাই নিজে জড়িয়ে পড়ছে, আর আঁখির যে ধীরে ধীরে পাল্টি খাওয়ার সময় চলে এসেছে সেটা তো বোঝাই যাচ্ছে না। আমি বলছি না, বলছে কালপুরুষ, মানে কালপুরুষের তরফ থেকে আপাতত ঘোড়া রইল তোমার জন্য, দেখে নি শুনে নি আঁখি পাল্টি খায় কিনা।
0: আচ্ছা।

0: হ্যাঁ, টেলিফোন তো তুলতেই হবে, কারণ এই মুহূর্তে লড়াইটা যেভাবে দ্রুত গতিতে এগোচ্ছে এবং যে হাড্ডাহাড্ডি লড়াই আমার সঙ্গে আঁখির চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে তো তোমাদের সাপোর্ট আমাদের দরকার। কারণ ওই যে বললাম, আমরা দুজন ভীষণ ভীষণই কি বলবো,
1: মানে আমরা না, আমরা দুজন তো রয়েছি, কিন্তু আমাদের যে সৈনিক সেটা তো দরকার,
0: সৈনিক দরকার,
1: কার দলে কারা রয়েছে,
0: তোমাদেরকেও আমাদের সঙ্গে যুক্ত হতে হবে,
1: সাপোর্ট আমাদের দরকার। আমরা তো মানে ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করে এগোতে এগিয়ে যত যাচ্ছে, আমাদের কিন্তু রেজাল্টের দিকে ততটাই আগ্রহ বাড়ছে যে বন্ধুরা আজকে কার দলে। ইতিমধ্যে আমাদের ফেসবুক লাইভে কিন্তু বন্ধুরা আমাকেই সাপোর্ট করছে, তারা সিনেমা সিনেমা সিনেমা বলছে,
0: সিনেমা সিনেমা সিনেমা, মানে কে কত বেশি বলছেন সেই বিষয়ে তো জানবোই। তবে এই প্রসঙ্গে তোমাকে একটা কথা বলি আছি, এই যে তুমি এত ওয়েব সিরিজের বিপক্ষে কথা বলছো, বর্তমানে কিন্তু বহু সিনেমা ওটিটিতে রিলিজ করছে।
1: দেখো, ওটিটিতে রিলিজ করতেই পারে, তবে সিনেমার সঙ্গে যে ইকোনমিক্যাল ফ্যাক্টরটা যুক্ত, আমার মনে হয় ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হলে কিন্তু সেটা অনেকটা মার খেয়ে যায়। সিনেমা হলের যিনি মালিক তার যে একটা অর্থনৈতিক উপার্জনের ব্যবস্থা, তারপর একটা সিনেমা হলে সিনেমা দেখতে গেলে তার আশেপাশে যারা রয়েছেন তাদের যে ব্যবসা, এই সব কিছু, মানে সিনেমা শুধু নিজের জন্য নয়, সিনেমা কিন্তু সেই সমস্ত মানুষদের জন্য যারা পথে ঘাটে রয়েছেন, তাদের রুজি রোজগারের একটা অন্যতম উপায় হলো এই সিনেমা।
0: সেই প্রসঙ্গে তুমি যেখানে রুজি রুটিরই কথা বলছো, তাহলে সেই প্রসঙ্গেও তোমাকে মনে করিয়ে দিই আমি, ওয়েব সিরিজ কিন্তু বহু নতুন যারা অ্যাসপায়ারিং ট্যালেন্টস রয়েছে, নতুন যারা শিল্পী রয়েছেন, তাদের জন্য অন্যতম একটা বড় মাধ্যম। যে সমস্ত শিল্পীরা সিনেমাতে সুযোগ হয়তো কোনো কারণে পাচ্ছেন না, বহু বহু আর্টিস্ট রয়েছেন যারা ওয়েব সিরিজের মাধ্যমে নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারছেন, নিজেদেরকে মেলে ধরতে পারছেন।
1: আচ্ছা, সে মেলে ধরুক, কিন্তু এই যে যখন
0: সিনেমা, কেমন কথা, সে মেলে ধরুক,
1: না মেলে ধরুক, কিন্তু কোথাও গিয়ে তাদের মনেও তো

0: ইচ্ছেটা থেকেই যায় যে একটা সিনেমায় কাজ করব। এটা কিন্তু তুমি সকলের কাছেই শুনবে। ওয়েব সিরিজে কেউ ভালো পারফরমেন্স করেছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নেক্সট টার্গেট কি, তুমি কি করতে চাও এরপর, মানে সে কোথাও গিয়ে বলে যে না আমি ওয়েব সিরিজের সঙ্গে থাকতে চাই, কিন্তু তার মনে সুপ্ত ইচ্ছা কিন্তু থাকে।
1: কিন্তু বহু মানুষ এই মুহূর্তে বহু আর্টিস্ট রয়েছেন যারা কিন্তু এটাও বলছেন যে আমরা ভালো কাজ করতে চাই, আমরা নতুন ফ্রেশ কোনো কাজ করতে চাই। সেক্ষেত্রে একটা প্রসঙ্গ চলে আসে, সেটা হচ্ছে ট্যাবু ব্রেক, যেটা আমরা ওয়েব সিরিজের ক্ষেত্রে পাই। ওয়েব সিরিজগুলোতে এই মুহূর্তে যে যে বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে সেখানে অনেক ট্যাবু ব্রেক হচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে যে সেন্সর থাকে না, এবং এই সেন্সর না থাকার কারণে বহু ডিরেক্টররা যে যে বিষয়গুলো নিয়ে আমরা হয়তো কথা বলতে পারি না বা কথা বলতে লজ্জা পাই বা ভয় পাই, সেই বিষয়গুলো তারা ফুটিয়ে তুলছেন। এবং সেই প্রসঙ্গে আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এই যে লজ্জা বলে যে ওয়েব সিরিজটা, এবং এই যে মেন্টাল অ্যাবিউজের কথা আমরা জানতে পারছি, সেটাও কিন্তু ওই ওয়েব সিরিজের মাধ্যমেই আমরা জানতে পারছি। তাহলে এবার কি বলবে,
0: মানে দেখো জীবনে সেন্সরেরও কিন্তু দরকার রয়েছে, সব ক্ষেত্রে তো সব কথা বলা যায় না।
1: এটা তুমি বলছো, এটা আঁখি বলছে অন এয়ার এই মুহূর্তে 11:28:34 আমি রেকর্ড করে নিলাম কথাটা।
0: অন এয়ারও আমাদের কিছু বাধা ব্যবধান মেনে চলতে হয়, কারণ ডিসিপ্লিনই হচ্ছে জীবনের মূল মন্ত্র বন্ধু।
1: তাহলে সেটাই যদি হয় ডিসিপ্লিন, তাহলে তো সেটা আমাদের ব্যক্তিগত জীবনেও কাজে লাগানো উচিত।
0: দেখো
1: ব্যক্তিগত জীবনেও তো সেন্সর কাজে লাগানো উচিত।
0: আচ্ছা ব্যক্তিগত প্রশ্ন তুললে তো এখানে হবে না, ব্যক্তিগত জীবনেও সেন্সর
1: আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারো বা চোখের তলায় কালি নিয়ে কথা বলতে পারো, তাহলে আমিও তো বলতে পারি
0: না। এই যে তুমি রাত জেগে জেগে ওয়েব সিরিজ দেখো, ওয়েব সিরিজ এত লেন্দি বলে তোমাকে তো এই সময়টা দিতে হয়, তার চেয়ে 2-3 ঘন্টার একটা সিনেমা দেখে নেবে, সেখানে তোমার সেই কান্না হাসি বা যে রসদটা যেটা থেকে তুমি ইন্সপায়ার হবে সেটা ওই 2-3 ঘন্টার মধ্যে তুমি পেয়ে যাবে।
1: কিছু অত কম সময়ে করলে হয় না, মানে অনেক জিনিস আছে যেগুলো ধরো এই যেমন বেশ কিছু গল্প থাকে যে গল্পগুলোর মধ্যে থেকে আবার আলাদা করে সাবপ্লট বেরোয়, এই যে বিষয়টা এটা পুরোটাই কিন্তু ওয়েব সিরিজ তুমি কাজ করতে পারো।
0: সে তো সিনেমাতেও রয়েছে, কোন সিনেমার আমরা প্রথম ভাগ দেখি তারপর আবার দ্বিতীয় ভাগ আসে, কিন্তু
1: তোমার কথা অনুযায়ী যদি 2-3 ঘন্টারই পুরো বিষয়টা হয় তাহলে তো বড় বড় গল্প উপন্যাস সেটাও তো পড়া উচিত না। একটা গল্প উপন্যাস পড়তে গেলেও তো ঘন্টার পর ঘন্টা সময় লাগে, আগেকার দিনের মানুষও তো দিনের পর দিন, মানে আগেকার যারা মানুষ এবং এখনকারও যারা বই প্রেমী আমরা রয়েছি, আমরা ওই রাত জেগে বই পড়ার নেশাটা
0: কিন্তু বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই। বই
1: পড়লে বলতে পারো না,
0: বই পড়লে কোনো রকম মানে মানসিক হ্যামারেজ হয় বা চোখের ক্ষতি হয় এগুলো কিন্তু আমরা জানি না অস্মিতা, যেটা মোবাইল দেখলে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে স্ক্রিনের দিকে চোখ রাখলে যে সমস্যা।
1: আগেকার দিনে যখন কারোর চোখ খারাপ হতো তিনি যখন ডাক্তারের কাছে যেতেন গিয়ে বলতেন যে আমার চোখটা খারাপ হয়েছে, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, ডাক্তার প্রথমেই বলতেন বই পড়ছো? আর বই পড়া মানে এই বইয়ের নেশা এমন একটা নেশা, ওই দুপুরবেলা গড়িয়ে গিয়ে বিকেল গড়িয়ে অন্ধকার হয়ে যাচ্ছে আলো জ্বালানোর অবধি ওই ক্ষমতাটা নেই, এতটাই বইয়ের নেশা।
0: বইয়ের নেশা, বইয়ের নেশার সঙ্গে ওয়েব সিরিজের নেশাটা কিন্তু অনেকটাই আলাদা। আর ওয়েব সিরিজ এত দীর্ঘমেয়াদী, মানে লেখকের লেখনীর মধ্যে যে আবেগ ভাব জড়িত থাকে যেটা পড়তে পড়তে আমরা ফিল করি যে আমি হয়তো ওই ক্যারেক্টারটার মধ্যে রয়েছি, ওয়েব সিরিজে গিয়ে
1: মানে আঁখি যে জিনিসটা শুরু থেকে বলছিল যে ক্যারেক্টারের সঙ্গে নিজেকে যাপন করাটা একদম ঠিক নয়, সেই আঁখি নিজেই এখন বলল
0: সিনেমা দেখতে গেলেও
1: সেই আঁখি যাপন করি না, ওই ক্যারেক্টারটার মধ্যে নিজেকে ফুটিয়ে তোলা, মানে সত্যি কালপুরুষের গানটা তোমার জন্যই ছিল আঁখি।
0: আচ্ছা আচ্ছা, মোটেই তা নয়, কারণ আমরা যখন কোনো সিনেমা দেখি তখনও তো সেই সিনেমার ক্যারেক্টারের মধ্যেই নিজেরা ঢুকে যাই, আমরা পরবর্তীকালে ভাবি যে এটা যখন এইভাবে ঘটলো আমার জীবনে।
1: তুমি নিজেই বলছো যে তুমি ক্যারেক্টারগুলোর মধ্যে ঢুকে যাও,
0: আমি বলছি যে এত লেন্দি প্রসেস হওয়ার কোনো দরকার নেই। এবং এইটা করতে গিয়ে যেটা হয়, আমি পার্ট 1 ওয়েব সিরিজের কোন একটা জিনিস যেটা দেখেছিলাম, সেকেন্ডে গিয়ে জিনিসটা অনেকটা বেশি মানে ঘেটে যায়, চরিত্রগুলোরও উল্টো পাল্টা বিশ্লেষণ হয়ে যায়।
1: তুমি একটা কথা বলো,
0: মানে যাকে আনার দরকার নেই তাকে নিয়ে চলে আসে,
1: সেটা তো তুমি খারাপ ওয়েব সিরিজের কথা বলছো।
0: বাহ বাহ বাহ,
1: ভালো ওয়েব
0: সিরিজ তো ওয়েব সিরিজ বন্ধু, খারাপই হোক আর ভালোই হোক
1: সিনেমাও খারাপ হতে পারে।
0: ঝগড়া যখন করতে নেমেছো খারাপ ভালো উভয়েরই দায়িত্ব তোমার,
1: সিনেমাও খারাপ হতে পারে আঁখি, কোন সেইটা পুরোটাই ডিপেন্ড করছে যিনি পরিচালক যিনি লিখছেন তিনি কিভাবে সিনেমা হোক বা ওয়েব সিরিজ হোক সেটাকে সাজাচ্ছে, সেটা আমি মানছি। কিন্তু তুমি যে কথাটা আমাকে বললে এই যে চরিত্র যাপনের কথাটা, সেটা তুমি যাই হোক মোটামুটি অনুষ্ঠানের আধ ঘন্টা পরে এসে নিজেই স্বীকার করলে,
0: চরিত্র যাপন তো সিনেমা দেখতে দেখতেও করা যায়।
1: আমার আমার সত্যি স্টুডিওতে বসে এই মুহূর্তে গরম লাগছে, মানে ঝগড়াটা এমন পর্যায়ে চলে গেছে।
0: আচ্ছা
1: তো আপাতত
0: অনলাইনে কোনো বন্ধু এসেছে কিনা আমরা একটু দেখে নিই যে বন্ধু কার দলে।
1: হ্যালো,

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো?
1: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলো।
1: আজকে বিষয়টা খুব ইন্টারেস্টিং। আমি কিন্তু মানে কটা কথা বলি, দেখো দুটো দুরকম ধারার, ঠিক আছে? একটা সিনেমাতে যে 2 ঘন্টা বা 3 ঘন্টার গল্পতে, মানে সিনেমাতে বলা যেতে পারে, সেটা কিন্তু ওয়েব সিরিজের গল্পের সাথে মিলবে না। আমি যদি মানভঞ্জনের কথা বলি, দুটো মাত্র পার্ট একটা সিরিজে, 1 ঘন্টার একটা গল্প, সেটা তুমি সিনেমাতে আনতে পারবে না। তাহলে তোমাকে বাড়াতে হবে, নাহলে কম, মানে বাড়িয়ে একটু অতিরঞ্জিত করে তোমাকে দেখাতে হবে। এবার তুমি কিন্তু কখনোই একটা সিনেমা, ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই যে অপরাজিত, যেটা অনিক দত্তের ছবি, সেটা কিন্তু তুমি ওয়েব সিরিজে আনতে পারবে না। আবার তুমি নিকশ ছায়ার মতন একটা গল্প, সেটা কিন্তু তুমি সিনেমাতে আনলে সেই মজাটা থাকবে না। তাই দুটো সম্পূর্ণ আলাদা আলাদা ধারা, আলাদা আলাদা আসপেক্ট। তাই আমি কাউকেই এগিয়ে রাখবো না, দুটোই আমার কাছে প্রিয়।
0: দুজনকেই, হ্যাঁ, কিন্তু যেটা বন্ধু বলেছে সেইটা ভীষণ সত্যি একটা কথা। মানে সত্যি কি, মানে বন্ধু যে গল্পগুলোর নাম বললো বা যে ওয়েব সিরিজের নাম বললো, সত্যি একটার সঙ্গে একটা কিন্তু তুলনা হয় না। কিন্তু তুলনা হয় না বললে তো চলবে না, আপনার সঙ্গে যেখানে আমি আজকে যুদ্ধে নেমেছি সেখানে তো।
2: আর তুমি এই কিছুক্ষণ আগে উপন্যাসের কথা বললে, তো উপন্যাসের একটা গল্প যেটা পড়তে আমাদের প্রচুর সময় লাগে, সেটা কিন্তু সিনেমা খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে বুঝি দেয়। তো আমরা তো এখন মানে সকলেই প্রচন্ড ব্যস্ত, তাই না? আর এখন একটা বিষয় রয়েছে যেটা আমরা ভিজুয়ালাইজ করলে জিনিসটা বেশি মনে থাকে, তো আমার মনে হয় সেক্ষেত্রে সিনেমা কিন্তু অনেকটা এগিয়ে। অস্মিতা,
0: ভিজুয়ালাইজেশনের কথা যদি তুমি বলো আঁকি, সেক্ষেত্রেও আমি বলবো গ্রাফিক্সের ব্যবহার, পুঙ্খানুপুঙ্খ সুন্দরভাবে ফুটিয়ে তোলা, সেই কাজগুলোও কিন্তু এখন ওয়েব সিরিজে।
2: কিন্তু আমি তো ভুলে যাব, আমি আজকে একটা এপিসোড দেখলাম, আবার যদি 20 দিন পর টেনে টেনে সে কোথাও থেকে আসে,
0: তুমি
2: মানে ওই যে ক্রেজটা, গল্পের কি হবে এবার, এরপর কি ঘটবে, এই যে মনের মধ্যে যেটা থাকে, যেটা ইন্টারভেলেও ভাবিয়ে তোলে আমাদেরকে, সেটা ভাই কি করে
0: তুমি কি করে বলছো ভুলে যাবে। এবং আমি তোমাকে এই প্রসঙ্গেই একটা কথা বলি, একটা সিরিজ আছে যার নাম হচ্ছে ইন্দু। ইন্দু যখন পার্ট 1 বেরোলো, পার্ট 1টা সবার এতটাই ভালো লাগলো, মানুষ মুখিয়ে থাকলো যে পার্ট 2 কখন আসবে। এবং পার্ট 2 যখন এলো, তখন দেখা গেল সিরিজটা সেখানেও শেষ হচ্ছে না। তোমার কথা সূত্র ধরেই বলছি, সেটা তোমার শেষ হলো না, পার্ট 3-তে এবার ওটা কনভার্ট হলো, সেখানেও
2: এভাবেই লেন্দি করে।
0: হ্যাঁ, লেন্দি তুমি বলছো ঠিকই, কিন্তু
2: এই তো আমার দলে লেন্দি বলেছে, বলেছে বন্ধু।
0: আমি তো সেটাই বলছি, তুমি এত মানে লং টার্মে অবিশ্বাসী কেন? লং টার্মে জিনিসটা চলছিল, এবং যখন ইন্দু 3 এলো, তখন গিয়েও মানুষের ওই মানে আগে কি কি ঘটেছে, এবং তুমি যেটা বলছো মানুষ ভুলে যায়, রিক্যাপ বলে একটা জিনিস হয় আর কি।
2: একেবারেই নয়, অত সময় তো আমাদের ব্যস্ততার জীবনে সত্যি নেই।
0: বাহ, তুমি তো ব্যস্ততার সময়ের কথা বললে, তুমি আবারও আমাকে আরেকটা পয়েন্ট মনে করিয়ে দিলে, সেটা হচ্ছে যে এই যে কোনো সময় যে কোনো মুহূর্তে সিরিজ দেখা। ধরো তুমি অফিসে বসে একা একা খাচ্ছো, লাঞ্চ করছো,
2: তখন সিরিজ দেখছো নাকি তুমি?
0: হ্যাঁ, তখন আমি একটুখানি সিরিজ দেখে নিলাম।
2: বা এরকম করলে তো আমরা সিনেমাও আমাদের ফোনে ডাউনলোড করে রাখতে পারি।
0: কথা বলার মানুষ প্রচুর রয়েছে, সেই জন্য তুমি এটা ফিল করতে পারবে না, বাট যারা সত্যি হয়তো অনেক জনের মাঝখানে একা থাকে,
2: বন্ধু তোমরা ফোন করো, অস্মিতা একা ফিল করছে, ওর সাপোর্টে কাউকে পাচ্ছে না, ফেসবুক তো মানে ভরে গিয়েছে
0: আমাকে
2: বললে যে এখন নানা রকম ট্যাবো যেগুলো আমাদের মধ্যে যেগুলো নিয়ে রয়েছে সেগুলো ওয়েব সিরিজে তুলে ধরা হয়। এখানে কিন্তু আমি তোমাকে একটা বিষয়বস্তু বলতেই পারি যে এই বিষয়গুলো তুলে ধরে কি আমরা পরিবারের সকলের সঙ্গে দেখতে পারি, মানে সিনেমা যেভাবে আমরা সকলে একসাথে হয়ে দেখতে
0: পাই? কেন পারি না?
2: না, এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো আমরা হয়তো বড়দের সাথে সেভাবে বলে উঠি না বা হয় না, তো ওয়েব সিরিজে
0: সিনেমার ক্ষেত্রেও তাই। সিনেমার ক্ষেত্রেও তুমি তো অ্যাডাল্ট মুভির কথা বলছো যেখানে লেখা থাকে সিনেমা হলেও, কিন্তু এরকম অনেক সিনেমা রিলিজ করে যেখানে অলরেডি বলা থাকে যে 18 বছর বয়স না হলে সেখানে প্রবেশ নিষিদ্ধ, এবং আইডি চেক করিয়ে তবে সিনেমা হলে মানুষ প্রবেশ করতে পারে।
2: কিন্তু সেটা তো ফোনেতে, যারা ধরো ততটা বড় হয়ে

0: ওঠেনি, তারা কিন্তু প্রযুক্তির অপব্যবহার করছে, তারা ওয়েব সিরিজ যেগুলো,
1: দায়িত্বটা কাদের, সেটা দায়িত্ব বাড়ির বড়দের।
0: আচ্ছা,
1: সেটা দায়িত্ব,
0: এর বেলায় বাড়ির বড়দের দায়িত্ব হয়ে গেল।
1: হ্যাঁ অবশ্যই, তুমি তো বড় হয়েছো, তুমি কি এখনো বাচ্চা আছো নাকি? তোমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে, কি বলছো? তবে আপাতত মানে মনটা গান গান করছে, এবং যেই সিনেমাটা খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সেই রকম একটা সিনেমা।
0: আবার সিনেমা বন্ধু, সিনেমার গান ছাড়া তো অনুষ্ঠান হতে পারে না, এবং সিনেমা ছাড়া আমাদের জীবনও হতে পারে না। তাই অস্মিতা যতই ওয়েব সিরিজ করুক না কেন, গানে যেতে হলে কিন্তু আশ্রয় নিতে হবে ওকে সিনেমারই।
1: আচ্ছা, এই প্রসঙ্গে আমি ফিরে আসবো,
0: আসবে
1: গানের পরে আসবো,
0: ঢাল তলোয়ার নিয়ে ফিরে আসবে।
1: আচ্ছা, আঁকি যেখানে এই কথাটা আমাকে বললো, এখন আমি তোমাদেরকে এমন একটা সিনেমার গান শোনাবো যে গানটা কিন্তু ওয়েব সিরিজের, এবং যেই গানটা একসময় আখির কলার টিউনে অবধি ছিল, এই মুহূর্তে তালমার রোমিও জুলিয়েট থেকে থাকলো এই সুন্দর গানটা। ফিরছি গানের পর।

0: তালমার রোমিও জুলিয়েটের মানে ওয়েব সিরিজ থেকে দেবরাজ ভট্টাচার্য এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ভালোবাসা জারিয়েছে ছিল তোমাদের জন্য, এবং স্পেশালি স্পেশালি স্পেশালি আখির জন্য, যার বক্তব্য ছিল যে ওয়েব সিরিজের ক্ষেত্রে নাকি গান বেশি থাকে না, গান ভালো হয় না। তালমার রোমিও জুলিয়েট এমন একটা সিরিজ আঁকি যে সিরিজটার প্রত্যেকটা গান ভীষণ সুন্দর।
1: সেটা তো তুমি বলছো, আমাদের ফেসবুকে আমাদের বন্ধুরা কি বলছে একটু শুনি না, গান সুন্দর।
0: আই এগ্রি উইথ ইউ, আকি নিজেও স্বীকার করতে বাধ্য
1: হচ্ছে। দেখো ওয়েব সিরিজ কেন, আমরা তো সিনেমার গানও সুন্দর বলি, তুমি একটু আগেই বলেছো সিনেমার গানও সুন্দর, গানের ব্যাপারটা আলাদা, তবে কোথায় ব্যবহার হচ্ছে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।
0: আচ্ছা আচ্ছা, তবে গুরুত্বপূর্ণ তো বটেই, তবে আপাতত বন্ধুর ফোন নেওয়াটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। চলো শুনে নিই
1: বন্ধুরা কি বলছে সেটা একটু জেনে নিই।
0: হ্যালো হ্যালো
2: অস্কার দিদি,
0: হ্যাঁ কে বলছেন?
2: অনুষ্ঠানটা শুনতে খুব খুব ভালো লাগে। আর সিনেমা 1990 সালে সিনেমা এক একটা বই প্রায় দু মাস তিন মাস করে চলতো, বাবা তারকনাথ এই সন্ধান চলে। আর তখনকার দিনে টিকিট ব্ল্যাক হতো, 3 টাকা টিকিটটা 5 টাকায় কিনতে হতো, 100 ব্ল্যাক।

0: হতো, হাত হাত টাই নিয়ে বিশ্রাম হতো, তো বিশ্রামে বাদাম খেতে খুব ভালো লাগতো।
1: একদম একদম বন্ধু, আমাদের একদম
2: নস্টালজিয়া, সিনেমার সাথে কত আবেগ জড়িয়ে রয়েছে দেখছো তুমি। মানে এখন তো আমরা চটপট প্ল্যান করি এদিক ওদিক ঘুরতে যাই, আগে এই সিনেমা দেখতে যাব, এই বিষয়টা মানে কতটা বড় ছিল, মানুষের কতটা আবেগ জড়িয়ে রয়েছে সেটা কখনোই হাতে ফোন নিয়ে বা ল্যাপটপ খুলে একটা ওয়েব সিরিজ দেখলে হয়
1: তুমি বলছো ঠিকই।

0: এক্স্যাক্টলি যুগের সঙ্গে তাল দিতে হবে,
1: কিন্তু তাল দিয়েও আমাদের বন্ধুরা কি বলছে দেখো, আমাদের বন্ধুরা
0: যুগের সঙ্গেও তাল দিতে হবে। এবং সেই বিয়েতেও আমি যদি তোমাকে বলি যে মানুষের জীবন বদলেছে, মানুষের জীবনযাত্রা বদলেছে, আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি, সেটা তোমাকে মানতে হবে। এবং বহু মানুষ যারা, আচ্ছা তোমাকে আমি একটা উদাহরণ দিই, আমি এরকম একজনের গল্প শুনেছি, একজন আমার এক বন্ধু আর একজন বন্ধু, তারা দুজন লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, তারা একসঙ্গে ওই তুমি যেটা বলছো সিনেমা দেখতে যেতে পারছে না, যে কোনো কারণে ওয়েব সিরিজ পাচ্ছে না, তারা ওই ওই একটা সময় ফোন করে যে আচ্ছা তুইও ওয়েব সিরিজটা দেখ আমিও দেখছি, সেটা ওই যে ফিল করা, এই যে তুমি যেটা বলছো যে আবেগ থাকে না ওয়েব সিরিজের ক্ষেত্রে,
1: অস্মিতা একা একা থাকার যত রকম অভ্যাস হয় সমস্ত কিছু অভ্যাসের মধ্যে দিয়ে ইতিমধ্যেই চলে গিয়েছে। কিন্তু যতই যাক, আজকে শো শেষের পর যে সিনেমাটাই চলুক, টিকিট কেটে এই তিন ঘন্টা তোমার হাতে হাত ধরে আমি কিন্তু তোমায় সিনেমা দেখাবো,
0: আমি তোমাকে ওয়েব সিরিজ দেখাবো আগে। কারণ দেখো আমি তো বলছি না আমি সিনেমা দেখি না বা দেখিনি, আমি অবশ্যই সিনেমা দেখি, কিন্তু
1: ওয়েব সিরিজ সিনেমাই
0: ওয়েব সিরিজের যে পজিটিভ দিকগুলো সেইটা তো তোমাকে মানতেই হবে।
1: আচ্ছা তাই বুঝি, তো আমাদের ফেসবুকে বন্ধুরা কমেন্ট করে ফেলেছে ইতিমধ্যে, চটপট পড়ে ফেলি সব দেখছি আমারই দিকে,
0: পড়ো পড়ো আর কি।
1: দীপাঞ্জন কোলে বলে আমাদের বন্ধু লিখেছে যে ওয়েব সিরিজ একজন অভিনেতাকে চরিত্র গড়ার জন্য সময় দেয়, একেবারেই তাই, এটা তোমার দিকেই যদি,
0: হ্যাঁ দীপাঞ্জনের কথা আমি সমর্থন করছি,
1: কিন্তু সিনেমা প্রমাণ করে একজন অভিনেতা কত কম সময়ে আমাদের মন জয় করে নিতে পারে,
0: সেটা তো অবশ্যই ভালো সিনেমার ক্ষেত্রে,
1: না ভালো মন্দ বললে তো হবে না, এখানে গল্প না থাকলেও কেউ একটা খুব মানে গল্পটা হতো না,
0: এরকম সিনেমা ধরো দেখলে যে সিনেমাটা তুমি কিছুই বুঝলে না, মানে কেন হলো কেন, তোমার তো ভালোই লাগলো না, সেটা কি করে দু তিন ঘন্টার মধ্যে মন জয় করতে পারলো?
1: আচ্ছা কিন্তু তার যে অভিনয়, অভিনয়ের ব্যাপারটা তো আমাদের মনেতে দাগ কেটেই যায় তাই না। আর ওয়েব সিরিজের চরিত্র জনপ্রিয় হয় সময়ের কারণে, কিন্তু সিনেমার চরিত্র অমর অভিনয়ের কারণে।
0: এবার তোমায় আমি একটা কথা বলি আঁকি, খুব বড় একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে ওয়েব সিরিজের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা সাশ্রয় হয়, কিভাবে, কারণ এই যে ধরো তুমি একটা সিনেমা দেখতে গেলে, একটা টিকিট কেটে দেখতে গেলে, বাইরে গেলে, খাওয়ার খরচ, আমি এই পুরো হিসেবটা দিচ্ছি,
1: তুমি হিসেবই আমি বরাবরই চাই,
0: ঠিক আছে, তো তুমি দেখতে গেলে সেখানে যে খরচাটা হলো খাওয়ার খরচ, যাতায়াতের খরচ, সিনেমা দেখার খরচ, তার তুলনায় তুমি বাড়িতে বসে একটা সাবস্ক্রিপশন নিলে সেই টাকাতেই তুমি এক মাসের জন্য সব সিনেমা, সব ধরনের সিনেমা থেকে ওয়েব সিরিজ থেকে শুরু করে,
1: আচ্ছা সিনেমা দেখতে গেলে এই যে বন্ধুর সঙ্গে একটা প্ল্যান হলো, যে বন্ধুর সঙ্গে দীর্ঘদিন দেখা করো না, কর্ড লাইনে থাকে, ট্রেনের অসুবিধে, তার সঙ্গে যে একটা প্ল্যান হলো,
0: কোনোদিন প্ল্যান করেছো এত কিছুর পরে? এই যে আঁখি এত কথা বলছে, আঁখি কোনোদিন আমার সঙ্গে সিনেমা দেখতে যায়?
1: আজই যাবো বন্ধু, আজই যাবো।
0: সময়ের অভাব, সেই একই প্রসঙ্গ চলে আসছে, সময়ের অভাব,
1: সময়ের অভাব।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: দেখো দেখো দেখো বন্ধু আরো আরো লিখেছে, বন্ধু লিখেছে যে আমি সিনেমাকেই অনেকটা এগিয়ে রাখবো, কারণ আজকের দিনে মানুষের হাতে সময় অনেকটাই সীমিত, একটা ভালো গল্প বোঝাতে একটা ওয়েব সিরিজ 6-7 ঘন্টা সময় লাগে, কিন্তু সিনেমায় 2-3 ঘন্টায় আমরা জেনে যাই। এছাড়াও ওয়েব সিরিজ মানুষকে আরো একা করে দেয়, মানুষকে একা করে দেয়। সাধারণত আমরা ফোনে বা ল্যাপটপে একাই ওয়েব সিরিজ দেখি, আর সেখানে সিনেমা সবাই মিলে একসাথে হলে গিয়ে দেখি, কোথাও না কোথাও একটা আন্তরিকতা বেশি থাকে সিনেমা দেখার ক্ষেত্রে। এছাড়াও পুরনো ইতিহাস দেখলে বোঝা যায় সিনেমার নায়কদের বেশিরভাগ মানুষই মনে হয়েছে, মানে মনে রয়ে গিয়েছে।
0: ভাবি আঁকি যে আন্তরিকতার প্রসঙ্গই যদি এখানে উঠে আসে, একসঙ্গে থেকে মানে ফিজিক্যালি সামনাসামনি থেকেও তো মানুষ একা ফিল করতে পারে, তার জন্য তো সবসময় যে একসঙ্গে সিনেমা দেখতে যাচ্ছি মানেই আমরা ভীষণ কাছাকাছি রয়েছি তেমনটা তো নয়, তবে হ্যাঁ ওই মোটামুটি সবটাই মায়া মায়া মায়া, তবে মায়ার কথা,
1: কিন্তু এই মায়ার বাঁধনে তো সিনেমাই জড়িয়ে রেখেছে বন্ধু আমাদেরকে,
0: ওয়েব সিরিজ জড়িয়ে রাখেনি এটা তুমি বলতে পারো না, তোমাকে আমি আজকে অনেকগুলো ওয়েব সিরিজ রেকমেন্ড করব,
1: তার আগে এই শো এর শেষের পর হাত ধরে নিয়ে যাব সিনেমা দেখাতে,
0: সিনেমা তো মানে দেখা দেখি সবকিছুই হবে,
1: কোথাও গিয়ে থেমে যাচ্ছে, মনে প্রচন্ড ইচ্ছে রয়েছে 3-3 ঘন্টা আমার সঙ্গে কাটাক সিনেমা হলে।
0: তো আপাতত এই যে মায়ার কথা বললাম, সত্যি সবকিছুই বড়ই মায়ার মতো, তো আপাতত রূপম ইসলাম এবং শিল্পা রাওয়ের কণ্ঠে মায়ার খেলারে রইল শুধুমাত্র তোমাদের জন্য।

0: হ্যাঁ সত্যি সবকিছু মায়া,
1: তাই না? আর এই মায়ার বাঁধনে আমাদের বন্ধুরাও আমাদেরকে বেঁধে ফেলেছে, তারা ফোন লাইনসে আমাদের কল করছে এবং ইতিমধ্যে আমাদের ফেসবুকে প্রচুর কমেন্ট এসেছে,
0: সেগুলো আমরা পড়বো। তবে ফোন লাইনে বন্ধু কি বলছে, বন্ধু কাকে সাপোর্ট করছে, চলো শুনে নি। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ কি বলছো?
2: আমি শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে।
0: হ্যাঁ বল।
2: আমার কাছে কিন্তু সিনেমাটাই বেস্ট অপশন, কারণ দুটোর মধ্যে যদি সব থেকে বড় প্রতিবন্ধকতা থাকে সেটা সময়। এখানে একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স সিনেমাতে পাওয়া যায় সবাই মিলে, সেই ইমোশনের সময়, মানে কান্নার সময় সবাইকে আশেপাশে দেখছি কাঁদছে, এবং তারপরে হাসার সময় সেই কমেডি, সেই এক্সপিরিয়েন্সটা। ওটিটির ক্ষেত্রে, ওই যেটা ওয়েব সিরিজের ক্ষেত্রে, এটা হচ্ছে যে লং টার্ম, সেখানে সিজন ওয়াইজ। আর সেখানে কিন্তু একটাই বেনিফিট যদি হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের ডিটেইলড অ্যানালিসিসটা পাওয়া যায়, প্রত্যেকটা সিন ওয়াইজ মানে একটা ডিটেইলিং পাওয়া যায়। সেটা হয়তো সিনেমাতে অনেক সময় হয়, সিনেমাতে মনে হয় যে হয়তো প্রডিউসারের টাকা হয়তো বেশি খরচা হয়ে গেছে, তাড়াতাড়ি অ্যাব্রাপ্টলি এন্ড হয়ে গেল সেই ব্যাপারটা, সে কারণ আড়াই ঘন্টার মধ্যে তাকে র‍্যাপ আপ করতে হবে।
0: বেশ, অনেক ধন্যবাদ। যে কথাটা আমরা একদম শুরুতেই বলছিলাম সেই কথাই বন্ধু আমাদেরকে জানালো। তবে আঁকি আমার আরেকটা জিনিসও মনে হয় যে আমাদের বন্ধুদেরও তো আমাদের অনেক কিছু বলার থাকে, সেই বলা সেই না বলা কথা হোক বা যে কথাগুলো তারা আমাদের জানাতে চায়, তার জন্য কি রয়েছে?
1: তার জন্য আমাদের যুববাণী তো পথ খুলে দিয়েছে আমাদের এই মাসের, মানে জুন মাসের বলতে চাইয়ের বিষয়টা ঠিক কি সেটা বন্ধুদের চটপট একটু শুনিয়ে দিই। বিশ্বকাপ আসছে ভাই, এইবারে আর্জেন্টিনাকেই আমার ভোট, বিকজ মেসি ইজ দা অনলি গোট।
3: কোফে তেল মেখে যতই দেখো গাছে কাঁঠাল, এবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু পর্তুগাল।
1: আচ্ছা আচ্ছা, ওসব মেসি রোনালদো ছাড়ো ভাই, সেই এক ডায়লগ তোমাদের, একটু এই প্রজন্মে ফিরে এসো। এমবাপে কা নাম সুনা হ্যায় ক্যা?
3: দূর দূর, লামিন ইয়ামালের এক গোলে এসব এমবাপে বাপ বাপ বলে পালাবে।
1: মিলেনিয়ান হোক বা জেনজি, ফুটবলের প্রতি ভালোবাসা সেই একই, আফটার অল বাঙালি বলে কথা।
3: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
1: স্কুল থেকে ফিরেই আগে ছিল মাঠে দৌড়ানো, এখন অফিস ফেরো চট জলদি টার্ফে পৌঁছানো।
3: ফুটবল মানে আবেগ, যে আবেগ স্বপ্ন দেখায় পছন্দের খেলোয়াড়ের মতন একদিন।

0: আমি কেল বই,
1: পছন্দের খেলোয়াড়, সেরা সেরা ফুটবলে তোমার কাছে সেরা সেরা কে?
0: তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তাহলে ফুটবলে তোমার কাছে সেরার সেরা কে জানিয়ে চিঠি লিখে পাঠিয়ে দাও আমাদের অনধিক 300 শব্দে।
1: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
0: অথবা মেইল করো আমাদের, আমাদের মেইল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
1: চিঠি পাঠানোর শেষ তারিখ 21 জুন 2026।
0: তাহলে আরো একবার জানিয়ে দিই জুন মাসের বলতে চাইয়ের বিষয়, সেরা সেরা।
2: যুববাণীর বলতে চাই এর বিষয় কি সেটা তো তোমরা শুনলে, সেরার সেরা। আর আজকের বিতর্কের আড্ডায় সেরার সেরা কে?
3: আমি পেয়ে গিয়েছি অস্মিতা ইতিমধ্যে ফোনে, এবং যারা যারা না ফোনে তোমার সপক্ষেও বন্ধুরা ছিল, কিন্তু অধিকাংশই কিন্তু সিনেমা ভালোবাসে। আরে সিনেমা দেখেই তো আমাদের জীবনটা চলে।
2: আমরা সিনেমাটা দেখেছো আঁকি
3: শেষ সিনেমা আমি সেটাই দেখতে পছন্দ করি, তাই সিনেমা দেখিনি, তবে আজকে দেখে ফেলবো, ওকে সঙ্গে নিয়েই দেখবো।
2: বাবা ঠিক আছে, অবশ্যই দেখো। তবে আপাতত ফোন লাইনে বন্ধু কি বলছে শুনে নি। হ্যালো হ্যালো
4: হ্যালো,
2: হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
4: দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল, নতুন আর কি এই এই আরম্ভ করলাম আপনাদের সাথে কথা বলা দিদি ভাই।
2: আচ্ছা আচ্ছা, অবশ্যই। তবে আপাতত আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, বন্ধু আমাদের অনেকটা মিস করে ফেলেছে, তাই না কি? আজকে আমরা বিতর্কের আড্ডায় এই পুরো সময়টা জুড়ে কথা বললাম,
3: প্রচুর বিতর্ক হয়েছে, এবং বিতর্কের ফলাফলও মোটামুটি এসে গিয়েছে, যে এই ফলাফলে আমি বেশ খুশি বোধ করছি।
2: হ্যাঁ, সেটা বোঝাই যাচ্ছে যে কে জিতেছে এই বিতর্কে। ঠিক আছে, জিতো
3: জিতো হারো যাই করো, বন্ধুত্ব কিন্তু সবার আগে, বন্ধুত্বের জয় কিন্তু সব থেকে বড় জয়। ওয়েব সিরিজ হোক বা সিনেমা, ব্যাপারটা হচ্ছে বেঁধে বেঁধে রাখা, সবকিছুর সঙ্গে থাকা, বাংলা সিনেমা চলচ্চিত্র এগুলোর পাশে থাকা, তাই?
2: এবং হ্যাঁ, এই একদম আমরা বিতর্কে যেহেতু শেষ আড্ডায় এসে পৌঁছেছি, আমরা আজকে বিতর্ক করলাম ঠিকই, কিন্তু আমাকে যদি তুমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি ভীষণ ভালো কন্টেন্ট দেখা পছন্দ করি, যে কাজটা ভালো হবে, ভালো লেখা, ভালো গান, ভালো সিনেমা হোক, ভালো ওয়েব সিরিজ হোক, ভালো গল্প, নতুন যারা ট্যালেন্ট রয়েছে তারা যেন কাজের সুযোগ পায়, বা তারা যেভাবে নিজেদেরকে ফুটিয়ে তুলছে, সেই জায়গাটা আমরা সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, সেটা পাই। এবং একজন দর্শক হিসেবে এর থেকে বেশি বা আমরা কি চাইতে পারি?
3: সময় অবশ্যই আমাদের সকলের কাছে খুব মূল্যবান, আমরা মানে প্রচন্ড ব্যস্ত, আমাদের কাছে একেবারেই 2-3 ঘন্টা ব্যয় করাও খুব একটা বিষয়। এবার সেই 2-3 ঘন্টা ব্যয় করে যদি আমরা কোন একটা ভালো জিনিস দেখি, যেটা দেখে আমাদের মনটা সত্যিই ভরে যায়, যেটা রেশ আমাদের মধ্যে থেকে যায়, তাহলে
2: সিনেমা হোক কিংবা ওয়েব সিরিজ,
3: কোথাও না কোথাও গিয়ে সেটা কিন্তু আমাদের একটা মানসিক শান্তি দেয়,
2: একেবারেই তাই। তাই ভালো কাজের সঙ্গে সব সময় আমাদের থাকা উচিত। তবে আপাতত আঁখি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখেছে,
3: হ্যাঁ ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে অস্মিতা আর আঁখির এই যে ঝগড়া, ঝগড়ার পথ চলা এখানেই থামাতে হবে, কারণ আমাদের ঝগড়া বেশিক্ষণ থাকে না, সেটা ঘড়ির কাঁটাও বলছে যে 11টা বাজলেই ঝগড়া, কিন্তু 12টা বাজলেই ঝগড়া গন করে দিতে হবে। কিন্তু ঝগড়া শেষ করা যায় কি দিয়ে? কি দিয়ে?
2: 4-5টা যদি হামি নিজের পছন্দের মানুষের জন্য থাকে, তাহলে সত্যি খুব ভালো হয়। শ্রেয়ান ভট্টাচার্য এবং সামন্তক মুখোপাধ্যায়ের কণ্ঠে হামি রইল তোমাদের জন্য, এবং পাশাপাশি
3: আমার এবং অস্মিতার জন্য। আজকের আড্ডা এখানেই আমরা শেষ করি।
2: সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমার শরীর এবং মনকে যত্নে রেখো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে এখন দুপুর 12:05। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

0: শুনলেন রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন লোকগীতি শিল্পী অদীপা সাহা।

0: শুন লোকগীতি শিল্পী অদীপা সাহা, এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে রাজ্য। দিল্লিতে আজ কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS এর সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি এরাজ্যে চালু করতে দেয়নি। নির্বাচনের প্রচারে BJP রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। পালা বদলের পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের যে 6 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত করা হবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিগত 12 বছর দেশের কোটি কোটি বঞ্চিত দরিদ্র পরিবারের জীবনে মর্যাদা, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায় রচনা করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মতো উদ্যোগগুলি প্রতিকূল পরিস্থিতিতে থাকা কোটি কোটি পরিবারকে শক্তি যুগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আজ তাকে কলকাতায় আনা হচ্ছে বলে খবর। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, BLO-র ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিল জাহাঙ্গীর, নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে STF আধিকারিকরা আজ সেখানে পৌঁছে তাকে পাকড়াও করে। ফলতা বিধানসভা কেন্দ্রে গত 21 মে পুনর্নির্বাচনের 48 ঘন্টা আগে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর। সরকারি জমি আত্মসাত, তোলাবাজি, টাকা হাতিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগে ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার 8 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গতকাল তাকে মেদিনীপুরের জজ কোর্টে তোলা হয়। 2021 সালের একটি মামলার প্রেক্ষিতে শালবনী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাজ্যে অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই শিলিগুড়ি জাংশন রেল স্টেশন থেকে 8 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। RPF এবং শিলিগুড়ি GRP-র দল তাদের আটক করে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা বাংলাদেশের দিনাজপুর এবং নীলফামারী জেলার বাসিন্দা বলে জানা গেছে। রাজ্যজুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে জরিমানা হবে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। উত্তরকন্যায় গতকাল প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, জরিমানার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্ধারিত সময় থেকেই নিয়মটি চালু হবে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কিছু অংশ এবং সিকিমে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা।

0: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। কৃষি কাজের জন্য জল হওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার কোথাও কোথাও এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, 7-20 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও 7-11 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু একটি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল উপস্থাপনায়। স্বাগতা মণ্ডল মল্লিক।

কেমন আছেন বন্ধুরা? সকলকে জানাই প্রথম দিন, সপ্তাহের প্রথম দিনের সোমবারের দুপুরের শুভেচ্ছা। বন্ধুরা নিশ্চয়ই সকলে ভালো আছেন, তাই তো? আর চলে এসেছি আমি আপনাদের বন্ধু স্বাগতা, আর আজকে শুনিয়ে দেব আপনাদের অনুরোধ করা বেশ কয়েকটি গান। আমি বলেছিলাম যে আমি চিঠি থেকে অনুরোধ শোনাচ্ছি আপনাদের, এবং মাঝে মাঝে আমার যে বন্ধুরা আমাদেরকে ইমেল করছেন তাদের অনুরোধও কিন্তু শুনিয়ে দিচ্ছি। আজ কিন্তু একেবারে মিলেমিশে একাকার, কিছু অনুরোধ চিঠি থেকে আর কিছু অনুরোধ ইমেল থেকে। চেষ্টা করছি আপনাদের সকলের মনকে ছুঁয়ে যেতে। তাহলে আজকে প্রথম যে অনুরোধটি রয়েছে সেটি শুনিয়ে দিই। সেই অনুরোধটি করেছেন একেবারে, হ্যাঁ, একদম নতুন বন্ধু আমাদের, সুকান্তপল্লী, নিশ্চিন্তপুর, রামপুরহাট, বীরভূম থেকে বন্ধু অলোক দত্ত। আপনি শুনতে চেয়েছিলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান। বন্ধু, আপনার জন্য এই গানটি।

এরপরে যে গানটির অনুরোধ এসেছে সেটি অনুরোধ করেছেন একেবারেই আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু ফুলিয়া মাঠপাড়া থেকে শান্তনু, সুচিত্রা, সুজয়, সোমা ও রসিকা বসাক। হ্যাঁ, আপনারা নিয়মিত আমাদের উনজমির দুনো ফসল শোনেন এবং আপনাদের অনুরোধ পাঠান, সেই জন্য আপনাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। আর অনুরোধ করেছেন আজকে আরতি মুখোপাধ্যায়ের একটি গান শোনানোর জন্য, আপনাদের জন্য এই গানটি।

এর পরের গানটির অনুরোধ এসেছে গ্রাম ভারখান্ডা সাতগাছিয়া মেমারি পূর্ব বর্ধমান থেকে। অনুরোধ করেছেন বন্ধু মাধব পাল। আপনি শিল্পী অনুপ ঘোষালের কণ্ঠে শুনতে চেয়েছেন একখানা মেঘ ভেসে এলো আকাশে। বন্ধু, আপনার জন্য গানটি।

অন্য জমির দুনো ফসলে আপনারা চিঠি লিখে আমাদেরকে আপনাদের গানের অনুরোধ জানান। তাই চিঠি লেখার ঠিকানাটা সকলকে আরও একবার মনে করিয়ে দিই, কারণ প্রতি সপ্তাহেই কিন্তু আমরা অনেক নতুন বন্ধুর চিঠি আজকাল পাচ্ছি। অন্য জমির দুনো ফসল কৃষি বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর নতুন যে বন্ধুরা আমাকে ইমেল করছেন তাদের জন্য ইমেল আইডিটা AIRKOLAGRI অর্থাৎ AIRKOLAGRI@gmail.com। পাঠিয়ে দিন আপনাদের চিঠি, আপনাদের ইমেল, পছন্দের গানের অনুরোধ করে, আর সেই সঙ্গে জানাতে পারেন আমাদের অনুরোধ।

অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? চলে যাই পরের গানের অনুরোধে। পরের গানটি শুনতে চেয়েছেন ধরমপুর ইঁতপুর বাঁকুড়া থেকে শর্মা পাত্র ও প্রসেনজিৎ পাত্র, আর আপনাদের পছন্দের শিল্পী গীতা দত্ত।

পরের গানটির অনুরোধ করেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে দীপঙ্কর মাল, সুব্রত, দেবাশিস ও রিকি মাল। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি।

উনো জমির ধুনো ফসলে আজকের এই গানের আসর কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই আগামী সোমবার আবারও নিয়ে আসবো আপনাদের অনুরোধের গান, আর থাকবো আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কিন্তু তার মাঝখানে যে কথা, সেটা হলো যে চিঠি লিখতে হবে, কিন্তু আপনাদের অপেক্ষায় থাকবো আপনাদের চিঠির, আপনাদের অনুরোধের। আর আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়েই শেষ করছি আজকের অনুজমের দুনো ফসল। কথা হবে আগামী সোমবার ঠিক এই সময়।

0: অল ইন্ডিয়া রেডিও নানা রঙে নব্বই।
1: এখন শুনবেন অল ইন্ডিয়া রেডিওর নব্বই বছর উপলক্ষে রেডিও ফিচার বেতার নাটক ঐতিহ্যের কথকতা, রচনা ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।
2: আমি একালের মানুষ নই, সেকালের মানুষ হয়ে পৌঁছেছি এখানে। আমার তো মনে হয় বেতার নাটকের অভিনয়ে অভিনেতার দায়িত্ব অনেক বেশি। এখানে দর্শককে চোখে দেখা যায় না, এখানে সাজসজ্জার বালাই নেই, এখানে মঞ্চের মায়া নেই। সুতরাং অভিনয়ের ত্রুটি অন্য দিক থেকে পূরণ করার কোনো উপায় নেই। একমাত্র যথার্থ অভিনয় দিয়েই বেতার শ্রোতাদের মনোরঞ্জন করতে হবে। মঞ্চে বা চিত্রে যাদের পরিচয় দর্শক, এখানে তাদের পরিচয় শ্রোতা। দর্শনগ্রাহ্য কিছুই নেই এখানে। সুতরাং বেতার নাটকের অভিনয় জমানো রীতিমতো শক্ত ব্যাপার।
3: লিখেছিলেন অহিন্দ্র চৌধুরী।
4: মা গো, ক্রিমিনাল বাপের সন্তান বলে তোমার মনে যে ঘৃণা রয়েছে তা দূর করবার কোনো উপায় নেই, কিন্তু তুমি যে নিরাপরাধ সেই প্রমাণ আমি করে দিয়ে যাচ্ছি। জানি জীবনে তুমি তোমার ক্রিমিনাল বাপকে মার্জনা করতে পারবে না, কিন্তু তার জন্য যদি দুফোঁটা চোখের জল ফেলো তাতে তোমার কোনো ক্ষতি হবে না, অথচ তা অভিশপ্ত আত্মা শান্তি পাবে।
5: আপনি কে?
4: ক্রিমিনাল, ক্রিমিনাল না, জেন্টলম্যান অব দি জুরি, তটিনি বিষ দেবে। ব্রিটিশ ফার্মাকোপিয়া যে বিষের পরিচয় নেই সে বিষ তটিনি কোথায় পাবে? সে বিষ রয়েছে আমার আয়রন সেফে, সে বিষ রয়েছে ললিতার স্টমাকে, সে বিষ রয়েছে এই হুজুরের টেবিলে রাখা ছোট্ট এই ক্যাপসুলে। সেই বিষ সমর আমার কাছ থেকে চুরি করেছিল তটিনি নয়, সে বিষ সমর জলে মিশিয়েছিল তটিনি নয়। আর সে বিষের ফলে কত আকস্মিক মানুষের মৃত্যু হয় তার প্রমাণ দেব বলে এই বিষ আমি আরেকটি ক্যাপসুলে ভরে এনেছি। এই সেই বিষ, এই আমি মুখে ফেলে দিলাম। জুরি, মাত্র দু মিনিট সময় আছে।
6: গেছি ডক্টর, ডক্টর।
4: নো ডক্টর ক্যান সেভ মি, মি লর্ড। নাও জেন্টলম্যান অফ দি জুরি, প্রোনাউন্স ইওর ভার্ডিক্ট, ইজ হি গিলটি অর নট গিলটি? গিলটি অর নট গিলটি?
7: নট গিলটি,
4: নট গিলটি।

0: Not guilty, Mom.
1: Papa, Papa, Papa.
2: নাটকের নাম তটিনীর বিচার। শচীন সেনগুপ্তের লেখা এই নাটকেরই অন্য একটা অংশে অন্য এক অভিনেতা।
3: সবচেয়ে বড় কথা, তটিনী মিত্র যে ললিতা দেবীর হাতে কোনো সময় জলের গ্লাস তুলে দিয়েছিল তাতে বিষ মেশানো তো পরের কথা, তাকেও দেখেছে বলে শোনা যায়নি। একমাত্র ললিতা দেবী মৃত্যুর পূর্বে তটিনীর নাম করে গেছেন, কিন্তু তা করবার কারণ যে আছে তা বসন্ত চ্যাটার্জির, কলিকা দেবীর এবং শৈলেশ সেনের সওয়াল জবাবে প্রকাশ পেয়েছে। সুতরাং তটিনী মিত্রের বিরুদ্ধে অভিযোগ উপস্থিত করবার কোনো সঙ্গত কারণ যেমন আমরা খুঁজে পাইনি, তেমনি আপনারাও খুঁজে পাবেন না। আর অকারণে কাউকে দণ্ড দেবার জন্য আপনারা আসনে বসেননি। আমার মক্কেল শ্রীমতী তটিনী মিত্রের জীবন মরণ সম্ভ্রম সবই নির্ভর করছে আপনাদের ন্যায় বিচার এবং সুবিচারার ওপর। যোগ্য বিচারকদের হাতে সমর্পণ করে আমি আসন গ্রহণ করলাম।
2: অভিনেতার নাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আকাশবাণীর নাটকের জন্মলগ্ন থেকে যিনি স্টাফ আর্টিস্ট, পদের নাম শুনে অবশ্য বোঝা কঠিন তার অবদানের বিস্তার। তিনি স্ক্রিপ্ট লিখেছেন, অভিনয় করেছেন, পরিচালনা তো করেইছেন, এক কথায় বেতারের নাটককে রূপ দিয়েছেন তিনি। নট নাট্যকার পরিচালক মনোজ মিত্রের স্মৃতিচারণে ধরা পড়ে বীরেন্দ্রকৃষ্ণের মনোভাব।
4: অত সস্তা নয় রেডিও অ্যাক্টিং, এ তোমার সিনেমার অ্যাক্টিং নয় বাবা। প্যান্টটা পরলে, চুলটা আঁচড়ালে, জুতোটা গলিয়ে ফিতে বাঁধতে বাঁধতে ঘাড় ঘুরিয়ে কাউকে দেখলে, তারপর বউয়ের হাত থেকে পানটা নিয়ে আপিসে বেরিয়ে গেলে, হয়ে গেল অ্যাক্টিং। বলো তো চারটে লাইন ঠিকঠাক, তোমার দৌড় বুঝি? বুঝলে, বেতারেই ঠিক অভিনেতা চেনা যায়। আলো নেই, বাজনা নেই, মেকআপ নেই, প্রম্পটার নেই, নিজের শক্তিতেই তোমাকে এখানে অভিনয় করতে হবে।
2: একুশ শতকের এক চতুর্থাংশ পেরিয়ে এসেও এ কথাটা সত্যি অক্ষরে অক্ষরে।
5: ঝগড়া যদি করার ইচ্ছে থাকে নিজেদের বাড়ি থেকে করুন, এটা ভদ্রলোকের বাড়ি,
6: সে তো দেখতেই পাচ্ছি, নইলে উড়ে বেড়ানো নাতনির জন্য আপনি সম্বন্ধ করে বেড়ান।
5: কি বাড়ি বই অপমান, আপনারা ভেবেছেন কি? গণপতি, গণপতি নিয়ায় আমার বন্দুক।
6: আরে জান মশাই, বন্দুক দেখাচ্ছেন, ওরকম বন্দুক আমি জীবনে অনেক দেখি।
5: আপনি তো দেখবেনই, আগে দেখাবো বিয়াক্কের পুরোটাকে।
7: কি বলছেন?
5: ঠিকই বলছি,
7: মানে বুঝলেন কিনা আমি এসব আর কি জানি বলুন তো।
5: ভালো করে জেনে শুনে যাতে সম্বন্ধ করেন সেই জন্য এই ব্যবস্থা। গণপতি, এই গণপতি, ঠিক আছে আমি নিজেই যাচ্ছি।
1: দাদু, দাদু জিও না, দাদু শোনো, দাদু জিও না,
5: কক্ষ না, কক্ষ না। আমি ও রায় ভারতের বরদাকান্ত রায়, বাড়ি এই অপমানের শোধ আমি যদি না নিতে পারি। এই কেউ করে রেণুর বন্ধু না? আরে শোনো শোনো, আরে বাবা শোনো, বাড়াচ্ছ কেন? আরে শোনোই না,
8: ছাড়ুন না, ছাড়ুন, মানে আমার মানে,
5: আরে শোনোই না, শুনুন, এই দেখুন নাতনির আবার পাত্রের ভাবনা নেই, বুঝতে পেরেছেন? ব্রিলিয়ান্ট ছেলে, জার্মানির ডক্টরেট।
8: এ কি অনু
1: ঠাকুরপো?
6: কি রে তুই, তোর মিটিং হয়ে গেল?
8: মানে না বাবা, ইয়ে আর কি, মানে
5: বাবা কি বাবা?
6: কেন, নিজের ছেলেকে বাবা বলে ডাকতে দেবেন না নাকি?
5: নিজের ছেলে মানে আপনার ছেলে তো স্কুলে পড়ায় বললেন।
6: এখনো তো বলছি, কিরে বল তুই স্কুলে পড়াস কি না?
8: হ্যাঁ বলছি তো, মানে স্কুলেই মানে আপাতত একটা চাকরি।
5: কি বলছো মানিস, তাহলে তোমার বিজনেসম্যান বাবা?
8: বিজনেসম্যান দেশের কাজ তো, সেও যাকে বলে এক ধরনের।
5: তাহলে বাড়ি গাড়ি ডক্টর?
1: দাদু দাদু দাদু তুমি আমার কথা শুনো, দাদু তুমি যা শুনেছো অনিশ্চয় সব কিছুই না,
8: কিছুই না,
5: কিছুই না,
8: কিছুই না,
5: মানে সব মিথ্যে। দিদিভাই আমার সব কি গোলমাল হয়ে যাচ্ছে রে?
1: দাদু আমি ওকে মিথ্যে বলতে শিখিয়েছিলাম,
8: ওই শিখিয়েছিলাম,
1: পাছে তুমি অপছন্দ করো।
7: ডেঞ্জারাস, ডেঞ্জারাস, এই মেয়ের সঙ্গে কিনা আমি,
6: তুই ডেঞ্জারাস।

0: নাটকের নাম যষ্টিমধু। এক মুহূর্তের জন্য মনোযোগ সরতে দেন না জগন্নাথ বসু, সত্য বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার। তবে অভিনয়ের থেকেও বেতার নাটকে বড় হয়ে থেকেছে স্ক্রিপ্ট। দুঃখের হলেও এ কথা সত্যি যে সহজে মেলে না বেতারের উপযোগী নাটকের স্ক্রিপ্ট। তাই তো বাণীকুমার বলেছিলেন,
1: মজাটা দেখো, দেড় পাতা জুড়ে খালি বার্নার্ড সরকার তাই দৃশ্যসজ্জা বর্ণনা করে গেছে। রেডিও স্টেশনে কি স্টেজ আছে? আরে মাইক্রোফোনের সামনে অভিনয়, না এদের মাথা থেকে থিয়েটারের ভূত না সরলে বেতার নাটকের কোনো ভবিষ্যৎ নেই।
0: মঞ্চ নাটকের সঙ্গে জুড়ে থাকা লেখক বেতার নাটকে সহজে ঢালতে পারেন না নিজেকে। ব্যতিক্রমী লেখক তো অবশ্যই আছেন, তবে সে যুগের মতো আজও পরিস্থিতিটা একই রকম, সংখ্যায় খুবই কম তারা। অল ইন্ডিয়া রেডিওর প্রয়োজনে মঞ্চের নাটককেও অবশ্য সাজিয়ে নেওয়া হয়েছে বেতারের মতো করে। ১৯৫০ সালে মঞ্চের জন্য ঋত্বিক ঘটক লিখেছিলেন জ্বালা, সেটাই একদিন শোনা গেল বেতারে।
2: গৌরচন্দ্রিকা না হয় পরেই করো।
3: বুড়ো, তুমি মরার কথা ভেবেছিলে কখন?
2: যখন আর পাচ্ছিলাম না একা বোঝা টানতে।
3: ইয়ন,
4: আমার উপর অত্যাচার দেখে দারুণ অভিমানী,
3: একা গলায় দড়ি দিলে। আপনি কি করেছিলেন দিদিমণি?
5: আগুন দিয়েছি গায়ে একলা ঘরে।
3: খোকা,
6: রানই তো গোলা দেয় ঝাপার মাসির আলের তলায়,
3: আর আমি গলায় পাথর বেঁধে খালের জলে ঝাঁপিয়েছি একা একা ঘুরে ঘুরে। আবার গাও তো দেখিনি কর্তা।
7: তোরা সি বলতি বলো, পাগল আমার বলবে কি, তবু বলছি আয় না, এত গাইতে কেউ বলে দিল রাগ করো না ভাই। আমি একলা চলেছি এই ভাবে।
3: চুপ করো, ওইটি গোড়ায় গলত, আমরা সবাই একলা চলেছিলাম ওই ভাবে।
4: ঠিক ঠিক। এই ভোলা, তুই একটা মজুর, তুই কি করে এটা ধরে ফেললি? আমরা এত পড়েও, হ্যাঁ
3: জানি না, হঠাৎ মাথায় ঝিলিক দিয়ে উঠল।
4: ব্যাপারটা পরিষ্কার হয়ে আসছে এখন আমার কাছে, ওই ভুলটাই আমরা করেছিলাম। জোট বাঁধা দরকার, জোট বেঁধে এগোনো দরকার, তবে এখন আর ভেবে কি হবে?
5: কেন, আমাদের ছেলে পুলেরা তো আছে পৃথিবীতে, তারা জোট বাঁধলে বাঁচবে, সত্যি বাঁচবে, জ্বালা থেকে ঝরানোর পথ পাবে।
3: জরুর।
0: ভালো বেতার নাটকে স্ক্রিপ্ট যখন সহজলভ্য হয় না, তখন খোলা থাকে জনপ্রিয় গল্প থেকে বেতার নাট্যরূপ তৈরি করার পথ। সে পথ অল ইন্ডিয়া রেডিওতে গৃহীত হয়েছে বারবার, বেছে নেওয়া হয়েছে দেশি বিদেশি লেখকদের গল্প। এভাবেই একদিন গাই দ্য মপাসার গল্প অবলম্বনে তৈরি হল বেদেনি।
8: মানে আপনার যদি কোনো আক্কেল থাকতো, তাহলে এইসব বাজে কথায় সময় নষ্ট করতে এই সাত সকালে এমন করে এখানে ছুটে আসতেন? একটা পথের ভিখিরি অসভ্য বেদেনি, তার সঙ্গে কিনা আমার নাম জড়িয়ে একটা, আমি ভাবতেই পাচ্ছি না কাকা, আমি ভাবতেই পাচ্ছি না কি বুদ্ধিতে, কোন বুদ্ধিতে এসব আবল তাবল কথা পারতে আজ এখানে এলেন। তবে একটা কথা আপনাকে আমি বলতে পারি কাকা, মরে গিয়ে সে রেহাই পেয়ে গেল, বেঁচে থাকলে ভদ্রলোকের নামে কুৎসিত কথা রটানোর দায়ে তাকে আমি পুলিশে দিতুম।
9: আর আমি যে চাপকে তার পিঠে ছাল ছাড়িয়ে নি।
10: বেশ বেশ, ভালো কথা। আমি তাহলে উঠি এবার, যাবার আগে একটি কথা অবশ্য তোমাদের কাছে আমার জেনে নেবার রয়েছে। এই যে নোংরা থলেটা দেখছো আমার হাতে, এতে অনেক টাকা আছে।
11: টাকা
10: টাকা, তা সব শুদ্ধ কয়েক হাজার তো হবে। অসুস্থ বেদিনীর সারা জীবনের সঞ্চয় রেখে গেছে শোকেকে দেবার জন্য। তার নাম শুনলেই তোমরা যদি খেপে ওটা সাব্যস্ত করো, আমি বলি কাজ নেই তোমাদের এই টাকা নিয়ে, কেমন? এবং গরিব দুঃখীদের বিলিয়ে দেওয়াই ভালো, কি বলো? আমি উঠি তাহলে আজ, তোমাদের সকালটা নষ্ট করে দেওয়ার জন্য দুঃখের সীমা নেই আমার।
9: হ্যাঁ, কি বলেন কি বলেন, কত টাকা আছে ওই থলেতে?
10: হাজার পাঁচেকের কিছু বেশি হবে, চট করে এখন বলো।

0: টাকাটা নিয়ে গিয়ে গরিব দুঃখীর হাতে বিলিয়ে দেব না রেখে যাব তোমাদের কাছে? অবশ্য পথের ভিখিরি জমানো টাকাতে যদি খুব ঘেন্না থাকে, তবে আমি বলি এই টাকা তোমাদের ছুঁয়ে কাজ নেই।
1: ঘেন্নার কথা কে বলেছে? বরং কোনো মানুষ যদি মরে যাবার আগে কোনো শেষ ইচ্ছের কথা বলে যায়, তবে তো তার মর্যাদা দেওয়াই উচিত, কি বলো তুমি?
2: হ্যাঁ, উচিত কিন্তু, একথা তো 100 বার ঠিক। মানে মানে মানে মানে বুঝলাম যে মরে যাবার পরে কারুর সঙ্গে কারুর তো আর ঝগড়াঝাটি থাকে না, মানে সেসব তো ফুরিয়ে যায়, কি বলুন কাকা? বরং বরং তখন তখন খুব চেষ্টা করা উচিত, চেষ্টা করা উচিত যে সেই মানুষটা, যে মানুষটা মারা গেছে, তার তার স্বাদ আল্লাহর যা ছিল সম্ভব হলে তা মিটিয়ে দেওয়া।
3: অল ইন্ডিয়া রেডিওতে নাটকের যে বৈচিত্র্য, তাতে যেমন এসেছে প্রেম বিরহ, তেমনি উঠে এসেছে প্রকৃতির বিস্ময় ঘিরে উত্তেজনার ঘোর। নারায়ণ সান্যালের কাহিনীর নাট্যরূপ নিয়ে অভিনীত হয়েছে তিমি তিমিঙ্গিল।
4: আমি ইস্টার্ন কোস্ট থেকে বলছি, পুলিশের ক্যাপ্টেন ড্যানি গ্রিন। কে? ও, ফাউলে মোয়াট, দ্যাট অনারেবল রিপোর্টার। নমস্কার নমস্কার, বলুন কি মনে করে এই ভোরবেলায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, পন্ডে আটকে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় জাতেরই তিমি, তবে ডানা তিমি কিনা জানি না, তবে তেল্লায় মাপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখনো সেটা বেঁচে আছে বলে তো মনে হয় না।
5: কি বলছেন গ্রিন? ওল্ড রিজেস পন্ডে যদি এভাবে একটা জ্যান্ত তিমি আটকে গিয়ে থাকে, তাহলে সেটা তো একটা ওয়ার্ল্ড নিউজ, বার্জুর নাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। আর আপনারা ওটাকে গুলি করেছেন? আপনার কনস্টেবল কি করছিল? বাধা দেয়নি কেন?
4: দেখুন, বিষয়টাকে ঠিক অতটা গুরুত্ব দিয়ে ভাবিনি আমরা কেউ। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি, কনস্টেবল মালককে ওখানে পাঠাচ্ছি, আর যাতে কেউ গুলি না ছোঁড়ে সেটা সে দেখবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, হ্যাঁ ছাড়ছি।
3: ইতিহাস তৈরি করা বেতার নাটকের পালায় বারবার ফিরে এসেছে ইতিহাসের টুকরো, যেভাবে এসেছিল বহুরূপীর পরিবেশনায় ছেঁড়া তার।
6: তদানীন্তন ভারত সরকার সেই সময়ে লঙ্গরখানা করলেন ক্ষুধার্তদের কোনো রকমে বাঁচিয়ে রাখবার জন্যে। রহিমুদ্দির গ্রামেও লঙ্গরখানা হল, কিন্তু সরকারি প্রক্রিয়ার অদ্ভুত বিধানে সেই লঙ্গরখানার ভার পেল হাকিমুদ্দি, তারই বাড়িতে সেই লঙ্গরখানা।
7: বাড়িতে লঙ্গরখানার চাউল টাউল সব আমদানি হয়,
8: শ্রীমন্ত এই রকম মানুষগুলার মান নাই, কিন্তু লাভের হুঁশ আছে পুরা। ফায়দার গন্ধ পাইলে ইয়ারা ঘুষ্টি ঘুষ্টি সব কামে যায়া জোটে, সরফরাজি করে আর মজা মারে। ইহারাই দুনিয়ায় আগুন লাগে দিলে রে।
7: আরে বসির আর বেড়ার মাও উঠে গেল রে, দেখি নাই তো।
8: কাল বিয়ানে উঠিয়া বসির আর ফুলজানেক রাখি আসছি ওয়ার ওয়ার ফুফার বাড়ি।
7: ও, পিসার বাড়ি?
8: হয়।
7: তো কি কইলে রে?
8: মুই ভাই সরমের সামনে যাবার পারি নাইও, হয় না কেনে আপন জন, দিনের গতিক তো ভালো নয়, কি জানি খুশি হইবে কি নারাজ হইবে, তাই আমি দূরে শাড়ি দিয়া পালে আসছি।
7: ঠিকই করছিস।
8: হয় তো ভাইরে, বাড়ির কাছে শাড়ি আসতে ফুলজান খালি চৌখ মুছে আর ফিরি ফিরি চায়, বসির যাবারে চায় না, তাক জোর করি ধরে নিয়ে গেল।
7: আরে আইজ খাসিস কিছু?
8: বাড়িত যা আসিল, কাল নাস্তা করি বউ বেটার হাত ধরি বাড়ি ছাড়ি চলি গেল।
7: তার বাদে
8: উপাস। কাল রাতে চুপ করি থাকতে থাকতে মনে হইল, যাক নি কিনারা দরিয়াত পড়ি গেছি, ভাইরে নি থাও, এর কূল নাই কিনারা নাই।
9: ভাজান
7: বসির, দাদির বাড়ি থাকি আলু রে বসির,
8: তোরা চলি আলি কেন রে? ও বাড়ির থেকে
9: কাইলে রাইতে কায়ও কিছুই খায় নাই ও বাড়ির।
8: শ্রীমন্ত রে, শ্রীমন্তরে আইজমত দরিয়ায় ডুবা নাইবে, আয় আয় আয়, মানুষ হয়ে আমি বউ বেটা খোয়াবার পাইল না।

0: দুনিয়া দুনিয়া আমাক জানোয়ার বানাই বাচ্চাই, কিন্তু মই জানোয়ার হইবারে নয়। জানোয়ার তো নিজে মরতে পারে না, কিন্তু মানুষ তো পারে, মানুষ তো পারে।
1: ফিরে আসে আঞ্চলিক ইতিহাসের দলিল, আসেন রাজা কৃষ্ণনাথ।
2: আবার শুরু করেছো কৃষ্ণনাথ?
3: করেছি, বেশ করেছি।
2: আমি কয়েকটা বোঝাপড়া করতে এসেছি।
3: বোঝাপড়া?
2: তুমি রাজীব লোচনকে বাহার বন্ধু থেকে সরালে কেন?
3: বেশ করেছি, ওখানে অন্য লোক যাবে, মোর রিলায়েবল।
2: মানে ইউরোপিয়ান?
3: সার্টেনলি, এদেশের লোক কুঁড়ে নেশাখোর নয়, লচ্চা বদমাশ সব কটাকে হঠাৎ। ও হ্যাঁ হ্যাঁ, এই যাবার আগে ওই নতুন ঘোড়ার হাউন্ডগুলি দেখে যান কেমন।
2: আমি ও সব দেখতে আসিনি রাজা। তুমি এই ফিরিঙ্গিদের নিয়ে আজকাল কি সব আরম্ভ করেছো? নিত্যদিন শিকার পার্টি হুল্লোড় বেবুসে দেখে। তুমি হেরে যাচ্ছ কৃষ্ণনাথ।
3: যাচ্ছি তো, দ্বারকা মশাই বিলেত চলে গেলেন আর আমার জাহাজ কারখানা লাটে উঠল, সংবাদপত্র বন্ধ হয়ে গেল। কি করতে পারলেন আপনি
2: কৃষ্ণনাথ?
3: আমি বা কি করতে পারলাম?
2: সত্যি জাহাজ কারখানাটা হলে। আচ্ছা আমি একবার প্রসন্ন ঠাকুরকে বলি
3: না, ওরাই তো কোম্পানিকে উসকে কারখানাটা বন্ধ করালে, কাগজ উঠিয়ে দিলে। আর রাক্ষসী দুটো কলকাতায় বসে আমার সর্বনাশ করছে। সুপ্রিম কোর্টে কি লাভ হলো? রাক্ষসী দুটো এখনো মেইনটেনেন্স চাইছে, মেইনটেনেন্স। আমি আমি আমার মৃত্যু দেখতে পাচ্ছি, অন্ধকার সুড়ঙ্গ আমি হারিয়ে।
2: না না শোনো শোনো, আমায় আমায় একটা সুযোগ দাও। আমার
3: কি লাভ? কি লাভ? আমি বুঝিনে ভেবেছেন আপনি দিগম্বর মিত্তির এখন মালদার হয়েছেন, জমিদার হয়েছেন, ঠাকুরদের হয়ে দালালিও খাচ্ছে।
2: কৃষ্ণনাথ চিল্লাবেন না,
3: দেখে রাখুন, দালালি করলে এটা আপনার পিঠে পড়বে।
2: কৃষ্ণনাথ
3: ঘোড়া চড়া শিখিয়েছেন, সেই ঘোড়ায় বেঁধে টানতে টানতে নিয়ে যাব। হ্যাঁ, আর হাউন্ড, হাউন্ড মাংস ছিঁড়ে খাবে। মনে রাখবেন, 15টা ঘোড়া আর 33টা হাউন্ড।
2: কৃষ্ণনাথ,
1: আসেন পুরা কথায় নিবদ্ধ রাজা যযাতি।
4: তোমার তাতে বলা উচিত ছিল যে আমার বার্ধক্য যে গ্রহণ করবে তার পরিবারের সকল দায়িত্ব আমার। হ্যাঁ আমার, শুধু তাই নয়, সে যদি চায় তাকে একটি গ্রাম, না না একটি নয় 10টি কিংবা 100টি, এমনকি অর্ধেক রাজত্ব আমি দিতে প্রস্তুত। আমার বার্ধক্য গ্রহণকারী যা চাইবে আমি তাই দিতে প্রস্তুত।
5: কিন্তু কিন্তু আমি তাদের সব রকমই বলে দেখেছি পিতা। বৃথা
4: বৃথা বৃথা কেন?
5: একটি গ্রাম বা 10টি বা 100টি গ্রাম তারা নিতে চাইবে কিসের জন্য? মানুষ সবকিছু মেনে নিতে পারে, কিন্তু নিজেকে উৎসর্গ করার ফল অপরে ভোগ করুক তা প্রত্যক্ষ করতে চাইবে না কোনোদিন।
4: ত্যাগের মূল্য কি শুধু এই? আর আর ত্যাগের ফলে যে যশ, যে অমরতা লাভ করবে তার কি কোনো মূল্যই নেই?
5: ত্যাগের মূল্য কি করে বোঝাবো আমি তাদের? আমি স্বীকার করছি যে যশ লাভ করে মানুষ দেবতার তুল্য হয়ে যায়, কিন্তু একজন সাধারণ মানুষের কাছে আপন সাধারণতাই তো কাম্য। নিজের ক্ষুদ্রতা, ছোট বড় হিংসা, দেশ ইত্যাদির মাঝেই সাধারণ মানুষ আনন্দ লাভ করে। দেবত্ব তো পাথরের মতো, তাকে পূজো করা যায়, মাথায় করে নিয়ে শোভাযাত্রা বের করা যায়, কিন্তু কিন্তু তাকে গলায় ঝোলানো তো যায় না।
4: ও তাহলে তাহলে তাহলে কোনো উপায় কি পুরু? তুমি তুমি আর একবার নয় শুক্রাচার্যের সঙ্গে দেখা করে এসো,

0: যদি অন্য কোনো প্রতিবিধান থাকে তো জেনে।
1: না না না, তা আর হয় না পিতা। তিনি তাঁর সেই শিষ্যকে বলে গেছেন, আমাকে যে অনুসরণ করবে তার ফল ভালো হবে।
0: কিন্তু কিন্তু কি কি করব? আমার আমার কি উপায় আছে এখন তাহলে পুত্র?
1: এখনো একটি উপায় আছে।
0: আছে আছে, কি কি কি উপায় বলো বলো পুত্র।
1: একজন এখনো বাকি আছে।
0: কে কে বাকি আছে? কি আবার আছে বলো বলো পুরু, কে সে? কে সে?
1: এমনই এক তুচ্ছ কীট যার বংশে এখনো কেউ এমন কাজ করবার জন্য এগিয়ে আসে।
0: চুপ করো মূর্খ, এই হচ্ছে তোমার উপায়? না না, তোমার সামনে আর আমি এক মুহূর্ত থাকতে চাই না।
2: নির্বোধের মতো কাজ করো না পুরু, অকারণে নিজেকে উৎসর্গ করা বিকৃতির লক্ষণ। হেসো না হেসো না, তুমি ত্যাগের জন্য গর্ববোধ করা হচ্ছে বিষের মতো মারাত্মক, এ কথা তুমি ভুলে যেও না।
1: গর্ব নয় মা, মা এর নাম আনন্দ। আমাকে এই বংশের সেই সত্তাকে জানতে হবে যার বলে আমার পিতামহ প্রপিতামহগণ এমন মহান হতে পেরেছিলেন।
2: বুঝেছি, তুমি অতীতের মরীচিকার পেছনে ছুটে মরবে। আর আর চিত্রলেখার কি হবে তাহলে?
1: মা মা মা, তার কথা আমায় তুমি মনে করে দিও না মা। আমি আমি অসহায়, আমায় আমায় তুমি দুর্বল করে তুলো না মা। আমায় আমায়
2: পুরো পুরো কি হলো কি হলো পুরো কি হলো তোমার?
1: কিছু নয় মা, কিছু নয়। হয়তো হয়তো অভিশাপের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে।
2: না না না,
3: ইতিহাসকে স্মরণ করার সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া রেডিওর নাটকে চলেছে সমাজের ক্লেদ, অপ্রাপ্তি আর বঞ্চনাকে তুলে আনার অতি গুরুত্বপূর্ণ কাজ। অভিনীত হয় নাটক ধর্মান্তর।
4: রামজি রামজি জয় জয় রাম।
5: গৈরুনাথ ভাইয়া!
4: কোন রে?
5: হে গৈরুনাথ, হে গৈরুনাথ ভাইয়া!
4: কোন রে? সুখদেও?
5: হ্যাঁ।
4: আরে সুখদেও, কেও কেও, এত হাঁপাচ্ছিস কেন তুই?
5: দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি।
4: বেঠো বেঠো, পহলে বেঠো।
5: না না, আমি বসতে আসিনি, আমাকে তোমার কাটারিটা দাও, আমি তোমার কাঠ কেটে দিচ্ছি। লেকিন তুমি অন্দর মে যাও, তুরন্ত যাও।
4: কেন কেন?
5: তুরন্ত যাও না বলছি।
4: নাইলে আরে পহলে হাতের কাজটা তো সারতে হবে, নালে তো বড় সরকার গুসা করবে।
5: থামাও বলছি।
4: কেন?
5: আর কিছুক্ষণ দেরি করলে দুখন কে আর জিন্দা দেখতে পাবে না।
4: কে বলা?
5: হ্যাঁ, তোমার জমিন ওয়াপস লেবার জন্য দুখন বড় সরকারের কাছে ফেসালা করতে গিয়েছিল, ইসলিয়ে বড় সরকার দুখনকে বহুত মারছে। নিজের আঁখে আমি সব দেখে এলাম, দুখনের নাক মুখ দিয়ে খুন বেরোচ্ছে।
4: নহিং নহিং, কভি নহিং, কভি নহিং।
5: গৈরু শুনো, শুনে যাও গৈরু ভাইয়া। আরে গৈরু কে পকড়ো পকড়ো, ওর হাতে ধরালো কাটারি। গৈরু ভাইয়া, ফেক দাও কটারি, ফেক দাও। আরে ফেকো কটারি, দেখো দেখো গৈরু ভাইয়া পাগলের মতো কটারি ঘোরাচ্ছে, আমার বড় ডর লাগছে।
4: রুক যাও রুক যাও রুক যাও, দোকানের কে হাত উঠাবে তো জানে শেষ করে দেব। রুক যাও রুক যাও।
5: কি ও যে সত্যি সত্যি বড় সরকারের দিকে কটারি দিয়ে ছুটে যাচ্ছে, এসা মেজাজ তো গৈরুর আমি কোনোদিন দেখিনি। ও জন্ম ভীরু মানুষ আছে, লেকিন আজ ও ধর্ম ওর দিমাগ বিলকুল বদল হো গিয়া।
4: হুশিয়ার হুশিয়ার, দুখান হাত উঠাও, হুশিয়ার হুশিয়ার।
3: এভাবে এই সময় ও সমাজের বিবর্তনকে নাটকের আকারে বারবার তুলে ধরেছে অল ইন্ডিয়া রেডিও। অনন্ত এই যাত্রায় আজও সঙ্গী প্রিয় শ্রোতারা, লক্ষ্য নিবদ্ধ সুদূরে, চেতনা গাঁথা থাকে বাস্তবের কঠিন প্রাকারে।
6: অল ইন্ডিয়া রেডিওর 90 বছর উপলক্ষে শুনলেন রেডিও ফিচার বেতার নাটক ঐতিহ্যের কথকতা। গ্রন্থনা সুচিস্মিতা গুপ্ত এবং স্পন্দন দাস, শব্দ সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, রচনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দিল্লিতে আজ ন্যাশনাল হেলথ অথরিটি NHS এর সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হবে। নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় পশ্চিমবঙ্গ সহ চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে ইডি। ইসরায়েল ও ইরান উভয়ই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় উত্তেজনা বৃদ্ধি। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলার ও সেদেশ ত্যাগের পরামর্শ দিয়েছে। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ওয়াদিম রোজেনস্টাইন ওয়েমেন চেস ট্যুরের এশিয়া ওসিয়ানিয়া পর্বের র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS এর সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারক পত্র মৌ স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি এরাজ্যে চালু করতে দেয়নি। নির্বাচনী প্রচারে BJP রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাকে কলকাতায় আনা হচ্ছে বলে খবর। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, BLO-র ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নামে ভোটার তালিকায় তোলা, ভোটারদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিল জাহাঙ্গীর। নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে STF আধিকারিকরা সেখানে পৌঁছে তাকে পাকড়াও করে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভা সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি পশ্চিমবঙ্গ সহ মিজোরাম, মায়ানমার সীমান্ত, ত্রিপুরা, বাংলাদেশ সীমান্ত জুড়ে চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে। NCB আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা 49 কেজির বেশি মেথামফেটামিন এবং 40 গ্রাম হেরোইন উদ্ধারের ভিত্তিতে এই মামলা। তদন্তে মায়ানমার থেকে মেথামফেটামিন সংগ্রহকারী একটি সংগঠিত আন্তঃসীমান্ত সিন্ডিকেটের খোঁজ পাওয়া গেছে। এখনও পর্যন্ত 142 কোটি টাকারও বেশি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। রাঁচির বাদগাই এলাকায় একটি জমি সংক্রান্ত অর্থ তজরূপের মামলা থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অব্যাহতি আবেদন খারিজ করে দিয়েছে বিশেষ PMLA আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, মামলাটি এগিয়ে না যাওয়ার মতো যথেষ্ট নথিপত্র রয়েছে। এই পর্যায়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া সম্ভব নয়। গত বছরের ডিসেম্বরে দায়ের করা ডিসচার্জ পিটিশনে হেমন্ত সোরেনের যুক্তি দিয়েছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন এবং বিচার করার মতো

0: পর্যাপ্ত প্রমাণ নেই। তিনি দাবি করেন তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE জানিয়েছে, 2026 সালের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা যাচাই এবং পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়াটি চলতি মাসের 2 থেকে 7 তারিখ পর্যন্ত সম্পূর্ণ সচল ছিল। এই সময়ের মধ্যে 1,60,000 বেশি পরীক্ষার্থী 3,08,000 বেশি উত্তরপত্রের জন্য সফলভাবে আবেদন জমা দিয়েছে। সাইবার হুমকি ঠেকাতে পুরো আবেদন প্রক্রিয়া জুড়ে বিশেষ সাইবার নিরাপত্তা দলগুলির মাধ্যমে এই পোর্টালটি সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। CBSE শিক্ষার্থী ও অভিভাবকদের সংশয় দূর করতে স্পষ্ট করে জানিয়েছে, পোস্ট রেজাল্ট সার্ভিসেস পোর্টালের প্রথম ধাপ অর্থাৎ উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন প্রক্রিয়াটি যারা সফলভাবে সম্পন্ন করেননি কেবল তাদের ক্ষেত্রেই রোল নম্বর পাওয়া যায়নি বা রোল নম্বর নট ফাউন্ড লেখাটি দেখাচ্ছে। আকাশবাণীর আজ 90 বছর পূর্তি। 1936 সালের আজকের দিনেই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। এই দিনটি দেশের সংস্কৃতি, তথ্য ও সম্প্রচারের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হিসেবে চিরস্মরণীয়। স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিও দ্রুত সম্প্রসারণ ঘটে এবং 1956 সালে AIR নাম রাখা হয় আকাশবাণী। বর্তমানে আকাশবাণী 591টি কেন্দ্রের মাধ্যমে ভারতের 98% মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং 23টি ভাষা ও 146টি উপভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন বা বৈদেশিক সেবা বিভাগ বিশ্বের 100টিরও বেশি দেশে ভারতের কণ্ঠস্বরকে বিশ্বমঞ্চে তুলে ধরছে এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই উপলক্ষে আকাশবাণীকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় বলেন, সমগ্র দেশ আজ আকাশবাণীর সঙ্গে যুক্ত। আকাশবাণীর মাধ্যমে এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনা আরও শক্তিশালী হচ্ছে।
1: বহুত খুশি কে সাথ পুরে আকাশবাণী পরিবার কো বধাই দেতা হুঁ। 90 সাল আপনে পুরা কিয়া হ্যায়, 90 সাল পুরা হোনে পর মেরে শুভকামনায় হ্যায়। পুরা দেশ আকাশবাণী কে সাথ জুড়া হুয়া হ্যায়। আকাশবাণী কে মাধ্যম সে হামারা ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত রহে, মেরা ইয়ে শুভকামনায়।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইসরায়েল ও ইরান উভয়ই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে এবং যুদ্ধবিরতি চুক্তি সংকটের মুখে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলিতে নতুন করে হামলা শুরু করেছে। IRGC বায়ুসেনা বাহিনী জানিয়েছে, অপারেশন নাসের অভিযানে ইসরায়েলের 2টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফের মূল এলাকাগুলিকে আক্রমণ করা হয়েছে। সম্প্রতি ইরানের 3টি পৃথক র্যাডার সাইটে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান চালানো হয়। এদিকে ইসরায়েল সামরিক বাহিনী দক্ষিণ পশ্চিম ইরানের একটি প্রধান শিল্প এলাকায় হামলার ঘটনা নিশ্চিত করেছে। এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এদেশের নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় দূতাবাস বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সেদেশ ত্যাগ করারও পরামর্শ দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ না নেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, প্রতিশোধ নেওয়া হলে তা শান্তি চুক্তি সম্পাদনের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং 2 দিনের সরকারি সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। বিগত 7 বছরের মধ্যেই প্রথম জিনপিং পিয়ংইয়ংয়ে গেলেন। সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ার পর বেজিং ও তাদের দীর্ঘদিনের মিত্র প্রতিবেশী রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে তৎপর। দুই দেশের এই শীর্ষ বৈঠকে মূলত অর্থনৈতিক সহযোগিতা, কোরীয় উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতি এবং পিয়ংইয়ং, বেজিং ও মস্কোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফিলিপিন্স উপকূলে তীব্র ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ইবারাকি প্রিফেকচার থেকে শুরু করে ওকিনাওয়া পর্যন্ত সেদেশের বিস্তৃত উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ফিলিপিন্সের সর্বোচ্চ 3 মিটার এবং মালয়েশিয়ায় 1 মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হওয়ার পর থেকে এখনও অবধি শৌচাগার, রান্নার গ্যাস ও পানীয় জলের সংযোগ সহ দেশজুড়ে 4 কোটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল। সমাজ মাধ্যমের বার্তায় তিনি জানান, এই প্রকল্প দেশজুড়ে আবাসন ক্ষেত্রে এক বড় পরিবর্তন এনেছে। এই প্রকল্প লক্ষ লক্ষ মানুষের মধ্যে সম্মান, নিরাপত্তা ও আশার এক বড় ক্ষেত্র তৈরি করেছে। কেন্দ্রীয় গ্রাম

প্রধানমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিগত 12 বছর দেশের কোটি কোটি বঞ্চিত দরিদ্র পরিবারের জীবনে মর্যাদা, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায় রচনা করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জলজীবন মিশন, আয়ুষ্মান ভারত এবং গরিব কল্যাণ অন্ন যোজনার মতো উদ্যোগগুলি প্রতিকূল পরিস্থিতিতে থাকা কোটি কোটি পরিবারকে শক্তি যুগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ওয়াদিম রোজেনস্টাইন উইমেন চেস ট্যুরের এশিয়া ওসিয়ানিয়া পর্বের র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। রিটস পর্বে বিজয়ী হয়েছেন রুশ গ্র্যান্ডমাস্টার ক্যাটরিনা লাগনো। এই খেতাবের দরুন উভয় ট্যুরের গ্র্যান্ড ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দিল্লিতে আজ ন্যাশনাল হেলথ অথরিটি NHS সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মু স্বাক্ষরিত হবে। নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় পশ্চিমবঙ্গ সহ 4টি স্থানে তল্লাশি চালাচ্ছে ইডি। খবর এখনকার মতো এই পর্যন্তই। এই পরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে রাজ্য। দিল্লিতে আজ কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS এর সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি এরাজ্যে চালু করতে দেয়নি বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের যে 6 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত করা হবে। এছাড়াও নতুন করে প্রকল্পটির জন্য আবেদন করা যাবে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। তিনি আরও বলেন, নির্বাচনে ফলাফলে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং নবনির্বাচিত সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে। সেই প্রেক্ষাপটে জনমতের প্রতি সম্মান জানিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ এবং রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় একটি দলের যেভাবে চলা উচিত তৃণমূল কংগ্রেস সেই পথে চলেনি।
1: একের পর এক যে ধরনের দুর্নীতি, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে। যখন ক্ষমতায় আসলো, প্রথম বৈঠক হলো কোথায়, কালিম্পংয়ের ডেলো পাহাড়ে, সেখানে চিট ফান্ডের মালিকদের সঙ্গে বৈঠক হচ্ছে, তারপর চিত্র প্রদর্শনী হচ্ছে, সেই আঁকা ছবিগুলো বিক্রি হচ্ছে 10 লাখ 15 লাখ টাকায়, এবং এইটা কিনছেন কারা, চিট ফান্ডের মালিকেরা, বিভিন্ন শিল্পপতি। তো করাপশন তো শুরু তখন থেকে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বুঝতে পেরেছি যে এই দল মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে।
0: বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুখেন্দু শেখর রায়ের বক্তব্যের সঙ্গে তাঁরা একমত।
2: বহু মানুষের ইচ্ছা যখন মিলে যায় তখন ইচ্ছার ঐক্য তৈরি হয়, এবং গণতন্ত্রের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ইচ্ছার ঐক্য খুব গুরুত্বপূর্ণ। আমি সুখেন্দু শেখর রায়, এটা তার ব্যক্তিগত মতামত, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর সঙ্গে আমরা একমত।
0: ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাকে কলকাতায় আনা হচ্ছে বলে খবর। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলওর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিল জাহাঙ্গীর, নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফ আধিকারিকরা সেখানে পৌঁছে তাকে পাকড়াও করে। ফলতা বিধানসভা কেন্দ্রে গত 21 মে পুনর্নির্বাচনের 48 ঘন্টা আগে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর। পুনর্নির্বাচনের কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্ট জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের 5টি মামলায় তাকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিলেও 26 মে তা প্রত্যাহার করে নেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফলতার প্রভাবশালী নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে স্থানীয়রা জমি দখলেরও অভিযোগ তুলেছেন। এদিকে হুমকি, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে হুগলির সিঙ্গুরে তৃণমূল কংগ্রেস নেতা সুভাষ খামরুইকে পুলিশ গ্রেপ্তার করেছে। 2021 ভোট পরবর্তী

0: আদালতের দ্বারস্থ হন তার আইনজীবী। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, গ্রেপ্তারির আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করা যেতে পারে, কিন্তু জরুরি ভিত্তিতে মামলার শুনানির অনুমতি দেওয়া সম্ভব নয়। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির প্রয়োজন নেই বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। বিচারপতি কৃষ্ণা রায়ের বেঞ্চে আজ দ্রুত শুনানির আবেদন জানানো হলে তিনি বলেন, আবেদনকারী ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন, সেক্ষেত্রে নিম্ন আদালতে জামিনের আবেদন জানানো যেতে পারে। মামলার শুনানি হবে জুলাই মাসে। গত 11 মে সাড়ে 10 ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। সোনাপাপ্পু মামলায় ইডির তলবের একদিন আগেই আজ সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন শ্রেয়া পাণ্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছিল। সোনাপাপ্পু মামলায় মোবাইল পরীক্ষা করে বিভিন্ন চ্যাটে শ্রেয়ার নাম উঠে আসায় তাকে ডেকে পাঠানো হয়। যাদবপুর স্টেশন এবং সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন দোকান মালিকরা। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময় পর্যন্ত নতুন একটি মেট্রো করিডরের জন্য প্রাথমিক ইঞ্জিনিয়ারিং ও ট্রাফিক সমীক্ষার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। মেট্রো রেলের 2026-27 সালের সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই প্রকল্প। সমীক্ষার জন্য 8 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কিছু অংশ এবং সিকিমে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা। রাজ্যজুড়ে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, মহিলা মহল একটু পরেই।
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় ব্রততী দাস।

নমস্কার বন্ধু, আজ মহিলা মহল নিয়ে সঙ্গে রয়েছি ব্রততী। আজ 8ই জুন, আজকে বিশ্ব মহাসাগর, আন্তর্জাতিক মহাসাগর দিবস। 8ই জুন তারিখকে আন্তর্জাতিকভাবেই মহাসাগর দিবস হিসেবে পালন করা হয়। 1992 সালে এই দিবস পালন শুরু হয়েছিল। সে বছর ব্রাজিলের রিও ডি জেনারিওতে সংঘটিত ধরিত্র সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2008 সালের পর থেকে জাতিসংঘ এই দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। পৃথিবীতে জীবন টিকিয়ে রাখতে কিন্তু মহাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেটি তুলে ধরতেই এই উদ্যোগ। সমুদ্র সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এই দিনটি উদযাপিত হয়ে আসছে। বিশ্ব মহাসাগর দিবস 2026-এর মূল থিম রয়েছে একটি নয়, বেশ কয়েকটি। সেগুলোর মধ্যে রয়েছে আমাদের মহাসাগর, আমাদের ভবিষ্যৎ, মহাসাগরকে টিকিয়ে রাখার শিক্ষা এবং পুনরায় কল্পনা করুন আমরা যে বিশ্বকে জানি তার বাইরে আমাদের মহাসাগরের সাথে একটি নতুন সম্পর্ক।

সামুদ্রিক সুরক্ষিত এলাকাকে সুরক্ষিত রাখতে কিন্তু এই দিবসটি পালন করা হয় এবং মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য এই দিবসের পালন। সমুদ্র, সাগর আমাদের অনেকভাবে সাহায্য করে। এই পৃথিবীপৃষ্ঠের প্রায় 70% জুড়ে রয়েছে মহাসাগর। এটি আমাদের নিঃশ্বাসের বেশিরভাগ অক্সিজেন তৈরি করে, জলবায়ু নিয়ন্ত্রণ করে, আবহাওয়া নির্ধারণ করে এবং লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহে সাগর অপরিহার্য। তাই সাগরকে বাঁচাতে আমরা একে অপরের হাতে হাত মিলিয়ে উদ্যোগ নিতেই পারি। প্লাস্টিক ব্যবহার করব না, সমুদ্র থেকে অতিরিক্ত মাছ ধরব না, বা সমুদ্র যাতে দূষণমুক্ত থাকে সেই দিকে আমরা সচেতন হব। আজ এই বিশ্ব মানে আন্তর্জাতিক মহাসাগর দিবসের সাগরের কথা এত বললাম, সেজন্য একটা সাগরের গান শোনাই, তারপরে মূল অনুষ্ঠানে আমরা যাব।

আজ বায়োস্কোপের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে গল্প শোনাবো এমন একটি মেয়ের যার জীবনটা ছোট এখনো পর্যন্ত, কিন্তু জীবনের অনেক গল্প রয়েছে, অনেক দিকের গল্প। বায়োস্কোপের গল্পতে তো আপনারা গল্প শোনেন। আজকে কথা হবে অতিথি শতাক্ষী নন্দী। নামটা শুনে হয়তো একটু মনে হলো চিনি কি, কথা শুনলেই বুঝতে পারবেন আপনারা খুব ভালো করে চেনেন। নমস্কার শতাক্ষী, আজকে অনুষ্ঠানে আপনাকে স্বাগত।

0: অনেক ধন্যবাদ আমায় ডাকার জন্য।
1: প্রথমেই জিজ্ঞেস করবো, আকাশবাণী এসে কেমন লাগছে? আকাশবাণীর সঙ্গে কি একটা নস্টালজিয়া ফিল করছেন?
0: হ্যাঁ, মানে ওটাই প্রাথমিক ফিলিং। সেটা তো শুধু আমার এখানে আগে আসার অভিজ্ঞতা নয়, মানে আকাশবাণীর ঐতিহ্য তো, সেই করিডোরগুলো, সেই ঘরগুলো, এবং পুরো তো দেখে তো বোঝা যাচ্ছে যে এটা মানে কত বছরের কত কিছু দেখেছে এই ঘরটা বা এই ঘরগুলো। সেখানে আমি বসে আছি,
1: মানে আমার ব্যক্তিগত ভালো লাগছে যে আকাশবাণী একটি তীর্থক্ষেত্র, কারণ এমন এমন মানুষের পদধূলি এখানে আছে।
0: একদমই একদমই তাই,
1: সেখানে আমরা বসে কথা বলছি মানে।
0: হ্যাঁ, আমার মনে হয় এটা মানে নতুন সময়ে অনেক কিছু ডেভেলপ হচ্ছে, অনেক কিছু নতুন নতুন জিনিস বা জায়গা তৈরি হচ্ছে, সেগুলো খুব ভালো কথা। কিন্তু এই যে যে জায়গাগুলো, মানে আকাশবাণীর মতন একটা জায়গা যার এত বড় লেগেসি আর ঐতিহ্য, আমার মনে হয় সেটা কোথাও গিয়ে মাথায় তুলে রাখা উচিত। কারণ তুমি যেটা বললে ওই কারণেই, যে
1: একদম তাই,
0: যেই যে মানুষ এই করিডোরের মধ্যে দিয়ে গেছে,
1: যাদের পরিশ্রমে এরকম একটা সংস্থাকে
0: অবশ্যই
1: এই জায়গায় পৌঁছে দিয়েছিল।
0: একদমই তাই।
1: সেটাই কথা বলি আপনার কাজ নিয়ে, যেহেতু অভিনয় আপনার পেশা এবং নাচ হচ্ছে নেশা, তাই তো? এবারে এই অভিনয়ের শুরুটা কোথা থেকে?
0: অভিনয়টাও নেশা।
1: অভিনয়টাও নেশা, বেশ, দুটোই নেশা এবং পেশা একসঙ্গে মিলেমিশে একাকার। এই শুরুটা কোথা থেকে হলো, কেন হলো, হঠাৎ করে অভিনয়ই বা কেন?
0: আমার মনে হয় এটা মনে হয় না, এটাই তাই, সেটা হচ্ছে আমি একদম ছোটবেলা থেকে ভীষণ পারফর্মেটিভ ধরনের একটি বাচ্চা ছিলাম। মানে কখনো স্কার্ট পরে মাথায় পরে নিয়ে চুল তৈরি করে নানান রকম ক্যারামতি করছি, কখনো এখান থেকে ওখানে লাফিয়ে সার্কাসের মতন অনেক কিছু করছি, কখনো মায়ের কিছু একটা গয়নার বাক্স কিছু একটা অংশ ধরে এরকম জার্নালিস্টের মতন মাইক, মেকশিফট মাইক বানিয়ে জার্নালিস্টের মতন লোকজনদের প্রশ্ন করছি, মানে অনেক কিছু করতাম আর কি, রোল প্লেইং যেটাকে বলে। তো সেইটা যে একটা পারফর্মারের ইঙ্গিত, সেটা তো ছোটোবেলায় বাচ্চা বয়সে কেউ বোঝে না, ওটা আস্তে আস্তে যত বড় হয়েছি, নাচের প্রতি টান, থিয়েটারের প্রতি টান, সিনেমা দেখার প্রতি একটা টান, অভিনয়ের প্রতি, তারপর ফাইনালি ওইদিকেই চলে যাওয়া, ওইভাবে গ্র্যাজুয়ালি হওয়া। প্রথমে নাচ শিখেছি, আগে একদম ছোটোবেলায় ওডিসি শিখতাম, তারপরে যেটা হয় আর কি, একদম মধ্যবিত্ত পরিবারে অনেক মানে মা বাবা দুজনেই কাজ করতো সংসার চালানোর জন্য, একটা পয়েন্টের পর সেরকম পরিস্থিতি ছিল যখন আমিও ছোট এবং আমাকে নাচের ক্লাসে নিয়ে যাওয়া নিয়ে আসার কেউ ছিল না, তো আর আমারও সেরকম বয়স হয়নি যে আমি একা যেতে পারবো আসতে পারবো, তো নাচটা অনেক বছর ধরে বন্ধ থাকে। তারপরে আমার যখন 15-16 বছর হয় বয়স হয়, তখন আমি বিশাল বিদ্রোহ করেছিলাম বাড়িতে যে এইবার আমাকে যেতে দিতেই হবে। তখন বাবা মা বলে আচ্ছা ঠিক আছে, তখন আমি আমার চয়েসেই আমি কত্থক শেখা শুরু করি। কত্থক শিখতে শিখতে আমার, যেহেতু আমি বরাবরই ওই ধরনের মানুষ যে ধরো আমি শুধু ক্লাসে গেলাম বা কোথাও একটা গেলাম, সেটা মহড়া হতে পারে, রিহার্সাল হতে পারে, বা ক্লাসে গেলাম বা শুটে গেলাম, করে নিজের কাজটুকু করে বাড়ি চলে এলাম, না, সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে। ফলে আমি যখন কত্থক শেখা শুরু করলাম, আমি দেখলাম যে এটা তো একটা ভীষণই ইস্টার্ন ওরিয়েন্টাল একটা, মানে পুরো পৃথিবীর জায়গা থেকে যদি দেখি এটা ফর্ম, তাহলে ওয়েস্টার্নটা কীরকম, সেখানে শরীরের টেকনিকটা কীরকম, সেইখানে কী ধরনের ভাষা। তো আমি তারপরে ক্লাসিক্যাল জ্যাজ, একদম ক্লাসিক্যাল জ্যাজ শেখা উইথ কন্টেম্পোরারি শেখা শুরু করি। এই দুটোই আমি মিলিয়ে মিশিয়ে করছিলাম। তারপরে থিয়েটারের মধ্যে খুব অর্গ্যানিক্যালি আমি ঢুকে গেলাম। আমার বাবা চলে যাওয়ার পরে আমি কোথাও একটা বিশাল ভয়েড ফিল করেছিলাম, তখন আমি কলেজে উঠিনি স্কুলে, তো আমার তখন 16-17 বছর বয়স, তখন আমার মনে হয়েছিল যে আমার নিজে থেকে, তখন স্কুলে থিয়েটার করতাম কিন্তু আমার নিজে থেকে মনে হয়েছিল যে আমি হয়তো থিয়েটার করলে এক তো একটা নিজেকে হিল করতে পারবো, আর আরেকটা আমার মনে হয়েছিল, মানে আমার ইনস্টিংক্টস আছে কিছু কিছু বিষয়, তো আমার ইনস্টিংটিভলি আমার মনে হয়েছিল আমার ওই দিকে যাওয়া উচিত। কেন মনে হয়েছিল আমি জানি না, কিন্তু আমার ইনস্টিংক্ট আমায় বলল যে আমার মনে হয় আমার ওইদিকে যাওয়া উচিত। তারপর আমি থিয়েটারটা করা শুরু করি, থিয়েটার

0: আজ মানে প্রচণ্ড রকম ভাবে একটা, এখন সেটা এতটা কমে গেছে এখন কম্পেয়ার টু তখন, আমি যদি ভাবি সেই যে ডিসিপ্লিনটা সাংঘাতিক, মানে এখন আমি যদি, এখন যেটা হয়ে গেছে কাজও করতে হয় রোজগারও করতে হয় এত কিছু করতে হয়, ব্যালেন্স করতে হয়, বাড়ি সংসার দেখতে হয়, মায়েরও বয়স বেড়েছে, মানে তখন তো শুধু ওইটা, তো ওই সকাল থেকে সন্ধে রাত অবধি ইদার রিহার্সাল নয় তো কোথাও ট্রেনিং। আমি একটা সময় ওয়েলিংটন স্কোয়ার এসপ্লেনেডের কাছে জিমনাস্টিকের একটা, জিমনাস্টিক্স একটা লোকাল ক্লাব আছে, ওখানেও আমি শিখতে যেতাম।
1: আচ্ছা, মানে বডি মুভমেন্ট নিয়েই নানা রকম কাজ করা?
0: শুধু বডি মুভমেন্ট, আমার এইখানে একটা জিনিস বলার আছে, আমার মনে হয় যে অভিনেতার শরীর কেরম একটা জলের মতন হয়, তো আমার তখন সেটাই মনে হয়েছিল যে আমার শরীর এবং আমার মন দুটোকেই আমায় বুঝতে হবে, তো
1: এবং দুটোই ঠিক মতো করে তৈরি করার ব্যাপার রয়েছে।
0: আমার মনে হয় অভিনেতা ইজ এভরিথিং, রাইট? ইওর বডি, ইওর ভয়েস, এক্সপ্রেশনস, সব কিছু, মানে খুব কঠিন যত দিন যাচ্ছে।
1: মানে যে কোনো চরিত্রকে ধরে সেই চরিত্রটাকে ঠিকঠাক করে দর্শকের সামনে তুলে ধরা
0: এবং চূড়ান্ত পড়াশোনা করার কিন্তু ভীষণ প্রয়োজন হয়, তো এইভাবে আর কি অভিনয়ে ঢোকা।
1: এবং সেই চরিত্র যখন আপনি করছেন তখন শতাক্ষী হয়ে নয়, সেই চরিত্র হয়ে যেন দর্শক মনে রাখে।
0: হ্যাঁ, দুটোই আসলে। এটা আমি অন্য অনেক বিজ্ঞ লোকেরাও তাদের মানে কথোপকথন সাক্ষাৎকারে বলেছে বা লেখায় বলেছে, এখন আমি আস্তে আস্তে যত বয়স বাড়ছে আমি আরও ক্লিয়ারলি বুঝতে পারি, সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই নিজের যে পার্সোনালিটি ট্রেটটা সমাজের সামনে বেরিয়ে আসে তার বাইরে সেইটা না হয়ে অন্য একটা চরিত্র হওয়া, কিন্তু এটাও আমি মনে করি যে আমরা যে চরিত্রগুলো পাই বা করি সেই চরিত্রের দিকটা কোথাও না কোথাও নিজের মধ্যে থাকে। উই অল হ্যাভ দোজ ট্রেটস, আমরা কোনটা ব্যবহৃত করব, কোনটা প্রয়োগ করব, সেটা ডেফিনেটলি ডিফাইন করে আমাদের, তাই জন্য প্রত্যেক ইন্ডিভিজুয়াল
1: আলাদা আলাদা,
0: কিন্তু সবার মধ্যে সেই ইনস্টিংক্টগুলো, সেই কোয়ালিটিসগুলো, খারাপ এবং ভালো দুটোই সব রয়েছে, আমরা কোনটা প্রয়োগ করব সেটা আমাদের উপরে, তো সেইটা আর কি বার করে নেওয়া।
1: এটা খুব দামি কথা যে আমরা প্রত্যেকের মধ্যে কি লুকিয়ে রয়েছে সেটা যদি একটু জেনে নিই বা জানতে পারি বা জানার চেষ্টা করতে পারি তাহলে হয়তো কাজটা অনেক সহজ হয়। এই যে অভিনয়ের শুরু মঞ্চ দিয়ে আপনি বললেন, আপনার কথাতেই উঠে এলো, কিন্তু আপনাকে তো আমরা রূপালী পর্দাতেও দেখেছি, সিনেমা সিরিজ দুটোতেই দেখেছি, তো এক্ষেত্রে কাকে আগে রাখছেন, মঞ্চ নাকি রূপালী পর্দা?
0: আমার ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে আমি এটা ঠিক যে মানে আমি ভীষণভাবে চাই মঞ্চে আবার ফিরতে, এবং কোনো একটা প্রমিনেন্ট চরিত্র আমি যদি পাই করতে আমি অবশ্যই করতে চাই, কারণ আমার মনে হয় ওখান থেকে আমার শুরু, ওটাকে সম্পূর্ণভাবে গাছাড়া করার মতন ব্যক্তি আমি একদমই নই, কিন্তু থিয়েটার অনেকদিন করা হচ্ছে না ওই একটা কারণের জন্য যে একটা প্রমিনেন্ট চরিত্র এখনও পাইনি স্টেজে করার জন্য, পেলে অবশ্যই করব। তো থিয়েটার না সিনেমার কাজ আমার পক্ষে ডিফারেন্সিয়েট করা বা একটার বদলে আরেকটা চুজ করা মুশকিল, কারণ আমার যেই জার্নিটা থেকেছে সেখানে আমি যদি আগে মঞ্চে না কাজ করতাম বা অভিনয় না করতাম আমি হয়তো সিনেমায় চান্স পেতাম না, কারণ আমি সত্যি কথা বলতে গেলে কোনোদিন নিজের ক্ষেত্র ওভাবে প্ল্যান করিনি। অনেকে আছে আমার থেকে ছোট বা আমারই বয়সে যারা ছোটোবেলা থেকেই, সেটা বাবা মার জন্য হতে পারে বা নিজেরাও, অত্যন্ত ফোকাস ছিল যে অভিনয় করব, সিনেমায় করব, সিরিয়ালে নায়িকা হয়ে গিয়ে একদম সিনেমায় একটা বড় জায়গা তৈরি করব, মানে সেই প্ল্যানিংটা ছিল। আমার কোনো দিন সেটা ছিল না, আমার শুধু ছিল যে আমি পারফর্ম করতে চাই, আমি অভিনয় করতে চাই, আমি নাচ করতে চাই, যদি গানটা গাইতে পারতাম সেটাও হয়তো করে নিতাম, তো আমি পারফর্ম করতে চাই, তো স্টেজে ওইভাবে যাওয়া। তারপরে ওখান থেকে কারণ মনে হয়েছে যে একে আমি সিনেমায়
1: পর্দায়
0: ব্যবহার করব, সিনেমায় বা সিরিজ বা যাই বলো, তো আমি সেরকম চলে গেছি। তো আমার ক্ষেত্রে ওইটা মানে ভীষণভাবে ইন্টারকানেক্টেড, আমি আগে থিয়েটারটা করেছি বলেই আমার মনে হয় আমি সিনেমায় চান্স পেয়েছি।
1: একদমই তাই, কারণ নিজের জায়গাটা তৈরি করার একটা ভূমিকা থাকে নিজেরই, যে আমি কিভাবে জিনিসটাকে দেখছি। এই যে বিভিন্ন চরিত্রে আপনাকে দেখেছি, বিশেষ করে ইন্দু সিরিজে যে চরিত্রটি আপনি করেছেন।

0: হ্যাঁ, বা ফেলুমিত দিলেন, এই যে চরিত্রগুলো, সেগুলো যখন করছেন তখন নিজেকে কিভাবে তৈরি করছেন? কারণ প্রত্যেকটার তো আলাদা আলাদা একটা ভূমিকা আছে। তো সেখানে সেই তৈরি করার ক্ষেত্রে আপনি একটু আগেই বললেন যে প্রচণ্ড পড়াশোনা করা দরকার। এই পড়াশোনাটা কি শুধু বই, নাকি সিনেমা দেখা, নাকি কোনো বড় মানুষের ইন্টারভিউ দেখলেও কিছু শেখা যায়? কি বলবেন আপনি?
1: পড়াশোনার দিক থেকে আমি যেই কারণের জন্য বললাম সেটা হচ্ছে যে অনেক সময় এখন সেটা আর এক্সিস্ট করে কি না আমি জানি না, কারণ টাইমস, সময় এত কম্পিটিটিভ হয়ে গেছে। কিন্তু একটা সময় আমরা শুনতাম না যে অনেকে বলতো যে জীবনে কোনো চাকরি হচ্ছে না কিছু না, তাহলে অ্যাক্টিংয়ে অ্যাক্টিংটা করে দেখি বা অ্যাক্টিং করব। আমি তো তাদেরকে বলতে চাইব যে মানে ভেবে নাও, কারণ কি হারে যে পড়াশোনা করতে হয় এবং প্রস্তুতি নিতে হয়। কেন আমি বলছি সেটা হচ্ছে যে একটা পয়েন্টের পর যখন মনে হবে যে নিজেকে আরও বেশি একটু আপডেট করতে হচ্ছে বা আরও বেশি নিজের ক্রাফটের জায়গাটা এক্সপ্যান্ড করা দরকার বা করতে চাই, যাতে আরও পরিচালকরা আরও নোটিস করে বা অন্য চ্যালেঞ্জিং চরিত্রের জন্য আরও ভরসা করতে পারে, তো সেখানে তো করতে হবে। আর পড়াশোনা বলতে গেলে শুধুমাত্র আমি মনে করি বই পড়া থিওরি ওয়াইজ নয়, অবভিয়াসলি বই পড়া দরকার, কিন্তু আমার মনে হয় সব দিক দিয়ে চোখ কান খোলাটা কিরম জরুরি হয়ে ওঠে অভিনেতা হিসেবে, কারণ সবই তো কাজে লাগবে, তাই না? মানে আমি বই পড়লাম, বিভিন্ন ধরনের গান শোনা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সিনেমা, বিভিন্ন অভিনেতাদের কাজ দেখা, সেটা মঞ্চে হোক বা ক্যামেরার সামনে হোক, রাস্তাঘাটে মানুষজন কিভাবে চলাফেরা করছে, মানে এই সবটার ক্ষেত্রে কিরকম চোখ নাক মুখ খোলা রাখা একটা বিষয় হয়ে যায়। আমি মনে হয় গোটাটাই একটা পড়াশোনা,
0: গোটাটাই পড়াশোনা। এই অভিনয়ের ক্ষেত্রে আপনার শিক্ষাগুরুকে?
1: এটা মানে অদ্ভুত একটা উত্তর, আমার একজন কোনো শিক্ষাগুরু নেই।
0: আচ্ছা,
1: কারণ আমি মাল্টি ডিসিপ্লিন শিখতে শিখতে গেছি, মানে বলে না মা জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, আমি মনে হয় আমি সেরকমই একটি এক্সাম্পল। কারণ আমি প্রথমে ওড়িশি শিখেছি, তারপর এমন নয় যে একটা ভাল লেগেছে তারপর ভাল লাগেনি বলে অন্যটায় গেছি, মানে প্রচণ্ড শেখার খিদে,
0: মানে এক্সপ্লোর করতে করতে যাওয়া।
1: হ্যাঁ,
0: একদম।
1: তো যখন ওড়িশি শিখেছি তখন অন্য কেউ, অলকা কানুঙ্গুর কাছে শিখেছি, কত্থক শিখেছি তখন অন্য কারোর কাছে শিখেছি, তারপরে যখন আমি থিয়েটার করছি তখন একটা পার্টিকুলার দলের সঙ্গে থিয়েটার করছি না, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের পরিচালনায় থিয়েটারে কাজ করছি। সিনেমা সিরিজে পরিচালক তো বিভিন্ন ধরনের হয় না, এবং আমি ধরে নিলাম অভিনয়ের দিক থেকে, মানে যেখানে স্টেজে বা ক্যামেরার সামনে প্রফেশনালি অভিনয় যখন করছি না, তার বাইরেও যখন আমি বিভিন্ন জায়গায় স্কিলস শিখছি, ট্রেনিং করছি বিভিন্ন ফর্মে, সেটা বিভিন্ন ধরনের নাচ বলো, মার্শাল আর্ট বলো, কেরালায় বা আটাকালারিতে যখন আমি সেটা ব্যাঙ্গালোরে বেসড, তো সেখানে যখন কালারি করছি বা কন্টেম্পোরারি শিখছি বিভিন্ন ধরনের টিচার।
0: যেটা আমার অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যে নধরের ভেলা, নধরের ভেলা একদম একটা অন্য রকম ছবি, এই যে অভিজ্ঞতাটা বা নধরের ভেলা অন্য ছবির থেকে কেন আলাদা বলে মনে হচ্ছে, বা নিজের অভিজ্ঞতা সবটাই একটুখানি শুনবো।
1: নধরের ভেলা সিনেমাটা যেভাবে শ্যুট করেছি আমরা এবং যেই প্রসেসে শ্যুট হয়ে আমরা অভিনয় করেছি সেই প্রসেসটার মধ্যে দিয়ে, সেরকম ভাবে আমি কিন্তু আগে কোনো ছবিতে কাজ করিনি। হ্যাঁ, অবশ্যই আমি এর আগে বিভিন্ন কাজ করেছি, সিনেমা এবং ওয়েব সিরিজ, এবং সেগুলো খুবই স্মরণীয় এক্সপিরিয়েন্সেস, খুবই স্পেশাল মুহূর্ত। কিন্তু নধরের ভেলা আলাদা কেন, মানে আমি একটা উদাহরণ যদি দিই, আমরা দুপুরবেলা একদম দুপুরে ওই যেখানে শ্যুট হয়েছে, তুমি তো নধরের ভেলা দেখেছো, যে সার্কাসের পুরো তাঁবুটা সেটা নদীর ধারে, ওখানে সার্কাসের তাঁবু রয়েছে, মেলা বসেছে, নাগরদোলা, খাবারের স্টল থেকে আরম্ভ করে প্রত্যেকটা চরিত্রে আলাদা আলাদা যে তাঁবু, যেখানে প্রত্যেক চরিত্রের ঘর দেখানো হয়েছে, আমার চরিত্রেরও রয়েছে, সেগুলো ওখানে তো তৈরি করে ওখানে ছিল 13 দিন টানা, আর সত্যি মেলার মতনই সব কিছু, নাগরদোলা, খেলা দেখানো, গ্রামের মানুষ যখন আসছে ওখানে তখন ওরা কিন্তু সত্যি,
0: মানে গ্রামের মানুষের কথাতেই মনে পড়লো যে গ্রামের মানুষ কিন্তু কোনো এক্সট্রা বলে যে অভিনেতা ধরা হয়।

0: সেটা কিন্তু নয়, ওখানে একদম মানে গ্রামের মানুষরাই
1: আসছে, কোনো ট্যালেন্ট নয়, সত্যিকারের গ্রামের মানুষ তারা ভাবছে যে সত্যিকারের সার্কাস বা মেলা হচ্ছে। এবং এই যে আমার মানে আমাদের সব ছবি পোস্টারে লাগানো ছিল যে অমুক পারফরমেন্স তমুক পারফরমেন্স, ওরা কিন্তু সত্যিকারেই টিকিট কেটে বা সত্যিকারেই ভাবছে যে হ্যাঁ তাহলে আমরা হয়তো এরকম নাচ দেখতে পারবো বলেই তারা ভিড় করে একদম ঢুকে পড়েছে তাঁবুর মধ্যে। তো ওইটার মধ্যে দিয়ে তো আমরাও ছিলাম, দুপুরবেলায় পৌঁছাতাম, তারপরে পরের দিন ভোরবেলা অবধি শ্যুট করে আবার ফেরত চলে যেতাম আমাদের থাকার জায়গা যেখানে আমরা সবাই থাকতাম। তো ওই পোশাকে, ওই মেকআপে, ওই কস্টিউমে উইথ রিয়েল পিপল, একটা পয়েন্টের পর বুঝতে পারছি না যে ওটা সিনেমা না রিয়্যালিটি, দুটোটাই কিরকম মার্জ হয়ে গেছে। তাই যখন দিনের শেষে বা ওই ১৩ দিন টানা একটা ঘোরের মতনই ছিল, কারণ সারাক্ষণ ওই সার্কাসের মহল এবং সেইটার মধ্যে দিয়ে রোজ যাচ্ছি, বাকিটা সময় তো ঘুমোচ্ছি তাই না, শুটিং শেষ করে
0: একদমই।
1: তো তারপরে যখন ওই ১৩ দিন কেটে গেল তখন বুঝতে পারলাম না যে এই ১৩ দিন অভিনয় করছিলাম নাকি সত্যিকারের ওই মানুষগুলো
0: হয়ে উঠেছিলেন
1: মতন আমরা ব্যবহার করতে আরম্ভ করেছিলাম, দুটোটাই ব্লেন্ড হয়ে গেছিলো। দ্যাট ইজ হাউ ইটস।
0: এটা তো একটা অন্যরকম অভিজ্ঞতা, কিন্তু ধরুন ওইখানে যখন আপনারা শুটিং করছেন, গ্রামের মানুষরা ধরুন যে ধরনের চরিত্র আপনি করেছেন, যখন শুটিং হচ্ছে না তখনও ওখানে রয়েছেন এবং আপনার ঘরটা যেটা দেখানো হয়েছে, রূপা চরিত্রের ঘরটা যেটা দেখানো হয়েছে, তো গ্রামের মানুষের মানে রিপারকেশন কী ছিল বা গ্রামের মানুষের মানে উত্তরটা কী ছিল, আপনার সঙ্গে তাদের ব্যবহারটা কেমন ছিল?
1: ওরা কিন্তু, আমার মনে হয় না, আমি কিন্তু জানি না যে ওরা আদৌ ডিস্টিংশন করতে পেরেছিল কি না যে অমুক মানুষ একজন অভিনেতা ও আসলে এই এটা অভিনয় করছে, কারণ আমরা ওই পোশাকেই তো ছিলাম সারাক্ষণ। মানে
0: মানে ওনাদের কাছে ব্যাপারটা খুব একটা আলাদা,
1: মানে তুমি দেখবে যখন রূপা পারফর্ম করছে না তখন ও একদম সিম্পল সালোয়ার কামিজে যেরকম রয়েছে, কোনো মেকআপ ছাড়া, তখন কখনো তো ওইটাই রয়েছি, নয় তো আমি রূপার যখন মিস বেবি হয়ে উঠছে তখন সেই ঝিকিমিকি জামা পরে সেটা করছি, বা যখন মা মনসা হচ্ছে তখন সেই কস্টিউমটা চেঞ্জ করছি। এই চেঞ্জটাই যখন হচ্ছে তখন চরিত্রের মানে গল্পের মধ্যে চরিত্রে যে বিভিন্ন রূপের চেঞ্জ সেইটা রয়েছে, কিন্তু এইগুলো চেঞ্জ করে ফেলে দিয়ে তারপরে শতাক্ষী যেরকম টি শার্ট বা প্যান্ট পরে বসে থাকে ওইটা নেই, তো ওটা হচ্ছে ওই ঘরে গিয়ে
0: একদম তাই।
1: তো দুপুর থেকে সন্ধে অবধি ভোর অবধি ওইটাই মানুষ দেখছে। এবার মেলা হচ্ছে, মানে এটা খুব মজার বিষয়, সেটা হচ্ছে যখন মেলা হচ্ছে আমার সার্কাস হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে তো কেউ, এবার তো নদীর ধারে তো কোথাও গিয়ে কোন কোথায় গিয়ে লোকে গুটলি মেরে আড্ডা দিচ্ছে, গল্প করছে, আসর বসেছে নিজেদের মতন করে
0: একদম। তো এই নধরের ভেলার কথা তো বললে শেষ হবে না, কিন্তু আমাদের সময়টা তো একদম বাধা ধরা, তো শেষের দিকেই যাই। এখন কি কাজ চলছে, বর্তমানে কি চলছে?
1: আমি একটা, যেহেতু রিসেন্টলি করলাম, একটা ছবি শ্যুট করা শেষ করলাম, সেখানে বেশি কিছু বলতে চাই না কারণ কোনো মানে সেটা কমপ্লিট হচ্ছে, তো সবে শেষ করলাম। সেই পরিচালক তার প্রথম ছবি, কিন্তু সে বিদেশে থাকে, শি ইজ আ ডিরেক্টর যার নিজের লেখা স্ক্রিপ্ট, এবং গোটা টিমটা হচ্ছে শুধু কলকাতার না, কলকাতার বাইরে এবং কলকাতা মিলিয়ে।
0: বেশ,
1: তো ওইটা আমার খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হয়েছিল। মানে
0: আরেকটি কথা জিজ্ঞেস না করলেই নয়, সেটা হচ্ছে বিরহী। আমার খানিকটা মনে হয়েছে নধরের ভেলা আর বিরহী কিরকম পাশাপাশি চলছে, মানে একদম ওই যেরকমভাবে বিরহীতে ওই সাইকেলে করে চলে যাওয়া, মানে ওই গ্রামের একটা পরিবেশ, ঠিক যেন নধরের ভেলাটাও সেটা। বিরহীর জায়গাটা যদি একটু বলেন যে কেমন কাজ হয়েছিল বা কিভাবে হলো, কেমন লেগেছিল, কারণ ওটা দিয়েই আপনার পরিচয়টা কিন্তু মানে
1: প্রাথমিকভাবে
0: অভিনেত্রী হিসেবে পরিচিতিটা,
1: প্রাথমিকভাবে যদি খুব ওয়াইডলি মানুষ যদি চিনে থাকে তাহলে সেটা বিরহী দেখে। এখনো লোকে আমার সঙ্গে যখন তারা প্রথমে যখন আমাকে দেখে বা আলাপ হয় তারা তখন মানে বলে তোমায় বিরহীতে দেখেছি না, তো এইটা একটা রয়েছে, এটা তো সারা জীবন থেকে যাবে, কিছু করার নেই। তো বিরহীতে

0: আসলে আমি অডিশন দিয়েছিলাম, আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমার বন্ধুদেরই করা একটি অনুষ্ঠান, সেখানে স্টেজে মানে নিরঞ্জন সদনে, তো ওদের আমি একটু আলো ডিজাইনিংয়ের জন্য হেল্প করছিলাম, কারণ নিজেদের বন্ধুদের করা তো যে যার পারছে নিজের মতন করে হেল্প করছে। সেখানে প্রদীপ্তদার একটা ডকুমেন্টারি দেখানো হয়েছিল এবং ওখানে প্রদীপ্তদার সঙ্গে সামনাসামনি আলাপ হয়। তার আগে একবার আমি যোগাযোগ করেছিলাম থিয়েটার করতে করতে, তখন আমি অথ হিড়িম্বা কথা বলে একটা নাটক করতাম, ওখানে আমি হিড়িম্বার চরিত্রেই অভিনয় করতাম। তো তখন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম ওই দলের মধ্যেই যে আমি তো সিনেমায় অভিনয় করতে চাই, কিন্তু আমি কীভাবে করব, আমি কাউকে চিনি না, কোনো রকমের কোনো কানেকশন নেই, আমি কোনো পরিচিত মুখও নই, যেটা হয় অনেকে ইয়াং মেয়েরা সিরিয়াল করে একটা পরিচয় তৈরি হয়, আমার সেটাও নেই। তো তখন আমাকে সেই মানে তিনি সাজেস্ট করেছিলেন, তুমি একবার প্রদীপ্ত ভট্টাচার্যের সঙ্গে কথা বলতে পারো। আমি বললাম উনি এত মানে তখন আমার মাথায় ঘুরছে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর প্রদীপ্ত ভট্টাচার্য, উনি আমার সঙ্গে কেন কথা বলবেন, আদৌ কি রেসপন্ড করবেন, আমার কাছে নাম্বার নেই কীভাবে করবো, বলে আমি দিয়ে দিচ্ছি। বললাম তাই, আচ্ছা। তো আমি নাম্বার পেলাম, আমি নিজে থেকে একটা শরীর এডিট করেছিলাম এবং সেটা খুব বোকা, আমি কেন বলছি, 11 মিনিটের ছিল, 11 মিনিটে শরীর কেউ দেখে না, ম্যাথম্যাক্স 4 মিনিট বা 5 মিনিট বড় জোর, আমি যাবতীয় যা যা করেছি সব কিছুর কিছু না কিছু নিজে কেটে কেটে আমি এডিট করে ভিডিও বানিয়ে 11 মিনিট ওনাকে হোয়াটসঅ্যাপ করে ইউটিউব লিঙ্ক বলে মেসেজ করেছিলাম যে আমি অমুক, আপনার সাথে কাজ করতে চাই, আপনার ফ্যান এবং আমি চাই অভিনেতা হিসেবে আরও ভালো কাজ করতে, আপনার যদি কোনো কাজ থাকে বা অডিশন থাকে বা যে কোনো চরিত্র আমি করতে চাইবো, এমন একটা আমার শরীর, তাহলে আপনি দেখতে পাবেন যে আমি কিরকম কাজ করি এই। আর আমার নাটকের জন্য শোয়ের জন্য ইনভাইট করেছিলাম ব্যাস, তারপরে উনি কোনো উত্তর দেননি, মনে হয় দেখেন উনি, আমি জানি না। সেই দিন কাট্টু ধরে নয় 1 বছর বাদে
1: বেশ
0: আমি এরকম বন্ধুদের ওদের প্রোগ্রাম নিরঞ্জন সদন হেল্প করছি, ইনফ্যাক্ট তখন বর্ণ অনন্য মানে সাত্তকী দা এবং আরও অনেকের একটা ব্যান্ড আছে, তাদেরই কনসার্ট বা পারফরমেন্স ছিল, তো সেইটারই লাইটের ডিজাইনিং আমি একটু হেল্প করতে গেছিলাম। তো ওখানে প্রদীপ্তদার ডকুমেন্টারি দেখানো হচ্ছে, তো ওখানে প্রদীপ্তদার সঙ্গে সামনাসামনি আলাপ হয়।
1: আচ্ছা,
0: তখন সামনাসামনি যখন আলাপ হয় তখন ইন্ট্রোডিউস করি, আমি ওসব নিয়ে কিছু বলিনি যে আপনাকে পাঠিয়েছিলাম ইত্যাদি, তখন উনি আমাকে দেখে বলেন যে হ্যাঁ তুমি সতাকি, তোমার একটা অডিশন লাগবে। আমি বলছি ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তখন
1: সেই থেকে শুরু,
0: ওরা বিরোহীর অডিশন,
1: বিরোহীর অডিশন,
0: এবং আমি আমার এখনো মনে আছে আমি অনেকগুলো ভেরিয়েশন করে টেক করেছিলাম, আমি না চুজ করতে পারিনি যে আমি কোনটা পাঠাবো, 7-8টা করেছিলাম, 7-8টাই পাঠিয়ে দিয়েছি। তারপরে উনি বোধহয় আর 4-5 দিন বা 6 দিন বাদে ফোন করে বললেন যে তুমি করছো,
1: বাহ,
0: তো সাইকেল চালাতে হবে। বললাম একটু তো আমি সাইকেল চালাতে জানি না, তো শিখে ফেলতে হবে। তখন আমার হাতে 15 দিন, আমি সাইকেল শেখা শুরু করি। আমি তারপরে তেহট্ট গেলাম, হ্যাঁ তেহট্ট যখন পৌঁছালাম প্রপারলি অ্যাকচুয়ালি 2-3 দিনের মধ্যে আমি তুললাম।
1: বিরোহীর অভিজ্ঞতা একরকম, নজরের ভেলা একরকম, নানা রকম অভিজ্ঞতা নিয়ে জীবন চলবে, আর আমাদের ঘড়িও কিন্তু টিকটিক করে চলছে, শেষ করতে হবে। আজকে এখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে বলবো যে যারা অভিনয় করতে চাইছে তাদের উদ্দেশ্যে কী বল।
0: প্রথমত আমি কেউ অ্যাডভাইস দেওয়ার মতো কেউ নই, কিন্তু আমার মনে হয় সবারই ভেতরে একটা কলিং বা তীব্র আগ্রহ খিদে ইচ্ছা থাকে কোনো একটা কিছুর প্রতি। তো কেউ যদি সত্যিকারের অভিনয় করতে চায়, নট বিকজ অন্য কিছু হচ্ছে না তাই অভিনয়টা ট্রাই করে দেখি, বাট অ্যাকচুয়ালি ওই প্যাশনটা যদি থাকে আমি বলবো যে ওটাকে আঁকড়ে ধরে রাখো, কারণ ইট ইজ নট ইজি ফর শিওর, প্রচুর প্রেশান্স দরকার পড়ে, প্রচুর রিজেকশন থাকে, এরকম সময় যাবে যখন তোমার মনে হবে যে আমি তো পারি কাজটা করতে বা আমি প্রিপেয়ার্ড বা আমার মধ্যে সেই তাগিদটা রয়েছে যে আমি নিজেকে পুশ করতে পারি, তাও আমি কেন পাচ্ছি না বা আমি না পেয়ে অন্য কেউ কেন পাচ্ছে, এইগুলো সব প্রশ্ন মাথায় আসবে এবং সেটা একটা ফ্রাস্ট্রেশন তৈরি করবে। আমি আগে খারাপগুলো বলে দিলাম,
1: ঠিক তাই।
0: তো তার সত্য

0: সত্ত্বেও, যদি সত্যি অভিনয়টা ভালোবাসো, তাহলে তার সত্ত্বেও ওটাকে তুমি আঁকড়ে ধরে রাখবে। হ্যাঁ, আমাদের মতন যারা মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে সার্ভাইভাল। আমাদের রোজগার করে খেতে হয়, রাইট? কারণ আমাদের ফ্যামিলি ওয়েলথ নেই, আমাদের কি বলবো, খুব কমফোর্টেবল বাড়ির মধ্যে, মানে 3 মাস 4 মাস 6 মাস কাজ করলাম না, তাও কমফোর্টেবলি চলে গেল সামহাও, এরকম পরিস্থিতির মধ্যে আমরা অনেকেই থাকি না। তো নানান রকমভাবে ব্যালেন্স করতে করতে যেতে হয়। আমি বলবো যে ইট ওয়ার্কস আউট। হ্যাঁ, খুব কঠিন হয় অনেক সময়। তোমার মনে হবে অভিনেতা হিসেবে যে তোমাকে পয়সার জন্যই অনেক রকম নানান রকম কাজ করতে হচ্ছে, যেগুলো ক্রিয়েটিভলি তোমাকে একদম স্যাটিসফাই করছে না, কিন্তু ইটস অল আ পার্ট অফ দ্য গেম। জীবনটাই এরকম, তোমাকে এটা 70% মাঝে মধ্যে এরকম হবে যে 70% অফ দ্য টাইম পয়সার জন্য অভিনয় করতে হচ্ছে, এবং 30% অফ দ্য টাইম মনের মতো
1: কিছু
0: চরিত্র পাচ্ছ, তখন যাতে লাফিয়ে পড়ে একদম তুমি করতে পারো। তো আমি বলবো যে ভীষণ প্রাথমিকভাবে দরকার হচ্ছে ইউ হ্যাভ টু বিলিভ। এইটা
2: আজ মহিলা মহল এই পর্যন্ত। সঙ্গে ছিল অভিনেত্রী শতাক্ষী নন্দী, শুনলাম তাঁর জীবনের কথা, আর আমি ছিলাম ব্রততী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: At one or two places over Odisha. Thunderstorm with gusty winds of around 40 to 50 km per hour and lightning is likely at one or two places over Bihar, Jharkhand, Andaman and Nicobar Islands and all the districts of Sub-Himalayan West Bengal and Birbhum, Murshidabad, Nadia, East Burdwan, North 24 Parganas, South 24 Parganas and West Burdwan districts of Gangetic, West Bengal. Hot and humid conditions are likely to prevail at one or two places over Odisha. Forecast for Kolkata and neighborhood says thunderstorm with rain, maximum temperature will be around 35 degrees Celsius and minimum temperature will be around 27 degrees Celsius. Weather warning for the fishermen of West Bengal coast says occasional squally wind with speed reaching 40 to 50 km per hour and gusting to 60 km per hour is likely to prevail along and off West Bengal and North Odisha coast during the next 24 hours. Hence, fishermen are advised not to venture into the sea along and off West Bengal coast and North Odisha coast during the next 24 hours. Weather warning for the next for the fishermen of Andaman and Nicobar coast says due to squally wind with speed reaching 40 to 50 km per hour and occasionally gusting to 60 km per hour is likely to prevail along and off Andaman and Nicobar coast from the 8th to the 12th of June 2026. Fishermen are advised not to venture into the sea along and off the Andaman and Nicobar coast from the 8th to the 12th of June 2026. And here we conclude today's midday weather bulletin.
1: Akashbani, Kolkata. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল বিকেল 3:59 থেকে 4:01 মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আলিপুরের উপর দিয়ে উত্তর পশ্চিম অভিমুখে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে এবং বিকেল 4:24 থেকে 4:25 মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দমদমের উপর দিয়ে দক্ষিণ দিকে ঘণ্টায় সর্বোচ্চ 46 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। গত 24 ঘণ্টায় অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র, তবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের প্রায় সর্বত্র, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায়, ওড়িশার কিছু অঞ্চলে, ঝাড়খণ্ড ও বিহারের কোথাও কোথাও, এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে গেছে। ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও নদিয়া জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দু একটি জায়গায়। উষ্ণ রাত্রি অনুভূত হয়েছে ওড়িশার দু একটি জায়গায়। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ওড়িশার বৌধে এবং পার্বত্য অঞ্চলে তা রেকর্ড করা হয়েছে 29.6 ডিগ্রি সেলসিয়াস সিকিমের তাদংয়ে। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ কল্যাণী 6 সেন্টিমিটার, কাঁথি 5 সেন্টিমিটার, বাগাতি 5 সেন্টিমিটার, কলাইকুণ্ডা 5 সেন্টিমিটার, আমতা 4 সেন্টিমিটার, সাগরদ্বীপ 3 সেন্টিমিটার, উলুবেড়িয়া 3 সেন্টিমিটার। এই সবকটি অঞ্চলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের চেপানে 14 সেন্টিমিটার, আলিপুরদুয়ার 13 সেন্টিমিটার, বুন্দিবাড়ি 10 সেন্টিমিটার, দমোহনী 9 সেন্টিমিটার করে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লং দ্বীপে 1 সেন্টিমিটার, বিহারের তৈবপুর 6 সেন্টিমিটার, কিষানগঞ্জ, আরারিয়া 4 সেন্টিমিটার করে, গালগালিয়া 3 সেন্টিমিটার, ঝাড়খণ্ডের শিকাতিয়া 4 সেন্টিমিটার, মাঝগাঁও 4 সেন্টিমিটার, রামগড় 4 সেন্টিমিটার করে, ওড়িশার চন্দনপুর 5 সেন্টিমিটার, কাপ্তিপাড়া 5 সেন্টিমিটার, খয়রা 5 সেন্টিমিটার, ঔপাড়া 4 সেন্টিমিটার করে। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র। এছাড়াও সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডের অনেক জায়গায় আগামী 48 ঘণ্টার আবহাওয়ার সতর্কীকরণে জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার দু একটি জায়গায়। ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার কোথাও কোথাও। এছাড়াও ঝড় বৃষ্টি হতে পারে ওড়িশার দু একটি জায়গায়। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন

ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার। উষ্ণ এবং আর্দ্র অবস্থা থাকবে উড়িষ্যার কোনো কোনো জায়গায়। কলকাতা এবং আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য এক সতর্কবার্তা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলের কাছে বা দূরে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টা 40 থেকে 50 কিলোমিটার, সর্বোচ্চ 60 কিলোমিটার। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন আগামী 24 ঘণ্টায় তাদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ অর্থাৎ 8ই জুন থেকে আগামী 12ই জুন অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের কাছে বা দূরে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার, সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত। ফলে আজ অর্থাৎ 8ই জুন থেকে আগামী 12ই জুন পর্যন্ত উপকূলে বা সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের এক সতর্কবার্তা জানানো হয়েছে, আজ রাত 11:30 পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা থাকতে পারে 1.8 থেকে 1.9 মিটার পর্যন্ত, যা স্থায়ী হতে পারে 19 থেকে 21 সেকেন্ড পর্যন্ত। সমুদ্রের ওই অংশটি পেরোনোর সময় সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। শুনছিলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই শুনবেন ছায়াছবির গান। দ্বিতীয় অধিবেশনে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিকেল 5টায় শুনবেন হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30টায় বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক 2026 পঞ্চম স্থানাধিকারী মেঘা মজুমদারের সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে কে আ মুখোপাধ্যায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর। বিশ্ব সমুদ্র দিবস আলোচনা পবিত্র কুমার মণ্ডল, সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক এবং রামরঞ্জন দাসরায়। এছাড়াও পবিত্র কুমার মণ্ডলের বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান দাও ফিরে শরণ্য শুনবেন। 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, গ্রীষ্মকালের রক্ত সংকট বিষয়ে ডক্টর প্রশান্ত চৌধুরীর সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমেই সবিতা চৌধুরীর গাওয়া গান। ছায়াছবির নাম জীবন যেরকম, গীতিকার ও সুরকার সলিল চৌধুরী, শিল্পী সবিতা চৌধুরী।

গানটি শুনলেন জীবন যেরকম ছায়াছবি থেকে। এবারের গানটি সলিল চৌধুরীর কথায় ও সুরে, লাল পাথর ছায়াছবি থেকে, শ্যামল মিত্র এবং সবিতা চৌধুরীর দ্বৈত কণ্ঠে।

0: গানটি শুনলেন লাল পাথর ছায়াছবি থেকে, শ্যামল মিত্র এবং সবিতা চৌধুরীর দ্বৈত কণ্ঠে। শুনছেন ছায়াছবির গান, এবারের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। ছায়াছবি খাঁচা, গীতিকার হীরা চৌধুরী এবং সুরকার দিলীপ গঙ্গোপাধ্যায়।
1: আমি নতুন যুগের নতুন ফেরিওয়ালা, আমি নতুন যুগের নতুন ফেরিওয়ালা, গরিব দুঃখীর সদা নিয়ে ঘুরি সারা বেলা,

নিলেন গানটি। এবারে দুরন্ত জয় ছায়াছবি থেকে প্রণব রায়ের কথায় রবীন চট্টোপাধ্যায় সুরে, শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

দুরন্ত জয় ছায়াছবি থেকে শুনলেন গানটি, পরপর দুখানি গান শুনলেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারে শিল্পী গীতা দত্ত, ডাক হর করা ছায়াছবি থেকে গীতা দত্তের কণ্ঠে প্রথম গানটি। গীতিকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুরকার সুধীন দাশগুপ্ত।

ডাক হর করা ছায়াছবি থেকে শুনলেন গানটি। ছায়াছবির গান শুনছেন গীতা দত্তর কণ্ঠে। এবারে স্বরলিপি ছায়াছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, শিল্পী গীতা দত্ত।

স্বরলিপি ছায়াছবি থেকে গানটি শুনলেন গীতা দত্তর কণ্ঠে। এবারে অগ্নি পরীক্ষা ছায়াছবি থেকে সতীনাথ মুখোপাধ্যায়, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার অনুপম ঘটক, শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

গানটি শুনলেন অগ্নি পরীক্ষা ছায়াছবি থেকে সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন ছায়াছবির গান সব শেষে আশিতে আসিও না, ছায়াছবি থেকে মান্না দে ও নির্মলা মিশ্রের দ্বৈত কণ্ঠে, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার গোপেন মল্লিক। ছায়াছবি আশিতে আসিও না।

আশিতে আশিও না ছায়াছবি থেকে শুনছিলেন মান্না দে ও নির্মলা মিশ্রর দ্বৈত কণ্ঠে এই গানটি। শুনছিলেন ছায়াছবির গান, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 10 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:24। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে।

বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়।

0: নমস্কার, আজকের হ্যালো ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, হ্যালো ক্রীড়াঙ্গনের দিন। স্টুডিওতে সঙ্গে উপস্থিত রয়েছি আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। আর আপনারা জানেন নিশ্চয়ই আজকে আপনাদের অর্থাৎ আমাদের শ্রোতা বন্ধুদের কথোপকথনের দিন। আপনারা ফোন করতে পারেন 2213-1342 নম্বরে, অবশ্যই 033 এই নম্বরটি আগে যোগ করে নেবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই যে এখন চলছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে শেষ হলো, আজকের মাত্র তিন দিনে শেষ হয়ে গেল একটি টেস্ট ম্যাচ, সে নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং কথা বলবো আমরা এই যে এখন অনগোয়িং বেঙ্গল টি-20 লিগ, সেই নিয়ে আমরা কথোপকথন আজকে করব। এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ, আজকের অতিথি ক্রিকেট প্রশিক্ষক এবং সিএবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান শ্রী প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎবাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত।
1: নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের।
0: আজকে প্রসেনজিৎবাবু যখন উপস্থিত হয়েছেন তার থেকে আমরা অনেক কিছু জানবো। আর শ্রোতা বন্ধু, আপনাদেরকে বলে দিই 033-2213-1342 নম্বরে আপনারা ফোন করতে পারেন প্রসেনজিৎবাবুর সাথে কথা বলার জন্য, এবং আমাদের প্রশ্ন রাখতে পারেন বেঙ্গল টি-20 লিগ এবং আজকে যে তিন দিনে শেষ হয়ে গেল ইন্ডিয়া বনাম আফগানিস্তানের যে টেস্ট ম্যাচ সেই নিয়ে। তো শুরুতেই শুনে নেব আজকের এক নজরে। ভারত আফগানিস্তান টেস্ট ম্যাচ মানব সুতার এবং প্রসিদ্ধ কৃষ্ণ, এছাড়া ওয়াশিংটন সুন্দরের দাপটে বিপর্যস্ত আফগানিস্তান। এক ইনিংস এবং 300 রানে রেকর্ড জয় ভারতের। বেঙ্গল টি-20 লিগ 2026 জয়ের ধারা অব্যাহত নোভাস পুরুলিয়া রয়্যালসের। গত বছরের চ্যাম্পিয়ন অ্যাডামস হাওড়া এবার কিন্তু ব্যাকফুটে। আজকের ম্যাচে সোবিস্কো স্ম্যাশার্স মালদা বনাম সরাচি রার টাইগার্স, এই ম্যাচে রার টাইগারদের 5 উইকেটে জয়। অবশেষে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জেরেব, 5 সেটের লড়াইয়ে কোবেলদিকে হারিয়ে ফরাসি ওপেন জয় এই জার্মান খেলোয়াড়ের। ফিরল 5 বছর আগের আতঙ্ক, মাঠেই ফের জ্ঞান হারালেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসন। ওয়ার্ম আপ ম্যাচেই ঝামেলা, রোনাল্ডোর গোল বাতিল, তবু চিলিকে 2-1 গোলে হারিয়ে জয় পেল পর্তুগাল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-27 যে চলছে এই লিগ, তাতে ইংল্যান্ডের কাছে হেরে চতুর্থ স্থানে নেমে গেল নিউজিল্যান্ড, ভারত এখন ষষ্ঠ স্থানে। শুরু করছি আজকের কথোপকথন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ক্রিকেট প্রশিক্ষক এবং সিএবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান শ্রী প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎবাবু, প্রথমেই আপনাকে যে প্রশ্নটি করব, যে ভারত এবং আফগানিস্তান, নর্মালি এই খেলাগুলো টি-20তেই আমরা শুনতে পাই, তবে তাদের মধ্যে একটি টেস্ট আজকে হলো এবং খুব প্রত্যাশিতভাবেই ভারত এটাকে ডমিনেট করলো এবং মাত্র তিন দিনেই 300 রানের মার্জিনে এবং এক ইনিংস এবং 300 রানে জয়ী হলো ভারত। এটা কি খুব, মানে আমরা ভেবেছিলাম এরকমই হবে?
1: হ্যাঁ, এরকমই হওয়ার ছিল, তার কারণ আফগানিস্তান ক্রিকেট স্ট্যান্ডার্ড, ওরা যে ক্রিকেটটা খেলে ম্যাক্সিমামই সাদা বলে খেলে এবং বিশ্বজুড়ে ওদের সাদা বলের অনেক ভালো ভালো প্লেয়ার, রশিদ, গুরবাজ, আরও নানারাও ভালো প্লেয়ার, কিছু মিষ্টি স্পিনার ওরা তৈরি করেছে, কিছু ব্যাটার আছে যারা পাওয়ার হিটার করে, এটা সমস্তটাই হচ্ছে সাদা বলে। লাল বলের যে ক্রিকেট, সেই ক্রিকেট

0: ওদের সেইভাবে চালু হয়নি, চালু হলে এই বিপর্যয় হতো না। প্রথম কথা হচ্ছে লাল বলের ক্রিকেট খেলতে গেলে বেসিক কিছু কিছু টেকনিকের দরকার, এই বেসিক টেকনিক ব্যাপারগুলো ওদের লাল বলের ক্রিকেট প্রচুর খেলতে খেলতে রপ্ত করতে হবে। সেখানে ইন্ডিয়া এই ম্যাচটায় ডমিনেট করে জিতেছে, এতে উল্লসিত হওয়ার কিছু আছে বলে আমি মনে করছি।
1: কেন আপনি এটা কেন বলছেন? এই যে সদ্য শেষ হলো আইপিএল, সেখানে শুভমান গিলের টিম আমরা দেখতে পেয়েছি, তারা ফাইনাল অবধি খেলেছে। সেই শুভমান গিলই কিন্তু একটা খুব ভালো ইনিংস উপহার দিলেন, 126 রানের একটি ইনিংস। এছাড়া কেএল রাহুল, তিনিও আইপিএলে খেলেছেন, তিনিও 100 করলেন।
0: কেএল রাহুল এবং শুভমান গিলকে আমি অভিনন্দন জানাই 100 করার জন্যে। কিন্তু তুমি যেটা বললে সেটা হচ্ছে ডিফারেন্ট টুর্নামেন্ট এবং 2020 ওভারে তারা ডমিনেট করে ক্রিকেট খেলেছে,
1: ঠিক
0: সেটা সুইচ ওভার করে হয়ে গেছে রেড বলের ক্রিকেট। এবার রেড বলের ক্রিকেটে কেএল রাহুল বা শুভমান গিল অতীতেও অনেক ভালো ভালো ইনিংস খেলেছে, ম্যাচে দাপট দেখিয়েছে। সুতরাং আফগানিস্তানের মতন দুর্বল টিমের সঙ্গে যে এরা সেঞ্চুরি করেছে, সেঞ্চুরি করা একটা ভালো অভ্যাস, কিন্তু সেঞ্চুরি করেছে মানে আমরা খুব একটা এই ম্যাচে সেঞ্চুরিকে খুব একটা লালায়িত নই। তার কারণটা হচ্ছে ওরা অতীতে অনেক বড় বড় টিমের সঙ্গে সেঞ্চুরি করেছে, আর টি টোয়েন্টি ক্রিকেটে রান করে এসে সেখান থেকে লাল বলের ক্রিকেটে টেস্ট ম্যাচে চলে আসছে, দুটোই কিন্তু ডিফারেন্ট ক্রিকেট।
1: আমাদের সঙ্গে যোগ করেছেন একজন শ্রোতা বন্ধু, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ কে বলছেন?
2: আমি সুব্রত মাল বলছি, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে।
1: বলুন সুব্রত বাবু।
2: আমি চ্যারাকাইয়ে প্রশ্ন রাখবো যে আমরা টেস্ট ম্যাচটা দেখলাম, মানে ভারত যখন ব্যাট করছিল আম্পায়ারের দু তিনটে ডিসিশন কিন্তু মানে আফগানিস্তানের বিরুদ্ধে গেল, কিন্তু আফগানরা তো সেইভাবে মানে ডিআরএস নিতে পারলো না। কিন্তু আমার প্রশ্ন একটা একটা ছোট টিমের সঙ্গে যখন ম্যাচের চান্সার কি খুব চাপে ছিল, মানে যে ডিসিশন কোনো দেখা গেল যে আম্পায়ার কিন্তু আউট দিতে পারতো,
0: আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। প্রথম কথা হচ্ছে একটা সুন্দর প্রশ্ন আপনি করলেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রথম কথা হচ্ছে যে বিশ্ব ক্রিকেটে আগে আম্পায়াররা সাদা চোখে যেটা মাঠের মধ্যে ঘটে বা ঘটছে, অর্থাৎ আই বল কোয়ার্ডিনেশন তীক্ষ্ণভাবে রেখে সমস্ত ম্যাচে অতীতে ডিকি বার্ড থেকে শুরু করে স্টিভ বাগনার থেকে শুরু করে এবং প্রচুর ডেভিড শেফার্ড আছে, প্রতিথজশা আম্পায়াররা ছিল, তাদের যখন আউটের ডিসিশান দিয়ে, দেখুন আউটের ডিসিশানে ব্যাটসম্যানরা সবসময় কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল আউট থাকে সেগুলো মনঃপূত হয় না, কিন্তু তখন যাচাই করার ব্যাপারটা ছিল না। এখন ক্রিকেট হয়ে গেছে আম্পায়ারদের কাছে ইজিয়েস্ট প্রসেস, আম্পায়াররা যদি কোনো ভুল করে তার জন্যে ডিআরএস পাচ্ছে ব্যাটিং সাইড বা বোলিং সাইড, সেইখানে কিন্তু আসল রেক্টিফিকেশান হয়ে যাচ্ছে। ক্রিকেটের আগের যে মজাটা ছিল যে আম্পায়ারের, আমরা কাগজে ছোটবেলায় দেখেছি আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ব্যাটসম্যান আউট হয়েছে বা হয়নি, এই জিনিসগুলো এখন আর চলে না। তার কারণ হচ্ছে ভুল যদি মনে হয় তাহলে সেই ভুলটাকে সঙ্গে সঙ্গে রেক্টিফিকেশান করার জন্য এখানে প্রচুর মেশিনারিস আছে, ডিআরএস আছে, হকাই আছে, নানা রকমের মেশিনারিস আছে। আর আপনি যেটা বললেন যে আফগানিস্তান কেন ডিআরএস নেয়নি, তাদের ক্যাপ্টেন বা তাদের টিমমেটরা হয়তো সেটাকে উপলব্ধ করতে পারেনি। আসল ব্যাপার আফগানিস্তান তো খুব বেশি টেস্ট ক্রিকেট খেলে না, এরা অ্যাকচুয়ালি ওদের ঘরোয়া ক্রিকেট সাদা বলেই হয়, অর্থাৎ লিমিটেড ওভার, মাল্টি ডেস ম্যাচ বা মাল্টি ওভারসে ওদের খেলে না, যার জন্যে এই যে কোনটা ডিআরএস নেবে কোনটা নেবে না এই এই এই সম্যক ধারণাটুকু করতে গেলে আরও কিছু ম্যাচ তাদের খেলতে।
1: এটাই এটাই আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানও এবং আপনি সঙ্গে সঙ্গে ক্রিকেট প্রশিক্ষকও, এই যে আমরা ডিআরএস একসময় বলা হতো যে মজা করেই বলা হতো ধোনি রিভিউ সিস্টেম, কারণ ধোনি খুব নির্ভুল ডিআরএস নিতে পারতেন, পরবর্তীকালে বিরাট কোহলি বা রোহিত শর্মার থেকে ইন্ডিয়া কিন্তু অতটা ডিআরএসের সাফল্য পায়নি। আচ্ছা এই যে দেখা বা শেষ পর্যন্ত দেখা বা এই যে কল, এটাও কি এখনকার মডার্ন ক্রিকেটে খুব প্রয়োজন হয়ে পড়েছে যেহেতু ডিআরএস এখন?
0: আমি নিজে দেখে এই ডিআরএস সিস্টেম হওয়ার পর কিছু কিছু ব্যাটসম্যান বা কিছু কিছু বোলাররা আননেসেসারি ডিআরএস নেয়, সেই রিভিউটাকে তখন নষ্ট করে ফেলে। যদিও আমরা এই খেলাগুলো টিভিতে দেখছি, আমরা অনেক ক্লোজলি বুঝতে পারছি কি হতে চলেছে বা কি হচ্ছে, যে যিনি আম্পায়ার আছেন তিনি 22+4 আর 26

0: গজ দূরে তিনি দাঁড়িয়ে আছেন, তার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত সবসময় পারফেক্ট থাকে না। তো ডিআরএসের ব্যাপারটা হয়ে গেছে যে আমি যে কটা ডিআরএস পাবো সেই কটা ডিআরএস আমি ইউটিলাইজ করব, আর পারফেকশন অফ ডিআরএস বলে আমার তো মনে হয় সেরকম কোনো ব্যাপার আছে কি না মনে হয় না। যতটা পারফেকশন তাদের মনে হচ্ছে মাঠে দাঁড়িয়ে, ঠিক সেই পারফেকশনের জন্যই তারা ডিআরএস নেয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোর্ট বিহাইন্ডের অ্যাপিল করেছে, কোর্ট বিহাইন্ডের অ্যাপিল করেছে, ডিআরএস নিয়েছে, আম্পায়ার আউট দেয়নি, ফিল্ডিং সাইড ডিআরএস নিয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাটে লাগেনি কিন্তু প্লাম এলবিডব্লিউ হয়েছে। তো এক্ষেত্রে একটা অ্যাঙ্গেলে ডিআরএস নিল, অন্য অ্যাঙ্গেলে অনেক সময় আউট পাওয়াও যায় বা অন্য কিছু সূত্র খুঁজে পাওয়া যায়। তো সেক্ষেত্রে ডিআরএস যখন সারা বিশ্ব ক্রিকেটে চালু হয়েছে, আর এখন ক্রিকেটে এত বেশি বাণিজ্যিকরণ হয়ে গেছে, সেখানে কিন্তু এই জিনিসগুলোর প্রয়োজন হয়ে পড়েছে যে পারফেকশন অফ ক্রিকেট যতটা পারফেকশন করানো যায়।
1: আচ্ছা, সেটাই মানে আমার প্রশ্ন ওটাই ছিল যে মডার্ন ক্রিকেটে যেরকমভাবে আমরা বল করতে শিখি বা ব্যাট করতে শিখি, তাহলে কি ডিআরএস কীভাবে অ্যাপিল করবো সেটাও নিয়ে একটা প্রশিক্ষণ তাহলে হওয়া উচিত বলে মনে হয়, অন্তত একটা স্টেজের পর। আপনার কি সেরকম
0: মনে হয় না? তার কারণটা হচ্ছে এখনো এটা হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া,
1: একদম
0: সব থেকে ভালো দেখতে পারে হচ্ছে বোলার্স, তবুও বোলার্সের বল করার পর আই
1: ফলো থ্রুতে, একটা
0: ফলো থ্রুতে আই এটা সরে যেতে পারে। সব থেকে পারফেক্ট হচ্ছে স্লিপ, এই উইকেট কিপার, তারপরে দুজন স্লিপ বা বিহাইন্ড দ্য উইকেট যারা ফিল্ডিং করছে, তো সেক্ষেত্রে তাদের অনুমান হিসাবেই তারা ডিআরএস নেয় বা ক্যাপ্টেনকে বলে যে ডিআরএস নাও। আর ব্যাটসম্যানের ক্ষেত্রে ব্যাটসম্যান পার্টনারকে জিজ্ঞেস করে যে এইটা এলবিডব্লিউর ক্ষেত্রে, কট বিহাইন্ডের ক্ষেত্রে যদি তার ব্যাটে না লেগে থাকে সঙ্গে সঙ্গে ডিআরএস নিয়ে নেয়, আর ব্যাটে লাগলে আমার মনে হয় না কেউ কোনো ডিআরএস নেয় বলে, কেন সে উপলব্ধি করতে পেরে যে তার ব্যাটে লেগেছে।
1: আচ্ছা, আমাদের আরেকজন শ্রোতা বন্ধু আছেন ফোন লাইনে, নমস্কার। হ্যালো, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রোতা বন্ধুরা, আপনাদের আমাদের ফোন করতে পারেন 03322131342 নম্বরে। আমরা অনেক প্রশ্ন নিয়ে আসবো, এবং শুরু হয়েছে এখন বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ 2026। এর নিয়ে একটু ছোট্ট খবর বলে দিই, জয়ের ধারা অব্যাহত নোভার্স পুরুলিয়া রয়্যালসের, এবং গত বছরের চ্যাম্পিয়ন্স অ্যাডামাস হাওড়া এবার ব্যাকফুটে। সুদীপ কুমার ঘরামির অধিনায়কোচিত ইনিংসের ওপর ভর করে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে নিল নোভার্স পুরুলিয়া রয়্যালস। বৃষ্টিবিঘ্নিত 10 ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে পুরুলিয়া 3 উইকেটে তোলে 124 রান। অধিনায়ক ঘরামি 28 বলে 58 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার সঙ্গে যোগ্যতা সঙ্গতি দেয় অঙ্কুর পালের 16 বলে 40 রানের একটি ঝোড়ো ইনিংস। বিপক্ষ কলকাতা রয়্যাল টাইগার্স বোলার অনুরাগ তিওয়ারি নেন 2টি উইকেট। ব্যাট করতে নেমে তারকা ব্যাটার এবং উইকেট রক্ষক এবং রয়্যাল টাইগার্সের ক্যাপ্টেন অভিষেক পোড়েল 35 বলে 64 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তবে আয়ুষ কুমার সিংহ ছাড়া আর কোনো ব্যাটার সাহায্য তিনি পাননি, তাই নির্ধারিত 10 ওভারে 109 রানই শেষ হয়ে যায় কলকাতা রয়্যাল টাইগার্সের ইনিংস, এবং 15 রানে জয়ী হয় নোভার্স পুরুলিয়া। এবং এটা ছিল হচ্ছে সন্ধ্যের ম্যাচ, এবং দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছিল রেশমি মেদিনীপুর উইজার্ডস বনাম অ্যাডামাস হাওড়া। নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করতে নেমে অ্যাডামাস হাওড়া 127 রান করে 6 উইকেট হারিয়ে। বাংলার খেলোয়াড় শাকির হাবিব গান্ধী 47 বলে 86 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। 7 নম্বরে নামা শচীন কুমার যাদব 42 রান করে 186 রানে দলকে পৌঁছে দেয়। মেদিনীপুরের হয়ে আমির গানি 3টি, দেবপ্রতিম হালদার 2টি এবং শুভ সরকার 1টি করে উইকেট নেয়। পরে বৃষ্টি হওয়ার দরুন 11.1 ওভারে 2 উইকেট হারিয়ে 106 রান করে ডিএলএস নিয়মে ম্যাচটি জিতে নেয় মেদিনীপুর। মেদিনীপুরের হয়ে অগ্নিশ্বর দাস 52 রান, প্রিয়াংশু গৌরব শ্রীবাস্তব 29 এবং অনুষ্ঠুপ মজুমদার 16 রান করেন। এই মরশুমের 2টি ম্যাচের 2টিতেই হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন অ্যাডামাস হাওড়া। এই নিয়ে আপনার কাছে পরবর্তী প্রশ্ন, তাহলে আমরা গতবারের চ্যাম্পিয়ন অ্যাডামাস হাওড়া এবার কিন্তু 2 ম্যাচের 2টোতেই হেরে গেছে, তাদের এই ডাউনফল হঠাৎ সেটা কিরকম কেন?
0: টি টোয়েন্টি ক্রিকেট একটু তাৎক্ষণিক ফলাফলের উপর নির্ভর করে। প্রথম ম্যাচে ওরা হেরেছে মোস্ট প্রবাবলি 4 রানে। তো একটা বোলার একটা ওভারে, ওদের যখন বলিং ছিল সুজিত যাদব, সে একটা ওভারে প্রায় 15-20 রান দিয়ে দেওয়াতে ওই যে রানটা বেড়ে গিয়েছিল, পরবর্তীকালে রানটা চেস করার সময় ও অপোনেন্ট টিম খুব একটা বেশি রান করেনি, কিন্তু প্রথম ম্যাচ রান চেস করার সময় সঠিকভাবে চেস করতে পারেনি, তাহলে হলেও লাস্ট ওভারে ওরা চেষ্টা করেছিল।

0: আর কালকের ম্যাচ যেটা হেরেছে ওরা, সেটা আনফরচুনেট ডিএলএস নিয়মে হেরেছে। তবে ওরা ভালো টিম, টুর্নামেন্ট সবে দুটো ম্যাচ হয়েছে, ঘুরে দাঁড়াবার যথেষ্ট সময় আছে।
1: বেশ, শ্রোতা বন্ধু ফোন লাইনে, নমস্কার, কে আছেন?
2: নমস্কার, হ্যাঁ, আমি বরুণ চক্রবর্তী বাগুড়াটি থেকে বলছি।
1: বলুন বরুণ বাবু।
2: আচ্ছা, প্রতি মাসে যে একটা গুগলি বিজেতা অনুষ্ঠান হতো, সেটা এপ্রিল মে মাসে বন্ধ হয়ে গেছে, ভোটের পর মে মাসে হয়নি, এটা কি পরে আর চালু হবে?
1: হ্যাঁ, অবশ্যই অবশ্যই চালু হবে। আপনারা শুনতে থাকুন, হ্যাঁ আপনারা শুনতে থাকুন আকাশবাণী, ক্রীড়াঙ্গনের অনুষ্ঠান শুনতে থাকুন। নিশ্চয়ই আপনাদের বোধহয় এই মাস থেকেই গুগলি আবার নতুন করে শুরু হচ্ছে, দেখা যাক, আপনারা শুনতে থাকুন। তবে আজকের বিষয় সেটি নয়, আজকের বিষয় টি টোয়েন্টি ক্রিকেট এবং আফগানিস্তান এবং ভারতের যে টেস্ট ম্যাচ চলছে সেই নিয়ে আজকে আমরা, সেই নিয়ে প্রশ্ন পেলেই খুব ভালো লাগবে আমাদের। আর আজকে আরেকটি ম্যাচ দুপুরবেলা এই মাত্র হয়ে গেল, যেখানে মুখোমুখি হয়েছিল সবিস্কো স্ম্যাশার্স মালদা এবং সরাচি রার টাইগার্স, যেখানে সরাচি রার টাইগার্স তারা 5 উইকেটে ম্যাচটি জিতে নেয়। খুব একটা রান হয়নি এই ম্যাচে, যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে ব্যাট করে সবিস্কো স্ম্যাশার্স মালদা 117 রান তোলে মাত্র, 10 উইকেট তারা হারিয়ে যায়। এই ম্যাচে ছিলেন অভিমন্যু ঈশ্বরনের মতন ব্যাটার অগ্নিগোপান, তবে বিকাশ সিং 33, দীপক ঘোষ 18 এবং অখিল তিনি তাদেরই দৌলতে 117 রানের একটি ফাইটিং টোটালে পৌঁছয় মালদা। তবে 16 ওভারেই 118 রান করে ফেলে 5 উইকেট হারিয়ে সরাচি রার টাইগার্স, যেখানে আমরা দেখতে পাই শাহবাজ আহমেদ, বাংলার তারকা খেলোয়াড় শাহবাজ, তিনি 18 বলে 31 রান, এছাড়াও শুভম দে, গৌরব চৌহান 21, সৌরভ কুমার 29 এবং 13 রান করেছেন, সুমন্ত গুপ্ত ম্যাচটি জিতে নেন। আচ্ছা, একটা জিনিস আপনাকে প্রশ্ন করা আছে, এই এটা আমরা প্রথমবার দেখেছিলাম যখন প্রথমবার এই টি টোয়েন্টি লিগ শুরু হলো, বেঙ্গল টি টোয়েন্টি লিগ, সেইবার কিন্তু 20 ওভারে খুব একটা রান হচ্ছিল না, মানে ব্যাটাররা সেরকম খুব বেশি হলে 140-145, একটা কী বলবো, ফাইটিং টোটাল প্রত্যেকটা ম্যাচেই হচ্ছিল। সেখান থেকে কিন্তু এবার আমরা দেখেছি যে রানের গতি একটু বেড়েছে এবং মানে স্কোরও একটু বেড়েছে, এটা এটা কেন হচ্ছে?
0: এটা ব্যাপারটা হচ্ছে যে ইনগ্রাউন্ডসে পরপর যে উইকেটগুলো থাকে, এটা আমার দেখে মনে হয়েছে যে যেমন প্রথম দিন খেলা ছিল, ওই উইকেটে টার্ন করছিল উইকেটে বল, ও স্পিনারদের খেলতে বেশ মানে ফ্রিকোয়েন্টলি শট মারার জায়গায় স্পিনারদের, যার জন্য দুদলই ম্যাক্সিমাম স্পিনারদের দিয়ে বল করেছিল, যে বল পড়ে ব্যাটে স্পিনারদের আসছিল না, আবার জোরে বোলারের ক্ষেত্রে বল পড়ে ব্যাটে আসছিল। এক একদিন একটু ডিফারেন্ট টাইপ অফ উইকেট হচ্ছে, কালকে খেলা হয়নি, তার আগের দিন যে খেলা হয়েছে সেই দিনও কিন্তু শনিবার দিনে কিন্তু 200+ রান হয়েছিল। তো এখানে এক এক দিন এক এক রকমের উইকেট বিহেভ করছে, এখানে আজকে উইকেটটা স্লো এবং টার্ন করছিল, যার জন্যে ব্যাটসম্যান সাবলীল শট খেলতে পারেনি, যার জন্যে খেলাটা লো স্কোরিংয়ের হয়েছে। এত বৃষ্টি হচ্ছে, যতই তুমি কভার দাও, এই যে কভার দেওয়ার পর তার নিচে কম্বলও থাকে, কিন্তু যতক্ষণ কোনো জিনিসকে চাপা দিলে একটা ঘাম উৎপন্ন হয়,
1: ঠিক,
0: তারপরে রোল ফোল যাই করুক, ওই ঘামটা তো পিচের মাটির মধ্যে ভেতরে ঢুকছে। ইনিশিয়ালি যখন রোদ পায়, রোদ পাওয়ার পর যদি সাফিসিয়েন্ট রোদ না পায়, ওই জায়গাটা কিছুক্ষণের জন্য ড্যাম্পিং থাকে, যার জন্যে কভারিং এর পর আর তার আগে যদি বৃষ্টি হয়ে যায়, নর্মাল কভারিং এক, বৃষ্টি হয়ে গেলে আরো তার উপর ওয়াটারিং হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু উইকেট স্লোই থাকবে এবং টার্ন বাউন্স করার সম্ভাবনা বেশি।
1: শ্রোতা ফোন লাইনে, নমস্কার, হ্যালো,
3: নমস্কার,
1: হ্যাঁ কে বলছেন?
3: যাদের ধরুন টেস্ট বা ওয়ান ডে তে সুযোগ বা কোন সম্ভাবনা নেই বা থাকলো খুব কম, তাদেরকে যদি টেস্টে নামানো যেত, কারণ ভারত কোনো মতে হারতে আছে যাদেরই নামানো যাবে না, তাহলে অন্তত একটা জিনিস পরিষ্কার বোঝা যেত, এদের মধ্যে কয়েকটা ছেলে উঠে আসতে পারে কিনা। কয়েকটা নাম আমি বলতে পারি, ওই ঋতুরাজ গাইকট, তারপরে এই মুহূর্তে আরো কিছু অনেক ছেলে আছে, যদি কম বয়সে অত সূর্যবংশীকে যদি সুযোগ দেওয়া যেত এই ক্ষেত্রে, এই ধরনের আর কি কিছু ছেলেগুলোকে 11 জন মানে অনামি

0: থাকেন না মনে যেত।
1: আচ্ছা,
0: তাহলে কিন্তু ড্র হলে ওখানে এইচএসসি কোনো ভ্যালু তো খুব একটা কিছু নেই,
1: বুঝতে পেরেছি,
0: সেখানে কিন্তু ভালোই হতো আমার মনে হয়।
1: বুঝতে পেরেছি, ধন্যবাদ জয়দীপবাবু, বলুন। হ্যাঁ
2: হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনি যে কথাটা বলেছেন সঠিক কথাই বলেছেন, কিন্তু এর মধ্যে তো দুজন জুনিয়র ছেলেকে সুযোগ দিয়েছে মানস সুধার, এবং ফার্স্ট ইলেভেনে ছিল না হার্ষ দুবে বলে, দুজনই ভালো খেলোয়াড়, মানস সুতার তার বোলিং নৈপুণ্য প্রদর্শনও করেছে, এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে এখন কিন্তু আগেকার মতন নেই, কেন এক একটা সময়ে দু তিনটে টিম নানা জায়গায় খেলতে যায়, আর যখন আপনি টেস্ট ক্রিকেট খেলতে নেমেছেন তার মধ্যে বুমরাকেও তো রেস্ট দেওয়া আছে, সেই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণ এবং সিরাজ খেলেছে, কুল দুটো লেফট আর্ম স্পিনার খেলেছে কুলদীপ যাদব, মানস সুতার এবং ওয়াশিংটন সুন্দর অফ স্পিনার অলরাউন্ডার খেলেছে। আসল ব্যাপার ইন্ডিয়াতে একই প্যাটার্নের এত খেলোয়াড় হয়ে গেছে যে কোনটা প্রথম টিম কোনটা রিজার্ভ টিম বলা খুব মুশকিল। ঋতুরাজ গাইকোয়াড় ভালো খেলোয়াড়, ভালো ক্রিকেটার, ঋতুরাজ গাইকোয়াড়ও এর আগে টেস্টেড হয়েছে, লোকে ওকে বলে সাদা বলের ক্রিকেটার, কিন্তু আমি মনে করি ঋতুরাজ গাইকোয়াড়ের টেকনিক যা, তাতে যদি লাল বলের ক্রিকেটে ওকে কন্টিনিউ করা যায় ঋতুরাজ গাইকোয়াড় কিন্তু কোনো না কোনো সময় ভারতের স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসাবে খেলতে পারবে। আর সূর্যবংশীর ব্যাপারটা হচ্ছে সূর্যবংশীকে সবে একটা টুর্নামেন্টে পাঠানো হয়েছে, একদম বাচ্চা ছেলে,
1: ওভার এক্সপোজ যাতে না হয়ে যায়,
2: যাতে এই সাদা বলে খেলেই তো আর ওর এত নাম ডাক, তো এই সাদা বলে খেলে তাকে আগে ইউজ টু করবে, এখন লাল বলের ক্রিকেটটা সাদা বলের ক্রিকেটের থেকে একটু তফাত আছে, সেখানে ইউজ টু হওয়ার পর দিনে দিনে সেও ইন্ডিয়া টিমে খেলবে বলে আমি আশা পোষণ
1: করি। আর আমারও এটা মনে হয় আপনার একদম সঠিক মূল্যায়নের সাথে আমি একটু যোগ করতে চাই যে এরপরে তো শ্রীলঙ্কার সাথে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ আছে, সেখানে প্লেয়ারদের একটু ফর্মে থাকা আশা জরুরি, একটু ম্যাচ প্র্যাকটিসও প্রয়োজন, সেক্ষেত্রে এদের খেলানো হয়েছে। সময় একদম চোখ রাঙাচ্ছে আমাদের হাতে, একদম কম সময়ে ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করবো আজকের এই অনুষ্ঠান প্রসেনজিৎবাবু, এই যে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ নিয়ে আমরা কথা বলছি, আপনি খুব একটা ভালো উদাহরণ দিলেন কেন মানে কেকেআর এত রান করতে পারে বা আইপিএলের সময় অন্যান্য টিম ইডেনে এসে এত রান করতে পারে কিন্তু বেঙ্গল টি টোয়েন্টি লিগের খেলার সময় রান হয় না, তার একটা উদাহরণ দিলেন, কিন্তু সেক্ষেত্রে কি আমরা মনে হয় না যে সেই রকম হার্ড হিটার ব্যাটসম্যান ব্যাটার এখানে একটু কম মানে বাংলার থেকে কম বেরোচ্ছে?
2: না একদমই তা নয়, প্রথম কথা হচ্ছে তুমি যদি সার্ভিস সেরকম দাও, আমাদের তো এখানে 200+ রানও
1: হয়েছে,
2: আর এখন ওয়ার্ল্ড ক্রিকেটে টি টোয়েন্টি বা আইপিএল এ টি টোয়েন্টির যেসব উইকেট করে রাখে সেখানে 250 রান 270 রানও সেফ নয়,
1: ঠিক
2: তোমার টোটালটাই নির্ভর করে সার্ফেসের ওপর, বল কীভাবে তার ব্যাটে আসবে এবং তার ব্যাট সুইং কী হবে, কীভাবে সে খেলবে, তো এখন বর্ষার মধ্যে ইডেন গার্ডেন্সে খেলা, উইকেট একটু গত বছরও তাই ছিল একটু স্লো থাকবে, তার মধ্যে আমি প্রচুর জুনিয়র ছেলে রাহুল প্রসাদকে দেখেছি, ও আমার একসময় ছাত্র ছিল আমার ক্লাবে খেলেছে, ও তো একটা বল মারলো গ্যালারির মাঝখানে, জুনিয়র ছেলে যুব খেলোয়াড়, এবং যুব খেলোয়াড়দের মনে অনেকেই আছে যারা খুব ভালো ক্রিকেট খেলছে, আর আস্তে আস্তে ক্রিকেটার ওঠে, এর কোনো এ রেসিপি নেই যে আমরা শুধু সমালোচনা করার জন্যেই উঁচিয়ে থাকি যে কী করে কী সমালোচনা করা যায়, কিন্তু পজিটিভিটির দিকটা চিন্তা করি না, এই যে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ এসছে, সৌরভ গাঙ্গুলির মস্তিষ্ক প্রসূত, এবং এই বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ এখন অবশ্য সমস্ত স্টেটেই হচ্ছে, এখন যেমন মুম্বাইতেও খেলা হচ্ছে, আর প্রথম 2 বছর শ্রেয়াশিস গাঙ্গুলি প্রেসিডেন্ট ছিলেন, তিনি সাকসেসফুলি টি টোয়েন্টি লিগটা
1: করেছিলেন,
2: এবছর সৌরভ গাঙ্গুলি খুব ভালোভাবে আমাদের টি টোয়েন্টি লিগ শুরু হয়েছে, এবং আগামী দিনে এইভাবেই খেলোয়াড় তৈরি হয়, খেলোয়াড় তৈরি হওয়ার জন্য আলাদা কোনো রেসিপি নেই, আর গেল গেল গেল গেল করে আমাদের সবই চলে যাচ্ছে,
1: শুধু সমালোচনা,
2: আমরা সমালোচনা করি, আমরা বড্ড নেগেটিভ মাইন্ডে চলাফেরা,
1: একদমই তাহলে
2: আমাদের পজিটিভ হতে হবে তাহলেই রেজাল্ট পাওয়া যায়,
1: একদমই তাই, এবং সমস্ত শ্রোতা এবং দর্শকদের কাছে অনুরোধ আপনারা সাপোর্ট করুন, তাহলেই এই বেঙ্গল টি টোয়েন্টি লিগ আরও ভালো হতে পারবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ক্রিকেট প্রশিক্ষক এবং সিএবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়, আর সঙ্গে ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। শেষ করলাম আজকের হ্যালো ক্রীড়াঙ্গন।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। নন্দলাল মণ্ডল, গ্রাম হরিহরপুর, ডাকঘর চন্দনাপাড়া, বিনাপুর, থানা বাগনান, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন শর্মিলা মণ্ডল। মাঝারি গড়ন, 30 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 21 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। প্রদীপ কুমার মান্না, গ্রাম নন্দভাঙা, ডাকঘর কঙ্গনবেড়িয়া, থানা বিষ্ণুপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন দীপা মণ্ডল। স্থূল গড়ন, 32 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 9 এপ্রিল 2026 থেকে নিখোঁজ হয়েছেন। প্রশান্ত মণ্ডল, রামচন্দ্রপুর, থানা বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন স্নেহলতা মণ্ডল। স্বাভাবিক গড়ন, 37 বছর বয়স, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা। গত 30 এপ্রিল 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শিম্বু সর্দার, গ্রাম দাউদপুর, থানা সন্দেশখালি, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন সাথী সর্দার। রোগাটে গড়ন, 14 বছর বয়স, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 6 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শাহিদা লস্কর, গ্রাম জয়নপুর, ডাকঘর ডিঙ্গেলপোতা, থানা নরেন্দ্রপুর, কলকাতা 700151 থেকে জানাচ্ছেন সুনয়না লস্কর। মাঝারি গড়ন, 13 বছর বয়স, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা। গত 21 মার্চ 2026 থেকে নিখোঁজ হয়েছেন। মকসেদ গাজী, গ্রাম দক্ষিণ দড়ির জঙ্গল, ঘোলাপাড়া, থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন মারুফা খাতুন। রোগাটে গড়ন, 16 বছর বয়স, উচ্চতা 4 ফুট 3 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 13 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সকলের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শুনছিলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা, আকাশবাণী কলকাতা।
1: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। উচ্চমাধ্যমিক 2026-এ পঞ্চম স্থানাধিকারী মেঘা মজুমদারের সাক্ষাৎকার নিয়েছেন কেয়া মুখোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা শুরু করছি বিদ্যার্থীদের জন্য। আজকে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে উচ্চমাধ্যমিকে পঞ্চম হয়েছে মেঘা। মেঘা, তোমার পুরো নামটা বলো।
3: আমার পুরো নাম মেঘা মজুমদার, আমি শ্রীরামপুর রমেশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
2: বেশ, মেঘার সঙ্গে মেঘার মা রয়েছেন, আপনার নামটা বলুন।
4: হ্যাঁ নমস্কার, আমি মেঘার মা, আমার নাম মুনমুন মজুমদার।
2: কি ভালো লাগছে না মেঘার মা বলে নিজের পরিচয়টা দিতে?
4: হ্যাঁ,

0: এটা তো সত্যিই খুব দারুণ একটা উপলব্ধি যে আজকে মেঘার মা একটা বড় পাওনা, মেঘার মা এই নামটার মধ্যেই একটা বড় পরিচিতি।
1: আর নিশ্চয়ই বাবা মার কাছে এটা খুবই গর্বের বিষয়। আর মেঘা, তুমি কি আশা করেছিলে তোমার এরকম রেজাল্ট হবে?
2: না ম্যাম, রেজাল্টটা আনএক্সপেক্টেড, কারণ এক্সাম আমাদের ভালোই হয়েছিল, থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার, তো একটা এক্সপেকটেশন থাকে যে একটা ভালো রেজাল্ট হবে, কিন্তু র্যাঙ্ক করা, টপ টেনে আসা বা টপ ফাইভে আসা সেটা একেবারেই আনএক্সপেক্টেড। তো যখন শুনলাম এরকম রেজাল্ট হয়েছে যে ফিফথ র্যাঙ্ক হোল্ড করছি স্টেটের মধ্যে, তো ভীষণ ভালো লাগলো ম্যাম।
1: তোমার স্ট্রিম কি ছিল?
2: আর্টস, আমি আর্টস স্ট্রিমের স্টুডেন্ট।
1: আচ্ছা, কি কি ছিল বিষয়?
2: আমার দুটো ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইংলিশ, তার সাথে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি আর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন।
1: আচ্ছা, তো তোমার সবচেয়ে পছন্দের বিষয় কি এর মধ্যে?
2: আমার সবচেয়ে পছন্দের বিষয়, প্রতিটা সাবজেক্টে আমার ভীষণ পছন্দের, কিন্তু সবচেয়ে পছন্দের আমার সাবজেক্ট হলো ইংলিশ।
1: ইংলিশ, তো ভবিষ্যতে এগোনোর ইচ্ছে কোন বিষয় নিয়ে?
2: ইংলিশ লিটারেচার নিয়ে পড়ার ইচ্ছা আছে।
1: আচ্ছা, তারপর?
2: তারপর সিভিল সার্ভেন্ট হওয়ার আমার ইচ্ছা রয়েছে, তো সিভিল সার্ভিস এক্সামের প্রিপারেশন নেওয়ারও ইচ্ছা রয়েছে।
1: আচ্ছা, সেটা নিয়ে কোনো কোর্স করার ইচ্ছে রয়েছে?
2: হ্যাঁ ম্যাম।
1: আচ্ছা, বেশ ভালো, তোমরা যে দেশের জন্য করবার কথা ভাবছো এটা ভাবলেও ভালো লাগলো। তুমি তোমার এই যে পঞ্চম হয়েছো, এইটা তুমি সেলিব্রেট করলে কিভাবে?
2: সেলিব্রেট তো বাবা মার সাথে করেছি, আমার যারা স্কুলের টিচার্সরা আছেন তারা সবাই ভীষণ আনন্দিত হয়েছিলেন, তো স্কুলে গিয়ে সেলিব্রেশন হয়েছে একটা, ফ্যামিলি মেম্বারসদের সাথে হয়েছে, আমার যারা রিলেটিভস আছেন তারা বাড়িতে এসেছিলেন, তো সেটা সেই হিসাবে একটা সেলিব্রেশন হয়েছে, তো সবাই প্রাইভেট টিউটর্সরাও ভীষণ খুশি, তো সবাই মিলেই একটা সেলিব্রেশন হয়েছিল রেজাল্ট আউটের পর।
1: এই আনন্দটা নিয়ে কোথাও বেড়াতে যাওয়া বা কোনো কিছু করার হলো কি?
2: হ্যাঁ ম্যাম, আসলে আমাদের একটা ট্রিপ প্রি প্ল্যান ছিল স্পিতি ভ্যালিতে হিমাচল প্রদেশে, তো রেজাল্ট আউটের চার পাঁচ দিনের মাথাতেই আমরা স্পিতি ভ্যালিতে গিয়েছিলাম বেড়াতে, সেই ট্রিপটাও হয়েছিল এবং একটা রিফ্রেশমেন্টও হয়ে গেছিল।
1: অসম্ভব সুন্দর জায়গা, স্পিতি ভ্যালি, তাজা, এই সমস্ত। তো সব থেকে ভালো লাগলো কোন জায়গাটা?
2: আমার তো সব থেকে ভালো লেগেছে কাজা, কারণ ওটা মুন ল্যান্ডও বলা হয় ইন্ডিয়ার, এবং ওটার যে সিনিক ভিউজ বা বিউটি এত সুন্দর, তো জায়গাটা মনে থাকবে, একটা বিউটিফুল মেমরি আমার স্মৃতি ভ্যালির হয়ে থাকবে কাজা। বাকি সব জায়গাও ভীষণ সুন্দর ওখানে, কিন্তু কাজা আমার স্পেশালি ভীষণ ভালো লেগেছে।
1: মনে হলো না, মনের দরজাটা আরো বেশি করে খুলে গেল।
2: একদম ম্যাম, একদম,
1: আরো বেশি করে খুলে গেল। যাই হোক, তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো সেটা তুমি তোমার মতন করে, কিন্তু যারা এখন পড়াশুনো করছে তাদের জন্য তুমি কি বলবে যে কি করে পড়াশুনো করলে তোমার মাথাটাকে ঠান্ডা রাখতে পারবে এবং ঠিক মতন, যেহেতু তুমি আর্টসের স্টুডেন্ট তো তোমাদের পড়াশুনোটা অনেক ভাস্ট এবং লেখাটা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে কিভাবে নিজেদেরকে তৈরি করলে এরকম রেজাল্ট করা যায়?
2: তো আমাদের সময় যেহেতু নতুন সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছে, তো ক্লাস টুয়েলভের ক্ষেত্রে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার, এবার যেহেতু এইটাকে আমরা অনেক সময় বলে থাকি এজ অফ ডিস্ট্রাকশন, কারণ সোশ্যাল মিডিয়া আছে, এই কারণে অনেক সময় ডিস্ট্রাক্টেড হয়ে যায় আমরা পড়া থেকে, তো সেক্ষেত্রে যদি আমরা নিজেদেরকে ফোকাস রাখতে পারি, কনসেন্ট্রেশন যদি আমাদের থাকে, আর যদি আমরা প্রোডাক্টিভলি পড়াশোনা করতে পারি, এমন নয় যে দিনে 10-12 ঘন্টা পড়তে হবে, প্রতিদিন কনসিস্টেন্টলি যদি আমরা 4-5 ঘন্টাও পড়ি, আমাদের পড়াকে কোয়ালিটি টাইম যদি একটা দিতে পারি প্রতিটা সাবজেক্টকে সমানভাবে একটা উইকলি ব্যালেন্স রেখে, তাহলে আমার যারা জুনিয়র আছে যারা এই বছর HS-এর জন্য প্রিপারেশন নিচ্ছে, অ্যাপিয়ার করবে, তাদের প্রত্যেকেরই রেজাল্ট ভীষণ ভালো হবে।
1: বেশ, আপনি কিভাবে সাহায্য করতেন ওকে ওর পড়াশোনা?
0: আমি অ্যাকচুয়ালি যবে থেকে ওর পড়াশোনার কেরিয়ার শুরু হয় তবে থেকে প্রথম টিচার আমি ছিলাম, তো আপ টু ক্লাস 8 ও বাড়িতে আমার কাছেই পড়ে অল সাবজেক্ট, তো ক্লাস 8-এর পর মোটামুটি 7-8 এই টাইমটা অ্যাকচুয়ালি করোনা পিরিয়ড ছিল, স্কুলও সেভাবে হয়নি, কিন্তু স্কুলের ম্যামেরা ওকে ভীষণভাবে সাহায্য করেছিল, তখন থেকেই অনলাইন পড়াশোনাটা আমাদের ইন্ট্রোডিউস হলো, তো ম্যামেরা সাহায্য করতেন। এরপর ক্লাস 9 থেকে আমি বুঝলাম যে এতগুলো সাবজেক্টে শুধু বাড়িতে আমি একা পড়াতে পারি, কিন্তু ওর যে লেখার হ্যাবিটটা, প্র্যাকটিসটা কম হয়ে যাচ্ছে, তো 9 থেকে অ্যাকচুয়ালি ও লিটারালি ও স্যারেদের কাছে জয়েন করলো প্রাইভেট টিউটর। তো প্রাইভেট টিউটারদের কাছে গেলেও বাড়িতে যে আর্টসের বিষয়গুলো, তখনও হিস্ট্রি জিওগ্রাফি এগুলো ছিল, তো এগুলো যে সময় ধরে লেখার অভ্যেস, সিলেবাসটা কমপ্লিট করার পর ও যখন পরীক্ষা দিত পেজ ধরে, তো সেগুলো চেক করা বা স্যারেদের কাছে চেক করাবার পরও কিছু কিছু খাতা হতো, সব তো স্যারেদের পক্ষে সম্ভব হতো না, কারণ তাদের কাছে 30-40 বা তারও বেশি স্টুডেন্টদের একটা চাপ থাকতো, তো

0: যে খাতা হতো না তো আমি সেই খাতাগুলো হয়তো চেক করে যেতাম বা আমি বলতাম এটা এখানে মিস হয়েছে, এই জিনিসটা আমি করতাম।
1: আচ্ছা বেশ, আর ওর পছন্দসই রান্নাবান্না বা ওর পছন্দসই খাওয়া দাওয়া সেই দিকগুলো নজর রাখতেন না? একেবারে যাতে শান্ত ঠান্ডা থাকতে পারে, স্বাস্থ্যকর খাওয়া দাওয়া সেই সব দিকে নজর দিতেন? কোনটা
0: না, মেঘা এমনিতে খুবই মাধ্যমে, এমনিতে আমি যা রান্না করি সবই খায়, আর আমাদের খাওয়ার মধ্যে সবটা ব্যালেন্স থাকে।
1: আচ্ছা,
0: হয়তো মশলাদার খাবারও যেরকম হয় সেরকম আবার হেলদি খাবারও আমরা খাই। এমনি ও খেতে ভালোবাসে মাটন, মাঝে মাঝে মিক্সড ফ্রাইড রাইস, এগুলো পছন্দের খাবার। আর বাড়িতে খাবারের মধ্যে শাক সবজি ফ্রুট সবটাই চলে।
1: মনের দরজাটা খুলে গেল, এবার জীবনের দরজা খুলে যেতে পারে। যে কোনো সময় তোমাকে দূরে কোথাও গিয়ে পড়তে হতে পারে, রিসার্চ করতে হতে পারে, বা যা হোক কিছু করতে হতে পারে। সেই সময় তুমি যদি বেসিক রান্নাটুকু না জানো তাহলে তো তোমার সেই অসুবিধার মধ্যে পড়তে হবে।
2: তো আমার মানে শেখার ইচ্ছা রয়েছে মায়ের থেকে, দেখি শিখবো।
1: বেশ, শেখার ইচ্ছা রয়েছে বলে যেন ইচ্ছেটা না থাকে, কাজে করে দেখিও।
2: কারণ
1: এটা ফ্যাক্ট, কারণ আজকালকার ছেলে মেয়েদের বেঁধে রাখা যাবে না, তাদের ডানা মেলে উড়তে দিতেই হবে। এবার কোন জায়গায় গিয়ে পড়বে সেখানে তোমার কমফর্ট ফুডটা নেই হয়তো, একেবারেই নেই। সেখানকার সাথে তুমি ধরে নিলাম অ্যাডজাস্ট করে নিলে, সেখানে যা খাওয়া হয় সেই খাবার দাবারগুলো অ্যাডজাস্ট করে নিলে, কিন্তু একদিন ইচ্ছে হলো মার মতো করে মাছের ঝোল ভাত রান্না করে খাই, একটা হালকা মাছের ঝোল, কিংবা মার মতন করে একটু শাক ভেজে খাই। আমাদের বাঙালিদের মধ্যে ছাড়া শাক ভাজা এমনি করে কিন্তু কেউ আর খায় না, এরকমভাবে খাই, তখন কি করবে? বেসিক রান্নাটুকু শিখে রাখার দরকার। মানে আমার চেনা পরিচিত সমস্ত বাচ্চাদেরই বলি, ছেলে মেয়ে নির্বিশেষে বেসিকটুকু শিখে রাখার দরকার। বেসিকটুকু শিখে রাখলে সব দিকটাকে ব্যালেন্স করা যায়।
2: হ্যাঁ ম্যাম।
1: তো যাই হোক, তোমার পড়াশুনো ছাড়া আর কি ভালো লাগে?
2: পড়াশোনা ছাড়া আমার আঁকতে ভালো লাগে, ওয়াটার কালার, অয়েল প্যাস্টেল, রিসেন্টলি অয়েল পেইন্টিংও শুরু করেছি আমি। এছাড়াও গান গাইতে ভালো লাগে, আর রিসেন্টলি এইচএসের পর আমি চেস খেলা শুরু করেছি, বাবার সাথে এমনি প্র্যাকটিস করছিলাম। আর এছাড়াও বিভিন্ন মুভিজ দেখা, সিরিজ দেখা, ক্রিকেট ম্যাচ দেখা, সবই অবসর সময় আমি করে থাকি পড়ার পাশাপাশি।
1: মুভিজ, সিরিজ, মুভিজ দেখা ঠিক আছে, সেটা একটা 3-4 ঘন্টার ব্যাপার, সেটা একদিন বা দুদিন ধরে দেখলে মিটে গেল। সিরিজ দেখাটা অ্যাডজাস্ট করো কি করে?
2: আসলে এক্সামের ঠিক এক মাস আগে, মানে থার্ড সেমিস্টারের এক মাস আগে এবং ফোর্থ সেমিস্টারের এক মাস আগে মুভি সিরিজ দেখাটা অনেকটা কমিয়ে দিতাম আমি, কিন্তু তার আগের যে 2-3 মাস সময় সেই সময় আমি পড়ার সময়টার পাশাপাশি যেটুকু সময় পেতাম ফ্রি টাইম, সেই সময় চেষ্টা করতাম রিফ্রেশমেন্টের জন্য দেখার।
1: ফ্রি টাইম কি আদৌ পেতে? মানে তোমাদের এত প্রজেক্ট করতে হয়, তার চাপে আমার মনে হয় যে ফ্রি টাইম বোধহয় ওরা পায়ই না।
2: আসলে যদি কেউ প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে পারে একটা শিডিউল রেখে, তাহলে ফ্রি টাইম ম্যাম অনেক সময় পাওয়া যায়। হয়তো খুব বেশি নয়, সেটা হয়তো 1 ঘন্টা বা 1 ঘন্টা, কিন্তু এই ফ্রি টাইমটা রিফ্রেশমেন্টের জন্য খুব প্রয়োজন। কারণ আমরা প্রোডাক্টিভ টাইমের কথা বলি, যদি প্রোডাক্টিভলি আমরা পড়তে চাই তাহলে রিফ্রেশমেন্টের খুব প্রয়োজন আছে। তো প্রপারলি টাইম ম্যানেজ করে যদি কেউ রিফ্রেশমেন্টের জন্য একটু সময় বার করতে পারে।
1: আচ্ছা বেশ, তো তুমি এই যে তোমার ইংরেজি নিয়ে পড়াশুনো করার ইচ্ছা, সিভিল সার্ভিসে যাওয়ার ইচ্ছে, এর সঙ্গে ফিট থাকতে তো হবে।
2: হ্যাঁ,
1: তো শরীর চর্চা করো না কিছু?
2: হ্যাঁ ম্যাম, এক্সারসাইজ আমি করি। আসলে এটা বাবাও যেহেতু এক্সারসাইজ করেন, তো উনি আমাকে ইনসিস্ট করেন যে না, ফিট থাকা, হেলদি থাকা প্রয়োজন। মাও এটা এনশিওর করে যাতে আমি প্রতিদিন একটা এক্সারসাইজ করি, নির্দিষ্ট টাইম বলতে 15 মিনিটস বা 30 মিনিটস এরকম একটা সময় রাখি প্রতিদিন, চেষ্টা করি রাখার ডেইলি এক্সারসাইজের জন্য যাতে ফিট থাকা যায়। প্রত্যেকেরই এটা হয়তো প্রয়োজন, আমরাও চেষ্টা করি।
1: আচ্ছা বেশ, আপনাকে জিজ্ঞাসা করব যে ওকে নিয়ে আপনার তো এখন চতুর্দিকে ওকে নিয়েই আপনার ঘুরতে হচ্ছে, ওর জন্যই আপনাকে কথা বলতে হচ্ছে, তো সেক্ষেত্রে বাড়ি কি ডিপ্রাইভড হচ্ছে একটু?
0: আমি ব্যালেন্স করতে পারি সেটা নয়, কারণ ওকে নিয়ে চিরকালই ছোটাছুটি আমার আছে,

0: করতে যাওয়া আমার নিয়ে আসার বাবার সাথে আমিও করি, কিন্তু বাড়ি বলতে অ্যাকচুয়ালি বাড়িতে আমার শাশুড়ি আছেন, তো শাশুড়ির দায়িত্ব আমার, তার রান্না যেমন আজও এসেছি আমি, তার রান্না আমি করে দিয়ে এসেছি, তো বাড়ি ব্যালেন্স আমার হয়ে যায়। আমার অভ্যেস আছে খুব তাড়াতাড়ি করা, আমাকে এই সময়ের মধ্যে বেরোতে হবে, মানে তার আগে উঠতে হবে, তার আগে করতে হবে, এই জায়গাটা আমি ব্যালেন্সে রাখি।
1: আপাতত তোমার পড়াশুনো কলকাতায় তুমি করবে?
2: হ্যাঁ ম্যাম, ইচ্ছা আছে।
1: আচ্ছা, তো ভবিষ্যতে যদি তোমাকে বাইরে গিয়ে পড়াশুনো করতে হয় তখন কি করবেন?
0: ওর বাবা তো বলেন যে তুমি চলে যাবে মেয়ের সাথে, তো যদি সম্ভব হয় সেটা করতে হবে, যদি প্রয়োজন হয় অবশ্যই করতে হবে।
2: আপাতত ইংলিশ লিটারেচারের বিএ ডিগ্রিটা করার ইচ্ছা আছে কলকাতাতে থেকেই, তো তারপর যদি হায়ার স্টাডিজের জন্য মুভ করতে হয় কলকাতার বাইরে, তখন সেটা সেই অনুযায়ী বাবা মায়ের সাথে বসে প্ল্যান করে করা হবে।
1: সুতরাং কোনো সেফ জায়গায় যদি পাঠান, যে জায়গাটা, যে কলেজটা দেখে মনে হবে আপনার সেফ বা খবর নেবেন সেফ, সেক্ষেত্রে ওই বাজিটা খেলতেই হয় ওদের ক্যারিয়ারের জন্য, যে ঠিক আছে পাঠিয়ে দেখি, ওর ভবিষ্যৎটা তো ভালো হবে, এটা আমার মত। এবার আপনারা ঠিক করতে পারেন যে কি করবেন ভবিষ্যতে, কারণ সব সময় তো আপনি ওকে ওই যেমন ফটো ফ্রেমের পেছনে একটা স্ট্যান্ড থাকে, আপনি ওরকম স্ট্যান্ড হয়ে তো সব সময় থাকতে পারবেন না, সেক্ষেত্রে ওকে ছাড়তেই হবে। তার জন্য মানসিকভাবে প্রিপারেশনটা এখন থেকেই নিতে হবে, দুজনকেই বলছি তাই না, মানসিকভাবে যে আমাকে বাবা মাকে ছেড়ে থাকতে, হ্যাঁ তুমি অবশ্যই তোমার জায়গায় এসে কাজটা করবে, ভবিষ্যতে যখন কাজ করার জগৎ আসবে তুমি হয়তো চেষ্টা করবে তোমার জায়গায় এসে, বাবা মার যখন বয়স হবে তখন বাবা মার পাশে থাকা সেইটা নিশ্চয়ই চেষ্টা করবে, কিন্তু নিজে এতটা ডিপেন্ডেন্ট হয়ে পড়ো না যে অন্য কোথাও গেলে একেবারে হাহাকার অবস্থা হবে।
2: না না, সেটা তো আমাকে অ্যাডজাস্ট করতেই হবে, যদি আমি যেরকম বললাম যে যদি হায়ার স্টাডিজের জন্য আমাকে মুভ করতে হয় কলকাতার বাইরে যে কোনো স্টেটে বা যে কোনো জায়গায়, তো তখন তো আমাকে অ্যাডজাস্ট করতেই হবে, সেই অনুযায়ী হয়তো আমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবো পরিস্থিতির সাথে, বা যেরকম ভাবে আমাকে নিজেকে তৈরি করতে হবে সেরকম ভাবে অ্যাডজাস্ট করতেই হবে আমাকে, তো সেই অনুযায়ী।
1: খুব ভালো। আর এছাড়া তুমি কি পড়তে ভালোবাসো, মানে গল্প পড়ার ক্ষেত্রে কি পড়তে ভালোবাসো?
2: হ্যাঁ, ফিকশন নন ফিকশন দু ধরনের গল্পই আমি পড়ে থাকি, তবে মাঝে ক্লাস টুয়েলভে গল্পের বই পড়া অতটা হয়ে ওঠেনি, কারণ পড়ার যা প্রেশার থাকে, তার পাশাপাশি চেষ্টা করেছিলাম আমি যা বই আমার কাছে থাকে, যেহেতু আমি বিভিন্ন নভেল পড়তে বা বিভিন্ন শেক্সপিয়ারের যে বিভিন্ন ড্রামা আছে, যে যে বই আছে আমার কাছে দাদা আছে, আমার লাইব্রেরি থেকে কিছু কিছু বই নিয়ে এসে মাঝে মাঝে পড়তাম আমি যখন আমি সময় পেতাম। রিসেন্টলি যেমন আমি জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস বইটা পড়ছিলাম এইচএসের পরে, সেটা কমপ্লিট করছিলাম আমি, তো এরকম আমি চেষ্টা করি অবসর সময় বই পড়া।
1: এখন তো শুধুমাত্র পড়া না, এখন তো গল্প কানে শোনাও যায়, সেই সমস্ত হ্যাবিট আছে কি?
2: হ্যাঁ, আমি শুনতেও ভালোবাসি যখন সময় পাই আমার, যখন যেরকম আমি পড়তে বেশি ভালোবাসি, তবে শুনতেও বেশ ভালো লাগে।
1: আচ্ছা, তোমার পড়া এর মধ্যে সবথেকে প্রিয় নভেল কোনটা?
2: যেহেতু রিসেন্টলি আমি বলছিলাম জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস পড়েছি, প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো আমার ভীষণ ভালো লেগেছে।
1: আচ্ছা, ভালো লেগেছে বলতে কোন দিকটা তোমার ভীষণ ভালো লেগেছে?
2: আসলে নভেলের যে মেইন গল্পটা, দুটো যে ক্যারেক্টার এলিজাবেথ আর মিসে ডার্সি, তো দুজনের ক্যারেক্টার, দুজনেরই মধ্যে যে প্রাইড আর প্রেজুডিস কোথাও না কোথাও গিয়ে লুকিয়ে আছে দুটো ক্যারেক্টারের মধ্যে, এবং কিভাবে সেটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, পুরো যে স্টোরিটা, সেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, তো সেই জন্যই বললাম যে প্রিয় বই যদি আপনি বলেন রিসেন্টলি যেটা আমি পড়েছি, তো আমি তো বলবো প্রাইড অ্যান্ড প্রেজুডিস।
1: বাহ, খুব ভালো। আমাদের প্রত্যেকের ভেতরেই কিন্তু প্রাইড অ্যান্ড প্রেজুডিস থাকে।
2: হ্যাঁ ম্যাম, ঠিক।
1: সেইটাকে কি করে কন্ট্রোল করব,
2: রিফ্লেকশনটাই আমরা পেয়েছি ওই, আর আমি পেয়েছি পড়ার সময় বইতে, তো সেটা ভীষণ ভালো লেগেছে আমার।
1: আচ্ছা, আর তোমার কাছ থেকে জানতে চাইবো যে তোমাদের স্কুলে যেভাবে পড়াশুনো, তুমি স্কুলের শিক্ষকদের কাছ থেকে, শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কিরকম সাহায্য পেয়েছো?
2: আমার স্কুলের কথা তো আমাকে সবার আগে বলতেই হবে, কারণ আমি ক্লাস ফাইভ থেকেই শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের স্টুডেন্ট, তো আমাদের স্কুলের সমস্ত টিচার্সরা ভীষণ আন্তরিক। আমি যখন যখন ওনাদের কাছে গেছি মাধ্যমিকের সময়, এইচএসের সময়, সবসময় ওনারা হেল্প করেছেন আমার, যখন কোথাও কোনো ডাউট এসেছে বা কোনো প্রবলেম আমি সলভ করতে পারছি না, ওনারা সবসময় আমাকে দেখিয়ে দিয়েছেন। এবং টুয়েলভে ফোর্থ সেমিস্টারের আগে যখন আমি মক টেস্ট দিয়ে খাতা দিয়ে এসেছি ম্যামেদের, ম্যামেরা প্রপারলি চেক করে দিয়েছেন, আমাকে ফিডব্যাক দিয়েছেন, বলেছেন কোথায় কোথায় আমি কী ধরনের কারেকশন করতে

পারি, যাতে আমার মার্কস আরও ইমপ্রুভড হয়। তো ম্যামেরা তো সবসময় হেল্প করেছেন আমাকে, আমার যে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের টিচাররা তো সবসময় সাহায্য করেছেন, এবং অন্যান্য সাবজেক্টের টিচাররা তারাও সবসময় আমাকে সাপোর্ট করেছেন। আমার ওপর তাদের বিশ্বাস অনেকটা ছিল যে না, তোমার একটা ভালো রেজাল্ট হবে, তুমি ভালো স্টুডেন্ট, তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। তো ম্যামেদের থেকে এই যে সাপোর্টটা আমি পেয়েছি সবসময়, এটা আমাকে অনেকটা এনকারেজ করেছে যে না।

0: পাচ্ছি, মানে আমি যে কয়েকজন ছাত্রছাত্রীর সাথে কথা বললাম বা শুনছি বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে, যে ছাত্রছাত্রীরা একটা র্যাঙ্ক নিয়েছে, তাদের কথা শুনছি, স্কুলের একটা বিরাট ভূমিকা থাকে,
1: অবশ্যই
0: স্কুলের টিচাররা তাদের বিশাল সাপোর্ট করেন। এইটা অনেকে সাহস করে টিচারদের কাছে এগিয়ে যায় না যে বলবো, আবার যদি উনি কিছু বলেন, কিন্তু স্টুডেন্টরা আমাদের কাছে জানতে চাক, তাহলে ওনারা আরো বেশি সাহায্য করেন, তাই তো?
1: অবশ্যই। আর আমি যেটা প্রথমেই বললাম, আমাদের স্কুলের টিচার্সরা সবাই ভীষণ আন্তরিক, তো ম্যামদের কাছেই আমরা যখন যখন গেছি কোনো সামান্যতম ডাউট নিয়েও হয়তো গেছি যে এটা ম্যাম কি হবে, ম্যামেরা সব সময় বুঝিয়ে দিয়েছেন। একবারের জায়গায় হয়তো পাঁচবার জিজ্ঞাসা করেছে, ম্যাম এটা কিভাবে হচ্ছে বা একটু বুঝিয়ে দিন, কোনো কনসেপ্ট হয়তো ক্লিয়ার হচ্ছে না, সেটা ম্যামেদেরকে জিজ্ঞাসা করেছে, ম্যামেরা সব সময় বুঝিয়ে দিয়েছেন। তো ম্যামেদের কাছ থেকেই সব সময় এই যে সাপোর্টটা পেয়েছি আমরা, আমরা সব স্টুডেন্টরা পেয়েছি, তো সেটার কথা তো বলতেই হয়। ম্যামেদের অবদান তো অনেকটা, আমার সাফল্যের পেছনে আমার যতটা না অবদান আছে, আমার বাবা মা আমার স্কুলের সমস্ত টিচার্সের অবদান তার থেকে অনেক অনেক বেশি।
0: আচ্ছা, তুমি কিভাবে পড়তে, মানে তুমি একেবারে তোমার যে ধরো কোশ্চেন আনসার করা রয়েছে সেগুলো গড়গড়ে মুখস্থ করতে, না পয়েন্টস মনে রেখে সেটা নিজের মনে সাজিয়ে লিখতে?
1: মুখস্থ করাটাকে আমি কোনোদিনই পছন্দ করি না, কারণ মুখস্থ করাটা কোনো একটা প্রপার ওয়ে নয় কোনো কিছু মনে রাখার। পয়েন্টস বেসিসে মনে রাখাটা একটা ভালো টেকনিক, কারণ অনেক বেশি দিন মনে থাকে এবং ভালোভাবে বুঝে পড়া, যেটাকে আমরা বলি যে কনসেপ্টটাকে বোঝা। যেমন পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে বিভিন্ন রকমের কনসেপ্ট আছে, তো টিচার্সদের সাহায্য নিয়ে সেই কনসেপ্টটা প্রথমে বুঝে নেওয়া, তারপর নিজের মতো করে আনসারটা লেখা। পয়েন্ট বেসিসে আনসার লিখলে যিনি এক্সামিনার থাকেন তারও দেখতে একটু সুবিধা হয়। তো পয়েন্ট করে মনে রাখা এবং লেখাটা ভীষণ দরকার। মুখস্থ করাটা কোনো প্রপার ওয়ে নয় কোনো কিছু মেমোরাইজ করার, তো সেই জন্য
0: কিছু তো মেমোরাইজ করতেই হয়, কারণ ইতিহাসের সালগুলো মনে করে রাখতে হবে।
1: হ্যাঁ ম্যাম, কিছু কিছু বিষয় আছে যেগুলো মেমোরাইজ করতেই হবে, যেমন ডেট বা সাল, যেরকম আপনি বলছিলেন হিস্ট্রি, কিন্তু একটা কনসেপ্ট সেটাকে বোঝা প্রথমে প্রয়োজন, তারপর যেটুকু পোর্শন মেমোরাইজ করতেই হবে সেটুকু মেমোরাইজ করা যেতেই পারে এইভাবে। আর আনসার লেখার সময় পয়েন্ট করে লেখা, এবং যেটা আমি আমার জুনিয়রদেরও অনেক সময় বলেছিলাম যে প্রেজেন্টেশনটা ভীষণ প্রয়োজন, কন্টেন্ট প্লাস প্রেজেন্টেশন, এই দুটোই হলো পিলার। আমি যদি আনসার রাইটিং এর কথা বলি, কন্টেন্টটা প্রয়োজন এবং কন্টেন্টের পাশাপাশি প্রেজেন্টেশন আমি যেভাবে করব, আমার হ্যান্ড রাইটিং, আমার ডায়াগ্রাম যেগুলো আমি অ্যাড করতে পারি, আমার পয়েন্টস যেগুলো আমি দিচ্ছি যেন কি পয়েন্টস হয়, এইগুলো খুব ইম্পর্টেন্ট। আর এইগুলোকে ঠিক রাখার জন্য প্র্যাকটিসটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়।
0: তুমি কি অন্য কোনো রকম কালি ব্যবহার করতে, মানে
1: ব্লু আর ব্ল্যাক, এই দুটো কালি?
0: সেটাই বলছি, ব্লু আর, মানে ধরো তুমি ব্লু কালি দিয়ে পুরো আনসার শিটটা লিখছো, কিন্তু ব্ল্যাক দিয়ে
1: হাইলাইট করা, পয়েন্টগুলো হাইলাইট করা, বা কোনো কোটেশন যদি আমি ইউজ করি সেটা হাইলাইট করা, বা কোনো ফ্যাক্ট যদি আমি লিখি সেটা হাইলাইট করা, এই ধরনের যে বিষয়গুলো আমি হাইলাইট করতে চাইছি সেগুলোর জন্য ব্ল্যাক কালি আর ব্লু কালি, সবাই ব্লু আর ব্ল্যাকই ইউজ করে, তো অনেকে ব্লু কালি দিয়েও হাইলাইট করতে পারে, ব্ল্যাক দিয়ে লিখতে পারে। আমি পার্সোনালি ব্লু কালি দিয়ে লিখতাম আর ব্ল্যাক কালি দিয়ে আমি হাইলাইট করতাম।
0: খাতাটাকে দেখলে যেন সবার থেকে আলাদা লাগে, আর তুমি যে কি দিতে চাইছো সেটা এক ঝলকে যেন বোঝা যায়, তুমি কি লিখতে চাইছো, কি জানাতে চাইছো এক ঝলকে যেন বোঝা যায়, তাহলে নম্বরটা একটু বেশি বাড়ে।
1: ওই জন্য স্মার্ট ওয়ার্কটা ভীষণ প্রয়োজন, যে কোনো একটা টপিক, আমার একটা চ্যাপ্টারে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক, সেটার কি ইন্ট্রোডাকশন লিখবো আমি, ব্রড কোয়েশ্চনে কি কনক্লুশন দেব, সেটা যদি আমরা আগে থেকে ডিসাইড করে রাখি যে এরকম একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা ডায়াগ্রাম আমি অ্যাড করব, একটা কনক্লুশন থাকবে, সেটা আমাদেরকে একটা এক্সট্রা এজ দেয়। আমাদের খাতাটার প্রেজেন্টেশন, আমাদের খাতার কন্টেন্ট একটু অন্যরকমের হয় এবং সেটা আমাদের মার্কসটা ইম্প্রুভ করতে বেশি সাহায্য করে। তো শুধুমাত্র লেখা তো নয়, প্রেজেন্টেশনটা আমি বলছিলাম ভীষণ গুরুত্বপূর্ণ, তো সব বিষয়টা মাথায় রাখলে মার্কস অবশ্যই ভালোই হবে সব স্টুডেন্টদেরই।
0: আচ্ছা, পরীক্ষার সময় তুমি কি রাত জেগে পড়াশুনো করো?
1: রাত জেগে পড়া আমি করি না কোনোদিনই, 12টা 1টা ম্যাক্সিমাম। আমি খুব সকালে কোনোদিনই উঠি না, 7টা থেকে 8টার মধ্যে উঠি, আর রাত্রে 12টা থেকে 1টা ম্যাক্সিমাম, তারপরে আমি ঘুমিয়ে পড়ি। রাত জেগে পড়াশোনার অভ্যাস আমার নেই, আর পরীক্ষার আগে রাত জেগে পড়াটাও ঠিক না, কারণ হেলদি থাকা ভীষণ প্রয়োজন। তো পরীক্ষার আগে চেষ্টা করা উচিত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ার, যাতে শরীর ভালো থাকে, আর অ্যাংজাইটি বা টেনশন এগুলো না রাখাই ভালো। তো রিল্যাক্স থাকা যায়।

0: যতটা রিভিশন করা যায় প্র্যাকটিস করা যায়, রিভিশন প্র্যাকটিস সবটা করতে করতেই এক্সাম যদি এই দুটো কেউ করে, পড়ার পাশাপাশি বারবার রিভাইজ করা, যে কোনো একটা স্ট্যান্ডার্ড রিসোর্স নেওয়া যেতে পারে প্রতিটা সাবজেক্টের জন্য। একটা যেহেতু সময় 4 থেকে 5 মাস, তো প্রতিটা সাবজেক্টের জন্য একটা করে স্ট্যান্ডার্ড রিসোর্স, সেটাকে 4 থেকে 5 বার মিনিমাম রিভাইজ করা, তারপর মক টেস্ট দেওয়া, মক টেস্ট হলেই প্র্যাকটিস হয়ে যায়, এবং তারপর এক্সাম যদি আমরা দিই তাহলে অ্যাংজাইটি বা টেনশন এগুলো থাকবে না, রিল্যাক্সভাবে থেকেই পরীক্ষা দেওয়া যাবে, এবং টাইমের মধ্যে যে লেখার অভ্যেসটা সেটাও প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তো কোনো সমস্যা হবে না।
1: বাহ, খুব সুন্দর করে তুমি বুঝিয়ে বললে যে আগামী দিনে যারা তৈরি হচ্ছে, আগামী দিনে যারা তোমাদের জায়গাটা নিতে চলেছে, তারা কিভাবে এগোলে সুবিধা হবে। আর কারণ আজকাল বেশিরভাগ ছাত্রছাত্রীদের দেখা যায় রাত জেগে পড়ার অভ্যেস, তো রাত সেই ক্ষেত্রে দিনের বেলা পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় ক্লান্তও হয়ে পড়ে তারা। সেই ক্ষেত্রে এটা ঠিকই বলেছো, 12টা একটা ম্যাক্সিমাম, তারপরে কিন্তু অনেক সময় হয়তো সিট পড়েছে একটু দূরে, সুতরাং সেই ক্ষেত্রে 8টার সময় ওঠার স্কোপ থাকে না, উঠতে হয় তাড়াতাড়ি, তাহলে ঘুমোতে হবে কিন্তু আরেকটু আগে। সেই ঘুমটা তোমার নিশ্চিন্তে ঘুমটা যা পড়ার পরীক্ষার আগে পড়ে নাও ভালো করে। তারপর যদি পরপর আজ হিস্ট্রি কালকে জিওগ্রাফি থাকে তাহলে তোমার পড়ার সময়টা তো কম, তা যা আগে পড়েছো মেইন পয়েন্টগুলো রিভাইজ করো, তাই তো?
0: হ্যাঁ ম্যাম, পড়ার সময় একটা প্রসেস আছে, অ্যাক্টিভ রিকল প্রসেস, যে আমি একটা কোনো সাবজেক্টের একটা টপিক প্রথমবার পড়লাম, সেকেন্ড টাইম যখন আমি রিভাইজ করছি তখন আমি চেষ্টা করব প্রথমে আমার কী কী মনে আছে ওই টপিকটা সেটা মনে করার, যেটুকু পোর্শন মনে নেই সেটা আমি হাইলাইট করতে পারি বা পেন্সিল বা পেন ইউজ করে আমি আন্ডারলাইন করতে পারি। সেকেন্ড টাইম যখন আমি রিভাইজ করছি আমি আবার ওই অ্যাক্টিভ রিকল প্রসেসই ফলো করব, এবং আমার দেখব আর কী কী মনে নেই, আগের বারে যেটুকু আমার মনে ছিল না এইবারে তার মধ্যে থেকে কতটা আমার মনে আছে, কী কী আবারও মনে নেই সেটা আবার হাইলাইট করা যেতে পারে। থার্ড টাইম যখন রিভাইজ করব, ফোর্থ টাইম যখন রিভাইজ করব, এই প্রসেসটা যদি আমরা ফলো করি তাহলে পড়াটা অনেকটা সুবিধা হয়ে যায়। এবং ফিফথ টাইম যখন হয়তো আমরা রিভাইজ করছি দেখছি যে না, এই টপিকের সব কিছুই আমার মেমোরাইজড হয়ে গেছে, তো এই প্রসেসটা খুব ইউজফুল আমি বলবো। অ্যাক্টিভ রিকল প্রসেস যদি স্টুডেন্টরা ফলো করে তো বেশ সুবিধাজনক হয়ে ওঠে পড়াটা।
1: বাহ, এটা খুব সুন্দর একটা কথা জানালে আমাদেরকে যে কীভাবে এগিয়ে যাওয়া যেতে পারে। তো আমরাও চাইবো তুমি অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও এবং আমাদের সবাইকে গর্বিত করো। আপনার কী আশা?
2: অ্যাকচুয়ালি মেয়ের তো স্বপ্ন, মেয়ে ইউপিএসসি এক্সাম দিতে চায়, ক্র্যাক করতে চায়, যদি আইএএস অফিসার হতে পারে, কারণ ওটা তো এতটা সার্টেনলি বলা যায় না, কিন্তু ওটাই ওর লক্ষ্য। আর বাবা মা হিসেবে আমাদের স্বপ্ন, মেয়ের স্বপ্ন একই স্বপ্ন, ও যদি ওর স্বপ্নে সফল হয় আমাদের ওটাই।
1: আমার শুভেচ্ছা থাকলো, আকাশবাণীর শুভেচ্ছা থাকলো, আর তোমাকে অবশ্যই মেঘা, তুমি অনেক উপরে ওঠো, আমরা যেন মাথা অনেকটা উঁচু করে তোমাকে দেখতে পাই এই আশা আমরা করি। ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তীকালে তোমার পড়াশুনো তুমি যেভাবে চালিয়ে যেতে চেয়েছো সেইভাবে তোমরা চালিয়ে যেও। ধন্যবাদ,
0: আকাশবাণীর প্রত্যেককেও আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য, অনেক অনেক ধন্যবাদ।
1: তাহলে আপনারা আজকে শুনলেন আমাদের মেঘার কথাবার্তা, কিভাবে পড়াশুনো করেছে, কিভাবে ওর ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে চায়, সেই সমস্ত কথা যারা বিদ্যার্থী আজকে শুনছো তাদের নিশ্চয়ই অনেক অনেকটা কাজে দিয়েছে। আমি চাইবো যে তোমরা তোমাদের পড়াশুনোকে যদি ওর মতন করে তোমাদের মতটাকে মিলিয়ে নিয়ে সিঙ্ক্রোনাইজ করে যদি এগিয়ে নিয়ে যেতে পারো, তাহলে ভবিষ্যতে কে বলতে পারে তুমিও আমাদের স্টুডিওতে আসবে, তুমিও আমাদের সাথে কথা বলবে। সেই শুভেচ্ছা রইল প্রত্যেক বিদ্যার্থীর জন্য। আজকে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে শ্রীরামপুর রমেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মেঘা মজুমদার। ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম হয়েছে এবং মেয়েদের মধ্যেও প্রথম হয়েছে। আজকে বিদ্যার্থীদের জন্য এই পর্যন্তই, নমস্কার।
3: শুনছিলেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, সাক্ষাৎকার গ্রহণে ছিলেন কিয়াম মুখোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: রামধনু কলম দেবে সেই সুযোগ, কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রশ্ন আপনাদের, উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাড়ের ক্ষয় থেকে স্ট্রোকের ভয়, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমরা জানাব ডাক্তারবাবুদের, এবং তাদের থেকে পাওয়া সঠিক ও নির্ভরযোগ্য উত্তর পরামর্শ পৌঁছে দেব আপনাদের কাছে। প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে, আমাদের ইমেল আইডি healthsection.akashbanikolkata@gmail.com, healthsection@gmail.com, অথবা চিঠি পাঠান এই ঠিকানায় পত্রপাঠ রোগ বিদায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম রবিবার রাত 8:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন AIR অ্যাপে। তাহলে আর দেরি কিসের, চটপট পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন ইমেল বা চিঠিতে পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 23.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.5 ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথাক্রমে 97% এবং 62%। গত 24 ঘণ্টায় অর্থাৎ আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 2.8 মিলিমিটার। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও আছে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলের কাছে বা দূরে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় 40-50 কিলোমিটার, সর্বোচ্চ 60 কিলোমিটার। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন আগামী 24 ঘণ্টায় তাঁদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। শুনছিলেন আবহাওয়ার খবর আকাশবাণী কলকাতা।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই সন্ধ্যে 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, 6:38 শুনবেন কৃষি কথার আসর, বিশ্ব সমুদ্র দিবস নিয়ে আলোচনা, অংশগ্রহণে পবিত্র কুমার মণ্ডল, সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক ও রামরঞ্জন দাসরায়। এছাড়াও বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান শুনবেন দাও ফিরে সে অরণ্য, রেকর্ড করে এনেছেন পবিত্র কুমার মণ্ডল। 7:30 সমীক্ষা, রাত 8 স্বাস্থ্য জিজ্ঞাসা, গ্রীষ্মকালের রক্ত সংকট বিষয়ে ডক্টর প্রশান্ত চৌধুরীর সাক্ষাৎকার শুনবেন সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশনায় প্রণব মণ্ডল। 9:30 দৃষ্টিপাত, বরিষ্ঠ আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও সুতপা চট্টোপাধ্যায়ের আলোচনা শুনবেন। রাত 10 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অর্পিতা নন্দীর কণ্ঠে, 10:45 আধুনিক গান শিল্পী সোহিনী ভট্টাচার্য। রাত 11 বাঁশিতে লঘু সঙ্গীতের সুর, পরিবেশনায় গৌরব দত্ত। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা, শিল্পী শ্রুতি গুপ্ত। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।

0: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
2: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
1: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
3: আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই কেটুডে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহব এনা তেহিঞা সান্তাড়ি আখড়া। তেহিন দ অতে মাহা ঝেট বঙ্গা রিয়ার বাগে পুন মাহিত সান্তাড়ি আখড়ারে নিত আজম দাবন পে মোহনচন্দ্র হেমব্রমার সাঁওতেন কুয়া ঝিকে দং সেরিং সেরিং রে দ মোহনচন্দ্র হেমব্রম আর তারাচাঁদ হেমব্রম।

0: ଦୁଲ୍ଲା, ଏନ୍ସିପି ଏସ୍ପି ଲିଡର ସୁପ୍ରିୟା ସୁଲେ ଏମାନଙ୍କୁ ଯଦି ଚଙ୍ଗ ଆମ ଆଦମୀ ପାର୍ଟି ଆର୍ ଦ୍ରାବିଡ ମୁନ୍ନେତ୍ରା କାଜାଗାମ ହାଲୋ ବାରପେ ଗୋଟାଙ୍ଗ ବିରୋଧୀ ଦଳ ଅନା ଦୁପୁରୁବରେ ବାଙ୍କ ସେଲେଟ କାନା ଦୁପୁରୁବ ତାହେମ କଂଗ୍ରେସ ପାର୍ଶ୍ୱର ମଲ୍ଲିକାର୍ଜୁନ ଖାଡ୍ଗେ ଲେଇ କାଦାଏ ବାଗେ ମୁଡ଼େ ଗୋଟାଙ୍ଗ ରାଜାରି ଦଳ ଅଣ୍ଡେ ସେଟେର କୋ ତାହେ କାନା ଜୁଦେ ଜୁଦେ ବିଷୟାତେର ମତ ଏପେମ ଚାପାଲ ହୋଇ କାନା তৃণমূল কংগ্রেসের পণসভার সাংসদ সুখেন্দু শেখর রায় আয়া হুদেখন অচগ অমেন্দ পদত্যাগ কথায় উচন সদর কাদা এখেন পণসভার সোহেদ সুমুং দবাং উনি দলের প্রাইমারি সোহেদ হুদেখন হয় সাহা মিদ উচন তালাতে উনি লাই কাদা হালেনা বিধানসভা বাছনাওরে পশ্চিম বাংলার হড়কো গেলমড়ে সেরমা রেয়া শাসন অক্তে তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে রায় কো এম কাদা উনি দল বিরুদ্ধে দুর্নীতি তিরলো নাহাচার টেকাও দারাম সাথে সেচেদ হড়মো সাওয়ার বিরিত কর্মসংস্থান সাথে আনারি হালো যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রের সরকারে ব্যর্থ কানা মেনতে উনি লালিশ কাদা বিধানসভার দল লিডার বাছাও লইতে তৃণমূল কংগ্রেস এমএলএ কয়া সই জিলিয়াতি মামলার তেহেন হাজিরে বাই এমাকার খাতে তৃণমূল কংগ্রেস স্মার্ত চুত্রের অভিষেক বন্দ্যোপাধ্যায় ওড়া কোসেন লেনা সিআইডি চেদা উনি বারবার হাজিরে এন্ডাওদা ওনা বাড়াই লাগিদ গে পেজনা আধিকারিক অভিষেকা কালীঘাটরে ওড়া কোসেন লেন তাহেকানা ইন্ডিজোটা দুপুরুব নয়া দিল্লিরে সেলেদক লাগিদ উনি নিত দিল্লিরে মেনাই খাতির চিঠি অল কাতের সিআইডি ঠেন হাজিরে এম লাগিদ আরহ অক্তই খোঁজ কাদা নয়া মাড়াং সিআইডি দো নোটিশ এম কাতের পয়লা জুন ভবানী ভবন রেকো হহ আদে তাহে কানা উনহ হড়মো বাড়ি রেয়া অজে উদুক কাতে হাজিরে এন্ডাও কাদা অভিষেক মারাংমন্ত্রী আবাস যোজনা এহব তায়ম নেহাবিতে টয়লেট ইসিন আরো গ্যাস আর নুদা সার্বার হলো দেশম জাকাত পুন কারো হড়া তেয়ার সুত কানা মেনতে কেন্দ্রীয় আবাসন আর নাগার উত্তন মন্ত্রী মনোহর লালে লেই একাদা সোশ্যাল মিডিয়ার মিটন ডগরে উনি লেই একাদা নয়া পান্থা দেশম জাকাত আবাসন ক্ষেত্র মিট মারাং বনদলে আগু একাদা নয়া পান্থারে লাখ লাখ মানমিয়া সম্মান রুখিয়া আর আস ভরসায় তেয়ার একাদা কেন্দ্রীয় আতোড়া উত্তন মন্ত্রী শিবরাজ সিং চৌহান লই কাদায় পারমেন্ট গেলবার সেরমানে দিশমরেন কারুর কারুর এড়ে ভড়ুজ অচোকান রেঙ্গেজ নাচার ঘরজেন হড়কোয়া জিওরে মন মহত দুঃ দারাম আর আপনার পতিওরে নাহা জখেজ এতেয়ার কাদা নিত্যগিজ সরকার প্রধানমন্ত্রী জনধন যোজনা উজ্জ্বল যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা জলজীবন মিশন আয়ুষ্মান ভারত আর মারামন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা লেখানা কামিহরা খাতিরা কারুর কারুর ঘরজরেন দাড়ে যোগা হয়ে কানা মেনতে লই হই কানা ফলতারেন তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান নেপাল সীমা আড়ে খোনা কো গ্রেপ্তার কাদিয়া পনত পুলিশ রেন স্পেশাল টাস্ক ফোর্স উনি দো কলকাতা থেকে আগুয়ে কানা মেনতে বাড়াই কানা বাছানো অক্তে অশান্তি আর হিংসে ফাইলাও লুট তোলাবাজি বিএলও চেতান জোজুলুম কাতে গজ হড় কো নুতুম ভোটার লিস্টে রাখা ভোটার কো বতর উদু হালো আইমা লেখান লালিশ মেনা আজ বিরুদ্ধে বিধানসভা বাছনাও অর্জো উছেন তাইম খোনা গণিত উকুরে তাহে কানা নেপাল সীমা আড়ে তে বাহারে দড় রেয়া এ কুরুমুটু তাহে কানা উকু খবর নাম তাইম এসটিএফ রেন অফিসার কো অন্ডে সেন কাতে উনি কো সাব কাদিয়াম আকাশবাণী না তেহেন আরে গেল সেরমা পুরো পুরো কানা গেল আরে সাই পেগেল তুরি সালে রেয়া তেহেন আদিনে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নুতুম বাদালতে অল ইন্ডিয়া রেডিও দহ হয়ে কানা তেহেঙা দিন তো দিশম রেয়া লাকচার তথ্য আর পার্সাল রেয়া নাগাম রে মিটাং দিশে দহয়েনা লেখাগে মেন গানোয়া ফুরগল তাইম অল ইন্ডিয়া রেডিও আডি লগন ফাইলাও হয়ে কানা গেল আরেসাই মড়েগেল তুরুই সালে রে অল ইন্ডিয়া রেডিও রে নুতুম হয়ে কানা আকাশবাণী নেই অক্তে আকাশবাণী রেয়া মড়েসাই আরেগেল গোটাং তালমা তালাতে আরেগেল ইরেল সাই হিস হঠেন সেটেরক কানা সাঁওতা সাঁওতে বাগে পে গোটাং পার্সি আর মিটসাই পুনগেল তুরুই গোটাং উপভাষাতে আখড়া উচেন সদরক কানা তেহেঙা খবর পড়া দো নোডেগে মুচেদ এনা
1: আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচেন তালমা খুন ছেনক কান সান্তাড়ি আখড়া পে আজমেদা নিত আজম তাবন পে লাগডে সেরিং গৌরী মাঝি আর সাঁওতেন কোয়া সেরিং রেত গৌরী মাঝি আর ফুলমুনি টুডু

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি চন্দ্রচূড় সরকার। পশ্চিমবঙ্গ আজ কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ NHA-র সঙ্গে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে বলেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার আয়ুষ্মান ভারত নিয়ে মিথ্যে প্রচার করে রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল। রাজ্যের বিকাশে ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে, সেই লক্ষ্যেই আজকের চুক্তি। 1,43,00,000 পরিবার এর ফলে উপকৃত হবেন। বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের জন্য সরকারি বা বেসরকারি জমি অধিগ্রহণ এবং ক্রয়ের ক্ষেত্রে জমির মূল্য নির্ধারণ প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ করতে রাজ্য সরকার নতুন অনলাইন ব্যবস্থা চালু করেছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্র, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অন্যান্য প্রকল্প রূপায়ণকারী সংস্থা নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমির মূল্যায়ন করতে পারবে। নতুন নির্দেশিকা অনুযায়ী জমির মূল্য নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রাজস্ব অধিকার ওয়েবসাইটে থাকা ভ্যালুয়েশন ফর নন রেজিস্ট্রেশন VNR মডেলের মাধ্যমে

0: মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে পানি ট্যাঙ্কি হয়ে কলকাতায় আনা হচ্ছে। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলওর ওপরে প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটের তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পলাতক ছিল জাহাঙ্গীর, নেপাল সীমান্তে গা ঢাকা দিয়েছিল সে। 2021 সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী খুন সহ বিভিন্ন অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল আলিম আল রাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য এবং কলকাতা পুলিশের 179 জন আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমারকে ডিআইজি এসটিএফ করা হয়েছে, আইপিএস মুরলীধর শর্মাকে পুলিশের গোয়েন্দা শাখার আইজি করা হয়েছে, কুণাল আগরওয়াল নিযুক্ত হয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম পদে। কোচবিহারে একই সঙ্গে 2 গ্রাম পঞ্চায়েত প্রধানের পদত্যাগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্দরন ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সরকার অধিকারী এবং বালাভূত গ্রাম পঞ্চায়েতের আফতার আলী বেপারী ইস্তফা দিয়েছেন। বালির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রামে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বালি বোঝাই ট্রাক্টরও আটক করা হয়। গ্রামবাসীদের দাবি, গোপালবেড়া থেকে মাত্র 100 কিলোমিটার দূরে বাঁকুড়া জেলার নাগাতেঁতুল এলাকায় যেখানে 1 ট্রাক্টর বালি বিক্রি হচ্ছে প্রায় 1200 টাকায়, সেখানে একই পরিমাণ বালির জন্য গোপালবেড়া এলাকায় ক্রেতাদের খরচ হচ্ছে 6 থেকে 6,500 টাকা পর্যন্ত। উত্তরবঙ্গে দিন দুয়েকের মধ্যে বর্ষা প্রবেশ করছে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গে আজ এবং আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। আবহবিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, 10 এবং 11 জুন থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। গ্রামীণ সংবাদ শেষ হল, পরবর্তী খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জলহর খবরে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার এক সতর্কীকরণে জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার 2-1টি জায়গায় ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার 2-1টি জায়গায় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার। আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে প্রতিদিনের মতো আপনাদের রাম ভাই বলছি। কিন্তু আজকে একটু ব্যতিক্রম, এই কারণে সঙ্গে রয়েছে আপনাদের চাষি ভগিনী স্বাগতা,
3: নমস্কার,
2: আর অবশ্যই আপনাদের বন্ধু পবিত্র,
4: নমস্কার,
2: পবিত্র কুমার মণ্ডল। তা আজকে কিন্তু আপনাদের সামনে আমরা কৃষি বিভাগের সকলেই প্রায় বলতে গেলে উপস্থিত রয়েছে, আর মাইক্রোফোনের স্টুডিওর ওপারে রয়েছে আপনাদের তুহিন, আপনাদের বন্ধু তুহিন চ্যাটার্জি। আজকে আমরা কি নিয়ে কথা বলবো ভগিনী বলো তো?
3: রাম ভাই, কথা তো আমরা বলবো, অবশ্যই কথা বলবো, তিনজনে যখন বসেছি জটলা করে আড্ডাও হবে, কথাও হবে।
2: বন্ধুরা, আপনাদের বলি যারা অনুষ্ঠান শুনছেন, যে সমুদ্রের কথা, সমুদ্রকে বিশেষভাবে গুরুত্ব কেন দিতে হবে, কারণ আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবী পৃষ্ঠের ভগিনী 70% জুড়ে রয়েছে মহাসাগর। তোমরা ছোটবেলায় আমরা বইয়ে কি পড়েছি, পৃথিবীর তিন ভাগ
3: জল,
2: একদম। তাহলে সেই সঙ্গে এটা বোঝার আছে যে পৃথিবীর বেশিরভাগ জীববৈচিত্র্য কিন্তু এই সমুদ্রের জল।

0: নেই বাস করে, আর সেই সঙ্গে তাহলে সমুদ্রের যে প্রাণী রয়েছে তাদের তো শ্বাস প্রশ্বাস তারা গ্রহণ করে, তাতে করে পৃথিবীর যে অক্সিজেনের অর্ধেক কিন্তু সমুদ্র থেকে সরবরাহিত হয় এবং 90% মাছ কিন্তু সমুদ্র থেকেই আমরা পেয়ে থাকি, যা নাকি এখন অনেকটাই হ্রাস পাচ্ছে, কারণ সমুদ্র থেকে আমরা প্রচুর পরিমাণে মাছ তুলে নিচ্ছি নিজেদের প্রয়োজনে, বিনিময়ে দিচ্ছি না কিছুই। অন্যদিকে যদি ভেবে দেখি তাহলে 50% প্রবাল প্রাচীর কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানুষ অর্থাৎ আমরা নিজের প্রয়োজনে শুধু নিচ্ছি। দিচ্ছিটা কোথায়? সমুদ্র যে রক্ষা করতে হবে সেটা ভাবছি কোথায়, তাই কিনা? তুমি তো বঙ্গোপসাগরের খুব কাছাকাছি থাকো পবিত্র ভাই, তা সুন্দরবনেও তোমার প্রায়শ গতি, তো একটু বলো সুন্দরবনের জীবন জীবিকা কোথায় নির্ভর করছে, কার উপর নির্ভর করছে, তারা কিভাবে তাকে রক্ষা করছে?
1: আচ্ছা, তার আগে কি একটা বিষয় বলে নিলে ভালো হয় না রাম ভাই, যে আজকের কত তারিখ এবং আজকের বিষয়টা কি?
0: একদম
2: কথাটাই কিন্তু ভুলে গেছি আমরা।
0: না, ঠিক ঠিক ভুলিনি, আসলে আজকে 8ই জুন আর বিশ্ব মহাসাগর দিবস, এই কারণেই কিন্তু এই যে সমুদ্রের কথাটা উত্থাপিত হচ্ছে বারে বারে। বন্ধুদের বলছি যে কেন আমরা সমুদ্রকে এত গুরুত্ব দেব, কারণ আজকের দিনে আমরা একটা সচেতনতা সারা বিশ্ব জুড়ে জাগানোর চেষ্টা করি যে সমুদ্র আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, সমুদ্রকে কেন আমরা রক্ষা করার কথা ভাবব, আমাদের যে জীবনযাত্রা তার সঙ্গে সমুদ্র কিভাবে যুক্ত, এবং সমুদ্র রক্ষণাবেক্ষণ বা তার যে ব্যবস্থাপনা করার দিক সেগুলো যদি সঠিকভাবে নিয়ন্ত্রিত না হয় তাহলে আমরা কি ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারি। এই যে প্রাকৃতিক বিপর্যয়ের কথা আলোচিত হলো, তা কেন হচ্ছে? আজকে দেখো ভগিনী, এই যে বিশ্ব উষ্ণায়ন বলো আর খাবারের যোগান কিংবা বৃষ্টিপাত, জীববৈচিত্র হারিয়ে যাওয়া, এই এর সমস্ত কিছু, জলোচ্ছ্বাস, এই যে ঘূর্ণি ঝড়, সমস্ত কিছুর মধ্যে কিন্তু সমুদ্রের প্রভাব রয়েছে। সমুদ্রের প্রভাব বহু দূর বিস্তৃত, কিন্তু বুঝতে হবে এই সমুদ্রই এখন ভয়াবহ দূষণের কবলে, আর এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই কিন্তু আজকের দিনটি বিশেষভাবে পালিত হয় সারা বিশ্বজুড়ে। তো তুমি কি একটু বলবে যে কবে থেকে প্রথম এই ধারণাটা মাথায় এসেছিল যে সমুদ্রকে গুরুত্ব দিতে হবে?
2: হ্যাঁ রাম ভাই, যেমনটি আমরা বলছিলাম যে সে ছোট্টবেলায় আমরা পড়েছি যে বিশ্বের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, আর এই 3 ভাগ জল হল আমাদের পৃথিবীর ফুসফুস। এই জলভাগ অর্থাৎ মহাসাগরগুলি নিরন্তর আমাদের প্রাণী জগৎকে জল অর্থাৎ জীবন, এবং সেই সঙ্গে কিন্তু যেমন আপনি বলছিলেন রাম ভাই যে আমাদের অক্সিজেন প্রদান করে চলেছে। তো যেটা হলো যে এই জলভাগগুলো অর্থাৎ আমাদের এই মহাসাগরগুলো কিন্তু ক্রমশ দূষণের কবলে পড়ছে, এবং তার প্রভাবে যে আমরা নানান বিপদের সম্মুখীন হতে চলেছি সেটা হয়তো আমরা মাঝে মাঝে ভুলে যাচ্ছি, এবং সেই দূষণকে আমরা সঠিকভাবে রোধ করার চেষ্টা করছি না। এই ভাবনাটা থেকেই কিন্তু আজকের এই দিনটি পালন করার তাগিদটা আসলো, এবং 1992 সালে রিও ডি জেনিরোতে আর্থ সামিটে প্রথম এই দিনটি পালন করার প্রস্তাব নেওয়া হয়েছিল, জাতিসংঘ এই প্রস্তাবটি গ্রহণ করেছিল, এবং আনুষ্ঠানিকভাবে বিশ্ব মহাসাগর দিবসটি 2008 সালে সাধারণ পরিষদ, জাতিসংঘের যে সাধারণ পরিষদ আছে সেই পরিষদ দ্বারা নির্ধারণ করা হয়।
0: সঙ্গে ভগিনী একটু তোমার কথার সঙ্গে একটু জুড়তে চাইবো আর কি, যে বিষয়টা হচ্ছে যে সময়ে তুমি রিও ডি জেনেরিও আর্থ সামিটের কথা বললে সেখানে কানাডা প্রথম প্রস্তাব দিয়েছিল যে বিশ্ব সমুদ্র দিবস পালন করা হোক, এবং তার জন্য কিন্তু আন্তর্জাতিক

অংশীদার যে সংস্থাগুলো রয়েছে তাদের সহায়তায় 2022 সাল থেকে দ্য অসিয়ান এই যে প্রকল্প ছিল তার উদ্যোগে সমস্ত বিশ্বজুড়ে বিশেষভাবে প্রচার চালানো হয়েছে। ক্রমাগত চেষ্টার পরে প্রায় 4 বছর বাদে তুমি যে বললে ওই 8ই জুনকে জাতিসংঘ কিন্তু 2008 সালে স্বীকৃতি

0: হিসেবে পালিত করার জন্য। কিন্তু কেন পালন করব সে সম্পর্কে বলো।
1: আচ্ছা, তাহলে রাম ভাই, আপনি যে কথাই ছিলেন যে এখানকার যে আমরা সমতল অঞ্চলে যারা রয়েছি, এখানকার মানুষজনের যে জীবন এবং যে সমস্ত মানুষজন একদম সমুদ্রের কাছাকাছি থাকেন, সেখানকার মানুষের জীবন তো একটু অন্যরকম, একটু কি আমার অভিজ্ঞতা বলবো?
0: বলতেই পারো, বলতেই পারো। আমরা দেখি মাঠে বসে
1: কিছুদিন,
2: অবশ্যই
1: আমরা যখন বিভিন্ন প্রয়োজনে একদম বদ্বীপ অঞ্চলের কৃষক বন্ধুদের কাছে যেতে চেয়েছি, দেখলাম যে সুন্দরবনের একদম প্রত্যন্ত অঞ্চল রামগঙ্গা, সেখান থেকে যখন ভেসেলে উঠলাম প্রায় এক দেড় ঘন্টা গেল, তারপরে জি প্লট আসলো, কে প্লট আসলো, এল প্লট আসলো, দেখলাম এই যে যাবার পথে বেশ কয়েকবার দেখছি যে প্লাস্টিক দেখা যাচ্ছে, এবং কি যে ভেসেলের মাধ্যমে আমরা যাচ্ছি সেখানেও তার যে প্লেট আছে জলের মধ্যে যেটা চলছে, যেটা এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু ওই প্লাস্টিক জড়িয়ে যাচ্ছে। কখনো দেখা যায় যে মাছের পেটের মধ্যে প্লাস্টিক, তাই তো? কিন্তু এই যে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার, তার ফলে কিন্তু একটা সমুদ্রের উপর একটা প্রভাব পড়ছে, এবং আমাদের যে মানব শরীরে সেই যে মাছ আমরা যখন খাচ্ছি, সেই আমাদের শরীরের রক্তের মধ্যেও কিন্তু সেই প্লাস্টিকের অংশও পাওয়া যাচ্ছে। তো এটা একটা কিন্তু খুব ভয়ানক একটা বিষয়, তাই তো?
0: তাহলে সেই জিনিসটাই তো আমি বলতে গিয়ে বলছিলাম যে আজকে দেখো, সমুদ্র যখন সারা বিশ্বের মানুষের জন্য প্রোটিন এবং খাদ্যের একটা প্রধান উৎস বা অন্যান্য যে উপকারিতাগুলো আমাদের আলোচনা থেকে উঠেই এসছে, আজকে সেই সমুদ্রই কিন্তু ভয়াবহ দূষণের কবলে পড়েছে। তুমি তো প্লাস্টিক দূষণের কথা বললে, আজকে আমরা বারে বারেই বলি যে কৃষিক্ষেত্রে জল দূষণ হচ্ছে, জলগুলো নদীবাহিত হয়ে কোথায় যাচ্ছে, সমুদ্রে গিয়ে পড়ছে, তো সেখানেও কিন্তু মাছ মারা যাচ্ছে,
1: অতিরিক্ত কীটনাশক
0: ব্যবহারের ফলে। তাহলে বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে, যে সমুদ্র কিন্তু দূষিত হচ্ছে, তো সেজন্যই সমুদ্রকে বাঁচাতে হবে। এই প্রসঙ্গে ভগিনী তোমার কি মত, তুমি কি বলতে চাইছো?
2: সমুদ্রকে তো অবশ্যই বাঁচাতে হবে, তার কারণ আমি আগেও বলছিলাম যে সমুদ্র হচ্ছে আমাদের ফুসফুস, এই পৃথিবীর ফুসফুস। এবং যে কথা হচ্ছিল প্লাস্টিক দূষণের কথা হচ্ছিল, তার সাথে এই যে বিভিন্ন রকম কেমিক্যাল সমুদ্রে গিয়ে পড়ছে, যেটা এখন আমাদের নগর সভ্যতার একটা অংশ হয়ে গেছে, সেগুলোর জন্য আমাদের মহাসাগরগুলো দূষিত হচ্ছে। তাছাড়াও সামুদ্রিক যে প্রাণী, সেই প্রাণীদের শিকার করে ফেলা হচ্ছে, তার ফলে যে সমুদ্রের যে একটা স্বাভাবিক পরিবেশ, ভারসাম্য, সেটা নষ্ট হচ্ছে। এরকম নানা রকম দূষণের জন্য আজকে কিন্তু মহাসাগরগুলি একটা সংকটময় অবস্থার মধ্যে রয়েছে।
0: তাহলে যে কথাটা দাঁড়াচ্ছে পবিত্র ভাই, তুমি যে তোমার অভিজ্ঞতার কথা বললে যে সমুদ্র নানাভাবে দূষিত হচ্ছে, অথচ সমুদ্রের উপর উপকূলবর্তী এলাকার মানুষজন সারা বিশ্ব জুড়ে যারা রয়েছেন, তারা কিন্তু জীবন জীবিকার জন্য সমুদ্রের উপর
1: নির্ভরশীল। অবশ্যই, হ্যাঁ
0: হ্যাঁ। তাহলে সমুদ্র যদি আমরা ঠিকঠাক রক্ষা করতে না পারব, তাহলে এদের জীবন জীবিকাও তো ব্যাহত হবে।
1: অবশ্যই, অবশ্যই, একটা কঠিন মানে সমস্যার মুখোমুখি হবো,
0: একটা কঠিন সমস্যা তৈরি হবে।
1: এমনিতে একটু কর্মসংস্থানের ঘাটতি রয়েছে, তারপরেও যদি যে সমস্ত মানুষজন সমুদ্রের উপর নির্ভরশীল ছিলেন, তারা যদি সেই কর্মসংস্থানটা হারিয়ে ফেলেন, তাহলে তো একটা বিশাল একটা চাপ চলে আসবে আমাদের উপরে, এবং সেক্ষেত্রে কিন্তু খুব মানে একটা মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হব। সেই জন্য এখন থেকেই আমাদের সমুদ্রকে বাঁচাতে হবে, এবং সমুদ্রের পরিবেশ, তার সেই পরিবেশটাকেও রক্ষা করতে হবে।
0: তাহলে ভগিনী, ব্যাপারটা দাঁড়ালো কি যে জল দূষণ হচ্ছে সমুদ্রে, মানুষের অজ্ঞানতার কারণে সমুদ্রে দূষণ বাড়ছে, ধ্বংস হচ্ছে যে সমুদ্রের যে সামুদ্রিক জীব রয়েছে, ওখানে যেটা বাস্তুতন্ত্র রয়েছে, ওখানে যে জীবন বৈচিত্র্য রয়েছে, জীব বৈচিত্র্য রয়েছে, সেটা হ্রাস পাচ্ছে। সেই গুলো মাথায় রেখে এখন কিন্তু বন্ধুরা যারা অনুষ্ঠান শুনছেন, ভাববার সময় এসেছে, প্রস্তুত হতে হবে আমাদের কিভাবে সমুদ্রকে রক্ষা করতে একসঙ্গে কাজ করতে হবে। তো আজকের এই যে দিন 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস বা বিশ্ব সমুদ্র দিবস, যাই বলি না কেন ভগিনী, তুমি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে যে সমুদ্রের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো আজকের দিনের উদ্দেশ্য।

0: জন্যই কিন্তু আমরা আজকে
1: এই অনুষ্ঠান
0: আকাশবাণীর কৃষি বিভাগের সব বন্ধুরা একসাথে বসে পড়েছি। আমার যে বন্ধুরা রেডিওর ওপারে আমাদের শুনছে তারা যাতে কথাগুলো শোনেন, তাদের মনেও যেন এই প্রশ্ন আসে বা এই সচেতনতা আসে যে আমাদের যে বন্ধু সমুদ্র, সেই সমুদ্রকে আমরা যদি রক্ষা করি তবে কিন্তু আমরাও রক্ষা পাবো, অর্থাৎ আমাদের পুরো জীব কুল কিন্তু রক্ষা পাবে।
1: সেই সঙ্গে যে কিভাবে আমরা কিভাবে দায়িত্বগুলো পালন করতে পারি, সামুদ্রিক যে সম্পদ রয়েছে তার দায়িত্বশীল যে ব্যবস্থাপনা, অর্থাৎ সামুদ্রিক সম্পদকে রক্ষা করার যে ব্যবস্থাদি রয়েছে সারা বিশ্ব জুড়ে, তাকে উৎসাহিত করতে হবে এবং তার সঙ্গে অংশগ্রহণ করতে হবে। আর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে যে বাস্তুতন্ত্র সমুদ্রে রয়েছে তা রক্ষা করা এবং সংরক্ষণের জন্য যে সমস্ত কাজ তাতে অংশ নেওয়া বা সেই ধরনের কাজকে অনুপ্রাণিত এবং যে ধরনের কাজ করলে পরে সমুদ্রে দূষণ হয় সেই কাজগুলো থেকে বিরত থাকা এবং নিজেকে পরিহার করা, সঙ্গে সঙ্গে সমাজে একটা সচেতনতা গড়ে তোলা যে না আর দূষণ নয়, সামুদ্রিক দূষণ প্রতিহত করতে হবে।
0: ঠিক। আর বন্ধুরা, আপনাদের প্রিয় রাম ভাই যে কথাগুলো আজকে বলছেন সকলে কিন্তু মন দিয়ে শুনুন, মনে রাখুন, এবং রাম ভাইয়ের কথা যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু অবশ্যই এই যে কারণে আজকের দিনটিকে পালন করার কথা আমরা বলছি সেই উদ্দেশ্যটা সফল হবে এবং সারা পৃথিবী জুড়ে আজকের দিনটি কিন্তু পালিত হচ্ছে নানান রকম ভাবে। কোথাও সেমিনার হয়, কোথাও কোথাও চিত্র প্রদর্শনী হয় এবং নানান রকম কুইজ ছাত্র সমাজের মধ্যে যাতে এই সচেতনতা গড়ে তোলা যায়, তাদের মধ্যেও যেন এই চেতনা আসে যে সমুদ্র আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা অত্যন্ত বড় সম্পদ, সেই সম্পর্কে যাতে আমরা সচেতন হতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে পারি, সেই জন্য নানান রকম অনুষ্ঠান কিন্তু সারা বিশ্ব জুড়ে পালিত হয়। টিভিতে বা রেডিওতে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেগুলো শুনুন, জানুন, বা আপনার কাছে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে অংশগ্রহণ করুন, বাড়ির ছোটদের অংশগ্রহণ করান যাতে আমরা সচেতন হতে পারি এবং এই সচেতনতার মাধ্যমে যাতে আমরা সামুদ্রিক জীব বা আমাদের সমুদ্র থেকে যে সম্পদ আমরা পাচ্ছি বা আমাদের যে পরিবেশের ভারসাম্য সেটাকে আমরা ঠিক ঠিক করে যাতে বজায় রাখতে পারি।
1: এই প্রসঙ্গে পবিত্র, তুমি যদি একটু সংযোজন করো তোমার অভিজ্ঞতা থেকে, যে ধরনের সামুদ্রিক কি বলবো, যে একটা করাল প্রভাব আমরা দেখতে পাচ্ছি বা বিশেষত এই যে বিশ্ব উষ্ণায়ন আজকে যেভাবে দেখা দিচ্ছে এবং তার একটা সরাসরি প্রভাব কৃষিক্ষেত্রে পড়ছে,
2: অবশ্যই
1: তো সেই জায়গাগুলো থেকে আমরা যদি এই যে আবহাওয়া এবং জলবায়ুর ক্ষেত্রে আমরা দেখি যে একটা বড় ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে এবং সেই পরিবর্তনগুলো আসলে কিন্তু আমাদের যে চাষবাস তার পরিপন্থী হয়ে উঠছে।
2: অবশ্যই, একটু বলি রাম ভাই, যে আমাদের এই যে অনেক শ্রোতা বন্ধুরা হয়তো ভাবছেন যে আমরা ঠান্ডা ঘরে বসে কিছু কথা বলছি, কিন্তু বাস্তবে দেখা যায় যে আমাদের যে উপকূলবর্তী অঞ্চলের অনুষ্ঠান রেকর্ড করতে গিয়ে বা বিভিন্ন সময় আমরা সেখানে থেকে দেখেছি যে বাস্তবে কতটা কঠিন এবং ঠিক যে সময় এই বিপর্যয়গুলো আসে ঠিক সেই সময় কিভাবে নিজেদের মাথাকে ঠান্ডা রাখতে হয়, হ্যাঁ ঠিক কোনটা আমাদের করণীয় সেগুলো কিন্তু খুব বুঝে নিতে হয়। দেখুন, যে ধরুন যখন চাষবাসের সময় হ্যাঁ প্রচন্ড ঝড় বৃষ্টি একটা খবর শুনতে পাচ্ছি, চারিদিকে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবটা ছড়িয়ে পড়ছে, কিন্তু ঠিক সেই সময়ে আমাদের যে মাঠের যে পাকা ফসলটি রয়েছে সেটা কিন্তু তুলে ফেলতে হবে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো কিন্তু আমাদের খুব ঠান্ডা মাথায় সচেতন হতে হবে। আবার ধরুন যে একটু উঁচু জায়গা যেখানে একটু সেন্টারগুলো রয়েছে, সরকারের উদ্যোগ নিয়েছে এবং সেখানে যে সমস্ত দুর্গত মানুষদের থাকার ব্যবস্থা করেছেন, সেই যে উঁচু যে ফ্ল্যাট সেন্টার সেখানেও কিন্তু আমাদের চলে যেতে হবে বা আমাদের সরকারি যে জিনিসপত্রগুলো সেগুলোকে গুছিয়ে নিতে হবে। এবং আপনি যে বলছিলেন যে কৃষিক্ষেত্রের কি প্রভাব পড়েছে, কৃষিক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহারের ফলে সেই সমস্তগুলো আমাদের শরীরের মধ্যে চলে আসছে এবং এর ফলে কিন্তু আমাদের শরীরে বেশি করে রোগ শোক এগুলো চলে আসছে। কিন্তু আমরা যদি সমুদ্রকে ভালো রাখতে পারতাম তাহলে কিন্তু অনেক বেশি সমুদ্র থেকে আমরা আমাদের উপার্জনটা করতে পারতাম, তাই কি না? এবং আমাদের যে সমস্ত যুবা বন্ধুরা তারাও কিন্তু

0: তো আমাদের এই সমস্ত উপকূলবর্তী অঞ্চল ছেড়ে চলে যাচ্ছেন, তাহলে কতবার মানুষ তৈরি করবেন ঘর? আর সেখানকার মানুষজন তো খুবই সাধারণভাবে, কেউ কেউ প্লাস্টিকের ছাউনিতে রয়েছে, কেউ টিনের ছাউনি, কেউ একটা খোলার টালি। হ্যাঁ, তো এইভাবে প্রত্যেক বছর যদি ঘর বাড়ি ভেঙে যায় এবং তারা কিভাবে তাদের জীবনটাকে দাঁড় করাবেন? এবং সেখানকার যে ভবিষ্যৎ প্রজন্ম, তারাও তো একটা গভীর একটা আতঙ্কের মধ্যে কাটান এই সময়গুলো। তো সেই জন্য আমার মনে হয় একটু সমুদ্রকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা উচিত এবং তার বাস্তব প্রতিফলন দরকার।
1: এই কারণেই দরকার যে সমুদ্র থেকে যে ধরনের সমস্ত কিছু, কি বলবো, যে সামুদ্রিক সম্পদ, তুমি সুন্দরবনের বনের কথা যেমন যদি যখন আমরা ভাবি, তো বনজ সম্পদ আমরা আহরণ করি,
0: অবশ্যই
1: বলতে পারে তো আমাদের কাজ কি কাজ নয়, বনকে রক্ষা করতে পারলে আমরা বনজ সম্পদ পাবো। ঠিক তেমনি সমুদ্রকে যদি আমরা রক্ষা করতে পারি দূষণ থেকে এবং অন্যান্য যে সমস্ত বাধা বিপত্তিগুলো রয়েছে, অর্থাৎ সমুদ্রের যে প্রাণীকুল, সমুদ্রের যে বাস্তুতন্ত্র, সমুদ্রের যে জীববৈচিত্র, সেগুলোকে রক্ষা করতে, তাহলে কিন্তু আমরা সমুদ্র থেকে আহরণ করতে পারবো এবং সেই সঙ্গে আমরা আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবো। ভগিনী, তুমি কি বলবে?
2: আমি বলবো যে বন্ধুরা হয়তো অনেকেই জানেন না যে পৃথিবী জুড়ে জীবিকার জন্য একটা বড় অংশের মানুষ এই সমুদ্রের উপরে নির্ভরশীল। এবং কথায় বলা হয় যে পৃথিবী এবং মানব জাতির প্রাণের রক্ত হচ্ছে এই মহাসাগর। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন একজন বৈজ্ঞানিক, সামুদ্রিক বৈজ্ঞানিক, যার নাম হল জ্যাক ইয়েভেস কোস্ট। তিনি বলছেন যে জল এবং বায়ু দুটি অপরিহার্য তরল যার উপরে সমস্ত জীবন নির্ভর করে, কিন্তু বিশ্বব্যাপী আজকে তা আবর্জনার ক্যানে পরিণত হয়েছে। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে যে সমুদ্র আমাদের জীবন দান করছে, আমাদের জীবিকা দান করছে, আমাদের প্রাণের সঞ্চারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বস্তু বা উপাদান হচ্ছে সমুদ্র বা তার সামুদ্রিক প্রাণীরা, সে কিন্তু আজকে অত্যন্ত সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে। এবং বলাই বাহুল্য যে কার্বন ডাই অক্সাইড যা উৎপাদিত হয় আমাদের এই পৃথিবীতে, তার প্রায় 25% সমুদ্র দ্বারাই কিন্তু শোষিত হয়। এবং তার ফলেই কিন্তু এই যে আমরা বিশ্ব উষ্ণায়নের যে প্রভাবগুলো দেখছি সেগুলোও কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত হচ্ছে। আর কি হচ্ছে, যেটা হচ্ছে রাম ভাই, তা হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্য, অর্থনীতি, এই সমস্ত কিছু কিন্তু অবিচ্ছেদ্যভাবে এই মহাসাগরগুলির উপরেই ভীষণভাবে নির্ভরশীল রয়েছে। তার কারণ হচ্ছে যে মাছ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস, এবং সেই মাছ কিন্তু আমরা বড় অংশটা পাচ্ছি হচ্ছে সমুদ্র থেকে। এবং আজকে কি হচ্ছে, মাছের স্বাস্থ্য কিন্তু একটা মানে সাংঘাতিক প্রশ্নের মুখে রয়েছে। তার একটা প্রধান কারণ আগেই পবিত্র তুমি বলেছ যে প্লাস্টিক, রাম ভাই বলেছেন যে বিভিন্ন কেমিক্যাল, এবং সেই মাছটা যখন আমরা খাচ্ছি, আমাদের বাড়িতে নিয়ে এসে আমরা খাচ্ছি, তখন কিন্তু আমাদের স্বাস্থ্য তার উপরে নির্ভর করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা মানে কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। এবং খুব সুন্দর একটা কথা, যেহেতু পবিত্রর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং সেখানে তার অহরহ যাতায়াত, এবং রেডিওর বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনার জন্য মাঝে মাঝেই সে বিভিন্ন দুর্গম ব্লকগুলোতে যায়, সেখানে যেখানে প্রধান উপায় হচ্ছে যাওয়া আসার ওই সমুদ্রবাহিত বিভিন্ন ভেসেলগুলো, তো সেখানে প্লাস্টিকের কি অবস্থা এবং তার জন্য আমরা কি দুর্যোগের দুর্বিপাকে পড়ছি সেটা খুব সুন্দর করে বলেছে। তাহলে সেইগুলো কিন্তু বড় বড় জাহাজের ক্ষেত্রেও একটা সমস্যার কারণ তৈরি করছে।
1: তাহলে ভগিনী, একটা কথা বলাই যায় এবং পবিত্র যে কথাগুলো বলল সেগুলো তুলে নিয়ে, যে বিষয়টা হচ্ছে বন্ধুরা একটু খেয়াল করে দেখুন যে এত কথাগুলো কেন বলা, এই যে নানা কারণে সমুদ্রকে আমরা দূষিত করে তুলছি। সমুদ্রকে আমরা ভাবছি

0: খুব সহজ কথায় এই যে আপনি যেখানে বেড়াতে যান না দীঘা পুরী, কি করেন? জল খান, বোতলটা কি করেন? সমুদ্রে ফেলে
1: দিলাম।
0: হ্যাঁ, এবারে অন্য কি হচ্ছে? কারখানা থেকে জল বেরোচ্ছে, কোথায় যাচ্ছে? সমুদ্র গিয়ে কেমিক্যাল, হ্যাঁ, মাছের প্রাণহানি ঘটাচ্ছে। কৃষিক্ষেত্রে বেশ, কোথায় যাচ্ছে? সমুদ্রে গিয়ে পড়ছে। অর্থাৎ সমুদ্রটাকে আমরা কিন্তু ডাস্টবিন বানিয়ে নর্দমার মতো ব্যবহার করছি। সমুদ্রের উপকূলে যারা থাকছি, যেটা পবিত্র ভাই বলল যে ওখানকার লোকজন কি করছেন, যে বর্জ্য পদার্থ বা আবর্জনা সমুদ্রে ফেলে দিচ্ছেন, না হবে না। ভুলে যাচ্ছি যে সমুদ্রটা কিন্তু আমাদের প্রয়োজনের, সমুদ্র আমাদের থেকে কিছু নেয় না, সবটা। একটা প্রাণহানি ঘটলেও সমুদ্র তাকে আবার ডাঙায় ফিরিয়ে দেয় কিনা?
2: ঠিক ঠিক।
0: তাহলে এই কথা মাথায় রেখে আজকে সমুদ্রের গুরুত্ব বোঝার জন্যই বন্ধুরা আজকের এই অনুষ্ঠান, মানুষকে মনে করিয়ে দেওয়া, যেভাবেই হোক রক্ষা করতে হবে আমাদের এই মহাসাগরকে, সমুদ্রকে। 8ই জুন বিশ্ব মহাসাগর দিবসে এটাই হোক আমাদের মূল চিন্তাধারা। সেই সঙ্গে অবশ্যই বলতে হয় ওয়েবস অব চেঞ্জ, কালেকটিভ অ্যাকশনস ফর দ্য ওশেন, অর্থাৎ এই যে জলোচ্ছ্বাস বা ঢেউয়ের পরিবর্তন, সেটা থেকে সমুদ্রকে রক্ষা করতে হবে। অর্থাৎ এই যে ঢেউ জলোচ্ছ্বাস, সেই কথা মাথায় রেখে সমুদ্রকে রক্ষা করতে হবে একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে। তাহলেই কিন্তু পৃথিবীতে প্রাণের যে ভারসাম্য বজায় থাকবে। আসুন আমরা এই কথা মনে রাখি, আজকের দিনে শপথ নিই যে কোনোভাবে সামুদ্রিক জীবন এবং সমুদ্র আমরা রক্ষণাবেক্ষণ করব এবং কোনোভাবেই তাকে দূষিত হতে দেব না। এ বলে অনুষ্ঠান শেষ করবো, তাই তো ভগিনী?
2: একদম। এবং আমরা তিনজনে বোধহয় একটা কথা সকলে সমস্বরে বলতেই পারি যে সমুদ্র হচ্ছে আমাদের পরম বন্ধু, তাই তো রাম ভাই?
0: একদম। তাহলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা যারা ছিলাম আপনাদের ভগিনী স্বাগতা মন্ডল মল্লিক এবং আপনাদের বন্ধু পবিত্র কুমার মন্ডল, আর সেই সঙ্গে রাম ভাই রামরঞ্জন দাস রায়। সকলে ভালো থাকুন, নমস্কার।
2: নমস্কার।

0: চলুন এবারে শুনি একটি শ্রুতি নাটক, দাউ ফিরে সে অরণ্য। নিবেদন করছেন পবিত্র কুমার মণ্ডল।
1: শ্রুতি নাটক দাউ ফিরে সে অরণ্য, রচনা পূর্ণচন্দ্র সামন্ত।
2: আমি বৃক্ষ, প্রকৃতির রক্ষক। আমরা যখন সমষ্টিবদ্ধ হয়ে থাকি, তোমরা মানবকুল আমাদের বলো অরণ্য, আমাদের সম্পদকে তোমরা বলো অরণ্য সম্পদ। আমাদের কাষ্ঠ, ডালপালা, পাতা, ফুল, ফল, এমনকি আমাদের শিকড়ও তোমাদের প্রয়োজনে ব্যবহৃত হয়। মানব সভ্যতার বিকাশ অরণ্য সম্পদ দ্বারা সাধিত হয়। শুধু দুঃখ হয়, তোমাদের সভ্যতার বিকাশে আমাদের যখন যথেচ্ছ ছেদন করে ধ্বংস করো অরণ্য রাজি। বৃদ্ধি হচ্ছে নগর, তোমরা নগর সভ্যতার পূজারী। আমাদের খাদ্য ভাণ্ডারও তোমাদের হাতে বৃক্ষ। তোমরা শস্য দিয়ে আমাদের গোলাপ ভরাও, আমাদের পেট ভরাও, আমাদের বাঁচিয়ে রাখো। আমাদের প্রশ্বাস বায়ু তোমাদেরই দান। তবে কেন তোমরা আমাদের ধ্বংস করে চলেছ, সেই সাথে তোমরাও ধ্বংসের পথে চলেছ? একটি গাছ আজ আর একটি প্রাণ নয়, একটি গাছ অনেক প্রাণ। তোমরা এই বিশ্ব প্রকৃতির প্রাণ, তোমরা বুঝেছ তবে? হ্যাঁ, বুঝেছি বলেই তো অরণ্য উৎসব করি, বিশ্ব অরণ্য দিবস পালন করি, বৃক্ষরোপণ উৎসব করি। এখন আমরা সচেতন নাগরিক, বন মহোৎসব, বিশ্ব পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ, আরো কত কি। ওই দেখো, তোমাদের দাস করতে কে যেন এগিয়ে আসছে। একে

0: কে এমন বিভৎস রূপ তোমার? বলো, চুপ করে থেকো না, তুমি কে?
1: আমি প্রকৃতির উষ্ণতা, আমি বায়ুমণ্ডলকে উষ্ণ করে রাখি। আমি না হলে তোমরা যেমন বাঁচতে পারো না, আবার আমার প্রখরতায় তোমরা ধ্বংসও হতে পারো।
0: বিশ্ব উষ্ণায়ন তাহলে তোমাদেরই সৃষ্টি?
1: তোমরা অরণ্য কেটে ধ্বংস করছো, সেই সাথে বাড়িয়ে চলেছ নগর সভ্যতা। বছর বছর কলকারখানা, শিল্প, কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ, এছাড়া দাবানল তো আছেই, এসব বাতাসের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে তুলছে, ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়েই চলেছে। সৃষ্টি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বাতাসে আমার মাত্রা ক্রমে ক্রমে বাড়ছে।
0: জানি, তা জানি উষ্ণতা, বৃক্ষ আমাদের তথা বিশ্ব মানব সভ্যতার কত যে কল্যাণ সাধন করে তার অন্ত নাই। তোমাকে নিয়ন্ত্রণে রাখা বৃক্ষের ভূমিকা। তবে প্রাণীও যে আমাদের উপকার করে না তা নয়, আমরা খাদ্য তৈরিতে প্রাণীগুলোর কাছে ঋণী। প্রাণী নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে, আমরা খাদ্য তৈরিতে সালোক সংশ্লেষে সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি। বৃক্ষ প্রকৃতির শোভা বৃদ্ধি করে।
1: বৃক্ষ শুধু প্রকৃতির শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের অনেক ভূমিকা আছে। বৃক্ষ বাতাসের জলীয় বাষ্প নিয়ন্ত্রণ করে। বৃক্ষ না থাকলে পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ মানুষের এবং প্রকৃতির পরম বন্ধু।
0: সবই জানি, জীবজগৎকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বৃক্ষ। বিস্তৃত বনাঞ্চলের বৃক্ষ জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে ঘনীভূত করে মেঘ সৃষ্টি করে, আর সেই মেঘ থেকে বৃষ্টিপাত ঘটায়। তা না হলে এই পৃথিবী কুশল প্রান্তর হয়ে যেত। আমাদের পাতা, ফল ও বীজ, এমনকি আমাদের আস্ত তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো। আমাদের তন্তু আহরণ করে তোমরা লজ্জা নিবারণের পরিধেয় বস্ত্র প্রস্তুত করো। আমাদের দেহ ছেদন করা কাষ্ঠ দিয়ে বাড়ি, ঘর, আসবাবপত্র তৈরি করো। অতি প্রয়োজনীয় লেখার সামগ্রী, কাগজ ও পেন্সিল বৃক্ষের কাষ্ঠ দিয়ে তৈরি হয়। তোমাদের রোগ নিরাময়ের ঔষধও আমাদের থেকেই তৈরি হয়।
1: বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকার জন্য মারাত্মক, তাই এই সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য লাগামহীন বৃক্ষ নিধন বন্ধ করা দরকার। পাশাপাশি বৃক্ষরোপণ জোরদার করার প্রতি মানুষকে আগ্রহী হতে হবে।
0: এসো, হাতে হাত লাগাও বন্ধু, সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, নতুন অরণ্য সৃষ্টি করি, মরুবিজয়ের কেতন উড়াই।

0: কি প্রচন্ড রৌদ্র, কি ভীষণ উত্তাপ। আগে এই গাছের তলায় একটু বিশ্রাম নিই। গাছের তলাটা কি আরাম।
1: কেমন আছো কাঠুরিয়া ভাই? আমি বৃক্ষ বলছি।
0: ভালো আছি, তোমরাই তো আমাকে বাঁচিয়ে রেখেছ। তোমাদের ছেদন করে কাষ্ঠ আহরণ করি, সেই কাষ্ঠ বাজারে বিক্রয় করে আমাদের জীবন চলে।
1: তা বেশ, আমাদের ছেদন করো তোমার ওই কুঠার গিয়ে। কখনো কি ভেবে দেখেছ আমাদের কষ্টের কথা, আমাদের যন্ত্রণার কথা?
0: না, তা তো ভেবে দেখি না। তোমাদেরও তাহলে কষ্ট হয়, তোমরাও যন্ত্রণা পাও।
1: হবে না, কি বলছো, আমাদেরও তো প্রাণ আছে। আমরাও খাদ্য তৈরি করি, আমরাও খাই, শ্বাস গ্রহণ করি, আমাদেরও শ্বসন ক্রিয়া হয়।
0: তোমরাও রান্নাবান্না করো?
1: হ্যাঁ, আমাদেরও রান্নাঘর আছে। পাতার মধ্যে আমাদের রান্নাঘর, শিকড় দিয়ে মাটির রস টেনে, পাতায় সবুজ কণা দিয়ে রন্ধ্রপথে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি, শ্বালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে খাই।
0: তোমার ছায়ায় কি যে আরাম। তুমি শীতলতা দান করে আমার শরীর চুকিয়ে দিলে। না, আর বিশ্রাম নেব না, এবার ওঠা যাক, আমার সংসারের আহারের রসদ সংগ্রহ করি। এবার কাষ্ঠ সংগ্রহ করে বাজারে যেতে হবে।
1: কাঠুরিয়া চলে গেল, কিন্তু ওকে আর কিভাবে শিক্ষা দেব? ওই তো কাঠুরিয়া দূরে একটা গাছের নিচে কুঠার নামিয়ে দাঁড়িয়ে পড়েছে। একই, ও তো কোনো শিক্ষাই নিল না, এবার গাছ কাটতে তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে উচিত শিক্ষা দিতেই হবে।
0: গাছটা এমন দুলছে কেন? ডালপালাগুলো ঝড়ের হাওয়ায় যেন দুলছে, কিন্তু কোথাও তো কোনো ঝড়ঝঞ্ঝা নেই, তবে গাছটা এমন করে দুলছে কেন?
1: সাবধান কাঠুরিয়া, আমি আহত বৃক্ষ বলছি। আর একটা কুঠারের আঘাত লাগালে আমি দুলতে দুলতে তোমার উপর ঝাঁপিয়ে পড়ব, তোমাকে এখনই শেষ করে ফেলব।
0: না না না না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওগো বৃক্ষ, তোমার পদতলে আমার সকাতর আবেদন, আমাকে বাঁচাও।
1: বাঁচবে না, তুমি কোনো ভাবে বাঁচবে না। আর একটা কুঠারের কোপ লাগালে আমি তোমার উপর হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ব, তোমার বুকের উপর চাপা দিয়ে তোমাকে মেরে ফেলব। এখনই আমাকে ছেদন করা বন্ধ করো।
0: কিন্তু আমি কি করি, কাট না কাটলে সংসার চালাতে পারবো না। হে বৃক্ষ দেবী, তুমি আমাকে উপায় বলে দাও। আমি আর আমার সংসার অভাব অনটনের মধ্যে না খেতে পেয়ে মারা পড়ব।
1: একটা উপায় আছে।
0: বলো বলো, কি উপায়?
1: আগে তোমাকে আমার পাশে কয়েকটা নতুন চারাগাছ লাগাতে হবে, তবেই তুমি আমাকে ছেদন করে কাষ্ঠ আহরণ করতে পারবে, আর না হলে কোনো নিস্তার নেই।
0: তাই হবে, তাই হবে বৃক্ষ দেবী। আজও আমি এই মৃত্তিকার উপর অনেক গাছ লাগাই। ওই তো বৃষ্টির জল পেয়ে অনেক চারা গাছ উঠেছি, ওইগুলোই আগে মৃত্তিকার বুকে রোপণ করি। বেশ, অনেক চারা গাছ

0: একই এত আর্তনাদ কিসের? ওই তো কারা যেন এদিকেই ছুটে আসছে, এ তো অরণ্যবাসী পশুর দল, এদিকেই ধেয়ে আসছে সব। আমি গাছের উপর উঠে পড়ি, একটু গা ঢাকা দিই, শত শত পশুর দল আতঙ্কে এদিকেই ধেয়ে আসছে। দেখা যাক ব্যাপারখানা কি। একই এখানে এসেই সব দাঁড়িয়ে পড়ল যে, বাঘ, সিংহ, হাতি, গন্ডার, খরগোশ, বুনো শেয়াল, শুকর, হায়না, কেউ তো বাদ নেই। ভল্লুক, চমরি গাই, বনবিড়াল, আরো কত যে জন্তু দেখছি।
1: কি ব্যাপার, মানুষের গন্ধ পাচ্ছে? এখানে মানুষ টানুষ আছে নাকি?
0: হ্যাঁ ভাই সিংহ, আমি বনচারী কাঠুরিয়া, বনে কাঠ কাটতে এসেছিলাম।
1: ও কাঠুরিয়া, আমি বনের পশুদের রাজা সিংহ।
0: তা তোমরা এইভাবে ঘন বন ছেড়ে কোথায় পালাচ্ছ?
1: দেখছ না চারিদিকে দাবানল জ্বলছে?
0: হ্যাঁ তাই তো, তাও দাও করে দাবানল চলছে,
1: জঙ্গল ফুড়ে ছাই হয়ে যাচ্ছে।
0: তোমরা কোথায় চলেছ?
1: আমরা আমরা যাব কোথায় জানি না, প্রাণ বাঁচানোর জন্য এইদিকে এইদিকে দৌড়ে পালিয়ে এসেছি। তোমাদের তোমাদের মানুষের সমাজে যদি আমাদের স্থান না দিয়ে তাড়িয়ে দেয়, জানি না আমরা আমরা কোথায় আশ্রয় নেব।
0: তোমাদের ভয় নেই,

0: আবার নতুন করে অরণ্য সৃজন করব। অরণ্য ধ্বংস হলে প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, তোমাদেরও আশ্রয়স্থল থাকবে না। দেখছ না, পাখিরাও আকাশপথে চলেছে দূর অজানার পানি।
1: ঠিক বলেছ, তবে আর উপায় কি?
2: উপায় আছে বন্ধুগণ, আমরা এসেছি আজ পরিবেশ বাঁচানোর আর নতুন পরিবেশ গড়ার মন্ত্র নিয়ে। আমরা নতুন অরণ্য সৃষ্টি করব, গাছে গাছে ভরিয়ে দেব এই পৃথিবী। দেখছো না, বায়ুমণ্ডলের উষ্ণতা দিন দিন বেড়ে চলেছে, বাতাসে অক্সিজেনের পরিমাণ কমছে, হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, বাড়ছে কার্বন ডাইঅক্সাইড, বন বাদার কেটে ধ্বংস করছে সভ্য মানুষরা, বাড়ছে শহর, বাড়ছে কলকারখানা, এতে বাতাসের দূষণ বাড়ছে, প্রকৃতি বিনষ্ট হচ্ছে, আর বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে, মেরু প্রদেশের বরফ গলছে, সমুদ্রের জলস্তর বাড়ছে, আর কয়েক বছরের মধ্যে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল জলের তলায় চলে যাবে। আমাদের মঞ্চ একটি গাছ, একটি প্রাণ। চলো চলো, আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করি। চলো চলো চলো।

0: শ্রুতি নাটক দাও ফিরেছে অরণ্য এখানেই শেষ হল। রচনা পূর্ণচন্দ্র সামন্ত। অভিনয়ে অংশগ্রহণ করেছে সর্বাণী সামন্ত মাঝি, পূর্বাশা সামন্ত, নির্মিতা সামন্ত, সুব্রত মাঝি ও পূর্ণচন্দ্র সামন্ত। সঙ্গীতে সর্বাণী সামন্ত মাঝি, পূর্বাশা সামন্ত, অঙ্কিতা পাল, নির্মিতা সামন্ত, ঋতু জানা ও পূর্ণচন্দ্র সামন্ত। গিটারে তরুণ কান্তি সাহু। মন্দিরা ও ঘুঙুরে পূর্বাশা সামন্ত। শব্দ সংযোজনা ও সঞ্চালনায় আমি পূর্বাশা সামন্ত।
1: শুনলেন শ্রুতি নাটক দাও ফিরে সে অরণ্য, নিবেদন করলেন পবিত্র কুমার মণ্ডল।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রশ্ন আপনাদের, উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাড়ের ক্ষয় থেকে স্ট্রোকের ভয়, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমরা জানাব ডাক্তারবাবুদের, এবং তাদের থেকে পাওয়া সঠিক ও নির্ভরযোগ্য উত্তর পরামর্শ পৌঁছে দেব আপনাদের কাছে। প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে, আমাদের ইমেল আইডি healthsection.akashbanikolkata@gmail.com, হেলথ সেকশন healthsection@akashbanikolkata@gmail.com, অথবা চিঠি পাঠান এই ঠিকানায়, পত্রপাঠ রোগ বিদায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম রবিবার রাত 8:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন AIR অ্যাপে। তাহলে আর দেরি কিসের, চটপট পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন ইমেল বা চিঠিতে পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে।

আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম: বিশ্ব তামাক বর্জন দিবস, সুস্থ জীবনের অঙ্গীকার। লিখেছেন দিব্য দে। 31শে মে পালিত হল বিশ্ব তামাক বর্জন দিবস। প্রতি বছর এই দিনটি আমাদের সামনে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আমরা কি সত্যি সুস্থ জীবনের পথে এগোচ্ছি, নাকি নিজের অজান্তেই মৃত্যুর দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছি? তামাকের বিরুদ্ধে লড়াই কেবল একটি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি নয়, এটি মানব জীবন, পরিবার এবং সমাজকে রক্ষার এক নিরন্তর সংগ্রাম। তামাক আজ বিশ্বের অন্যতম বড় জনস্বাস্থ্য সংক্রান্ত সংকট। সিগারেট, বিড়ি, জর্দা, খৈনি, গুটকা কিংবা ই সিগারেট রূপ ভিন্ন হলেও ক্ষতির প্রকৃতি একই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তামাকের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগ এবং নানান জটিল অসুখের। বিশ্বজুড়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের অকাল মৃত্যুর জন্য দায়ী এই নেশা। উদ্বেগের বিষয়, ধূমপায়ী নিজে যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি পরোক্ষ ধূমপানের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরাও, বিশেষ করে শিশু ও প্রবীণরা। তামাকের ক্ষতি শুধু স্বাস্থ্যেই সীমাবদ্ধ নয়, এর রয়েছে গভীর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব। একটি পরিবারে যখন উপার্জনশীল ব্যক্তি তামাকজনিত রোগে আক্রান্ত হন, তখন চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অনেক সময় সংসারের আর্থিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, কর্মক্ষমতা কমে যায়, উৎপাদনশীলতা হ্রাস পায়, ফলে ব্যক্তি, পরিবার এবং দেশ সকলকেই এর মূল্য দিতে হয়। এবছর বিশ্ব তামাক বর্জন দিবসের থিম বা মূল ভাবনা ছিল প্রলোভনের মুখোশ উন্মোচন, তামাক ও

0: কঠিনের আসক্তি প্রতিরোধ। এই থিমের মাধ্যমে বিশেষভাবে তুলে ধরা হয়েছে তামাক ও নিকোটিন শিল্পের সেই সব বিপণন কৌশল যা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার জন্য পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়, তার খারাপ দিকে। বর্তমানে সিনথেটিক নিকোটিন, নিকোটিন লবণ এবং বিভিন্ন ধরনের নিকোটিন দ্রব্য ব্যবহার করে এমন পণ্য তৈরি করা হচ্ছে যা আসক্তির ঝুঁকি বাড়ায়। অথচ এই পণ্যগুলিকে অনেক সময় কম ক্ষতিকর বলে প্রচার করা হয়, যা বিভ্রান্তির সৃষ্টি করে। চলতি বছর বিশ্বব্যাপী এই প্রচারাভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল তামাকের নেশা রোধে আরও শক্তিশালী নীতিগত পদক্ষেপ উৎসাহিত করা। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে তামাকজাত দ্রব্যের প্রতি আকর্ষণ বিশেষ উদ্বেগের বিষয়। কৌতূহল, সামাজিক প্রভাব এবং বিপণন অনেক তরুণকে এই নেশার দিকে ঠেলে দেয়। অথচ যে অভ্যাসকে তারা আধুনিকতার প্রতীক বলে মনে করে, সেটি ধীরে ধীরে তাদের শরীর ও ভবিষ্যৎকে গ্রাস করে। তাই বিদ্যালয়, পরিবার এবং সমাজকে একযোগে সচেতনতার পরিবেশ গড়ে তুলতে হবে। কেবল আইন প্রণয়ন নয়, প্রয়োজন সামাজিক ও মানসিক প্রতিরোধ গড়ে তোলা। বিশ্ব তামাক বর্জন দিবস আমাদের মনে করিয়ে দেয়, তামাক ত্যাগ করা কোনো অসম্ভব কাজ নয়। দৃঢ় ইচ্ছাশক্তি, পরিবারের সমর্থন এবং চিকিৎসকদের পরামর্শের মাধ্যমে অসংখ্য মানুষ এই নেশা থেকে মুক্তি পেয়েছেন। ধূমপান ও গুটখা বর্জন আসলে সুস্থ জীবনের দিশায় একটি ইতিবাচক পদক্ষেপ। সুস্থ সমাজ গঠনের স্বপ্ন তখনই সত্যি হবে যখন আমরা তামাক মুক্ত জীবনকে ব্যক্তিগত অভ্যাসের অংশ করে তুলতে পারব। বিশ্ব তামাক বর্জন দিবসের তাৎপর্য সেখানেই, এটি শুধু একটি দিবস পালন নয়, বরং জীবনকে ভালোবাসার এক অঙ্গীকার। নিজেদের এবং আগামী প্রজন্মের স্বার্থে তামাক বর্জন করে আমাদের বেছে নিতে হবে সুস্থ, সুন্দর ও সম্ভাবনাময় জীবনের পথ। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন দিব্যদে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সারা দেশে 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে আজ ভাবিয়া পোর্টালের উদ্বোধন করেছেন বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200-র বেশি। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিষয়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সুরজ পারাসার, লেফটেন্যান্ট কর্নেল নীতিশ ভারতী শুক্লা, মেজর আদিত্য প্রতাপ সিং, ইন্সপেক্টর লক্ষণ কেওয়াত এবং রামেশ্বর দুর্গা দেশমুখকে শৌর্য চক্রে সম্মানিত করা হয়েছে। মরণোত্তর কীর্তিচক্র সম্মান পেয়েছেন শহীদ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি এবং সিপাহী প্রবীণ প্রভাকর। বীরচক্র প্রদান করা হয় কর্নেল কোসাঙ্ক লাম্বাকে। মরণোত্তর বীরচক্রে সম্মানিত করা হয়েছে রাইফেলম্যান সুনীল কুমার, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ ও কনস্টেবল দীপক চিঙ্গাখামকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের

0: রাজধানী শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ভাবিয়া পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে এই সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টিমোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ দেশের উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি।
1: To develop the industrial ecosystem and promote large-scale job creation through greater investments across the length and breadth of India, we have launched the Bhavya scheme. Bhavya will set up 100 industrial parks of different sizes. This time we are also going to be looking at earmarking more area for startups, deep tech or technology-oriented businesses, R&D and innovation-oriented businesses.
0: প্রকল্পের সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভাবিয়ার অধীনে শিল্প পার্কগুলিকে আঞ্চলিক প্রয়োজনীয়তা এবং শিল্পের চাহিদা মতো গড়ে তোলা হবে। উল্লেখ্য, ছ বছরে 100টি বিশ্বমানের শিল্প পার্ক গড়ে তোলার লক্ষ্যে সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি ভাবিয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 33,660 কোটি টাকা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আগামীকালের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। এর অধীনে যোগ্য উপভোক্তারা প্রতি বছর হাসপাতালে চিকিৎসার জন্য পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প হল আয়ুষ্মান ভারত। দিন ধরে রাজ্যবাসীকে এই সুবিধা থেকে বঞ্চিত করায় বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি।
2: मैं डबल इंजन की सरकार की दृष्टि से आपको बताना चाहता हूं। अब देखिए, आयुष्मान आरोग्य मंदिर को हम पैसा देना चाहते थे। हमने कई बार सुवेंदु जी को कहा कि आप ही ममता जी को समझाओ, भाई हमारा लोगो तो लगाओ, आयुष्मान का कम्युनिटी हेल्थ ऑफिसर तो लगाओ, आशा वर्कर तो बैठाओ, हम आपको पैसा देना चाहते हैं। और फिर से मैं कहूंगा नहीं, लेकिन हो बे ना, यही उन्होंने कहा। आज देखिए अंतर क्या आया, मई महीने में सरकार बनी और आपको 527 करोड़ रुपए नेशनल हेल्थ मिशन के तहत हमने पहला किस्त आपको रिलीज कर दिया।
0: অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কেন্দ্র রাজ্য সরকারকে স্বাস্থ্যক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে। বাংলার বাইরে থাকলেও রাজ্যবাসী এই প্রকল্পের সুবিধা পাবেন।
3: NHM के अंदर इस साल पश्चिम बंगाल सरकार को पूरा मदद करने के लिए भारत सरकार आगे आया और 527 करोड़ उन्होंने पश्चिम बंगाल सरकार को ट्रांसफर भी कर दिया। ये डबल इंजन का सरकार कैसे चलता है, इसका एक बड़ा उदाहरण है। हमारी इस साल आयुष्मान भारत का एग्रीमेंट आज हो गया, 1,43,00,000 फैमिली बेनिफिटेड होगा। जमीन में काम को किस तरीके से उतरना चाहिए, मोदी जी का नेतृत्व ভারত সরকার এক সব কাম কর রা হয়।
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভা সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। নতুন দিল্লিতে আজ বিকেলে INDIA জোটের বৈঠক বসে। বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, NCP-SP নেত্রী সুপ্রিয়া সুলে সহ অন্যরা। যদিও আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়েছিল। বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানান, 25টি রাজনৈতিক দল আজ সেখানে উপস্থিত ছিল।
4: সবিনে 5 পয়েন্ট পে আজ সহমতি জতাই হ্যাঁ, ইনকে লিয়ে ইন মুদ্দো পর হম ডট কে কাম করেন, লড়েন আর আগে।

0: পড়েঙ্গে।
1: আগামী আগস্টে হায়দ্রাবাদে আইএনডিআই জোটের পরবর্তী বৈঠক বসবে। এদিকে ওই বৈঠকের বিষয়ে বিজেপির দাবি, আইএনডিআই জোট ইতিমধ্যেই জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। দ্বাদশ শ্রেণী বোর্ড পরীক্ষার উত্তরপত্রের জন্য নতুন চালু হওয়া অনস্ক্রিন মার্কিং পদ্ধতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের জবাব তলব করেছে। আগামী 12 জুন মামলাটির পরবর্তী শুনানি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া চলতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও দেশে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ খানুজা জানান, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। গতকাল দেশের শোধনাগার এবং গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলি থেকে রেকর্ড প্রায় 53,000 মেট্রিক টন জ্বালানি উৎপাদন হয়েছে, যা সংকটময় পরিস্থিতির আগের তুলনায় 60% বেশি।
2: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG and natural gas remain stable, and we have adequate stocks of petrol, diesel and LPG which are available in the country. The domestic LPG production has been maximized. In fact, yesterday on the World LPG Day, our domestic refineries and fractionators, they produce 53 TMT per day. This is 60% more than the pre-crisis levels.
1: এদিকে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, উদ্ভূত পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত চিন্তার। নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে সিভিল কন্ট্রাক্ট পার্টি জয়লাভের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে আর্মেনিয়া শাসক দল সিভিল কন্ট্রাক্ট পার্টি সংসদীয় নির্বাচনে জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের দল 49.8% ভোট পেয়েছে। উল্লেখ্য, পাশিনিয়ান 2018 থেকে সেদেশের ক্ষমতায় রয়েছেন। এই জয়কে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200 জনের বেশি। জেনারেল সান্তোস শহরের বেশ কয়েকটি আবাসন ভেঙে পড়ে, সুনামির জেরে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী গ্রামও। প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা খতিয়ে দেখার কাজ চলছে। লাটভিয়ার পূর্বাঞ্চলের রেজেকনে ও লুটজা এলাকায় ন্যাটোর যুদ্ধবিমান একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে। ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের অধীনে কাজ করে একটি ফরাসি যুদ্ধবিমান ড্রোনটিকে আটক করে। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। খেলার সংক্ষিপ্ত স্কোর, ভারত 8 উইকেটে 564 ডিক্লেয়ার, আফগানিস্তান 152 ও 112। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, গ্রীষ্মকালের রক্ত সংকট বিষয়ে ডক্টর প্রশান্ত চৌধুরীর সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশনায় প্রণব মণ্ডল। 9:30 দৃষ্টিপাত, বরিষ্ঠ আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও সুতপা চট্টোপাধ্যায়ের আলোচনা শুনবেন। রাত 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতা নন্দী। 10:45 আধুনিক গান শুনবেন সোহিনী ভট্টাচার্যর কণ্ঠে। 11টায় বাঁশিতে লঘু সঙ্গীতের সুর, পরিবেশন করবেন গৌরব দত্ত। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা, শিল্পী শ্রুতি গুপ্ত। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।
4: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা

শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu cation.akasa

0: rmkolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন, লস্যি লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না, তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।

0: আকাশবাণী কলকাতা, এখন বিজ্ঞাপন বিরতি, এরপর স্থানীয় সংবাদ।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: এই গল্পটা একজন গৃহিণী আর তার ভেতরের সত্তার, ইলেকট্রিক বিল, মাসকাবারি, স্কুল ফিস, সব হয়ে গেছে। বাজেট বানানো শেষ? হ্যাঁ, 5,000 বাঁচিয়েছি। নতুন শাড়ি কেনা যাক? না, আগের মাসেই তো কিনেছি। আরেকটা? না, আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো, আর টাকার অঙ্ক বাড়তে দেখো। খালি লেকচার, তুমি যাও তো এবার।
5: আরবিআই একথা বলে,
6: আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আজ এই সংক্রান্ত একটি মৌ স্বাক্ষরিত হয়। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও সিআইডি দপ্তরে হাজিরা দেননি, আগামীকাল তাকে হাজিরার নির্দেশ। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে ট্রানজিট রিমান্ডে পানি ট্যাঙ্কি হয়ে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। রাজ্য পুলিশে বড়সড় রদবদল, মেয়রের পদত্যাগের পর এবার কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে দিন দুয়েকের মধ্যেই বর্ষা প্রবেশ করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ আজ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এনআইএর মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। একটি প্রতিবেদন।
1: দীর্ঘ প্রতীক্ষার অবসান। কেন্দ্র বিরোধিতার কারণে এতদিন যে 11 কোটি পশ্চিমবঙ্গবাসী আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তাদের জন্য এবার খুলে গেল দেশের 36,000-এরও বেশি হাসপাতালের দরজা। কেন্দ্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আজ পশ্চিমবঙ্গে চালু হলো বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প আয়ুষ্মান ভারত। এতদিন রাজ্যের মানুষকে উন্নত চিকিৎসার জন্য হায়দ্রাবাদের এজিআই, চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয় কিংবা দেশের অন্যান্য বিশেষ কোনো হাসপাতালে যেতে হলে নিজের পকেটের টাকা খরচা করতে হতো। এবার সেই খরচ বহন করবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের যে কোনো প্রান্তে নথিভুক্ত হাসপাতালে মিলবে নগদহীন চিকিৎসার সুবিধা। সবচেয়ে বড় সুবিধা পাবেন 70 বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিকেরা। প্রায় 40 লক্ষ প্রবীণের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য

0: সুরক্ষার ব্যবস্থা করেছে কেন্দ্রের মোদী সরকার। পাশাপাশি রাজ্যের 2 লক্ষেরও বেশি আশাকর্মীকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই প্রকল্পের ফলে আর ভিন রাজ্যে থাকা বাঙালিদের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় থাকতে হবে না। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু বা দেশের অন্য যে কোনো প্রান্তে বসবাসকারী পশ্চিমবঙ্গের নাগরিকরাও এখন একই সুবিধা পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। শ্রী রায় আরও বলেন, নির্বাচনের ফলাফলে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং নবনির্বাচিত সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে। সেই প্রেক্ষাপটে জনমতের প্রতি সম্মান জানিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ এবং রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুখেন্দু শেখর রায়ের বক্তব্যের সঙ্গে তারা একমত। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও সিআইডির দপ্তরে হাজিরা না দেওয়ায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তার বাড়িতে যান। সিআইডির 3 আধিকারিক অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে গিয়ে তাকে আগামীকাল হাজিরা দেওয়ার জন্য আবারও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, আইএনডিআইএ জোটের বৈঠকে যোগ দিতে অভিষেক বর্তমানে দিল্লিতে, সে কারণে তিনি সিআইডির কাছে চিঠি লিখে হাজিরার জন্য ফের সময় চান। এর আগে সই জালকাণ্ডে সিআইডি নোটিশ দিয়ে অভিষেককে 1 জুন ভবানী ভবনে ডেকে পাঠায়। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি, 15 দিন সময় চান, কিন্তু তাকে 7 দিনের মধ্যে অর্থাৎ আজ উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, বিধানসভায় পাঠানো তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে স্বাক্ষরের গরমিল নিয়ে দলের 2 বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিবালয়ে FIR দায়ের করা হয়। এরপরেই মামলার তদন্ত ভার যায় সিআইডির হাতে। এদিকে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে। আজই ওই সাংসদদের সই করা চিঠি জমা পড়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে INDIA জোটের বৈঠক বসে। বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি প্রমুখ। যদিও আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম সহ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়েছিল। উত্তর দমদম পুরসভার প্রধান বিধান বিশ্বাস সহ 21 জন কাউন্সিলর আজ পদত্যাগ করেছেন। পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের মাধ্যমে জেলা শাসকের কাছে তারা পদত্যাগপত্র পেশ করেন। এদিকে পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেস পরিচালিত 16 ওয়ার্ড বিশিষ্ট মেমারি পুরসভাতেও 11 জন কাউন্সিলর আজ ইস্তফাপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান স্বপন বিষয়ী। এদের অধিকাংশই জানিয়েছেন ব্যক্তিগত কারণে এই পদত্যাগ। অন্যদিকে বীরভূমের সাঁইথিয়া পুরসভার 16 নম্বর তৃণমূল ১৬ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের মধ্যে 14 জনই মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফলে 4 বছর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গড়ে ওঠা এই পুরবোর্ড ভেঙে গেল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে ট্রানজিট রিমান্ডে পানি ট্যাঙ্কি হয়ে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। আজ রাতেই তার পৌঁছানোর কথা। এরপর তাকে নিয়ে যাওয়া হবে STF-এর সদর দপ্তরে। উল্লেখ্য, রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স STF ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর ওরফে পুষ্পাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই নাম ভাড়িয়ে তিনি নেপালে গা ঢাকা দিয়েছিলেন। পরে STF-এর আধিকারিকরা সেখানে অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, BLO-র ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফলতা বিধানসভা কেন্দ্রে গত 21 মে পুনর্নির্বাচনের 48 ঘণ্টা আগে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর। এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ফলতার শ্রীরামপুর এলাকায় জনরোষ আছড়ে পড়ে। নয়নজলি ভরাট করে বেআইনিভাবে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ ছিল জাহাঙ্গীরের বিরুদ্ধে। উন্মত্ত জনতা সেই কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বীর ছত্রভঙ্গ করতে করা হয় লাঠিচার্জ। খানপাড়ায় জাহাঙ্গীরের বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এলাকায় এখনও মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 2021 সালে বিধানসভায় ভোট পরবর্তী হিংসা, 2024 সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী খুন সহ বিভিন্ন অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল আলিম আল রাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ধৃত প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বেহালার শাহাপুর কলোনির ফ্ল্যাটে পুলিশ আজ বিস্তারিত তল্লাশি চালায়। তালাবন্ধ একটি ঘরে বায়োমেট্রিক ডিজিটাল লক নিয়ে শুরু হয়েছে জল্পনা। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের জড়িত থাকার বিষয়ে কোনো তথ্য সেখানে পাওয়া যায় কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। উল্লেখ, গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় স্বরূপ বিশ্বাসকে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষা কবচ চেয়ে দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে দায়ের হওয়া FIR খারিজ এবং কোনো কড়া পদক্ষেপ না নেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন তার আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্য। জানান, গ্রেপ্তারির আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করা যেতে পারে, কিন্তু জরুরি ভিত্তিতে মামলার শুনানির অনুমতি দেওয়া সম্ভব নয়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির প্রয়োজন নেই বলেও কলকাতা হাইকোর্ট জানিয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আজ দ্রুত শুনানির আবেদন জানানো হলে তিনি বলেন, আবেদনকারী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, সেক্ষেত্রে নিম্ন আদালতে জামিনের আবেদন জানানো যেতে পারে। রাজ্য পুলিশে আজ বড়সড় রদবদল। 179 জন IPS এবং পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস পদমর্যাদার আধিকারিকের বদলি ও পদোন্নতির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নবান্নে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। মেয়রের পদত্যাগের পর এবার কলকাতা পুর বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। পুর নগরোন্নয়ন দপ্তরের আজকের জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উত্তরবঙ্গে দিন দুয়েকের মধ্যে বর্ষা প্রবেশ করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গেও আজ এবং আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8:10।
2: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
3: কিন্তু এই ঝুমকোটা
2: এবার যাবে না? দেব ইনজেকশন।
4: RBI এ কথা বলে
5: আর্থিক বুদ্ধিজারি সেই সমৃদ্ধ নারী।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা।

দিনটা যখন সোমবার আর সময়টা যখন ঘড়ির কাঁটা বলে রাত 8টা ছুঁয়েছে, আর যখন আপনি টিউন করেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, তার মানে অবশ্যই এই সময়টা সচেতনতার সময়। এই সময়টা আকাশবাণী কলকাতার এমন এক উদ্যোগের সময় যে সময়টুকু আমরা চাই নানান তথ্য, নানান পরামর্শের মাধ্যমে যে কজন শ্রোতাবন্ধু এই মুহূর্তে শুনছেন অনুষ্ঠান, তারা প্রত্যেকে ভালো থাকুন, তার পরিবার ভালো থাকুন, তার পারিপার্শ্বের সকলে ভালো থাকুন। কারণ আমি কেবল একলা ভালো থাকলেই কিন্তু আমি ভালো থাকতে পারি না, আমার চারপাশটা ভালো থাকলে তবেই আমি ভালো থাকতে পারি। তাই যেটুকু শুনব সেটুকু মানব, যেমন সেটুকু জানাবো দায়িত্ব নিয়ে।

0: এইটুকু তো আমরা করতেই পারি। স্বাগত জানাই স্বাস্থ্য জিজ্ঞাসায় আমাদের সকল শ্রোতা বন্ধুদের। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রবল গরম তো বটেই, কয়েক মাস জুড়েই চলছে হাপিত্যেশ কইরে রয়েছি আমরা বর্ষার জন্যে। এই গরমে নানান রকমের সমস্যা হয়, আমরা জানি, পেটের সমস্যা, ত্বকের সমস্যা, নানাবিধ সমস্যা। স্বাস্থ্য জিজ্ঞাসায় সেসব বিষয় নিয়ে কথাও বলেছি, কিন্তু এমন একটি সমস্যা এই সময় দেখা যায় যেটা আমরা কিন্তু সেভাবে ভাবি না। যখন সমস্যায় পড়ি তখন বুঝি সংকটটা কতটা তীব্র, রক্ত সংকট। আলাদা করে শরীরের মধ্যে রক্ত সংকট হচ্ছে এমনটা নয়, এই রক্ত সংকট তৈরি হচ্ছে কিন্তু সামাজিকভাবে। কিভাবে, কেন, গ্রীষ্মকালেই কেন, এই সময়টাতে কেন, এরকম অনেকগুলো প্রশ্ন আমাদের মনে তো আসেই। তাই আমরা অবশ্যই এই দিন জানিনি আপনারা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলি। আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট হেমাটোলজিস্ট ডাক্তার প্রশান্ত চৌধুরী, তার সঙ্গে কথা বলবো, তার কাছ থেকেই জেনে নেব গ্রীষ্মকালীন রক্ত সংকটের নানান বিষয় সম্পর্কে। ডাক্তারবাবু স্বাগত জানাই আপনাকে।
1: নমস্কার।
0: নমস্কার। গ্রীষ্মকালীন রক্ত সংকট এই নিয়ে আজ আমরা কথা বলবো। গ্রীষ্মকালে আলাদা করে রক্ত সংকট কি তৈরি হয় নাকি এটা একটা মিথ?
1: সত্যি সত্যিই তৈরি হয়, কারণ কি হয়, আমাদের একটা মেন্টাল ব্লকেড আছে, মানসিক একটা জায়গায় কোথাও এসে আমরা যখন প্রচুর ঘামি তখন মনে হয় যে আমাদের শরীরের রক্তগুলো জল হয়ে বেরিয়ে যাচ্ছে। সত্যি কি রক্ত জল হয়ে বেরোয় না, কিন্তু কি হয়, আমাদের ঘামলে পরে যে দুর্বলতাটা আমাদের বোধ হয় শরীর থেকে নুন জল বেরিয়ে যাওয়ার জন্যে, সেই দুর্বলতাটা আমরা যখন রক্ত দান করতে যাই, এমনিতেই তো শরীর থেকে রক্ত দিলে পরে আমাদের একটা শারীরিক না হোক না মানসিক দুর্বলতা আসে, যখন দেখি আমার শরীর থেকে 350 মতো রক্ত বেরিয়ে একটা ব্যাগের মধ্যে চলে গেল, যতই দান দান বলি কিন্তু দানটা তো ঠিক খুব যে খুশি মনে আমরা সবসময় করি তা নয়, তো সেই জন্য মনে মনে একটু অস্বস্তিতে থেকেই যায়। এইবার তার মধ্যে যদি প্রচণ্ড প্যাচপেচে ঘাম হয় আগে এবং পরে, তাহলে সেই রক্তটা জল হয়ে বেরিয়ে গেছে, এবার সেই রক্তটা জল হয়ে বেরিয়ে গেলে পরে রক্তদানটা কি খুব সুখের হবে, সেটা তো মানুষের একটা প্রশ্ন থেকে যায়। সেই জন্যেই এই সময় অধিকাংশ মানুষ, সাধারণ মানুষ এবং অসাধারণ মানুষ, সবাই কিন্তু একটু রক্তদান করতে ভয় পান, যার জন্যে এই সময় কি হয়, আমাদের যে রক্তকোষ যেগুলো রয়েছে, মানে যেখানে ব্লাড ব্যাংক যেগুলোকে আমরা বলি বা ব্লাড সেন্টার, সেটা তো চলে আমার আপনার, আমরা যখন রক্তদান করি সেই রক্ত মানে দানে পাওয়া সেই রক্ত দিয়ে
0: এবং
1: সেইটাই সঞ্চালন করা হয় বিভিন্ন রোগীদের মধ্যে। তো সেই জন্যে অসুবিধাটা কি হয় যে এই কোষগুলো আস্তে আস্তে শূন্য হতে থাকে এবং বিভিন্ন গ্রুপের রক্ত তখন পাওয়া যায় না, এবং যাদের সত্যিই রক্তের প্রয়োজন পড়ে, যাদের ক্রনিক্যালি রক্তের প্রয়োজন প্রতিনিয়ত পড়ছে, যেরকম থ্যালাসেমিয়া, সিকল সেল, ব্লাড ক্যান্সারের রোগী, এছাড়া হচ্ছে যাদের অ্যাক্সিডেন্টস বা অন্য কিছু হচ্ছে, যাদের রক্তের প্রয়োজন হচ্ছে, সেই রক্তের ভাণ্ডারে টান পড়লে পরে তাদেরও অসুবিধা হয়, কিন্তু সত্যিই হয়। এবং আমরা বহুদিন ধরে, আমি যখন স্টুডেন্ট ছিলাম সেটা আজ থেকে প্রায় 35 বছর আগে, তখনও রক্তের সংকট গ্রীষ্মের সময় হতো, কেননা তখনও মানুষ যে লাইনে ভাবনা চিন্তা করতেন এখনও তারা সেই লাইনেই ভাবনা চিন্তা করেন, সাধারণের ভাবনা চিন্তাটা আমরা বদলাতে পারিনি, তো সেই জন্য এখনও রক্ত সংকট হয়ে যাচ্ছে।
0: আসলে রক্ত তো আলাদা করে কারখানায় তৈরি করা যায় না, আমাদের শরীরেই তৈরি হবে, সুতরাং রক্ত দেওয়াটাও আমাদেরকেই দিতে হবে। এই যে গরমকালে আলাদা করে আমাদের একটা মানুষের, সাধারণ মানুষের একটা ভীতি থাকে যে আমরা রক্তদান করে ফেললে হয়তো এক্ষুনি এক্ষুনি তৈরি হবে না, তৈরি হতে সময় লাগবে, এইগুলো যেগুলো আপনি বললেন, ব্লাড ডোনেশন ক্যাম্প যেগুলি তৈরি হয় এবং সেই ক্যাম্পে যখন আয়োজন করা হয়, সেই আয়োজন করার ক্যাম্পের সময়ই তো আমরা গিয়ে রক্ত দিই, তো এই সময় কি ব্লাড ডোনেশন ক্যাম্পেও আয়োজন করায় কোনো সমস্যা আসে?
1: ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করতে দু রকম সমস্যা, এক হচ্ছে যে এই সময় ব্লাড ডোনেশন ক্যাম্পই খুব কমে যায়, আগে ধরুন সপ্তাহে হয়তো আমরা 15-20-21 অবধি হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্প 7 দিনে পেতে পারি, এ সময় কি

0: সময় ব্লাড ডোনেশন ক্যাম্প সার্বিকভাবে কমে যায়, হয়তো সেটা 7টা 8টা এরকম এসে পৌঁছে যায়।
1: সেটার কারণ কি?
0: সেটা হচ্ছে মানুষ যখন এই সময় ব্লাড ডোনেশন ক্যাম্প যারা অ্যারেঞ্জ করবেন, রক্তদান শিবির যারা পরিচালনা করবেন, তারা যাদের কাছ থেকে রক্ত নেবেন তারা তো আগের থেকে কথাবার্তা বলেন, বলে নেন। তারা যখন কথাবার্তা বলতে যান তখন দেখেন যে তাদের কাছে যথেষ্ট পরিমাণ রক্তদাতা আসছে না, সুতরাং সেই সময় তারা রক্তদান শিবির করলে সে রক্তদান শিবিরটা সফল হবে না। আরেকটা শ্রেণীর আছেন তারা মুখে বলেন হ্যাঁ আমি যাব, করব, নিশ্চয়ই সকালবেলা গিয়ে পৌঁছে যাব, কিন্তু যখন দেখা যায় যে ওখানে 50 জন বা 100 জনের একটা নাম এর লিস্ট রয়েছে, আলটিমেটলি দিনের শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে এসে সবাই সব গোটাতে শুরু করে তখন দেখা যায় হয়তো 15টা বা 17টা রক্ত হয়েছে। এবার 60 জন বা 100 জনের রক্ত নেবেন বলে গিয়ে সেখান থেকে যদি 15-16-20 জনের রক্ত নিয়ে আসা হয় তাহলে সেই পুরো শিবির করাটাই তো বৃথা প্রায়। এইটা দুটো জিনিস। আর 3 নম্বর হচ্ছে যে রক্তদান শিবিরটা মানে নিয়ম কিছু নেই কিন্তু জেনারেলি হয় দিনের বেলা, আর এই দিনের বেলার মধ্যেই তীব্র দাবদাহে কিন্তু রক্তদান শিবির, যেরকম রাস্তার ওপরে ফুটপাতে কোনো ক্লাব ঘরে বা কোনো জায়গায় সেখানে যখন ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে সেই জায়গাটাও প্রচণ্ড গরম, প্রচণ্ড স্টাফি হয়ে যায়, লোকজন প্রচুর ঘামেন, এবং অধিকাংশ ব্লাড ডোনেশন ক্যাম্প যারা করেন তাদের পক্ষে একটা কুলার বা কন্ডিশনার রাখা সম্ভব হয় না, তার কারণ তারাও তো দানের ওপরে চলছেন।
1: একদম
0: তো সেই জায়গাতে একটা মানুষ ব্লাড ডোনেট করতে গিয়ে কমফোর্টেবল ফিল করে না, সেটা আর একটা প্রবলেম। তো এই 3টে কারণের জন্যে সার্বিকভাবে কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পটা কমে যায় এবং পার ক্যাম্প ডোনারের সংখ্যাও কমে যায়।
1: সেই মানে এক তো আমাদের ব্লাড ডোনেশনের ক্যাম্প তৈরি হচ্ছে কম, এবং যারা রক্তদান করবেন রক্তদাতা তাদের সংখ্যাটাও কম থাকে। শ্রোতা বন্ধুরা, আজকের এই স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে গ্রীষ্মকালীন রক্ত সংকট এই বিষয়ে আমরা কথা বলছি। স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট হিমাটোলজিস্ট ডাক্তার প্রশান্ত চৌধুরী, আর আপনারা নিশ্চয়ই আসতে পারেন টেলিফোনে 2213134221314, কোড তো আপনারা জানেন 033, আবারও বলি 033221314, এই নম্বরে ফোন করতেই পারেন। আপনারাও প্রশ্ন করতে পারেন, আপনাদের মনে এই মুহূর্তে যে প্রশ্ন আসছে ডাক্তারবাবুর কাছে মনে হচ্ছে যে একটু ক্লারিফাই করে নেওয়া দরকার। আপনাদের সঙ্গে রয়েছি আজ আমি শর্মিষ্ঠা সরকার। কে রয়েছেন টেলিফোনে কথা বলা যাক, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। বলুন অমিতাভবাবু। আপনার গান না কেটেও গেল কোনোভাবে। আমি সকল শ্রোতা বন্ধুদেরই বারবার বলি যে যখনই দেখবেন যে সংযোগ হয়ে গিয়েছে, টেলিফোনে কানেকশন এসে গিয়েছে, সেই সময়টাই কিন্তু আপনার পাশে যদি রেডিও বা অন্য কোনো কিছু থাকে একটু তার ভলিউমটা কমিয়ে দেবেন, সরে আসবেন শব্দের জায়গা থেকে। 2213134 নমস্কার। হ্যালো,
2: হ্যাঁ হ্যালো,
1: হ্যাঁ বলুন বলুন।
2: আমি বীরভূম জেলার মল্লাপুর থেকে বলছি।
1: হ্যাঁ কে বলছেন?
2: দীনবন্ধু মন্ডল।
1: বলুন দীনবন্ধু বাবু।
2: আমার ধরুন এখন খুব শরীর ক্লান্ত লাগছে, অতিরিক্ত ঘাম হয়, আর এই পায়ের গোজগুলো ফুলে যায়, এটা কি রক্ত শূন্যতার জন্য না?
1: যদিও আজকে আমাদের আলোচ্য বিষয়টা অন্য রকম, শ্রোতা বন্ধুরা একটু যদি বিষয়ে সঙ্গে সাজুজ্য রেখে কথা বলেন, প্রশ্নটা রাখেন, সুবিধে হয়। তবু ডাক্তারবাবু কি বলবেন?
0: আপনার যে দুর্বলতাটা হচ্ছে সেটা রক্তের জন্যে হয়তো নয়, গরমের মধ্যে প্রচুর লবণ জল শরীর থেকে বেরোয় যায় ঘামের মাধ্যমে। তো আপনার যদি হাই ব্লাড প্রেশার বা অন্য কোনো অসুবিধে না থাকে তাহলে আপনি নুন চিনি লেবুর জল খেয়ে দেখতে পারেন কীরকম থাকেন। আর আপনার গাঁটে যে যন্ত্রণা হচ্ছে সেটা অন্য কোনো রোগের পরিচায়কও হতে পারে, আমার মনে হয় আপনি কাছাকাছি কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে নেওয়াটাই আপনার পক্ষে ঠিক হবে, হয়তো এটা পুরোটা রক্তের জন্যে নাও হতে পারে।
1: ডাক্তারবাবু আবারও আসি আমাদের বিষয়ে, গ্রীষ্মকালীন রক্ত সংকট। এই যে রক্তকে সংগ্রহ করা, আমরা জানি পুজোর সময়টা থেকে মোটামুটি অগস্টের 15 আগস্ট থেকে শুরু হয় বেশ কিছু ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা এই সময় পাই। ব্লাড নেওয়ার পরে মোটামুটি কতদিন তাকে রাখা যেতে পারে ঠিকঠাকভাবে?

0: আচ্ছা, এখন যে প্রযুক্তি রয়েছে বা গত ধরুন প্রায় বছর 20-25 ধরে যে প্রযুক্তি আছে, সেখানে রক্তটাকে কিন্তু পুরোটাই একদম রক্ত হিসেবে রাখা হয় না। কারণ আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে একটা মানুষের একই সময়ে রক্তের যত রকম কম্পোনেন্টস আছে বা পার্টস আছে, যেরকম রক্তের মধ্যে লোহিত কণিকা আছে, শ্বেত কণিকা আছে, অনুচক্রিকা আছে, রক্তরস আছে, সবগুলি কিন্তু একটা মানুষের একসঙ্গে লাগে না। সুতরাং আমরা যাকে ব্লাড ব্যাংকিংয়ের ভাষায় হোল ব্লাড বলি, এই হোল ব্লাডের কিন্তু প্রয়োজন একটা মানুষের প্রায় পড়েই না, কিছু কিছু ক্ষেত্রে পড়ে এবং তার শতাংশ খুবই কম। সেই জন্যে এখন যখন রক্ত নেওয়া হয়, রক্ত নেওয়ার পরে রক্তটাকে তার কম্পোনেন্টে ভাগ করে রাখা হয়, যেরকম লোহিত কণিকা, অনুচক্রিকা, রক্তরস, শ্বেত কণিকাটা এখন লাগে না বা খুব স্পেসিফিক ক্ষেত্রে লাগে, তাদেরকে দেওয়া হয় আলাদা করে। তো এবার রক্ত যেটা লোহিত কণিকা, যেটা লোহিত কণিকাটাকে এখন যেভাবে আমরা সংরক্ষণ করি তাতে প্রায় 35 দিন অবধি নর্মাল যে সলিউশন আছে তাতে রক্ত রাখা যেতে পারে। একটা স্পেশাল সলিউশন আছে সেটা দিলে প্রায় 42 দিন অবধি রাখা যায়। প্লাজমা বা রক্তরস সেটা প্রায় 1 বছর রাখা যায়। অনুচক্রিকাটা প্রায় 5 থেকে 7 দিন রাখা যায়। তো এইবার এইভাবে আমরা কনজার্ভ করি। সুতরাং একটা রক্ত আজকে দিলে সেই রক্তটা প্রায় তার কর্মক্ষমতা সম্পূর্ণ মানে হ্রাস হতে হতে যতটুকু বা কর্মক্ষমতা থাকবে সেটাকে আমরা রক্ত নেওয়ার অন্তত 35 দিন অবধি আমরা ব্যবহার করতে পারি।
1: সুতরাং এটা তো নিশ্চয়ই মুশকিলের একটা বিষয় যে শীতকালের পর থেকে যখন ব্লাড ডোনেশন কমে যায় এবং মানুষেও ভয়ও পান রক্ত দিতে গরমকালটা এলে, তখন কিন্তু আমাদের স্টকের যে রক্ত তার খুব বেশি থাকছে না, শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গা থেকেও একটা রক্তর ভাঁড়ারের শূন্যতা ব্লাড ব্যাংকে একটা তৈরি হয়।
0: যদি বৈজ্ঞানিকভাবে বলি, একটা পদ্ধতি আছে যে পদ্ধতি দিয়ে লোহিত কণিকাকে অনেক দিন সংরক্ষণ করা যায়, যেটাকে গ্লিসারল দিয়ে, গ্লিসারল বলে একটা বস্তু আছে, সেটা দিয়ে এটাকে মানে হিমায়িত অবস্থায় প্রায় রেখে দেওয়া যায় বহুদিন। কিন্তু সেইটা বোধহয় সাধারণ রক্তের জন্যে ব্যবহার করতে গেলে এটা 1 নম্বর, এটাতে খুব স্পেসিফিক কিছু ট্রেন্ড মানুষজনের দরকার পড়ে, কিছু ট্রেন্ড ম্যান পাওয়ার এবং কিছু ইনস্ট্রুমেন্টের দরকার পড়ে। সেইটা করলে পরে রক্ত সংরক্ষণ করা যায় না তা নয়, কিন্তু এটা যদি আমরা করি এবং যে ধরনের রক্তকোষে আমাকে এই রক্তগুলি রাখতে হবে, লোহিত কণিকাগুলি রাখতে হবে, সেটা তো আমার কাছে ধরুন রেখে দিলাম হয়তো, কিন্তু আমি কি কোনো সময় এত রক্ত পাবো যে রক্তটাকে আমি গ্লিসারলাইজ করে রেখে দেবো, গ্লিসারল দিয়ে রেখে দেবো, তারপরে সেটাকে আমি ব্যবহার করতে পারবো? এটা একটা জিনিস, সেটা চিন্তাভাবনা করা যেতে পারে। যদি সরকার আজকে এগিয়ে আসেন কোনো সময়, সেক্ষেত্রে এখন আমরা কি করি, ভীষণ রেয়ার কোনো ব্লাড গ্রুপ, সেই রেয়ার ব্লাড গ্রুপের ব্লাড এখনও গ্লিসারলাইজ করে রাখা হয়।
1: আচ্ছা,
0: কিন্তু নর্মাল ব্লাড গ্রুপ, হ্যাঁ, এখন এটা আপনিও জানেন যে আজকে 15ই আগস্ট বা 26শে জানুয়ারি এত ব্লাড ডোনেশন হয় যে এর মধ্যে অনেক রক্ত কিন্তু 35 দিনের মধ্যে ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে অনেক রক্ত খারাপ হয়ে যাওয়ার জন্য সেই রক্তটাকে নষ্ট করে দিতে হয়। যদি এই রকম পদ্ধতি এখন আমাদের যেসব সরকারি বা বেসরকারি যেসব ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এবং সে যেখানে যে ব্লাড মানে সেন্টার আছে সেখানে এই পদ্ধতি দিয়ে গ্লিসারলাইজ করে স্পেশাল পদ্ধতি দিয়ে কিন্তু সেই লোহিত কণিকাটাকে রেখে দেওয়া সম্ভব প্রয়োজনে দেওয়ার জন্যে। কিন্তু অসুবিধে একটাই, সেটা হচ্ছে এই গ্লিসারলাইজেশন, নন গ্লিসারলাইজেশন মানে গ্লিসারলটাকে ওয়াশ করে বার করে দেওয়া, এটা মানুষের শরীরে ঢোকানো যায় না গ্লিসারল দেওয়া অবস্থায়। তার জন্য ট্রেইনড ম্যান পাওয়ার, তার ইনস্ট্রুমেন্ট, সেটাকে রাখার জন্য স্পেশাল ফ্রিজ, এবং এই রাখার যে খরচা সেটা কিন্তু একটা নর্মাল রক্তের থেকে অনেক বেশি হবে। কিন্তু সরকারি সাহায্যে কি এটা করা সম্ভব নয়? আমার মনে হয় সম্ভব। সেক্ষেত্রে যদি আমরা প্ল্যান করে এটা করি, এটা যদি আমাদের স্বাস্থ্য দপ্তর এটা যদি নেন, তাহলে পরে এটা করা যায়, যায় না তা নয়।
1: অর্থাৎ পরিকাঠামোটা এখনও পর্যন্ত আমাদের কাছে ততটাও সেই জায়গায় পৌঁছয়নি যে গ্লিসারল দিয়ে আমরা 35-এর চেয়ে আরও বেশি অনেকটা সময়
0: বেশি। ভাবনা চিন্তাটাও হয়তো সেই দিকে পৌঁছয়নি। আমরা আজকে যখন রেয়ার ব্লাড গ্রুপ, যার হয়তো ধরুন আজকে বম্বে ব্লাড গ্রুপ যদি কারো থাকে, কেউ যদি ডোনেট করে, সেই বম্বে ব্লাড গ্রুপটাকে প্রিজার্ভ করে কোথাও রেখে দেওয়া হলো, সেইটা যার প্রয়োজন সে গোটা ভারতবর্ষে সেখান থেকে ব্লাডটা এনে তাকে দেওয়া হয়, সঞ্চালন করা হয়, বিকজ এ ব্লাড গ্রুপ ভীষণ রেয়ার। কিন্তু নর্মাল ব্লাড গ্রুপের ক্ষেত্রে এই ডোনেশন ডিসপ্যারিটিটা, মানে আজকে ডোনেশন হলো, কালকে যে আমার ডোনেশনের মরুভূমি হবে, আজকে ডোনেশনের বর্ষা, কালকে ডোনেশনের মানে মানে অনাবৃষ্টি, এটা যদি হয় সেইটা হলে পরে এইটাকে ডিসপ্যারিটিটাকে ব্যালেন্স করার জন্য এই গ্লিসারলাইজেশন কুড বি আ ভেরি গুড সলিউশন। গ্লিসারলাইজেশন করে লোহিত কণিকা রাখাই যেতে পারে, কিন্তু সেটা আজকে পশ্চিমবঙ্গ প্রচুর জায়গায় পথপ্রদর্শক, তারা যদি

0: এইটার ক্ষেত্রে পথপ্রদর্শক হন, তাহলে ভারত, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু একটা বিরাট বিপ্লব আসবে। সেক্ষেত্রে মানুষ আজকে যখন মোটিভেটেড হন, আজকে ফ্র্যাঙ্ক ওরাল ডে, ফ্র্যাঙ্ক ওরাল ডেতে এত রক্ত ডোনেশন হয়, সব রক্ত কি ব্যবহার হয়? হয় না। আমি না হয় রক্ত রসটা রেখে দিলাম, অনুচ্চ ক্রিকেটকে রাখার কোনো ব্যবস্থা নেই, রাখা গেল না, কিন্তু লোহিত কণিকা কিন্তু রেখে দেওয়া সম্ভব। সেখানে আমাদের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে যদি এরকম কোনো একটা ইউনিট তৈরি হয়, বা আমাদের যত সরকারি ব্লাড ব্যাংক আছে সেখানে যদি এরকম ছোটো ছোটো ইউনিট তৈরি হয়, অবশ্যই সেখানে কিন্তু এইরকমভাবে রক্ত সংরক্ষণ করা যায়, যেটা আমার এই মানে কি বলবো সিজনাল ডিসপ্যারিটিটাকে অনেকটা ব্যালেন্স করে দেবে।
1: সুতরাং এটা আসার জায়গা তো বটেই, এখন আশা কতটা আমাদের পূরণ হতে পারে সেটা নিশ্চয়ই।
0: সত্যি কথা, আমি এখানে বসে তোমার মুখ থেকে এই কথাটা শুনলাম, আমি এত বছর ধরে ব্লাড ব্যাঙ্কিংয়ের সঙ্গে জড়িত আছি, সত্যি কথা বলতে এই কথাটা কিন্তু আমার মাথাতেও আসেনি। আজকে তুমি যে কথাটা বললে, ইটস অ্যান আই ওপেনার ফর মি, আমার চোখটাও খুলে গেল। আমি আশা করি যদি কোনো সরকারি ব্যক্তি এই কথাটা শোনেন বা শুনছেন, তারা যদি এই দিকে পদক্ষেপ নেন, তাহলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটা বিপ্লব আসবে, এবং সেই বিপ্লবটা পশ্চিমবঙ্গের হাত ধরে গোটা ভারতবর্ষে ছড়াতে পারে।
1: খুব ভালো হয় নিশ্চয়ই যদি এটা কখনো হতে পারে, এবং আপনারাই যেহেতু এরকম কাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন, আমাদের মতো সাধারণ মানুষ আর কতটুকু এগোতে পারবো, যতটা পারবেন আপনারা সেই রিচটুকু আছে, নিশ্চয়ই দেখা যাক আপনারা যদি সংগঠিত করতে পারেন এমন কোনো একটা পরিকাঠামো। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো, আজকে গ্রীষ্মকালীন রক্ত সংকট এই বিষয়ে আমাদের কথা হচ্ছে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট হেমাটোলজিস্ট ডাক্তার প্রশান্ত চৌধুরী। নমস্কার।
2: নমস্কার, আমি বরগাছা থেকে প্রশান্ত ভাগ বলছি।
1: বলুন।
2: হ্যাঁ, আমি বলতে চাই কোন ব্যক্তি যে গ্রীষ্মকালে প্রচুর ঘাম হয়, সেই ব্যক্তি যদি মানে রক্ত দেয়, মানে তার কি শারীরিক কোনো প্রবলেম দেখা দিতে পারে? সেটাই প্রশ্ন।
1: শুরুতেই ডাক্তারবাবু যদিও উত্তরটি দিয়েছেন, কিন্তু এইটা নিয়ে বারে বারে কথা বলা যায়, আর একবার শুনবো।
0: এখন একটা মানুষের প্রচুর ঘাম হয় গ্রীষ্মের সময়, স্বাভাবিক, সেই সময় রক্ত দান করলে কোনো ক্ষতি হয় না। তার কারণ যে জল, যে পরিমাণ জল বা জলীয় পদার্থ আমার রক্তের সঙ্গে বেরিয়ে যায়, সেটা হচ্ছে আমি যদি 350 ml কেউ রক্ত দান করেন, তাহলে 350 ml-এর একদম যদি নিক্তি মেপে দিই, তার 55% হচ্ছে রক্তরস। সেই রক্তরসটা 55% 350 ml-এর মানে অলমোস্ট প্রায় ধরুন 200 ml, 200 ml রক্ত মানে 1 গ্লাস জল, 200 ml রক্ত রস মানে 1 গ্লাস জল। তার সঙ্গে কি বেরিয়েছে? একটু নুন আর একটু অ্যাসিডিটি। তাহলে পরে যদি আমি তার মধ্যে 1 চিমটে নুন, 1 গ্লাস জলে 1 চিমটে নুন আর ধরুন 1 ছোট চামচ চিনি আর 2 ফোঁটা লেবুর রস দিয়ে সেটাকে মিলিয়ে খেয়ে নিই, তাহলে পরে আমার রক্ত রসটা কিন্তু পূরণ হয়ে গেল। লোহিত কণিকা, আমরা যেই রক্তটা দিয়ে দিলাম, এই লোহিত কণিকার অনেকটাই আমাদের প্লীহার মধ্যে থাকে, তার অনেকটাই কিন্তু প্লীহা সঙ্গে সঙ্গে পূরণ করে দেয়,
1: সঙ্গে সঙ্গে তৈরি হয়,
0: প্রায় সঙ্গে না তৈরি হয় না, এটা স্টোর হাউসে আছে। আমার আমার খাওয়ার, আপনি আজকে ধরুন ময়দা মেখেছেন লুচি বানাবেন বলে, 4 জনের জন্য বানালেন, ময়দাটা মাখা আছে ফ্রিজে রেখে দিলেন, 4 জনের জন্য যদি 5 নম্বর লোক আসে, আপনি কি আবার ময়দা মাখতে বসবেন? ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে ওটা খাবার মেখে নেবেন? সেরকম আমাদের শরীরে এরকম একটা ফ্রিজ রয়েছে, সেই ফ্রিজটার নাম হচ্ছে স্প্লিহা বা স্প্লিন। সেই স্প্লিনে অনুচক্রিকা, লোহিত কণিকা, এগুলো কিন্তু কিছু কিছু বসে থাকে, এবং আমার বোন ম্যারো বা অস্থিমজ্জাতেও বসে থাকে। এবার যখন শরীরের প্রয়োজন হয়, তখন এইগুলো সেলগুলো টুকটুক করে কিন্তু বেরিয়ে চলে আসে, মানে অ্যাজ অ্যান্ড
1: ওয়েন রিকোয়ার্ড টাইপের বিষয় একদম।
0: তাতে বেশ খানিকটা পূরণ হয়ে গেল। এবার যেটুকু পড়ে রইল, সেটা শরীরকে পূরণ করতে খুব বেশি দিন সময় লাগে না, সেটা আস্তে আস্তে আস্তে আস্তে সুস্থ শরীরে পুরোটা পূরণ হয়ে যায়। যদি আপনাকে আজকে আমি বলি, প্রতি সেকেন্ডে একটা মানুষের শরীরে প্রায় 2 থেকে 3 মিলিয়ন লোহিত কণিকা নষ্ট হচ্ছে এবং তৈরি হচ্ছে, 2 থেকে 3 মিলিয়ন লোহিত কণিকা নষ্ট হচ্ছে এবং তৈরি হচ্ছে প্রতি সেকেন্ডে,
1: ভাবাই যাচ্ছে না,
0: ভাবাই যাচ্ছে না। তাহলে পরে আমি সবসময় কেন ভেবে নিচ্ছি যে যে রক্তটা আমি দান করছি তার মধ্যে সব একদম পরপর সুস্থ লোহিত কণিকা আছে, ওই 2 থেকে 3 মিলিয়নের মধ্যে বেশ কিছু তো ওই ব্যাগের মধ্যে ঢুকছে, সেটা তো এমনিই শরীর নষ্ট করে দিত, কিছুটা পূরণ হয়ে গেল তখন স্প্লিন থেকে বা প্লীহা থেকে বেরিয়ে, কিছুটা আমার মজ্জা থেকে বেরিয়ে, আর কিছুটা মজ্জা তৈরি করে নেবে, যেই প্রয়োজন সেই প্রয়োজনটা মিটে যাবে। আমরা তো বলেই থাকি যে 4 মাস অন্তর এমনিতেই ব্লাড ডোনেট করা যায়, তো প্রবলেমটা কোথায়?

0: প্রবলেম হচ্ছে যে লোহিত কণিকাটা বেরিয়ে যাচ্ছে, তার সঙ্গে আমার শরীর থেকে কিছুটা আয়রন বেরিয়ে যাচ্ছে, লৌহ যৌগ বেরিয়ে যাচ্ছে। সেই লৌহ যৌগটা আমরা যদি পূরণ করে দিতে পারি তাহলে তো রক্ত তৈরির কোনো অসুবিধা নেই। আর আমরা যদি নর্মালি খাবার দাবার যা খাই সেই খাবার দাবার যদি আমরা ঠিকঠাক করে খাই কিছু অসুবিধা নেই।
1: অর্থাৎ একেবারে নর্মাল ডায়েট জেনারেলি আমরা দেখি,
0: এইরকম ধরুন মধ্যে মাঝে যদি দু একটা আরসালানের বিরিয়ানি হয় তাহলেও খাওয়া হয়, তাহলে রিপ্লেসমেন্ট হয়তো খুব তাড়াতাড়ি হয়।
1: বেশ বেশ বেশ, কিন্তু তখনই আমরা জানি ব্লাড ডোনেশন ক্যাম্পেও রক্ত দেওয়ার পরে পরে কলা দুধ ডিম এগুলি দেওয়া হয়, তো এরকম কি কোনো ব্যাপার আছে? এটা থেকে অনেকে ভাবেন যে এই তো আমি রক্ত দিয়ে এসেছি এখন কয়েকদিন একটু দুধ ডিম কলামায় খেতে হবে, তো তেমন ব্যাপার আছে নাকি কিছুক্ষণের মধ্যেই আমার পুরো ঘাটতিটা পূরণ এমনিই হয়ে যাবে?
0: আমার এক বন্ধু, আমি অনেক ছোটোবেলার কথা বলছি, তখন মেডিকেল কলেজে সবে পড়ি আর কি, আমার এক বন্ধু তার ওজন তখন ছিল প্রায় 110 কেজি, প্রায় 6 ফুট 2.5 ইঞ্চি 3 ইঞ্চি মতো হাইট। আমি ব্লাড ডোনেট করছি, আমার তখন ওজন ছিল, আপনি আমাকে দেখে এখন ভুল করবেন না, তখন আমার ওজন ছিল 40 কেজি।
1: আচ্ছা,
0: তো জাস্ট 40 কেজি, 18 বছর বয়স, আমাকে ডাক্তাররা ব্লাড নেবেন না নেবেন না, তখন বোতলে ব্লাড নেওয়া হতো, তো আমাকে ছুঁচ ফুটিয়ে ব্লাড নিচ্ছে, ব্লাডটা ড্রপ ড্রপ করে বোতলের মধ্যে যাচ্ছে, আর আমার 103 কেজি ওজনের বন্ধু ঠাস করে পাশে পড়ে গেল রক্তটা দেখে। তাহলে এটা কিসের জন্যে? অ্যাকচুয়ালি ব্যাপারটা না অনেকটাই
1: মানসিক।
0: এবার ব্লাড ডোনেশন ক্যাম্পে দুধ কলা ডিম বলবো না, অন্য কি পোষা হয় ছেড়ে দিন, কিন্তু ব্লাড ডোনারদের দেওয়া হয়, তো ডোনারদের দিলে এটা ক্ষতি কিছু নেই, কিন্তু কেউ যদি মনে করে এটা তাদের ওই প্রোটিন আর রক্তটা পূরণ হওয়ার জন্য
1: তৈরি হওয়ার জন্য,
0: সেটা সেইটা বোধ হয় ঠিক নয়। এটা আমরা দিচ্ছি আছে, কিন্তু মানে প্র্যাকটিক্যালি এক গ্লাস জলই যথেষ্ট।
1: সুতরাং নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা শুনছেন এই বিষয়টা, কারণ বিভিন্ন জায়গাতেই ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি হয় এবং এমন কিছু ক্লাবও তৈরি করেন যাদের সেইভাবে কিন্তু আর্থিক অতটাও তারা কমজোরি বেশ খানিক, তাদের পক্ষে যদি এরকম সার্বিক আহার ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে সঙ্গে দেওয়া সম্ভব নাও হয়ে থাকে সেখানেও কিন্তু ভয়ের কোনো কারণই নেই। ডাক্তারবাবু বলছেন, আমি না, আমি শুধু আরেকবার রিপিট করলাম আপনাদের জন্য, ডাক্তারবাবুই বলছেন আলাদা করে দুধ ডিম কলা না খেলেও চলবে, এক গ্লাস জল খেলেও হবে, আপনার ওই রক্ত রসটুকুর জন্য যেটুকু দরকার বাকিটা শরীর এমনি তৈরি করে নেবে। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দেবেন।
1: হ্যাঁ বলুন।
2: আমি পশ্চিম মেদিনীপুর সবং থেকে বলছি।
1: হ্যাঁ কে বলছেন?
2: আমি ধীরেন্দ্রনাথ জানা।
1: বলুন ধীরেন্দ্রনাথ বাবু।
2: বলছিলাম আমার অপরাধ মার্জনা করবেন, মানে ধরুন যে আকাশবাণী এটা আমার কোটি কোটি প্রণাম, আমার এখন 76 বছর বয়স, তো এই এই যে অনুষ্ঠানটি হচ্ছে এটি বড় প্রয়োজনীয় অনুষ্ঠান, তো আমি আমার চিন্তা ভাবনায় আমি একটি অশিক্ষিত লোক, হ্যাঁ আমার সাজেশন বলতে চাই, সেটি যদি মানে মান্যতা পেত তাহলে বোধ হয় রক্তের যোগানটা বোধ হয় দেওয়া যেত।
1: বেশ বেশ, বলুন বলুন বলুন।
2: মানে সেটা যদি ভুলভাবে মার্জনা করবেন,
1: না না নিশ্চয়ই বলুন।
2: ধরুন গ্রামে ঘরে যে মানুষ আমরা বাস করি তার একটা অধিক শতাংশ তারা ধরুন হাড় পরিশ্রম করে এবং খাওয়া নিয়মিত যে শরীর চর্চা বা শরীরের যে নিয়মিত ডায়েট সেটাও তারা কন্ট্রোল করে খেতে পারে না, কোনো মতে খাওয়া দাওয়া পরিশ্রম করেই বেঁচে থাকে। কিন্তু আমার রাজ্যে বা ভারতবর্ষে যারা সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রফেশনে কাজ করেন তাদের কিন্তু লাইফস্টাইল বা তাদের জীবনযাত্রার মান অনেকটা উন্নত, এবং এই গরমের দিনে যারা মনে করেন যে আমার শরীর ক্লান্ত জল বেরিয়ে যায় আর তাতে করে শরীর দুর্বল হয়ে পড়বে রক্ত দিলে, তাদেরকে তারা একটু বেশি বোঝে নেব। তো এইরকম একটা সম্প্রদায় এরকম জনগণ যারা আছেন আমার তাদের কাছে অনুরোধ বা এই আকাশবাণীর মাধ্যম দিয়ে এই সরকারের কাছে বা কোন প্রতিষ্ঠানের কাছে
1: বাধ্যতামূলক রক্তদান, তাই তো?
2: হ্যাঁ
1: বুঝতে পেরেছি। হ্যাঁ ধীরেন্দ্রনাথ বাবু, আপনি বক্তব্যটা অনেকটা বড় করে ফেলেছেন বলে কাটলাম, কিন্তু বিষয়টি বোঝা গেল, উনি চাইছেন যে

0: তুলনামূলকভাবে একটু নিশ্চিত পেশায় রয়েছেন, খাবার দাবার যাদের নিয়ে কোনো অসুবিধে নেই, এই গরমকালের সময়টাতে তাদের যদি বাধ্যতামূলক রক্তদান করানো সম্ভব হয় সরকারের তরফ থেকে?
1: মানে বাধ্যতামূলকভাবে রক্তদান করাটা মনে হয় সম্ভব নয়, কারণ আমার শরীর, আমি কখন রক্ত দেব সেটা সম্পূর্ণভাবে আমার ডিসিশন হওয়া উচিত, ইন্ডিভিজুয়াল। দেখুন, একটা মানুষ যে যাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে তাকে আপনি ইচ্ছে করলেই একটা ক্লিনিক্যাল ট্রায়ালে ঢোকাতে পারেন না তাকে ওষুধ দেবেন বলে। সেই ওষুধটা ক্ষতি করলে সে বলতে, তাকে আপনি বাধ্যতামূলক তাকে করলেন, এটা সম্ভব নয়। দু নম্বর হচ্ছে, যেটা করা যায় সেটা হচ্ছে, আজকে মানুষে যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা রয়েছেন, আমার মনে হয় না তাদের কাছে আমাদের কখনো এটা বলার দরকার পড়ে আপনি রক্তদান করুন। অনেকেই আছেন যারা নিজেদের জন্মদিনে, নিজেদের বিবাহবার্ষিকীতে, নিজেদের সন্তানদের জন্মদিনে তারা রক্তদান করেন, এবং সেটা সরকারি বেসরকারি, যারা দিন আনেন দিন খান, যারা ইট ভাটাতে কাজ করেন, সব জায়গাতেই এটা আছে। হ্যাঁ, এটাও দেখেছি টাটা হসপিটালে, মানে জামশেদপুরে, টাটাতে একটা ওনারা করেন, যেটা সেটা হচ্ছে আপনি বাধ্যতামূলক নয়, কিন্তু ওনারা যখন রক্তদান করেন, রক্তদান করলে পরে আমি শুনেছি ওনারা একদিন ছুটি পান। তারা ছুটিটা নেন না, তারা ভলান্টারিলি এসে রক্ত দিয়ে চলে যান। অনেকে নেন, অনেকে নেন না, কিন্তু মানে এখানেও সেই একটাই কথা যে আমরা তো শিক্ষিত মানুষ, আমরা তো অশিক্ষিত নই, আমাদেরকে কেন কিছু করতে বাধ্য করা হবে? আমরা তো নিশ্চয়ই একজন মানে সামাজিক, সমাজবদ্ধ একজন জীব, তো সমাজবদ্ধ জীব হিসেবে সমাজের প্রতি আমাদের যেটুকু কর্তব্য, সমাজ আজকে আমাদের খাওয়ার দাওয়ার সব কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছে, সমাজকে যদি আমি বছরে দুবার করে রক্তদান করি, তাতে যদি কারোর উপকার হয়, যেটা আপনি প্রথমেই বললেন, রক্ত তো আর ফ্যাক্টরিতে তৈরি হয় না বা দোকানে কিনতেও পাওয়া যায় না, তো সেটা করলে পরে মানুষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একদিন করে এসেছেন এবং আশা করছি ভবিষ্যতেও করবেন। যখন আপনি বাধ্যতামূলক কোনো জিনিসকে করে দেবেন না, তখন কিন্তু সেই জিনিসটার আর মনে হয় সেই মানবিক মূল্যটা থাকে না।
0: সেই, এবং বাঁধন এলেই তখন মনে হয় বাঁধনটা ছিঁড়ি,
1: ঠিক।
0: তার বদলে যদি এটা মন থেকে আসে, সচেতনতার জায়গাটা অন্তর থেকে আসে,
1: কারণ যে রক্ত, যিনি রক্তদান করবেন তার কেন কখনো করছেন না, তার কেন কখনো মনে হয় না যে আমারও রক্ত লাগতে পারে, আমার আত্মীয় স্বজন পরিজন বান্ধবের রক্ত লাগতে পারে, এবং এমন নয় যে তখন আমি টাকার থলে নিয়ে ঘুরলে তখন আমি রক্ত পাবো, রক্তটা কিন্তু পাবো না। তখন যদি আমি রক্তদান করিনি, ওনার ওপরে কেউ কিন্তু সামাজিক প্রতিশোধ নিতে পারেন সেও রক্তদান না করে, তো সুতরাং জিনিসটা কীরকম একটা হয়ে যায়। আমার মনে হয় মানুষের শিক্ষার ওপরে, দীক্ষার ওপরে, তাদের নিজস্ব উপলব্ধির উপরে জিনিসটা ছেড়ে দেওয়াটাই উচিত,
0: এবং দায়িত্ব,
1: দায়িত্ব
0: সমাজের প্রতি একটা দায়িত্ব
1: আমাদের,
0: এবং এটি এমন একটা দায়িত্ব যার জন্য আমাদেরকে অনেকটা বেশি যে অর্থকড়ি দিক থেকে স্বাবলম্বী হতে হবে এমন কোনো বিষয় না, এমন একটি বিষয় যা প্রকৃতিগতভাবে আমাদের মধ্যেই রয়েছে। রক্ত আমরা যদি দিই, তা আপনিই তৈরি হয়ে যাবে আমাদের মধ্যে, এতে আমার বা আপনার কারো কোনো ক্ষতি হবে না, বরং বৃদ্ধি হবে, ক্ষতি বৃদ্ধি একসঙ্গে বলি তো, সেই ভালো থাকাটুকু আমরা ছড়িয়ে দিতে পারি। ডাক্তারবাবু, অনেকেই হয়তো আজকে এই অনুষ্ঠান শুনে ভাববেন যে যদি ব্লাড দেওয়া যায়, কারণ আমি অনেক দিন দিইনি, হতে পারে আমি হয়তো গত 15ই আগস্টেই দিয়েছিলাম লাস্ট, ব্লাড ডোনেশন ক্যাম্প ছাড়া আর কখনো যদি আমার মনে হয় আমি তো বেশ সুস্থ আছি, 6 মাস বা 8 মাস দিইনি রক্ত, আমি আর কোথায় গিয়ে দিতে পারি?
1: যে কোনো ব্লাড ব্যাংকে আপনি সোজা হেঁটে গিয়ে বলতে পারেন আমি রক্ত দেব, যে কোনো ব্লাড ব্যাংকে।
0: এবং আমার আশেপাশের ব্লাড ব্যাংকের খোঁজ আমি কি করে পাবো?
1: আমাদের ব্লাড ব্যাংকের একটা ডাইরেক্টরি আছে, আপনি ব্লাড ব্যাংকস ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল হেলথ যে ওয়েবসাইট আছে সেখানে গেলে পরে প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি ব্লাড ব্যাংক সেখানে নথিভুক্ত করা আছে, তার ঠিকানা শুদ্ধ, টেলিফোন নাম্বার শুদ্ধ, আপনি সেখানে গিয়ে সোজা গিয়ে বলবেন যে আমি আজকে রক্ত দেবো, আমার ইচ্ছে করছে, ক্ষতি হতে পারে আমার আজকে, যেরকম আপনাকে আমি বললাম একটা আর্সালানের বিরিয়ানি খেতে যাচ্ছি, বিরিয়ানি খেতে যাওয়ার আগে
0: একটু রক্ত দিয়ে গেলাম,
1: রক্ত দিয়ে তারপর বিরিয়ানিটা খেতে গেলাম, কোনো অসুবিধা নেই।

0: আজকে আমার বিবাহবার্ষিকীতে আমি 10 জন বন্ধুকে ডেকে এনে একসঙ্গে খেলাম, আমার ছেলের জন্মদিন আমরা সবাই একসঙ্গে সেলিব্রেট করলাম, সেদিন তো আমি রক্তদান করেও সেলিব্রেট করতে পারি। আজকে যখন আমি ভোট দিতে যাচ্ছি, আমার ছেলেকে নিয়ে ভোট দিতে যাচ্ছি, 18 বছর বয়সে প্রথম ভোট, ভোটটা দেওয়ার পর চলে যাই না, ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাডটা ডোনেট করে আসি, লেট মি সেলিব্রেট দ্য 18th বার্থডে অফ মাই চাইল্ড।
1: তাই তো, এবং এই এইভাবেই কিন্তু সচেতনতাটা চারিয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মে। এই পরবর্তী প্রজন্মকে সচেতন করার জায়গা থেকেই জানতে চাইব যে আমরা এখন যেমন অনেককেই দেখি যে যারা ছেলেমেয়ের জন্মদিনে বড় করে সেলিব্রেট না করে অনাথ আশ্রমে চলে যান, যাতে করে ছোটোবেলা থেকে ওই বাচ্চারাও বুঝতে পারে যে আমাদের ওদের পাশে থাকাটা দরকার। ব্লাড দেওয়ার ক্ষেত্রে, রক্তদান করার ক্ষেত্রে ন্যূনতম বয়স এক্ষেত্রে কত হতে হয়? কারণ আমি আমার বাড়ির আমার ছেলেকে বা আমার মেয়েকে নিয়ে যাব ব্লাড ডোনেশনের জন্য, তার ন্যূনতম কত অবধি বয়স পৌঁছতেই হবে তাকে?
0: ভোট দেওয়ার বয়স,
1: আচ্ছা,
0: আর ব্লাড ডোনেশনের বয়স এক। শুধু ভোট দেওয়ার জন্য কোনো ওজন লাগে না, কিন্তু ব্লাড ডোনেশনের জন্য 48 কেজি হতে হবে।
1: আচ্ছা, এবং সেক্ষেত্রে হাইটের কোনো ব্যাপার থাকছে না, উচ্চতা যেমনই হোক ওজন অন্তত 48 কেজি, বয়স অন্তত 18, এই দুই যদি হয়। এবারে একটু জানতে চাইব কারা কারা রক্ত দিতে পারবেন না, অর্থাৎ বয়স কত হলে, ওজন কতটা বেশি হয়ে গেলে বা কম হলে, সেটা তো কমটা বললেনই, এবং কোন কোন অসুস্থতা থাকলে, কোন কোন রোগে আক্রান্ত হলে তারা তারা ব্লাড দিতে পারবেন না।
0: জেনারেলি একটা ব্লাড ডোনার ডেফারেলের একটা ক্রাইটেরিয়া আছে, সেটা বেশ একটা দুটো গোটা পাতা। তার মধ্যে এইভাবে যদি বলি যে একটু মানে ধরুন যাদের হাই ব্লাড সুগার প্রেশার ওষুধ খান, থাইরয়েডের ওষুধ খান, তাদের পক্ষে রক্ত না দেওয়াটাই ভালো। যাদের রক্ত তঞ্চনের কোনো অসুখ আছে, মানে ব্লাড ক্লটিংয়ের কোনো প্রবলেম আছে, তারাও যেন রক্ত না দেন। মেয়েদের পিরিয়ড হওয়ার আগে পরে একটু ডেফারেল আছে, সেটা আপনার মানে আমি ডিটেলসে বলছি না, সেটা কখনো ব্লাড ডোনেট করতে গেলে পরে যে ডাক্তারবাবুরা ব্লাড নেবেন তারা বলে দেবেন এইটুকু।
1: এবং তা অন্তত তাহলে সেখানে পিরিয়ডের দিন ঘন্টা ঠিকঠাক বলাটা তাহলে প্রয়োজন,
0: জরুরি। হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে প্রেগনেন্সি, অ্যাবর্শন, এইগুলো জিনিসপত্রগুলো রয়েছে। কারো কোনো যদি ভারী রোগ হয়ে থাকে, জ্বর হয়ে থাকে, টাইফয়েড ম্যালেরিয়া কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে সেগুলো ডেফারেল হবে। এবং কিছু স্পেসিফিক ওষুধ খেলে, যেরকম অ্যাসপিরিন বা এইসব ক্লোপিডোগ্রেল, এইসব জাতীয় ওষুধ পড়ে যেগুলো রক্তটাকে তঞ্চন করতে প্রিভেন্ট করে, মানে তঞ্চন যাতে না হয় সেটাতে হেল্প করে, অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, এগুলো খেলে পরে রক্ত দেওয়া যায় না বা উচিত না।
1: বেশ, আর এই সবগুলির সঙ্গে একটু জানতে চাইবো যে ক্যান্সার বা এইডস, এই বিষয়গুলোর ক্ষেত্রে যদি একটু বলেন যে এই পেশেন্টরা কী করবে।
0: যে রুগীরা রুগী, রোগীর তো নিজেদেরই তো শরীরে রক্তের ভীষণ প্রয়োজন। তার আজকে ধরুন যাদের এইচআইভি আছে, এইচআইভি থাকলে পরে আমরা বাহ্যিকভাবে কিন্তু তার রক্তটা নিয়ে নিই, বিকজ আমরা তাদেরকে ডিসক্রিমিনেট করতে চাই না মানুষের সামনে। আমি হয়তো জানি তার এইচআইভি আছে, সেক্ষেত্রে তার রক্ত নিয়ে নেওয়া হয়, পরে সেই রক্তটাকে নষ্ট করে দেওয়া হয়।
1: আচ্ছা,
0: চোখের সামনে আপনি কিন্তু দেখে বুঝতে পারবেন না তার রক্তটা ব্যবহারযোগ্য না ব্যবহারযোগ্য নয়। কারো যদি হেপাটাইটিস বি হয়ে থাকে, সি হয়ে থাকে, তাহলে পরেও কিন্তু রক্ত না দেওয়াটাই উচিত, এছাড়া সিফিলিস বা অন্য কিছু রোগের ক্ষেত্রে। আর যদি কারো ক্যান্সার জাতীয় রোগ হয়, যদি ক্যান্সারটা সেরে যায়, তাহলে পরে সে কিন্তু ব্লাড ডোনেট করতে পারে। আর যদি ব্লাড ক্যান্সার হয়, সেক্ষেত্রে তার চিকিৎসা করে সে যদি সম্পূর্ণ রেমিশনে চলে গিয়ে থাকে এবং তার ডাক্তারবাবু যদি মনে করেন তিনি ডোনেট করতে পারবেন, তিনিও পারেন।
1: বাহ, সুতরাং নিশ্চয়ই আপনারা শুনে নিলেন শ্রোতা বন্ধুরা যে কোন কোন ক্ষেত্রটুকু বাদ দিলে আমরা প্রত্যেকেই কিন্তু রক্তদান করার মতন যে সুযোগ আমরা পেয়েছি প্রকৃতিগতভাবে, সেই সুযোগটুকুর সদ্ব্যবহার আসুন না করি, করলে ক্ষতি তো নেই। কে রয়েছেন টেলিফোনে? 221-3142।
2: হ্যাঁ, নমস্কার। আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: বলুন বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, আপনার তো আপনি আমার কথাটা সমস্তই বলে দিলেন, ওয়েট হাইট এটা কোমরবিডিটি এটা, কিন্তু এই যে শীত গরমকালে যে রক্তের একটা যে সংকট দেখা দেয় রক্ত দেওয়ার, সেইটা আপনাদের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করছি যাতে এই বিষয়ে সমাজে মানে মানে প্রচার করা হয় বা সচেতনতা বা মূলক বার্তা দেওয়া হয়, তার জন্য আপনাদের মাধ্যমে আমি অবগত করছি, মানে কি বলবো, এটা প্রচার করবার জন্য আমরা চেষ্টা করি।

0: করুন।
1: বেশ, আসলে সচেতনতার যে লক্ষ্য, সেই লক্ষ্যেই কিন্তু আজকের এই অনুষ্ঠানও বটে। আকাশবাণী যেমন বিনোদন তথ্য সবটাই দেয়, সচেতনতাও ছড়িয়ে দেয়, সেটা আপনি চাইছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও হোক। সরকারি তরফে, রাজ্য সরকারি তরফে তেমন কিছু কি আলাদা করে হয়?
2: আমার না এখানে একটা জিনিস, একটা প্রশ্ন করার আছে।
1: কার কাছে? আমার কাছে কি
2: না, মানে সবাইকার কাছে, নিজের কাছে হয়।
1: বেশ বেশ,
2: আচ্ছা, সরকার মানে কি? সরকার মানে কি মুখ্যমন্ত্রী? সরকার মানে কি প্রধানমন্ত্রী? সরকার মানে কি বিধানসভায় বা লোকসভায় যারা বসে থাকেন? সরকার মানে তো আমরা।
1: একদমই তাই।
2: তাহলে সরকার কি কেন করতে হবে? সরকার রক্ত কটা নেয়। আজকে যদি মুখ্যমন্ত্রীর বা যারা আছেন, যাদেরকে আমরা ভোট দিয়েছি বা দিইনি, যারা ইলেক্টেড হয়ে আজকে এসেছেন, তাদের কটা রক্তের প্রয়োজন পড়ে? আর সাধারণ মানুষের কটা রক্তের প্রয়োজন পড়ে? সরকার সরকার ব্যাপারটা না ভীষণ কীরকম, আমার কাছে ভীষণ ভীষণ কনফিউজিং লাগে। আমরাই তো সরকার,
1: বাই দ্য পিপল,
2: বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ইম্পর্টেন্টলি ফর দ্য পিপল। তো আজকে যদি আমি যদি সচেতন না হই, আজকে আমার বাড়িতে রক্ত লাগলে আমি যদি বুক ফুলিয়ে বলতে পারি যে আমি রক্ত দিয়েছি, তাই আরেকটা রক্ত পাওয়ার আমার অধিকার আছে, এই কথাটা কি আমাদের এখানে কতজন বলতে পারবেন?
1: ঠিক কথা।
2: এই কথাটা যদি আমরা সবাইকার মধ্যে ছড়িয়ে দিতে পারি, আজকে সরকার কি করতে পারে? সরকার কিছু ওয়ার্কশপ করতে পারে, সরকার কিছু পোস্টার করতে পারে, সরকার লোকজনকে সচেতন করতে পারে। সেই ওই একটা ইংরেজি কথা আছে, যে কথাটা হচ্ছে, ইউ ক্যান ব্রিং আ হর্স টু দি ওয়াটার বাট ইউ ক্যানট মেক এ ড্রিঙ্ক। আপনি ঘোড়াকে টানতে টানতে জলাশয় অবধি আনতে পারেন, জলটা খাওয়াতে পারবেন কি? সরকার তো জলাশয়ে রয়েছে, ঘোড়াও আছে, সরকার নিয়ে আসলেন ঘোড়াটাকে জলাশয় অবধি, জলটা খাওয়াতে পারবেন কি? জলটা খেতে পারাটা তো আমাদের সম্পূর্ণ নিজস্ব একটা ব্যাপার, সম্পূর্ণই নিজস্ব, এবং এটা থেকে সমাজ সচেতনতা। আজকে আমি যতদূর জানি, বাচ্চাদের টেক্সট বুকে এখন রক্তদান এসেছে, থ্যালাসেমিয়া এসে গেছে, সবাই তো পড়াশোনা করছে, আজকে বাচ্চারা বাবা মাদের শেখাচ্ছে, আমি এইটা পড়ছি বাবা মা, আমি এইটা পড়ছি, আজকে স্কুলে এইটা পড়িয়েছে, রক্তদান তো সেখানে রয়েছে। কই সেখান থেকে আমি সচেতনতা তুলছি না? আমি কেন সরকারের দিকে সব কিছুতে আঙুল দেখাবো? সরকার তো আমি যদি করি তাহলে সবাই আমাকে ফলো করবে, আমি ভালো কাজ কিছু করি। আজকে আমরা কি করতে পারি? একটা ব্লাড, একটা ক্লাব, সে ক্লাব আজকে গ্রীষ্মের সময় রক্তদান করে না বা করতে পারে না, দোষটা কি ক্লাবের? দোষটা তো ক্লাবের নয়। আজকে সেই ভিখারিনীর মতো বলতে হয়, আমার আমার ভাণ্ডার আছে ভরে তোমার সবাকার ঘরে ঘরে। তোমার সবাকার ঘরে ঘরে যদি ভাণ্ডারটা থাকে, তাহলে আমি যদি তুমি না দাও, তাহলে আমার ভাণ্ডারটা ভরবে কী করে? তো সেটা করলেই তো হয়। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর অন্যতম পদ্ধতি হচ্ছে কথা বলা, নিজেদের মধ্যে কথা বলা, নিজেদের মধ্যে ডিসকাশন করা। আজকে এত ক্লাব রয়েছে, এত জায়গায় মানুষ বসে বসে, আমাদের এখানে সন্ধেবেলা অনেকেই বসেন, চায়ের দোকানে বসে গল্প করেন, কোথায় ব্লাড ডোনেশনের কথা হয়? রক্তাল্পতার কথা হয়? গ্রীষ্মে রক্ত পাওয়া যায় না তার কথা হয়? হয় না। ইটস নট আ পার্ট অফ দি গসিপ। যদি আজকে এটা গসিপের পার্ট হতো তাহলে খুব ভালো হতো। জানি না কেন রক্তদানটা এখনো গসিপ হয়ে উঠতে পারেনি, যদি হতে পারে। আজকে এক সময় ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা ক্যালেন্ডার থাকতো। আজকে যেসব ছাত্র যুব সংস্থাগুলি সব জায়গায় রয়েছে, তারা আজকে বিভিন্ন রকম পতাকার তলায় ঘুরে বেড়াচ্ছে, কই তারা তো আজকের সেই সচেতন সমাজ, যে সচেতন সমাজ আজকে প্রথমবার ভোট দিয়ে একটা সরকারকে নিয়ে এসেছে। সে তো আমার সরকার, আমি ভোট দিয়েছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সচেতন সমাজ কেন আজকে ঠিক করছে না? সেই ক্লাবে বসে যেখানে তারা গল্প করে, টিভি দেখে, গল্পের বই পড়ে, ক্যারাম খেলে, হয়তো টেবিল টেনিস খেলে, বা শুধু গল্প করে, যোগব্যায়াম করে, কই তারা তো ঠিক করছে না? আজকে আমার 100 বোতল ডোনেশন হয় বছরে, আমি 50টা জুন মাসে দিই আর 50টা ডিসেম্বর মাসে দিই। তারা যদি নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এরকম একটা ক্যালেন্ডার তৈরি করে, তাহলে কি সত্যিই আমাদের রক্তাল্পতাটা, এই রক্তের এই যে সংকট, এটা কি থাকবে? থাকবে না। আসলে সরকার, আপনাকে বলছিলাম না আসার সময়, একটা শিবলিঙ্গের মতো,

0: গালি দিলেও শোনে, ভালো কথা বললেও শোনে, আসলে কিছুই শোনে না। আমার একটু উপলক্ষ দরকার।
1: সেই আমরা প্রত্যেকে যদি নিজে সচেতন হই, আর আমার পাশের অন্তত দুটো চারটে মানুষকে সচেতন করি, তাহলেই কিন্তু আমরা দেখব যে পরিস্থিতি অনেকটা বদলে যাচ্ছে, অনেকটা বদলে যাবে। কারণ আমি আপনি টুকরো টুকরো প্রতিটা মানুষ মিলেই তো এই সমাজ, এই সরকার, তাই না? আজ গ্রীষ্মকালীন রক্ত সংকট এই বিষয়ে কথা বলছি। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো।
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
2: ডাক্তারবাবু নমস্কার।
0: নমস্কার।
2: আমি আমি পশ্চিম মেদিনীপুর জেলার তেলেয়াড়া গ্রাম থেকে সচিন্দ্রনাথ সিং কথা বলছি।
1: বলুন,
2: আজকে যে রক্তদানের বিষয়ে আলোচনা হচ্ছে, এটি খুবই ভালো, এটি বহুবার হয়ে থাকে। রক্তদানের জন্য কোনো সিজিনের দরকার হয় না, সবসময় রক্তদান করা যায়, ক্যাম্পেও গিয়ে করা যায়, আর রক্তদান হসপিটালের যে মেডিকেল কলেজগুলি আছে রক্তদান করা যায়। তো আমার এইটা আপনাদের কাছে বলার এই এই কারণ যে আমার স্ত্রী এবং আমি, আমার বয়স 71, আমার স্ত্রীর বয়স 69, আমরা দুজনে মিলে প্রতিনিয়ত রক্তদান করতাম, এবং রক্তদান করলে যে একটা আনন্দ পাওয়া যেত, সে আনন্দ কি করে বলে বোঝানো যাবে। যখন দেখা গেল যে আমাদের বয়সটা অতিক্রান্ত হয়ে গেছে আর রক্ত নিচ্ছে না, রক্ত ক্যাম্প থেকে ফিরে আসছি, তখন মনটা খারাপ লাগছে। তো আমি আমার এই যুব সমাজের কাছে, পশ্চিমবঙ্গের সবার কাছে বেতারের মাধ্যমে সংবাদ দিতে যাই যে আপনারা এগিয়ে আসুন, রক্তদান করুন। রক্তের এই সময়টা প্রচন্ড স্বল্পতা, আর রক্তদান না করলে যে কলেজগুলি, মেডিকেল কলেজগুলি চলছে, অপারেশনের সময় যে রক্তের সংকুলনটা, আমাদের সবাইকে একটু বুঝতে হবে। যে আমার স্ত্রীর বয়স, আমার স্ত্রীর লেখাপড়া কিছু নাই, ও সাক্ষরতা কেন্দ্রে নামটা সই শিখছে, কিন্তু সেও নিয়মিত রক্তদান করত। তো তাই আপনাদের কাছে, বেতার বন্ধুদের কাছে, যুবক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা সবাই বছরে 3 বা 4 বার রক্ত দেওয়া যায়, 4 বার রক্তদান করুন। আমিও উৎসাহিত করি, যখন ক্যাম্প হয় তখন পাঠাই, আমরা তো যেতে পাইনি, আমরা পাঠাই। আমি দেহ দান করে রেখেছি, তো ফলে রক্তদানটাতে এত আমরা পিছিয়ে আছি, ফলে রক্ত হসপিটালে কিন্তু পাওয়া যায়নি, খুব কষ্ট হয় হসপিটালে রক্ত, নানান গ্রুপের রক্ত যখন দরকার হয় তখন খুব কষ্ট হয়। তাই আমি আবেদন জানাচ্ছি সমস্ত যুবক যুবতী বন্ধুদের কাছে, আর আমাদের এই ডাক্তারবাবু দিদি যে বেতারে অনুষ্ঠানটা করছেন, আপনার অনুষ্ঠানটা শুনে সবাই উৎসাহিত হয়ে রক্ত দেওয়া শুরু করুন।
1: বেশ, অনেক ধন্যবাদ। কি বলবেন ডাক্তারবাবু?
0: অভিভূত, একটাই কথা,
1: একটাই শব্দ,
0: একটাই শব্দ। এখন একটা কথা মানে মাথায় আসছে আর কি, যেটা হচ্ছে যে রক্তটা, রক্তদান উনি এত বছর ধরে করে আসছেন, এবং রক্ত এখন উনি দিতে পারছেন না, কারণ ওনার বয়স হয়ে গেছে, কেউ রক্তটা নিচ্ছে না, তার মনটা খারাপ লাগছে। এই যে অনুভূতি, এই অনুভূতিটা আমার মনে পড়ে, একবার একজন ভদ্রলোক, উনি রক্ত দিতে চাইছিলেন না, ভয় পাচ্ছিলেন। আমি প্রাইভেট ব্লাড ব্যাঙ্কে কাজ করেছি, আমি সরকারি ব্লাড ব্যাঙ্কে আমার কাজ করার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু সেই প্রাইভেট ব্লাড ব্যাঙ্কে আমি ওনাকে বলেছিলাম আপনি রক্ত দান করুন, আমি দাঁড়িয়ে থাকবো পুরো সময়টা। পুরো সময়টা দাঁড়িয়ে থাকার পর আমি ওনাকে বলেছিলাম আপনি আপনার ব্যাগটার উপরে আপনি সই করে দিন, এইটা আপনার দেওয়া রক্ত। ইনসিডেন্টালি তারপরে সেই রক্তটা আমি একজন থ্যালাসেমিয়া পেশেন্টের শরীরে দেওয়ার জন্য রেডি করি। যেদিন সেই বাচ্চাটি রক্ত নেবে সেদিন আমি ফোন করে ওনাকে ডেকে পাঠাই, উনি আসেন এবং উনি দাঁড়িয়ে দেখেন ওনার সই করা যে ব্যাগ, সেই ব্যাগের যে লোহিত কণিকা, সেইটা একটা থ্যালাসেমিয়া শিশুর শরীরে প্রবেশ করছে, এবং সেই শিশুটি আস্তে আস্তে আস্তে আস্তে সে উজ্জীবিত হচ্ছে, সজীব হয়ে উঠছে। এটা বহুদিন আগের ঘটনা, কিন্তু এই যে উপলব্ধিটা ওনার হয়েছিল, তারপর থেকে উনি প্রতি 6 মাসে একবার করে রক্তদান করতেন। মানুষ চোখের সামনে একটা গাছকে যখন প্রতিদিন জল দেয়, তখন যেদিন তাকে জল দিতে হয় না, হয়তো আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, সেদিনও হয়তো গাছটার সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে মানে আজকে দেবো না, আচ্ছা না থাক মাটিটা ভিজে আছে, কিন্তু মন খারাপ থাকে, এটাও ঠিক কিন্তু সেই রকম। এটা অভ্যাস, এটা ভালো লাগা, এই ভালো লাগাটা অন্য কিছু দিয়ে কিন্তু পূরণ করা যায় না
1: এবং প্রকাশও করা যায় না। যে দিয়েছেন, যারা দিয়েছেন তারাই

বুঝতে পারবেন যে কোথায় গিয়ে এই ভালোবাসাটা, ভালো লাগাটা ছুঁয়ে যায় অন্তরকে। ডাক্তারবাবু, এই যে থ্যালাসেমিয়ার কথা বললেন, শ্রোতা বন্ধুদের অবশ্যই আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণটাই সচেতনতামূলক অনুষ্ঠান। প্রাত্যহিক যে নানান ধরনের অপারেশন হচ্ছে বা দুর্ঘটনা হচ্ছে, সেসবের সময় তো রক্ত লাগেই, এছাড়া যদি আরেকবার জানিয়ে দেন আমাদের।

0: জোগান না থাকলে কি ক্ষতি হতে পারে একটু জানান যদি।
1: মানে আমার প্রথমেই মাথায় আসে থ্যালাসেমিয়া,
0: থ্যালাসেমিয়া
1: থ্যালাসেমিয়া এবং রক ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার যখন কেমোথেরাপি চলে তখন তাদের অণুচক্রিকা প্রচুর কমে যায় এবং তাদের লোহিত কণিকাও কমে যায়, তখন তাদেরকে কিন্তু এই মানুষের দান নিয়েই বেঁচে থাকতে হয়। এবার এই দানটা যদি মানুষ না করেন, আমাদের সংসারের জীবনে, রোজকার জীবনে, আমি চোখের সামনে প্রচুর থ্যালাসেমিয়া রোগগ্রস্ত শিশুর বাবা মাকে প্রতি মুহূর্তে মরমে মরে যেতে দেখেছি, যখন তারা একটু রক্তের জন্যে একটা ব্লাড ব্যাঙ্ক থেকে আরেকটা ব্লাড ব্যাঙ্ক, একজন ডোনারের থেকে আরেকজন ডোনার ফোন করেছেন, আসতে রাজি হচ্ছেন না। একদিকে তাদের শিশু, তাদের নিজের সন্তানের জীবন, আরেকদিকে তাদের ভিক্ষা চাওয়ার মতো ঘুরে বেড়ানো। এইটা যদি আমরা কখনো ঠিক করে একটা জায়গায় উপলব্ধি করে এই বাবা মায়ের স্নেহটা, ভালোবাসাটাকে, তাদের সন্তানের জন্য তাদের ভালো লাগাটাকে যদি আমরা ঠিক মতোভাবে লালন পালন না করতে পারি, আমার মনে হয় সামাজিক জীব হিসেবে আমরা কেউ এই দায়িত্বটা এড়াতে পারি না। সেই জন্যে যদি আজকে একটা রক্তের কীরকম জায়গায় আমরা পৌঁছে যাই, আজকে যদি আপনাকে আমি জিজ্ঞেস করি, ধরুন একটা শিশু, সে থ্যালাসেমিয়া রোগগ্রস্ত, আপনার কাছে প্রতি 15 দিন অন্তর রক্ত নিতে আসে এবং আপনার রক্তের ওপরেই সে নির্ভর, সে যে ব্লাড গ্রুপের, সেই ব্লাড গ্রুপের মাত্র একটাই প্যাকেট রক্ত আপনার কাছে আছে, সেই সময় আরেকজন মুমূর্ষু রোগীর আত্মীয় বা পরিজন কেউ একজন এসেছেন, একটাই রক্ত, আপনি কাকে দেবেন? উত্তর হয় না, উত্তর হয় না। যে শিশুটা প্রতি 15 দিন অন্তর যার বাবা মা এসে রক্ত নিয়ে যাচ্ছে, তার হিমোগ্লোবিন 5, উল্টো দিকে আরেকজন, তার হয় রোড ট্রাফিকে অ্যাক্সিডেন্ট হয়েছে বা অন্য কিছু হয়েছে, তার আত্মীয় এসেছেন রক্ত নেওয়ার জন্য, এইরকম অবস্থা যেন আমাদের না পড়তে হয়। সেই জন্যেই আমাদের উচিত এই জায়গাটাতে কিছু রক্ত দিয়ে এই রক্তের ঘাটতিটাকে পূরণ করা। এবং আমাদের শরীর ছাড়া তো এখন অবধি বিজ্ঞান রক্ত তৈরি করে উঠতে পারেনি, পেরেছে, কিন্তু সেই রক্তটা ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি, সেই পরিমাণে রক্ত এখনও তৈরি করা যায়নি যে পরিমাণে আমরা রক্তটা অন্যের শরীরে সঞ্চালন করতে পারবো। হয়তো আগামী দিনে বিজ্ঞানের অগ্রগতি আমাদের সেই জায়গায় পৌঁছে দেবে, হয়তো দেবে, কিন্তু যতদিন না দিচ্ছে ততদিন অবধি মানুষের শরীরই কিন্তু একমাত্রই রক্ত তৈরি করতে পারে। এই যে কথাটা আপনাকে আমি বললাম, এটা কিন্তু আমার উপলব্ধি নয়। আজকে এই গ্রীষ্মে রক্তের সংকটে পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে রক্তের সংকট আছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তার কারণ আমরা পশ্চিমবঙ্গবাসী। আজকে আমার এই যে কথাটা আমি বললাম, আজকে যদি আপনি কোনো ব্লাড সেন্টারের রক্তকোষের কোনো টেকনিশিয়ানকে বা কোনো ডাক্তারবাবুকে প্রশ্ন করেন, তারা কিন্তু এই সিচুয়েশনটা ফেস করছেন, প্রতিদিন করছেন, এবং তাদের ডিসক্রিমিনেট করতে হচ্ছে, ডিসক্রিমিনেট করতে হচ্ছে,
0: বেছে নিতে হচ্ছে একজনকে,
1: এটাই হচ্ছে সব থেকে দুঃখের।
0: মানে যখন আমাকে আপনি বললেন, সামনে যেহেতু আমি বসে আছি, আমারই কথা বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না আমি কাকে দেব ব্লাডের প্যাকেটটা। জানি আমাদের শ্রোতা বন্ধুদেরও খানিকটা আমার মতোই অবস্থা, তারাও বুঝতে পারছেন না যে কাকে দেওয়া যায়। সুতরাং অবস্থা যদি আমরা এমন জায়গায় নিয়ে যাই যখন আমাদের আলাদা করে বেছে নিতে হবে না, আমাদের কাছে পর্যাপ্ত রক্ত থাকবে, ঠিক সেই জায়গাটায় পৌঁছানোর জন্যই কিন্তু আমাদের শুধু আজকের অনুষ্ঠান তাই নয়, বহু মানুষের নিরন্তর নিরলস প্রয়াস রয়েছে। আসুন আমরাও সেই প্রয়াসে সামিল হই। সময় খুব কম, টেলিফোনের আলো তো জ্বলছেই। কে রয়েছে? নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, নমস্কার, বলুন।
2: ডাক্তারবাবুকে নমস্কার।
1: নমস্কার।
2: আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলপুর থানার ঠেঙ্গাপোড়া গ্রাম থেকে সৌমিন দাস বলছিলাম।
0: হ্যাঁ বলুন, বলুন।
2: হ্যাঁ, তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি যে আমার স্ত্রী হঠাৎ করে দেখছি রক্ত মানে 0.7 হয়ে গেছে, হ্যাঁ, তা এটা কি ওই জন্য ও নেগেটিভ রক্ত, তো এখন কাছে সমস্যা।

0: অব্দি রক্ত এখানে তিন দিন ওয়েলটা তো লড়ে যাচ্ছে না।
1: 0.7 হয়েছে রক্ত?
0: হ্যাঁ সেটাই চলে গেছে, একদম কম রক্তটা।
1: এরকম কি মানে সম্ভব ডাক্তারবাবু?
2: 0.7 না 7.0 মনে হয়।
0: এরকম ধরনের জন্য রক্ত অনেকটাই কমে গেছে। তো আমি এই অবস্থা এখন কি এই অক্সিজেন রোগজনের জন্য নাকি বুঝতে পারছি না। তো এই নেগেটিভ রক্ত কিন্তু আমার এখানে সেরকম নিয়মিত আসছে না, তো চেষ্টা করছি বের করার জন্য। তাই দেখা যাক তার ডাক্তার উত্তরবঙ্গে তো এই কারণে হয়েছে কিনা সেটা বুঝতে পারছি না আর কি।
1: আপনার কথাটা এতটা জড়িয়ে যাচ্ছে সৌমেনবাবু, আমরা কিন্তু খুব একটা পরিষ্কার বুঝতে পারলাম না আপনার সমস্যা কোথায়। আপনার স্ত্রীর রক্ত ও নেগেটিভ এবং সেটা অনেকটা কমে গেছে, তাই তো?
0: হ্যাঁ অনেকটাই কমে গেছে।
1: আপনি কি জানতে চাইছেন?
0: অত্যধিক রোদ গরমের জন্য কমে গেল নাকি সেটা বুঝতে পারছি না।
1: অত্যধিক
0: রোদ গরমের জন্য
1: কমে গেল কিনা, বেশ বেশ বোঝা গেছে।
2: না হিমোগ্লোবিন কারো সাথ অত্যধিক রোদ গরমের জন্য কখনোই হতে পারে না, কেন আগে আমি বলেছি যে রক্ত কিন্তু গ্রীষ্মের সময় কমে না, সামান্য কমে, সেটা হচ্ছে রক্ত জল কিছুটা বেরিয়ে যায় এবং গরমটাকে শরীরে অ্যাক্লামেটাইজ করানোর জন্য শরীরে একটু জলটা বাড়িয়ে দেয়, সেই জন্য রিলেটিভ হিমোগ্লোবিন কমে। কিন্তু সেই রিলেটিভ হিমোগ্লোবিন কারো সাত অবধি আনতে পারে না। সেক্ষেত্রে আমার মনে হয় ওনার উচিত কাছাকাছি কোনো হাসপাতাল বা ডাক্তারখানায় গিয়ে ডাক্তারবাবুকে কনসাল্ট করা যে কী কারণে এটা কমছে, তার কারণ খুঁজে বার করে তার চিকিৎসা করা। কারণ হিমোগ্লোবিন আর বেশি কমলে পরে ওনাকে হয়তো শরীরে রক্ত সঞ্চালন করানোর প্রয়োজন হতে পারে। তো সেই জন্যে উনি আর ওনার উচিত ডাক্তারকে এক্ষুনি দেখানো।
1: সুতরাং রোদে গরমের জন্য যেটা একদম শুরুতেই আপনি বলেছেন যে আলাদা করে কিন্তু এই রোদে গরমে ঘাম হয়ে যাচ্ছে, শরীর থেকে অনেক জল বেরিয়ে যাচ্ছে, এই সবের কোনোটার কিন্তু এফেক্ট যদি বলেন সেটা আমাদের শরীরের কোনো রকমভাবে রক্তাল্পতার উপর পড়ে না। ডাক্তারবাবু আর 5 মিনিট সময় রয়েছে হাতে, আমরা রক্ত সংকট নিয়ে নানান বিষয় নিয়ে কথা বললাম এবং যে কটি ফোন এসছে তার মধ্যে 2-3টে ফোন ইতিমধ্যেই রক্তাল্পতা সংক্রান্ত এসেছে। একটু যদি আমাদেরকে আপনি বলেন যে সার্বিকভাবে সুস্থ থাকার জন্য, যাতে আমাদের শরীরে কারোর ক্রনিক কোনো ডিজিজ থাকলে তো আলাদা কথা, কিন্তু সার্বিকভাবে সুস্থ থাকার জন্য রক্তাল্পতা যাতে না তৈরি হয় তার জন্য আমাদের খাদ্যাভ্যাস বা নিয়মিত যে জীবনচর্যা সেটার মধ্যে কি কি রাখা উচিত?
2: সুষম খাদ্য যেটা বলতে আমরা যা বুঝি, যেটার মধ্যে আমার ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট এবং মিনারেলস যেভাবে থাকে। দেখুন আজকে মধ্যবিত্ত বাড়িতে যা খাওয়া দাওয়া হয় ভাত ডাল মাছ যথেষ্ট, যে পরিমাণ মতো করে খেলে সেইটা থেকে তার রক্ত তৈরি হওয়াতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। শাকপাতা যেগুলো আমরা খাই, ধরুন এই সময় যেরকম হচ্ছে আপনার নোটের শাক, পালং শাক তো এই সময় নেই, নোটের শাক,
1: লাল শাক পাওয়াই যায়,
2: লাল শাক, এইগুলোর থেকে যথেষ্ট পরিমাণে আয়রন শরীরে আসে। ডিম, মাংস, মাছ, যদি কেউ মাংসটা তাদের কাছে দাম বেশি হয়, অনেক সময় মুরগির মাংসের মেটে যেটা সেটা বা লিভার সেটা যদি কেউ খান, এগুলোর থেকে যথেষ্ট পরিমাণে আয়রন কিন্তু শরীরে আসে। সবজির মধ্যে ধরুন আমার বিট, ওল, কচু, মান, সব রকম শাক, বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, মাশরুম, হ্যাঁ এইগুলোর প্রত্যেকের
1: সমস্ত রকম
2: আয়রন আছে, সমস্ত রকমের সবজি। এবার আমি নিজে কখনো বিশ্বাস করিনি, এখনো ভাবি না যে আমাদের যে হেলথ ড্রিঙ্ক আছে বা কৌটোতে শিশিতে যেগুলো বিক্রি হয়, যেগুলোতে আমাদের টেলিভিশনের অ্যাডভার্টাইজমেন্ট হয়, সেইগুলো খেলে রক্ত বাড়ে, বা কুলেরন বলে একটা ওষুধ আছে, সরি মানে কমার্শিয়াল নামটা বলে ফেললাম, এই রকম কিছু খেলে রক্ত বাড়ে বা এটা খেলেই রক্ত বাড়বে, এইগুলো কিন্তু
1: মানে রক্ত বাড়াবার যে টনিক বা সিরাপের মতন যেগুলি বিক্রি হয় বাজারে যারা দাবি করেন সেগুলো খেলে রক্ত বাড়ে না?
2: না বাড়ে না, এগুলো কোনো প্রয়োজন নেই।
1: আচ্ছা
2: এগুলো কোনো রক্ত বাড়ে কি বাড়ে না সেটা কি প্রয়োজন, কি জন্যে রক্ত কমেছে এবং যে কারণে রক্ত কমেছে সেইটা এটা দিয়ে কারেকশন হচ্ছে কি না সেটা দেখা প্রয়োজন। কিন্তু আজকে যারা কুলেখাড়া শাক সিদ্ধ করে খান বা বথুয়ার শাক খান, তারা যদি এই শাকটা খান রেগুলারলি, বা একটা বিট বা আজকে কলা এগুলো যদি খান, তাহলে পরে তাদের এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে রেগুলার খাবার দেওয়া যেটা সেটা করলে পরেই কিন্তু তাদের রক্তটা তৈরি হয়ে যায় শরীরে, র মেটেরিয়াল চলে আসে। এখন তার সঙ্গে তার অন্য কোনো রোগ আছে কি না বা অন্য কোনো অসুবিধে রয়েছে কি না সেটা যদি প্রপারলি ট্রিট করা যায়, তার সেদিকে কোনো প্রবলেম থাকে সেটা ট্রিটমেন্ট করে তারপর তারা এটা করতে পারেন। কিন্তু এটা আমি কিছুতেই এখনও ভেবে পাই না যে যারা সুষম আহার

0: রোজকার রোজ করেন এবং যারা ইচ্ছা করে রোগা হওয়ার চেষ্টা করছেন না, রোগা হওয়ার চেষ্টা করা মানে এখন মানুষের কাছে হচ্ছে
1: কম খাওয়া,
0: কম খাওয়া এবং প্রচণ্ড পরিমাণে এক্সারসাইজ করা, দুটোর মধ্যে একটা বা দুটোই। যদি এক্সারসাইজ করেন, এক্সারসাইজ করুন, সেটা খুব ভালো, কিন্তু খাওয়া কমিয়ে এটা মনে হয় ঠিক নয়। এবং সুষম খাওয়ার যেটা খাওয়া, যেটা খাওয়ার দরকার, সেটা খেলে যথেষ্ট নিউট্রেলা। আমাদের যে আমরা সরস্বতী পুজো বা বিভিন্ন পুজোর সময় আমরা কলাই ইয়ে দিই, কলাই সেদ্ধ বা ছোট ছোট তিন চার রকম পাঁচ রকম মিক্সড ওই জিনিসগুলো যেগুলো দেওয়া হয়, যেগুলোকে স্প্রাউটস বলে খাওয়া হয়, সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন থাকে। এবং সয়াবিন, যদি কেউ সয়াবিন মানে বড়ি নয়, সয়াবিন অ্যাকচুয়ালি, সেটাকে যদি জলে ভিজিয়ে রাখা হয়, পরের দিন খাওয়া হয়, তার থেকে যথেষ্ট পরিমাণে আয়রন আসে। সুতরাং এই আয়রনের ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডেফিসিয়েন্সি কিন্তু আমাদের এখানে হওয়া উচিত নয়। যদি না কেউ আমরা উপোস করি বা খাওয়াটাকে খুব বেশি কম্প্রোমাইজ করি বা এমন কিছু খাবার দাবার খাই যেগুলো অ্যান্টি আয়রন, হ্যাঁ, আমাদের বাঙালিদের মধ্যে একটা অলংকার হচ্ছে অ্যাসিডিটি।
1: হ্যাঁ, সবেরই সব রোগের মূলে,
0: সব রোগের মূলে না, এবং মানে অ্যাসিডিটি আছে। এবং অ্যাসিডিটি মানেই আমি ফ্যামোসিড, র্যান্ট্যাক, ওমেজ এইসব সব খেয়ে ফেলি টুকটুক করে। তো এইগুলো যদি খেয়ে ফেলি, এগুলো শরীরের কিন্তু অ্যাসিডিটি কমিয়ে দেয়, স্টমাকের মধ্যে কমিয়ে দিলে পরে আয়রন অ্যাবজর্পশন হতে পারে না, তাতে করে কিন্তু তার জন্যও রক্তাল্পতা হতে পারে, সেটাও কিন্তু মাথায় রাখতে হয়।
1: সুতরাং আমরা গ্যাসের বড়ি যাকে বলি, ওই অ্যাসিডিটি হওয়ার জন্য বাড়িতে রেখে দেওয়া যে অ্যান্টাসিডগুলি, সেগুলো আমরা যদি অত্যধিক পরিমাণে খেতে থাকি, সেটাও কিন্তু আমাদের শরীরে রক্ত,
0: প্রেসক্রিপশন না করা, অপ্রয়োজনীয় ওষুধগুলো খাওয়া। যারা প্রেসক্রিপশন করে দিচ্ছেন, ডাক্তারবাবুরা নিশ্চয়ই বুঝেই দিচ্ছেন কার কি প্রয়োজন আছে, কিন্তু সেগুলো যেন অত্যধিক পরিমাণে না খাওয়া, খেলেই ভালো, তাতেও কিন্তু অনেক সময়।
1: এবং অ্যান্টাসিড যেহেতু আমাদের প্রেসক্রিপশন লাগেও না কিনতে, আমরা নিজেরাই কিনে আনি, বাড়িতেও স্টক করা থাকে, এবং যে কোনো রোগেই আমাদের মনে হয় গ্যাস হয়েছে, সুতরাং খেয়ে নাও অ্যান্টাসিড। শ্রোতা বন্ধুরা একটু খেয়াল রাখবেন, তা কিন্তু নয়, কারণ যদি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া অ্যান্টাসিড খেলে কিন্তু রক্তাল্পতার একটা সম্ভাবনা থাকে, তাই তো? ডাক্তারবাবু, শেষ হলো আমাদের সময়, ঘড়ির কাঁটা বলছে যে উঠতে হবে, যদিও আরও অনেক কথা বলা বাকি রয়ে গেল, আবারও আপনাকে নিশ্চয়ই পাবো কোনো দিন। অনেক ধন্যবাদ, যা বললেন সেটুকু আমরা জানলাম, যেমন নিশ্চয়ই মানব, শ্রোতা বন্ধুরা মানব তো। আজকের মতন শেষ করছি এখানে, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু।
0: ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার,
0: শুভরাত্রি।
1: এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট হেমাটোলজিস্ট ডাক্তার প্রশান্ত চৌধুরী। গ্রীষ্মকালীন রক্ত সংকট এ বিষয়ে নানান কথা আমরা শুনলাম, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ডাক্তারবাবু কিন্তু বরাভয় দিয়ে গেলেন আমাদের, যে গ্রীষ্মকালে আলাদা করে ঘামের সঙ্গে শরীর থেকে জল বেরিয়ে যাওয়ার সঙ্গে রক্ত তৈরি হওয়ার কোনো সম্পর্ক নেই। সুতরাং আসুন আমরা সচেতন হই, সচেতন রক্তদাতা হই। ভালো থাকুন সকলে। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার, নমস্কার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন সেতার, শিল্পী প্রণব মণ্ডল, রাগ কিরওয়ানি, তবলায় সঙ্গতে রয়েছেন সমীর নন্দী।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে কিরওয়ানি রাগে শুনলেন সেতার বাদন, শিল্পী প্রণব মণ্ডল, তবলায় সঙ্গত করলেন সমীর নন্দী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন দৃষ্টিপাত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে অনুষ্ঠান দৃষ্টিপাত। দৃষ্টিপাত অনুষ্ঠানে আজকের বিষয় ডিজিটাল অ্যারেস্ট, সাইবার প্রতারণার নতুন অস্ত্র। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন সুতপা চট্টোপাধ্যায়।
2: নমস্কার, দৃষ্টিপাতের শ্রোতা বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। প্রতি মাসের দ্বিতীয় সোমবার আমরা আসি দৃষ্টিপাত নিয়ে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কোনো ঘটনা যা আমাদের মধ্যে আলোড়ন তুলছে, কোথাও একটা হইচই ফেলছে, জানবার ইচ্ছে কি আসলে বিষয়টা, সেই জন্য আমরা এই দৃষ্টিপাত অনুষ্ঠানে দ্বারস্থ হই বিশেষজ্ঞের। একটু বলি একটি ঘটনা, এই ঘটনার সঙ্গে আপনাদেরও কারুর কারুর একটা মিল পেয়ে যাবেন। আমাদেরই খুব পরিচিত মানুষ, উচ্চশিক্ষিত, উচ্চপদে আসীন ছিলেন দীর্ঘদিন। হঠাৎ একদিন তিনি খবর পেলেন যে প্রশাসনিক স্তর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তার নামে একটি পার্সেল এসছে এবং সেই পার্সেলের মধ্যে নিষিদ্ধ বস্তু আছে। হতচকিত তিনি, সামাজিক সম্মান প্রতিষ্ঠা নষ্ট হয় এবং সেই সঙ্গে আরো আরো অনেক কিছু। কেমন যেন ওই দক্ষ মানুষ বিহ্বল হয়ে গেলেন, কি করবেন বুঝতে না পেরে। সেই যারা প্রশাসনিক স্তর থেকে কথা বলছেন এমন মানুষদের ফোন তিনি পেয়েছেন, তাদের সঙ্গে সমঝোতায় রাজি হলেন, না হলে তিনি অ্যারেস্টেড হবেন। ডিজিটাল অ্যারেস্ট, ডিজিটাল অ্যারেস্ট শব্দটার সঙ্গেই তিনি পরিচিত নন। কারোর সঙ্গে তিনি পরামর্শ করতেও ঠিক ভরসা পাচ্ছেন না, দিয়ে দিচ্ছেন দাবি মতো টাকা। পরবর্তী সময় জানা গেল এটি একেবারেই ভুয়ো একটি ঘটনা। আস্তে আস্তে এই রকম ঘটনার সঙ্গে আমরা আরও পরিচিত হতে থাকলাম এবং এখন মিডিয়ায় সরাসরি সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে এই ডিজিটাল অ্যারেস্ট এভাবে হয় না। কিন্তু এই পর্যন্ত জেনেও আমাদের অনেকের মনেই প্রশ্ন, বিষয়টা কি? সেই জন্যই তো এই দৃষ্টিপাত অনুষ্ঠান। নমস্কার জয়ন্তবাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমার আপনার কাছে প্রথম প্রশ্ন, যারা এই পর্যন্ত শুনেছেন তাদের মধ্যে সবাই ডিজিটাল অ্যারেস্ট বিষয়টা সম্পর্কে খুব ওয়াকিবহাল নন, আপনি একটু বলুন ডিজিটাল অ্যারেস্ট আসলে জিনিসটা কি?
3: নমস্কার। ডিজিটাল অ্যারেস্ট এ শব্দটা আমাদের ফৌজদারি আইনগুলি রয়েছে এখানে কোথাও বলা নেই। ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো শব্দ নেই, এটা আমাদের

শ্রোতা বন্ধুরা একেবারে মনের মধ্যে গেঁথে নিন। ফৌজদারি যে সমস্ত আইনগুলি আগে ছিল, আপনারা সকলে জানেন যে তারপর ওই ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি বা সাক্ষ্য আইন, সেগুলি বদলে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম হয়েছে। এর কোথাও এই শব্দটা কোনো দিন ছিল না। হ্যাঁ, অন্য কিছু শব্দ ছিল, যেমন ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচারটা গুরুত্বপূর্ণ আজকাল, সময় বাঁচাতে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যাওয়া বাঁচাতে আমরা অনলাইন পেমেন্ট করি, সেখানে ডিজিটাল সিগনেচারের বন্দোবস্ত থাকে, কিন্তু ডিজিটাল অ্যারেস্ট কখনো কোথাও নেই। এটা গেল প্রথম বক্তব্য, এটা একেবারে মনের মধ্যে লিখে নিন, বুঝে নিন। আর একটা কথা আপনি বলছিলেন, খুব সুন্দর একটা ঘটনা বললেন যে বিদেশ থেকে পার্সেল এসেছে, পার্সেলে নিষিদ্ধ বস্তু পাওয়া গেছে। একটু আগে আপনি বললেন যেমন একজন মানুষ যিনি দক্ষতার সঙ্গে কোনো কাজ করে এসছেন, তিনি রিটায়ার করেছেন, এমনও হতে পারে কোনো গৃহবধূ, এমন হতে পারে কোনো প্রবীণ মানুষ যিনি হালে মোবাইল ব্যবহার করা শিখেছেন, যিনি স্মার্টফোনটায় অত সরগর নন। আমি সবার কথা ভেবে বলছি, যে কথা আপনি বললেন এটা কি ভাববার বিষয় নয়, বিদেশ থেকে যদি কোনো পার্সেল আসে, তাতে যদি কোনো নিষিদ্ধ বস্তু থাকে, তাহলে তো সেই পার্সেলটা এক দেশ থেকে আরেক দেশ পারই করবে না। কারণ আগেই যখন এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়, এই পার্সেলের ভেতরে কি আছে সেটা চেক করা হয়, এটা প্রথম কথা। অর্থাৎ যদি কোনো নিষিদ্ধ বস্তু, যেমন ধরুন আর্মস থাকে, ড্রাগস থাকে, তাহলে সে বস্তুটা কিন্তু এক দেশ থেকে আরেক দেশে পাঠানোই যাবে না, কাজেই আপনার কাছে আসবার প্রশ্ন নেই। অর্থাৎ ওই বস্তুটা এসে কারো কোথাও আটকে রয়েছে, মুম্বাই পুলিশ ধরলো, দিল্লি পুলিশ ধরলো, ক্রাইম ব্রাঞ্চ ধরলো, এটা হতে পারে না। এটা গেল দ্বিতীয় পয়েন্ট। নাম্বার টু, খুব ইন্টারেস্টিংলি, এটা আমাদের একটা নেচার, কাউকে অপমান না করে দোষ না দিয়ে বলতে চাই, যদি এসেও যায় আপনি কেন চেষ্টা করবেন কম্প্রোমাইজ করতে বা মিটিয়ে নিতে, আপনি ভয় পাবেন কেন? আপনার প্রথম প্রশ্ন হবে যে এরকম কিছু আমার নামে আসতে পারে না। আরও কতগুলি কথা বলি যেটা আমাদের শ্রোতা বন্ধুরা একটু মন দিয়ে শুনবেন। এমন অনেক সময় আপনারা পাবেন যে একটা ফোন আসবে, ফোনে বলা হবে যে আপনি বাইরে বেরোবেন না, আপনি বর্তমানে ডিজিটাল অ্যারেস্ট হয়ে রয়েছেন, আপনি ঘর থেকে বেরোবেন না, সবসময় আপনি ক্যামেরার অধীনে রয়েছেন। মনে রাখুন এটা বেআইনি, যদি কখনো কোনো পুলিশও করে তাহলেও সে বেআইনি করছে, কারণ প্রতিটা মানুষের রাইট অফ প্রাইভেসি রয়েছে। একজন মানুষ সে ঘরে থাকবে কি ঘর থেকে বেরোবে, ভাত খাবে কি বাথরুমে গিয়ে স্নান করবে, এটা কখনো কেউ নজরদারি চালাতে পারে না, এটা রাইট অফ প্রাইভেসিতে আঘাত করা। যদি কখনো মনে হয়, আপনারা মনে রাখবেন, আমি বিশ্বাস করি এখনও সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমোতে যান মাথার ওপরে আদালত আছেন বলে। আরও একটা পয়েন্ট আছে, যদি মনে হয় এমন কোনো ফোন আপনি পান, আজকাল আসছে আমাদের কাছে প্রচুর মানুষ বলছেন হঠাৎ করে একটা ফোন এলো যে আপনার ছেলে, তাকে আমরা অ্যারেস্ট করে নিয়েছি, আপনি বাইরে বেরোবেন না, আপনি ডিজিটালি অ্যারেস্টেড, আপনি এক্ষুনি 3 লক্ষ টাকা পাঠান। মনে রাখবেন, যদি সত্যি সত্যি কারো ছেলে অ্যারেস্ট হয়ে যান, যদি সত্যি সত্যি কখনো কোনো মানুষের উপর নজরদারি করা হয়, তাহলে তার বিনিময়ে টাকা চাইবে কেন? টাকাটা চাওয়ার বিধান নেই। আরও একটা কথা মনে রাখুন, পুলিশ কখনো অহেতুক আপনাকে ডাকতে পারে না, পুলিশ অহেতুক গল্প করবার জন্য ফোন করবে না, নির্দিষ্ট কিছু নোটিশ পাঠাবার বিধান আছে। ধরা যাক আপনাকে ডাকা হলো, আপনি এসে সাক্ষী দিয়ে যাবেন, পুলিশ এটা ফোনে বলবে না, একটা নোটিশ পাঠিয়ে বলবে যে আপনি আসুন, অমুক মামলায় আপনাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে, আপনি সাক্ষী দিয়ে যাবেন বলে একটা নোটিশ পাবেন। এই নোটিশেই আপনি দেখতে পাবেন কোন মামলা, কোন থানার অধীন, কবে আপনাকে সাক্ষী দিতে ডাকা হচ্ছে। যদি কোনো ইনভেস্টিগেটিং অফিসার থাকে তাহলে তার ফোন নাম্বার থাকবে, সব আপনার কাছে জলের মতো পরিষ্কার থাকবে। অর্থাৎ এই নোটিশ পাওয়ার পরে আপনার কাছে কোনো প্রশ্ন থাকবে না। আর একটা হয়, আইনে বলছে, মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন, এমন ধরনের অপরাধগুলি যার সাজা 7 বছর বা তার কম, সে ধরনের অপরাধে যদি কোনো মানুষকে অভিযুক্ত করা হয় তাহলে তাকে একটি বিশেষ নোটিশ দেওয়া হবে, 35(3) ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। অর্থাৎ যদি আপনাকে অভিযুক্ত হিসেবে ডাকা হয় তাহলেও তো একটা নোটিশ দেওয়া হবে। অহেতুক পুলিশ কখনো বলতে পারবে না আপনি ডিজিটালি অ্যারেস্টেড, শিগগির আপনার টাকা পাঠান। এরকম আমার বেশ কয়েকজন বন্ধু বা মক্কেল আমাকে জানালেন, সিবিআই থেকে নাকি ফোন আসছে যে আপনার ছেলেকে আমরা অ্যারেস্ট করেছি, আপনি এক্ষুনি 3 লাখ টাকা পাঠান, নাহলে আমরা দিল্লি থেকে এসে তুলে নিয়ে যাব। যদি কাউকে অ্যারেস্ট করাও হয় তাহলে টাকার বিনিময়ে তাকে ছাড়া হবে না। অ্যারেস্ট করার পরে নিয়মটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করা হবে। আপনি নার্ভাস হবেন কেন? আপনি ছেলেকে ফোন করে নিন যে হ্যাঁ রে, তোকে কি পুলিশ ধরেছে, তুই কোথায়?

0: ভয়ের কিছু নেই তো। জেনে রাখুন, এই অপরাধীরা অত্যন্ত ধুরন্ধর এবং ধূর্ত। তারা মূলত সেই মানুষগুলিকে টার্গেট করছে যারা হয়তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছেন দুপুরের সময়টায়, অথবা একজন প্রবীণ মানুষ বাজারে গেছেন, এক হাতে তার বাজারের থলি, তিনি দরদস্তুর করছেন বাজারে, তক্ষুনি একটা ফোন এলো যে আপনার ছেলেকে আমরা অ্যারেস্ট করে নিয়েছি। আর আজকাল তো বেশিরভাগ মানুষেরই ছেলে হয় ব্যাঙ্গালোরে থাকে, নয় বোম্বেতে, নয় পুনেতে। তিনি ঘাবড়ে গেলেন, তাহলে ছেলেকে বোধ হয় সত্যি সত্যি অ্যারেস্ট করেছে, তিনি অমনি তার সঙ্গে কথাবার্তা চালাবেন। এই যে কথা যত বেশি বলবেন তত কিন্তু ফাঁদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা, সন্দেহ হলে ফোন কেটে দিন। আরও একটা ব্যাপার, আমরা দেখতে পাচ্ছি খুব সফট টার্গেট এ ধরনের অপরাধগুলোয় তারা হচ্ছেন হয় সিনিয়র সিটিজেন, না হলে গৃহবধূ। খুব চালাক চতুর চাকরি করা মানুষ তাদের কিন্তু এরা খুব একটা ঘাঁটাতে চান না। আবার চানও, কখন চান? আমার কাছে এলেন আমাদের পরিচিত একজন বৌদি, তিনি আমাকে বললেন তিনি এই ডিসেম্বরে পিকনিক করতে গেছেন, যখন খেতে বসেছেন তখনই ফোন এলো যে এক্ষুনি টাকা পাঠান, আপনার মেয়েকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি নার্ভাস হয়ে গেলেন। আর ওই যে কথা বললাম, প্রায় সকলের মেয়েই আজকাল বাইরে থাকেন, চাকরি করেন, তিনি সঙ্গে সঙ্গে একটা ওটিপি পাঠালো, সেই ওটিপিটা তিনি তাদের বলে দিলেন। যেই ওটিপি পাঠাবে আর আপনি বলে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ফোনটা ওর কাছে ক্লোন হয়ে যাবে, মানে আপনার ফোনে যা যা অ্যাপ আছে সব ধরা পড়বে, যা মেসেজ, যা ফটো, সব ওই অপরাধীর কাছে কিন্তু ক্লোন হয়ে গেল। এবং সঙ্গে সঙ্গে আপনার হাতে আর আপনার ফোনটা থাকলো না, ফোনটার যাবতীয় কন্ট্রোল চলে গেল ওই অপরাধীদের হাতে। সেই জন্য খুব সাবধান, ঠান্ডা মাথায় কোনো ফোন এলে ফোন ধরুন, নাহলে ফোনটা ধরবেন না। যদি মনে করেন এই মুহূর্তে আপনি ব্যস্ত, ফোনটা অফ করে দিন, ভাইব্রেশনে রাখুন বা আপনি এয়ারপ্লেন মোডে রাখুন। অসতর্ক মুহূর্তে এরা কিন্তু আক্রমণ চালায়। মনে রাখবেন, এই অপরাধীরা অত্যন্ত ধুরন্ধর এবং আমাদের এরা ভাববার সুযোগ দেবে না, খুব তাড়াতাড়ি আমাদের ফোনটা ওদের কাছে ক্লোন হয়ে যাবে, আমাদের গোটা ফোনটা ওরা দেখতে পাবে, কাকে আমি ফোন করছি। যদি কখনো তেমন মনে হয়, আমি একটা রাস্তা বলবো, সঙ্গে সঙ্গে আপনি ফোন অফ করবেন না, ফোনের ইন্টারনেটটা অফ করে দিন। অর্থাৎ ফোন অফ করলে কিন্তু ভেতরে ভেতরে ইন্টারনেট চালু থাকতে পারে, আপনি ওই ইন্টারনেটটা অফ করে দিন। কিছুদিন আগে আমার সঙ্গে একজন এই ধরনের বিশেষজ্ঞের দেখা হয়েছিল, তিনি বলেছিলেন যদি আপনি ফোনটা নিয়ে দেখেন এরকম ফোন এলো একটা, তারপর আপনি তার ইন্টারনেটটা অফ করলেন, অফ করা সত্ত্বেও যদি দেখেন ফোনটা গরম হয়ে যাচ্ছে, বুঝতে পারবেন ফোনটা কিন্তু অপরাধীদের কন্ট্রোলে আছে, তাহলে কিন্তু ফোনটা একেবারে অফ করে দিতে হবে, পারলে সিম কার্ডটাও খুলে নিতে হবে। আর যদি কখনো মনে করেন টাকা কাটছে, তাহলে তো সঙ্গে সঙ্গে ব্যাংকে জানাতে হবে। তবে অপরাধীরা, আবার বলবো, অত্যন্ত ধুরন্ধর, তারা বেছে নেয় এমন দিনগুলি যেদিন ব্যাংকটাও বন্ধ রয়েছে। আপনি চট করে ব্যাংকের ম্যানেজারকে ফোন করে বলতেও পারবেন না যে আমার ব্যাংক থেকে টাকা কাটছে, শিগগির আটকান, বলতেও পারবেন না। অর্থাৎ অপরাধীরা কিন্তু ধুরন্ধর, আমাদের গায়ের চারপাশে ঘোরাঘুরি করছে, তাদের আমরা দেখতে পাচ্ছি না, চিনতে পাচ্ছি না।
1: ঠিক তাই। আমার আপনার কাছে পরের প্রশ্নগুলো যেগুলো ছিল তার অনেকটাই আপনার কথার মধ্যে দিয়ে এলো, যেমন কারা বেশি করে এর শিকার হচ্ছেন, হতে পারেন কোন বয়স বা সমাজের কোন নির্দিষ্ট স্তরের মানুষ, সবটাই আমরা জানলাম কিছু কিছু। এই যে ডিজিটাল অ্যারেস্ট, এর অঙ্গ হিসেবে আসছে কখনো কখনো কেউ এটা ফেস করছেন যে ডিজিটাল সার্চিং এবং এই সার্চ বা তদন্তের অছিলায় পোশাক খুলতে বাধ্য করা হচ্ছে তাদের ওই ক্যামেরার সামনে, এবং এই যে পোশাক খুলতে বাধ্য হচ্ছেন তিনি, ভবিষ্যতে একটা ব্ল্যাকমেলিং এর আশঙ্কাও থেকে যাচ্ছে।
0: একদম, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই, আমি আগে বলেছি, ডিজিটাল সার্চ বলে কিছু হয় না, ডিজিটাল সিজার বলে কিছু হয় না। সার্চ অ্যান্ড সিজার বলে দুটো শব্দ আছে আমাদের ফৌজদারি কার্যবিধিতে, কিন্তু সেগুলো ডিজিটালি সম্ভব নয়। আজকাল অনেক সময় হচ্ছে যে যখন সার্চ করা হচ্ছে সেগুলো কিন্তু রেকর্ডিং করছে, পুলিশ করছে, সেগুলো আপনি দেখতে পাবেন, এবং সে একটা কেউ একজন ফটোগ্রাফার এলেন, তিনি রেকর্ড করছেন, সেটা অন্য জিনিস। কিন্তু কাউকে পোশাক কোলাতে বাধ্য করা হচ্ছে ভাবাই যায় না, কেউ রাজি হচ্ছেন কি করে? যদি কখনো মনে হয় এরকম অভিযোগ আসছে বা এরকম বাধ্য করা হচ্ছে কাউকে, অবশ্যই থানায় জানান, আপনারা ভয় কেন পাবেন? কিন্তু কি জানেন তো, যত দেরি করে আপনি থানায় যাবেন তত আপনি ওদের খপ্পরে পড়তে থাকবেন, এবং একটা সময় এরকম আসবে যে আপনি মনের জোর হারিয়ে ফেলবেন। এবং কখনো কখনো মানুষ আত্মহত্যা করছেন এমন আমরা নজির পাচ্ছি, অর্থাৎ মনের জোর হারিয়ে ফেলা যাবে না। আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি কী অপরাধ করেছি যে আমি ডিজিটালি অ্যারেস্ট হব, আমাকে ডিজিটালি সার্চ করা হবে, ডিজিটাল সিজার করা হবে। আমরা যারা সাধারণ মানুষ, একেবারে ছাপোষা, আমরাই যেন বেশি লজ্জায় পড়ি।
1: এবারে বলছি যে অপরাধীদের মধ্যে বিদেশের কোনো যোগ কি আছে? মানে

0: একটা মহল বলছে যে এই যে যারা এই অপরাধটা করছেন তাদের মাথাটা কোথাও আমাদের দেশের বাইরে আছে। শোনা যাচ্ছে যে বিদেশের বিভিন্ন ক্যাসিনোতে এই ধরনের অপরাধ চক্র গড়ে উঠছে, বা কিছু ভারতীয় আছেন যাদের বিদেশে চাকরির টোপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের পাসপোর্ট এবং প্রয়োজনীয় সমস্ত জিনিস তারা আটকে রাখছে, আটকে রেখে এই ধরনের অপরাধ সংগঠিত করতে তাদের বাধ্য করছে। তারা আবার একরকম শব্দ বন্ধ দিচ্ছেন, ডিজিটাল স্লেভ। এর কি কোনো সত্যতা পাওয়া যায়?
1: হ্যাঁ, এ কথা বা এই অভিযোগ অনেক সময় এসেছে যে এই ধরনের অপরাধের মূল বেশিরভাগ সময় বিদেশে রয়েছে। কিন্তু আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, আজকাল দেশ বিদেশ বলে কি আলাদা কিছু আছে? সবই তো অত্যন্ত কাছের, অত্যন্ত ঘনিষ্ঠ। নট নেসেসারিলি যে বিদেশের সঙ্গে এই অপরাধের লিঙ্ক রয়েছে। আপনি বিশ্বাস করুন, অনেক অপরাধীকে ধরা হয়েছে যারা আমাদের সব এলাকার পানের দোকানে বসে, বাচ্চা বাচ্চা ছেলেরা। ডিজিটাল স্লেভের যে কথাটা বললেন, যে মানুষ বিশ্বাস করবেন ডিজিটালি অ্যারেস্ট হওয়া সম্ভব, সেই মানুষই স্বেচ্ছায় ডিজিটাল স্লেভ হতে চাইবেন। মনে রাখুন, ডিজিটাল অ্যারেস্ট, ডিজিটাল স্লেভ বলে কোনো কথা নেই। যে মুহূর্তে ফোনগুলি আসছে, এই ফোনগুলি আপনাদের নার্ভাস সিস্টেমকে অচল করে দেবে, চিন্তা করতে দেবে না আপনাকে। কিন্তু আপনি কথা বলুন, প্রয়োজনে আইনজীবীর কাছে যান, প্রয়োজনে আপনার বন্ধুবান্ধবকে জানান। কিন্তু এখানে এই ধুরন্ধর অপরাধীগুলি একটা কাজ করে, তারা বলে কাউকে জানাবেন না। আপনি যদি থানায় জানান তাহলে কিন্তু আমরা জানতে পেরে যাব, আপনি যদি আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করেন তাহলে কিন্তু জানতে পেরে যাব। জেনে রাখুন, এটা হয় না। তার মানে কি আপনার শরীরে একটা চিপ দিয়ে দেওয়া হয়েছে, মাইক্রোচিপ, যার মাধ্যমে ওরা জানতে পারছে? এটা কিন্তু একেবারেই অসম্ভব। এই মুহূর্তে সিআইডি, তারা কিন্তু সারা ভারত ব্যাপী এই ধরনের অপরাধীকে ধরবার জন্য রেইড করছে, এবং একের পর এক অপরাধী কিন্তু ধরা পড়ছে। এমনকি বিদেশ হলেও আমাদের দেশের সঙ্গে, আপনারা জানেন হয়তো, বিভিন্ন দেশের চুক্তি থাকে, বিশেষত বন্দি প্রত্যর্পণ চুক্তি। এই বন্দি প্রত্যর্পণ চুক্তি যদি থাকে, আর একজন অপরাধীকে যদি আমরা দেখাতে পারি যে একে নিয়ে আসা প্রয়োজন আমাদের দেশে বিচারের স্বার্থে, তদন্তের স্বার্থে, তাহলে কিন্তু বহু দেশের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে, তারা সেই অপরাধীদের পাঠাতেও কিন্তু কসুর করেন না। অর্থাৎ এগুলো মাথায় রাখতে হবে। তবে আমি প্রথম বলবো, স্ট্রং থাকুন, মনে করুন আপনি কোনো অপরাধ করেননি, আর যে অপরাধী আপনার পরীক্ষা নিচ্ছে তার সঙ্গে যুদ্ধে আপনিই জয়লাভ করবেন।
0: আপনার কাছ থেকে এটাও আমাদের জানা ছিল যে এই প্রতারণা এড়ানোর জন্য কি কি করা যেতে পারে, তার অনেকগুলোই আপনি বলেছেন। যেমন খুব অসতর্ক মুহূর্তে আমরা কোনো ফোন কল রিসিভ করব না, যদি বা ফোন কল রিসিভ করেও ফেলি তাহলেও তাকে বলবো যে আমি পরে কথা বলছি, যতই তারা আমাদের ভয় দেখান যাই করুন না কেন। অসতর্ক মুহূর্তে আমরা অনলাইন থাকব না, এইগুলো তো কিছু কিছু জিনিস।
1: আমার আরেকটা জিনিস বলার আছে যে আপনারা এই চট করে ভিডিও কললে ধরবেন না। যদি কেউ ভিডিও কল করেন, আপনি ফোনটা না ধরে তাকে একটা টেক্সট পাঠিয়ে বলতে পারেন যে তুমি কে, যদি খুব প্রয়োজন থাকে আমাকে অডিও কল করো, ভিডিও কল নয়। আপনি অচেনা নাম্বার থেকে ভিডিও কল ধরবেন না, অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ কলও ধরবেন না। আমি এটাও বলতে চাইবো, পারলে প্রত্যেকে কল রেকর্ডার মেনটেন করুন। আজকালকার ফোনগুলোতে তো অটোমেটিক কল রেকর্ডার থাকে, না থাকলে আপনারা ডাউনলোড করে নিন, কল রেকর্ডার রাখুন, যা কিন্তু আপনাকে বাঁচতে সাহায্য করবে।
0: জয়ন্তবাবু, আপনার কাছ থেকে শুনলাম অনেক কিছুই। আমাদের কাছে কিছু মানুষ তাদের এই ধরনের অভিজ্ঞতার কথা ভাগ করেছেন, একটু শুনে নি তাদের কথা।
2: আমার নাম প্রমিতা দে। কিছু মাস আগে সন্ধেবেলায় আমার কাছে একটা কল আসে, একটা আননোন নাম্বার থেকে, যেখানে বলা হয় আমার মুম্বাই টু ইরান একটা পার্সেল ডেলিভারি হওয়ার আছে। তো তারা আমার অনুমতি চায় যে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল পার্সেল, যথারীতি আমি প্রথম দিকে তো অবশ্যই ভয় পেয়েছিলাম, বা কারণ এরকম এক্সপিরিয়েন্স আগে কোনোদিন আমার হয়নি। আমি জানতে চাই যে কি ব্যাপার, কি বৃত্তান্ত। তো তারা জানায় যে রিজওয়ান আহমেদ নামে একজন আমার আইডি ইউজ করে সে এই পার্সেলটা পাঠাচ্ছে। তো এর মধ্যে কিছু জিনিস থাকে, যেমন 5টা এক্সপায়ার্ড পাসপোর্ট, 2টো পেন ড্রাইভ, 3টে ল্যাপটপ, এমনকি কিছু ড্রাগসের পরিমাণও। তো তারা বলে যে এটা প্রিপেড, কিন্তু আইডিটা ইউজ হয়েছে আমার নামে। আমি বাকি যখন জানতে চাই যে এটা কি করে আমি বন্ধ করতে পারি, তো যেহেতু এটা মুম্বাই থেকে কল এসেছিল, ওরা আমাকে জানান যে এটা আমি মুম্বাইয়ের পুলিশ স্টেশনে থেকে আমি বাকি প্রসেসটা এগোতে পারি। তো যথারীতি তারা মুম্বাইয়ে কানেক্ট করে তাদের বক্তব্য নিয়ে তারা কিন্তু এক্সপির সাথে আমার কথা বলান। তো তারা বাকি ডিটেলস নিয়ে আমাকে এই জিনিসগুলো গাইড করবে বলেছিল, কিন্তু আলটিমেটলি

0: এরকম কিছু হয়নি। তারা যদিও আমার থেকে কোনো কিছু টাকা দাবি করেনি। তারপরে আমি পদক্ষেপ নিই এবং সেটা গিয়ে জিডি করিয়ে আসি।
1: আমি পূজা পাল, আইটি সেক্টরে কাজ করি। তো গত 5th সেপ্টেম্বর 2024-এ দুপুর 3:30 নাগাদ একটা আননোন নাম্বার থেকে কল আসে। বলা হয় যে আমার একটা পার্সেল নাকি মুম্বাই কাস্টমসে আটকে রয়েছে, তার মধ্যে অনেক কিছু নার্কোটিক্স রিলেটেড ড্রাগস।

0: ছবিও পাঠায় যে তাকে রিসেন্টলি নাকি ধরা হয়েছে, এত গ্রামস এর ইলিগাল জিনিসপত্র পাওয়া গেছে। এটা প্রায় 1 ঘন্টা ধরে চলে এবং সেখানে যে রুলসটা পাঠিয়েছিল, এই রুলসের লাস্ট পয়েন্টে ছিল যে RBI একটা অ্যামাউন্ট আমাকে ট্রান্সফার করতে হবে, একটা RBI এর কোড বেসিক্যালি। তো ওরা এই কোডটা দিয়ে চেক করবে যে সেই অ্যাকাউন্টে ইলিগাল না লিগাল। ওরা বারবার খালি ওই কোডটা বলছিল, বাট বেসিক্যালি ওই কোডটাই আমার অ্যাকাউন্ট থেকে ওরা ট্রান্সফার করেছে। এবং বলে যে আমার আধার কার্ডের এগেনস্ট নাকি 30টা অ্যাকাউন্ট রয়েছে। এবার আমি বলি যে আমার তো এতগুলো অ্যাকাউন্ট, তো তখন বলছে যে হ্যাঁ সেটাই চেক করা হবে এই কোডটা দিয়ে, যে কোন অ্যাকাউন্টগুলো ইলিগাল তো সেগুলো ক্লোজ করে দেওয়া হবে, আর যেগুলো লিগাল অ্যাকাউন্ট সেগুলো থেকে ট্রানজাকশন ওরা চেক করবে যে সেখান থেকে কোনো ইলিগাল ট্রানজাকশন হয়েছে নাকি। তখন আমি পাঠাই টাকাটা এবং তারপরে বলে যে ঠিক আছে চেক করে 15 মিনিট বাদে আমাকে কল করবে। অ্যান্ড দ্যাট মোমেন্ট যখন ফোনটা আমি রাখি, আই রিয়েলাইজ পুরো 1 ঘন্টার আমি একটা ঘরেছিলাম, টাকাটা চলে গেছে। এবং আমি তখনই ওদের কল ব্যাক করার চেষ্টা করি, বাট অবভিয়াসলি এটা সুইচ অফ। ইভেন ওরা যা যা আমাকে ডকুমেন্ট পাঠিয়েছিল সেগুলো কিচ্ছু নেই আমার ফোনে। ওরা আমাকে স্ক্রিন শেয়ার করতেও বলেছিল বেসিক্যালি, বাট ফর্চুনেটলি আমার ফোনে সেই সেটিংসটা অন ছিল না, আমি সেটা করতেও পারিনি। তো আমি জানি না সেটা করলে আর কি কি প্রবলেম ফেস করতাম আমি। তারপরে 15 মিনিটস এর মধ্যেই আমি সাইবার ক্রাইমের কমপ্লেন রেজ করেছি এবং নেক্সট ডে গিয়ে আমি সেটা ভেরিফাইও করিয়ে নিয়েছিলাম যে ঠিকঠাকভাবে রেজ করতে পেরেছি কিনা, যেহেতু পুরো ব্যাপারটা অনলাইন ছিল।
1: আবার আমরা ফিরছি আলোচনায়। এই যে এই ধরনের প্রতারণাগুলো, যারা সচেতন থাকা সত্ত্বেও কোনোভাবে প্রতারিত হয়ে পড়লেন, যখন তিনি বুঝতে পারছেন যে একটা গণ্ডগোলের জায়গা কিছু হচ্ছে, কিন্তু কোথায় তিনি যাবেন, কোথায় তিনি নিজের বক্তব্যটা পেশ করবেন, নিজের অভিযোগ জানাবেন, ওই বিহ্বলতার মুহূর্তে সেটা স্থির করে উঠতে পারছেন না। তো আপনি একটু বলুন যে এই ধরনের কোনো ঘটনা হলে সরাসরি তিনি প্রথম কার কাছে যাবেন?
2: দেখুন, প্রথমে তো আমি বললাম যে যদি এরকম হয় আপনার ফোনের ইন্টারনেটটাই অফ করে দিতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে, বিশ্বাস করতে হবে যে আপনি কোনো অপরাধ করেননি। আচ্ছা, এটা আমি আপনাকে জিজ্ঞাসা করি, যদি কখনো কোনো এরকম ফোন আসে যে আপনি একটা অপরাধ করেছেন, আপনাকে টাকা পাঠাতে হবে বা বোম্বেতে ক্রাইম ব্রাঞ্চের কাছে আপনাকে আসতে হবে, আপনি কেন নার্ভাস হবেন? তার মানে এটা তো ঠিক যে আমরা অপরাধ করিনি জেনেও আমরা কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছি, বলতে খারাপ লাগে। তার অন্যতম কারণ হলো আমরা আমাদের তদন্ত পদ্ধতিকে বিশ্বাস করতে পারি না। আমরা মনে করি হয়তোবা ফাঁসিয়ে দিয়েছে, হয়তোবা কেউ বিপদে ফেলে দিয়েছে, এটা তো হবার কথা নয়। আমি তো অপরাধ করিনি, আমাকে স্ট্রং থাকতেই হবে, এই মনের জোরটা আমাকে রাখতেই হবে, এটা গেল এক। নাম্বার টু, আপনাকে থানায় যেতে হবে, থানায় গিয়ে অভিযোগ জানাতে হবে। যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন সবাই জেনে রাখুন, আজকাল প্রায় প্রতিটা এলাকায় সাইবার পুলিশ স্টেশন হয়েছে। সাইবার পুলিশ স্টেশনে গিয়ে আপনি অভিযোগ জানাবেন, মনে রাখবেন অভিযোগটা লিখে নিয়ে যাবেন, লিখিত অভিযোগ করবেন, একটি কপি আপনি থানায় জমা দেবেন, আরেকটি কপিতে রিসিভ স্ট্যাম্পটা লাগাবেন। আপনার জেনারেল ডায়েরি লেখার দরকার নেই, পিএস কেস দরকার নেই, শুধু রিসিভড হোক, এটুকুতেই আমাদের কাজ হয়ে যাবে। এই রিসিভড কপিটা আপনি আপনার কাছে রেখে দেবেন। এরকম অভিযোগ ওঠে, থানা অনেক সময় অভিযোগ নিতে চায় না। যদি থানা অভিযোগ না নেয় তাহলে আপনি কি করবেন? আগে আমরা বলতাম চিঠি পাঠান থানার ঠিকানায়, সেই চিঠিতেও যদি আপনি সন্তুষ্ট না হন, যদি মনে করেন কেস চালু হলো না, তাহলে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অথবা কমিশনারেট হলে কমিশনারকে চিঠি পাঠাতে হবে। এখন বলি, যে স্মার্টফোনের মাধ্যমে আপনি ভয় পাচ্ছেন বা প্রতারিত হচ্ছেন, সেই স্মার্টফোনে আপনি আপনার স্থানীয় থানায় একটা মেল পাঠিয়ে দিন। তারপর আপনি কমিশনার থাকলে কমিশনারকে পাঠান, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ থাকলে সুপারিনটেন্ডেন্ট পুলিশকে পাঠান। আপনি সবাইকে পাঠিয়ে নিজের হাত স্ট্রং রাখুন। যদি আপনি মনে করেন যথাযথ তদন্ত হচ্ছে না, তাহলে আপনি আইনজীবীর কাছে আসুন। মনে রাখবেন, আইনে কিন্তু আপনি সুরক্ষিত। প্রতিটি জেলা এলাকায় সাইবার পুলিশ স্টেশন রয়েছে। যদি কোথাও না থাকে, যদি না যেতে পারেন, তাহলে আপনি জেলায় থাকলে সরাসরি ভবানী ভবনে আসুন, আর যদি কলকাতা পুলিশের জুরিসডিকশন হয় তাহলে লালবাজারে আসুন। লালবাজারেও সাইবার পুলিশ স্টেশন আছে। আপনারা তো জানেন আজকাল জিরো FIR চালু হয়েছে, যেখানেই আপনি থাকুন না কেন আপনি আপনার এলাকার থানায় অভিযোগ দায়ের করুন, ওই থানা যথাযথ জায়গায় ওই FIRটাকে পাঠিয়ে দেবে। আর নতুন আইনে EFIR চালু হয়েছে, অর্থাৎ আপনি ইমেলের মাধ্যমেও কিন্তু FIR করতে পারেন। আরও একটা গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন, সিনিয়র সিটিজেনকে থানায় যেতে হবে না। মহামান্য কলকাতা হাইকোর্ট বলে দিয়েছেন, সিনিয়র সিটিজেনকে থানা ডাকলে থানায় গিয়ে বসে থাকতে হবে নয়, প্রয়োজনে আজকাল ভার্চুয়াল মোড ব্যবহার করা যায়, ভার্চুয়াল মোডেও আপনি থানার অফিসারদের সঙ্গে কথা বলতে পারেন। আর মহিলা হলে রাত্রে থানায় যাবেন না, থানায় যাওয়ার প্রয়োজন নেই।

0: বেলায় যান, দিনের বেলা গিয়ে থানায় অভিযোগ দায়ের করুন।
1: ধরুন কেউ প্রতারিত হচ্ছেন, বুঝতে পারছেন, তিনি একটু সচেতন মানুষ, অনেকে যেমন বুঝতেই পারেন না প্রতারিত হচ্ছেন, তিনি প্রমাণ রাখতে চাইছেন, কিভাবে রাখবেন?
0: যদি কখনো আপনি দেখেন যে এরকম কিছু ছবি এলো বা কোনো মেসেজ এলো, হোয়াটসঅ্যাপ এলো, টেক্সট মেসেজ এলো, সেগুলোর স্ক্রিনশট রাখুন। আমি স্ক্রিনশট বললাম, স্ক্রিনশট শব্দটা এই কারণে বললাম যে ফোন থেকে মেসেজটা আসছে বা হোয়াটসঅ্যাপটা আসছে বা ভিডিওটা আসছে সেই নাম্বারটা ওপরে উঠে যাবে, কাজেই স্ক্রিনশট রাখা প্রয়োজন। সেগুলো প্রিন্ট নিন, যদিও অডিও ভিজুয়াল মোড হয় তাহলে সেটাকে রেকর্ড করে একটা পেন ড্রাইভে রাখুন, একাধিক পেন ড্রাইভে রাখুন। আমাদের কাছে এমন অভিযোগ এসেছে যে ফোনের মধ্যে যাবতীয় তথ্য সুরক্ষিত ছিল বলে অপরাধীরা ওই ভিকটিমের কাছ থেকে ফোনটাই চুরি করে নিয়ে গেছে, অর্থাৎ অসতর্ক মুহূর্তে যখন উনি ট্রেনে করে যাচ্ছিলেন ওই ফোনটাই অপরাধীরা চুরি করে নিয়ে যায়, তার জন্য তিনি আর প্রমাণগুলো দেখাতেই পারেননি। সেই জন্য যাবতীয় প্রমাণ প্রয়োজনে আপনি পেন ড্রাইভে করে রেখে দিন, একটা ফাইল তৈরি করুন, আইনজীবীর সঙ্গে দেখা করুন। আর অবশ্যই আপনাদের দায়িত্ব অপরাধীকে ধরার ক্ষেত্রে পুলিশকে বা তদন্তকারী দলকে সাহায্য করা, সহযোগিতা করা। আদালতে যদি আপনি আসেনও, আদালত কিন্তু জিজ্ঞাসা করবে যে তদন্তকারী দলকে আপনি সহযোগিতা করেছেন তো, এই যাবতীয় তথ্য আপনি তদন্তকারী দলকে দিয়েছেন তো, যদি দেন তাহলে অবশ্যই তদন্তকারী দল ওই অপরাধীকে ধরবার ক্ষেত্রে সুবিধা পাবে।
1: অপরাধীরা ধরা পড়লে বর্তমান আইন অনুযায়ী কিরকম শাস্তি হতে পারে?
0: দেখুন, এ ধরনের অপরাধীদের ধরবার জন্য বিভিন্ন হারা এবং তার সাজার কথা বলা রয়েছে। মূলত দুটো আইনের কথা বলবো, এক বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে একটা শব্দ এসছে ফোর্জ ডকুমেন্ট অর ইলেকট্রনিক রেকর্ড। যদি ডকুমেন্ট ফোর্জ করা হয়, অর্থাৎ ক্রাইম ব্রাঞ্চের ডকুমেন্ট, ক্রাইম ব্রাঞ্চের লোগো ফোর্জ করে কেউ আপনাকে ভয় দেখাচ্ছে, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ, দিল্লি ক্রাইম ব্রাঞ্চ, সিবিআই, দেখবেন এরকম আসছে একেবারে নিখুঁত একটা নোটিশ যার ওপরে সিবিআই এর লোগো লাগানো, এরকম হতে পারে গুরগাঁওয়ের একটা থানার লোগো লাগানো, বা এরকম হতে পারে এলাহাবাদ থেকে যেন চিঠিটা আসছে,
1: বা ভিডিও কল যে হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একটা প্রশাসনিক দপ্তর, তাদের
0: একজন অফিসার বসে আছেন তার ইউনিফর্ম পরা,
1: এগুলি
0: কিন্তু একেবারে অপরাধ। এবং সেক্ষেত্রে 7 বছর পর্যন্ত সাজা হতে পারে অপরাধীদের। আবার এমন একটি ধারা আছে 340-1-2, যেখানে বলছে ইউজিং অ্যাজ জেনুইন এ ফোর্জড ডকুমেন্ট অর ইলেকট্রনিক রেকর্ড, সেক্ষেত্রেও 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ একটা আইনের বই রয়েছে, যেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, 2000 সালে এই আইনটা চালু হয়, সেখানেও বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেখানে বলা আছে প্রথমবার অপরাধের জন্য কমসে কম 3 বছর, পরে যদি একই অপরাধ কেউ করেন তাহলে কিন্তু সাজাটা আরও বাড়বে। শুধু তাই নয়, যদি এই ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আপনার প্রাইভেসিতে কেউ ঢুকে যায়, আপনার প্রাইভেসি কেউ হ্যাম্পার করে, তাহলেও কিন্তু একটা সাজার বিধান রয়েছে। কিন্তু এগুলি হলো সাজার বিধান। প্রথম আমি জোর দেব আপনার অভিযোগ দায়ের করায়, তারও আগে আমি জোর দেব ওদের ফাঁদে না পড়ায়, অর্থাৎ এই খারাপ লোকের খপ্পরে আপনারা প্লিজ পড়বেন না। ধরে রাখুন খারাপ লোক আপনার গায়ের চারপাশে ঘুরছে, মাথা ঠান্ডা রাখুন, মনের জোর রাখুন, ফাঁদে পা দেবেন না। যদি কখনো ভুল হয়ে যায় তাহলে তথ্য প্রমাণগুলি সংগ্রহ করুন, থানায় যান, অভিযোগ জানান। থানা অভিযোগ না নিলে সে রাস্তাও বলে দিলাম কোথায় অভিযোগ জানাতে হবে, তারপর আপনি আইনজীবীর কাছে আসুন।
1: যাদের কাছে ডিজিটাল অ্যারেস্ট বিষয়টা সামান্য পরিচিত ছিল তারাও অনেকখানি পরিচিত হলেন, যাদের কাছে একেবারে অপরিচিত ছিল তারাও আগাম সতর্ক হতে পারলেন। আর আমাদের এই গুরুত্বপূর্ণ কাজটা আমাদের মাঝখানে এসে যিনি এত সহজ করে সুন্দর করে আপনাদের পৌঁছে দিলেন, তিনি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়।
0: আমি একটা কথা বলবো, বিশ্বাস করুন এটা আমার কর্তব্য ছিল এবং আমার মনে হচ্ছিল যে এই যে অভিযোগগুলি আসছে আমারও কিছু বলা প্রয়োজন, সাধারণ মানুষকে সতর্ক করা প্রয়োজন। আপনারা যারা আমাকে এই সুযোগ করে দিলেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি।
1: কৃতজ্ঞতা আমাদের তরফ থেকেও, অনেক ধন্যবাদ। আজ তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।
2: শুনলেন ডিজিটাল অ্যারেস্ট, সাইবার প্রতারণার নতুন অস্ত্র, এই শীর্ষক একটি অনুষ্ঠান। কলকাতা হাইকোর্টে সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন সুতপা চট্টোপাধ্যায়। দৃষ্টিপাত আজ এই পর্যন্তই। সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রশ্ন আপনাদের, উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাড়ের ক্ষয় থেকে স্ট্রোকের ভয়, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমরা জানাব ডাক্তারবাবুদের এবং তাদের থেকে পাওয়া সঠিক ও নির্ভরযোগ্য উত্তর পরামর্শ পৌঁছে দেব আপনাদের কাছে। প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে, আমাদের ইমেল আইডি healthsection.akashbanikolkata@gmail.com, healthsection@akashbanikolkata@gmail.com, অথবা চিঠি পাঠান এই ঠিকানায়, পত্রপাঠ রোগ বিদায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম রবিবার রাত 8:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন AIR অ্যাপে। তাহলে আর দেরি কিসের, চটপট পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন ইমেল বা চিঠিতে পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে।

0: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গান শুনবেন, জুলফিকার ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান। প্রথম গান অনুপম রায়ের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গান শুনলেন এতক্ষণ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত অর্পিতা নন্দীর কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অর্পিতা নন্দীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আধুনিক গান শুনবেন সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার সুপ্রকাশ চাকী।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন বাঁশি শুনবেন শিল্পী গৌরব দত্ত।

এতক্ষণ শুনলেন বাঁশি, শিল্পী গৌরব দত্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন ঠুমরি ও দাদরা, শিল্পী শ্রুতি গুপ্ত। প্রথমে শুনবেন কাফি ঠুমরি, তারপর মিশ্রগড়া ঠুমরি এবং তিলক কামুদ দাদরা, আর শেষে পাহাড়ি দাদরা। তবলায় সঙ্গতে রয়েছেন সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ঠুমরি ও দাদরা, শিল্পী শ্রুতি গুপ্ত। প্রথমে শুনলেন কাফি ঠুমরি, তারপর মিশ্র গড়া ঠুমরি এবং তিলক কামদ দাদরা, আর শেষে পাহাড়ি দাদরা। তবলায় সঙ্গত করলেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
0: আকাশবাণী কলকাতা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দেব, 9ই জুন মঙ্গলবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কী কী অনুষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত, নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6:05, 6:30 আজকের চাষবাস, শুনবেন কথিকা উন্নত প্রথায় পাট চাষ, বলবেন ডক্টর শুভঙ্কর বসাক। 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন গর্ভকালীন বিপদ সংকেত, বলবেন ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা সরকার এবং কার্তিক ঘোষ। 9:45 রবীন্দ্রসঙ্গীত, মাফ করবেন, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত মৌসুমী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 8টায় জানা অজানা, শুনবেন কথিকা স্মরণে বরণে টিম বার্নার্সলি, বলবেন পঞ্চানন মণ্ডল। 8:05 নজরুলগীতি প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে, উত্তরণ সকাল 8:20। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সোমেন দত্ত, সাক্ষাৎকারটি রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, জেলার চিঠি 9:25, মালদা থেকে পাঠিয়েছেন সহেলী মুখোপাধ্যায়। 9:30 আকাশবাণী পডকাস্ট, 10টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় থাকবেন ডালিয়া দাস। 11টায় যুববাণীর অনুষ্ঠান খেলাধুলো, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও হৃত্বিক শিকদার। 12টায় শ্যামাসঙ্গীত শুনবেন বিশ্বনাথ চন্দের কণ্ঠে। 12:15 লোকগীতি শুনবেন অঙ্কিতা গুপ্তের কণ্ঠে। 12:33 কৃষক বন্ধুদের জন্য আবহার খবর, তারপরে শুনবেন গ্রামীণ অনুষ্ঠান উনজমির দুনো ফসল। বেলা 1টায় নির্বাচিত নজরুলগীতি, 1:45 প্রবীণ নাগরিকদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান মাননীয় শো, উপস্থাপনায় থাকবেন নীলিমা সাঁতরা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, বিষয় ওয়ার্ল্ড কাপ কাউন্টডাউন, উপস্থাপনায় থাকবেন বিতান্দে। 5:30 বিদ্যার্থীদের জন্য এই অনুষ্ঠানে 10ম শ্রেণীর ইতিহাস বিষয়ে পাঠদান করবেন আন্দুল গ্রাম্য হিতকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা লালা বসু। সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর, শুনবেন প্রাণী পালনে সফলতার চাবিকাঠি, এই বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জা গান, গোবিন্দ যোদ্ধার ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 7:30 সমীক্ষা, বলবেন তনয়া বিশ্বাস। 8টায় আজকের প্রসঙ্গ, 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, শুনবেন এবং রংপুর লাইম, রচনা ইন্দিরা মুখোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:45 অর্থনীতির দুনিয়া। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। 9:30 শ্রবণী, রাত 10টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 নজরুলগীতি প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে, 10:45 লোকগীতি শুনবেন মৌসুমী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, রাত 11টায় শ্যামাসঙ্গীত বিশ্বনাথ দাস, মাফ করবেন বিশ্বনাথ চন্দর কণ্ঠে। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, পরিবেশনায় সুখময় বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন।

সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন শিল্পী পণ্ডিত রামনারায়ণ, শুনবেন সারেঙ্গি। 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মৌসুমি চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস শুনবেন 136তম পর্ব। 6:45 অতুল প্রসাদের গান সুপর্ণা ঘোষের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। 8:30 শ্যামাসঙ্গীত শুনবেন বিশ্বনাথ চন্দের কণ্ঠে। 8:50 ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী। 9:10 রাসধারা। 10:15 অঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, পরিবেশনায় শিল্পী সুখময় বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মৌসুমি চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 5:20 উর্বশী। 6:10 হিন্দি অনুষ্ঠান। 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ শুনবেন গুলগুলশান। 7:10 শ্যামাসঙ্গীত শুনবেন বিশ্বনাথ চন্দের কণ্ঠে। 7:30 দর্পণ। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। রাত 9:16 স্পটলাইট। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম 9 জুন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 23.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.5 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 97%, সর্বনিম্ন 62%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 40-50 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং পরবর্তীকালে তা বেড়ে 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের আগামী 12 ঘণ্টা পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবর এখানেই শেষ হল। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:19 হয়ে 19 সেকেন্ড। জয় হিন্দ।